আমাদের জীবন যখন অসুন্দর হয়, যখন সমস্যার হয়, তখন কিন্তু জীবনে ভারসাম্য কোনোভাবে বিঘ্নিত হয়েছে। তো তখন উজ্জ্বল বলল, তুমি মদন কাকুর কথা কি বলছিলে, অকালবোধন বিশ্বকর্মার? তো অকালবোধন ব্যাপারটা তখন দাদুর কাছে যেটুকু শুনলাম, এটা নিয়ে পরে হয়তো কখনো গল্প বলবো, সেটা হচ্ছে যে ওই অঞ্চলে যেহেতু তন্তুবায়েরা থাকেন, মানে যারা তাঁতি, সেইখানে এই পুজোর, দুর্গাপুজোর আগে তাদের প্রচুর কাজ, প্রচুর কাজ, তাঁতের কাজ শেষ করতে হবে, দুর্গাপুজোর বিভিন্ন রকম যেসব জায়গায় মাল পাঠাতে হবে, বিভিন্ন বাজারে মার্কেটে যারা, যাদের কাছ থেকে দাদন নিয়েছেন, সেসব মহাজনের কাছে দিতে হবে, যার ফলে সেই সময় খটাখট খট খটাখট খট খটাখট করে তাঁত চলতো। তো তারা কিন্তু ছুটি পেতেন শীতকালে, কারণ শীতকালে ঠান্ডার মধ্যে ওই যে তাদের যে তাঁত ঘর সেখানটা মাটির মধ্যে তৈরি হতো, সে সময় খুব ঠান্ডা এবং শীতকালে কাজের চাপও কম থাকে। তো যার ফলে সেই শীতকালে তারা কিন্তু তখন তাদের বিশ্বকর্মার পুজো করতেন, এবং এই ধরনটা কিন্তু এখনও ওই বেগমপুর খরসরা এইসব অঞ্চলে রয়ে গেছে, যেখানে অন্য সময় অর্থাৎ শীতের সময় বিশ্বকর্মা পুজো হয়, এবং তাদের সেই বিশ্বকর্মার হাতি কিন্তু তার বাহন নয়, তার বাহন হচ্ছে ঘোড়া, দাদু বলছিলেন। আসলে কোথাও আমার মনে হয়েছে ওই ঘোড়া খটখটাখট খটখটাখট করে চলে, যেটা কিন্তু তাদের তাঁতের মাকু চালানোর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, আর তার কিন্তু দুই হাত। একজন যে শিল্পী, তাঁতি শিল্পী, তার যেমন দুটো হাত, সেখানে হয়তো মাকু থাকে তার বিশ্বকর্মার হাতে। তবে কখনো আমরা মদন কাকুর কাছ থেকে আরও বেশি করে এই ব্যাপারগুলোতে জানতে পারবো। এই বলে দাদু সেই গল্পগুলো বলছিলেন, বিশ্বকর্মা সম্বন্ধে আরও কিছু গল্প তিনি বলছিলেন, সেগুলোও আপনাদের যদি সময় পাই শোনাবো। তবে এই মুহূর্তে একটা ছোট্ট গান, পার্থ মজুমদারের কণ্ঠে রবীন্দ্রনাথের গান, তারপর চলে যাব আপনাদের পাঠানো বার্তায়, তারপর যদি সময় থাকে ফিরে আসব দাদুর কাছে আরও যে গল্পগুলো শুনেছি বিশ্বকর্মার সম্বন্ধে সেই গল্পগুলো নিয়ে। এই মুহূর্তে রবীন্দ্রনাথের গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমি বলতে পারি এই গানের সুরে সুরে, ফোনো ভরিয়ে মনো হরিয়ে মোরে আরো আরো আরো বার্তা করো দান। আপনাদের বার্তা কিন্তু এসে গেছে 9903653992 এই নাম্বারে। পড়তে শুরু করে দিই চট করে। প্রচুর প্রচুর প্রচুর বার্তা পাঠিয়েছেন। উড়ে বাবা, জানি না সব পড়ে উঠতে পারবো কিনা, এত বার্তা পাঠিয়েছেন। আমাদের এই ভালো লাগাগুলো এখানেই রয়েছে আপনাদের সঙ্গে। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, সকলকে জানাই আজ বিশ্বকর্মার পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এর সাথে অনেক বাড়িতে বাড়িতে পালিত হচ্ছে আরেকটি উৎসব, অরন্ধন। উৎসবের আবহে আজও শুনতে বসেছি চিরন্তনী। আসলে এ শ্রবণ এনে দেয় প্রাণ সঞ্জীবনী। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, কারণ আজকে অনেক কিছু, মানে যেমন রয়েছে আজকে মনসা পুজো, অরন্ধন, বিশ্বকর্মা পুজো, সব কিছু মিলিয়ে। এবং এর পেছনেও কিন্তু অনেকগুলো গল্প দাদু বলেছিলেন, সেগুলো যদি কখনো সময় হয় নিশ্চয়ই শোনাবো। চলে যাই পরের বার্তায়। কে লিখেছেন? সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি তপতিদি বলছি হিন্দমটর থেকে। আজ শুক্রবারের চিরন্তনী অনুষ্ঠান শোনাচ্ছি, অপেক্ষায় আছি। আচ্ছা, শুরুর দিকে লিখেছিলেন, আজও শুনবো গল্প এবং গান। অনেক ধন্যবাদ তপতিদি। লিখছেন কালীকৃষ্ণ মান্না, জগৎপুর খানাকুল হুগলি থেকে। আজ দেবতাদের নির্মাণ শিল্পী বিশ্বকর্মার আরাধনা, বাংলা সাহিত্যের নির্মাণ শিল্পী শরৎচন্দ্রের রাজি জন্মানো। আজকে না, অবশ্য 15ই সেপ্টেম্বর, যাই হোক, হ্যাঁ এ মাস তো বটেই। দুহাত ভরে সৃষ্টি করে গড়েছেন কীর্তি অবিস্মরণীয়। উজ্জ্বলের জাদুকণ্ঠে চিরন্তনীতে শুনব গল্প গান যা থাকবে স্মরণীয়। কালীকৃষ্ণ মান্না, জগৎপুর খানাকুল হুগলি থেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই যে আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালো লাগাগুলো আপনারা প্রকাশ করেন, এগুলোই কিন্তু আমাদের ভালো লাগাকে আরও বাড়িয়ে দেয় আর নতুন কিছু তৈরি করার, আপনাদের শোনানোর জন্য। এরপর লিখছেন সৌভিক সরকার, ঢাকুরিয়া থেকে। আজ বিশ্বকর্মা পুজো, তাই শুনতে চাই পেট কাটি চাঁদিয়াল। আচ্ছা ঠিক আছে, যদি সময় পাই নিশ্চয়ই শোনাবো। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই তোমাকে এবং সকল বন্ধুদের। চিরন্তনী শুনতে বসলাম, গল্প গানে জমে উঠুক আজ। অনেক ধন্যবাদ সৌভিক। সুপ্রভাত দাদা ভাই, আজ কি গ্রাম বাংলার ঘরে ঘরে অরন্ধন উৎসব? গত রাত্রে ভাত এবং কত রকমের তরকারি ভাজাভুজি তৈরি করা হয়েছে। এগুলো প্রথমে মা মনসা দেবীকে নিবেদন করে তারপর গৃহের সকলে খাবে। অতিথিরা আজকে বাড়িতে আসেন, আবার একই সঙ্গে আজ বিশ্বকর্মা পুজো, তাই তো হঠাৎ ছুটিতে আমার ফেরা। অর্জুন সিং এখন হাওড়ায় আমতায় রামচন্দ্রপুরে। তাই তো, ওই যে দাদুর কথা বলছিলাম, দাদু তো এই বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে মনসা পুজোর কথাও বলেছিলেন এবং অরন্ধনের কথাও বলেছিলেন। তো সে গল্প যদি সম্ভব হয় শোনাবো বলেছিলাম। তো যাই হোক, অর্জুন খানিকটা বলে দিলেন, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সমস্ত বন্ধুদের সহ দাদা ভাইকেও। দারুণ গান দিয়ে শুরু হলো চিরন্তনী, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু। গতবারের চিরন্তনীর অনুষ্ঠানে আমার বার্তাটা পড়েননি, এরে তাই মিস করে গেছিলাম। তাহলে তো পরে ঢুকেছিল, জানি না, আমি কিন্তু 5টা 1 পাঠিয়েছিলাম, তাহলে হয়তো প্রথম দিকে ছিল, সরি। যদি না পড়া হয় অবশ্যই, মানে আমরা তো কখনো সবসময় চাই যে যাতে পড়তে পারি, কোনোভাবে যদি মিস হয়ে যায় তার জন্য সত্যি সত্যি আজ এই মুহূর্তে দুঃখ প্রকাশ করা, ছাড়া তো আর কিছু নেই। তবে জানি বন্ধুরা ভালোবাসেন, সুতরাং তারা বুঝবেন। আমি আপনার এবং চিরন্তনীর খুব ভক্ত। থ্যাংকস এ লট টু ইউ আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি জানি যে আপনারা প্রত্যেকেই এই সকালবেলা উঠে অনুষ্ঠান শুনতে শুনতে লেখেন, এবং তার মধ্যে কতটা ভালো লাগা, কতটা মানে ভালোবাসা থাকে। আমরাও চাই সেই ভালোবাসাটুকুকে সম্পূর্ণ সম্পূর্ণ মর্যাদায় গ্রহণ করতে। কখনো কখনো অসুবিধে হয়ে যায়, যেমন আসলে এটা কিছুই না, এই যে অনুষ্ঠানের একটা অদ্ভুত মানে কি বলবো উত্তেজনা থাকে, সেই উত্তেজনার জন্যই হয়তো মিস করে যাই। কারণ আপনাদের সঙ্গে কথা হচ্ছে, বিভিন্ন রকম অনুষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো একটা বড় পাওয়া। আর তারপরে একটা চুপি চুপি কথা বলি, দাদু, তিতলি, উজ্জয়ন, এদেরকেও তো আপনাদের কাছে এনে পৌঁছে দিতে হয়। বাস্তব থেকে না, কল্পনা থেকে জানি না, কারণ রবীন্দ্রনাথই তো বলে গেছেন বাল্মীকির কথা যে তব মনুভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে শ্রেষ্ঠ যেন, সত্য যেন, সেরকমভাবেই মনুভূমিতেই হয়তো দাদুরা গড়ে ওঠেন, তিতলিরা গড়ে ওঠে, উজ্জয়ন্দ্রা গড়ে ওঠে, এবং সেইটা কিন্তু কোনো রিটেন স্ক্রিপ্ট থাকে না, একদম আপনাদের সঙ্গে গল্প করতে করতে বলা, যার ফলে মানে পেছনের রহস্যটা ফাঁস করে দিলাম। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগরে মাথা নিয়ে সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্বকর্মা পুজোর ক্ষণে মোদের চিরন্তনী শুভপ্রাতে ডাকছে সাথে উজ্জ্বল বাবু জানি, শুক্রবারের হচ্ছে সকাল ইতিহাসের সাথে তিতলির নানান কথায় মজে মধুর এই প্রাতে, দ্রব্যমূল্য হোক না বাড়তি তবুও আবেগে ভাসি, বর্ষে বর্ষে এমন আচারে সবাই প্রাণে মিশি, লোকসংস্কৃতি জনসংযোগে ভাদ্র সংক্রান্তির দিনে পূজার আচার দিনক্ষণ শুনছি তিতলি শনে, দেবশিল্পীর বহুশ্রুত সেই সব গল্প শুনি, কেমন করে এলেন ধরায় কেন তাঁরে নমি, পুজো প্রসাদ ঘুরির মজা সত্যি আলোর দিশা, সাজুজ্যের এমন মিলনে কুচুক সকল অমানিশা, বেদ পুরাণের আখ্যান শুনে সবাই হলেন ধন্য, সকল কারিগরে প্রণাম জানাই উজ্জ্বলবাবু অনন্য, পূব দিগন্তে আলোর রেখা শুরুর স্বপ্ন ভরা, সকালেই এমন গল্প চিরন্তনীর ধারা, দেবশিল্পী তোমায় প্রণাম শুভেচ্ছা শ্রোতা জনে, চিরন্তনীর আসরে আসুন যতেক আপন জনে। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন প্রতিবারের মতোই। এরপরে লিখছেন ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত, চিরন্তনী উজ্জ্বলদা বিশ্বকর্মা নিয়ে গিয়েছিলেন, শুনেছি তার ইতিহাস আর গান ও গল্প। একটা মজার গল্প বলি বিশ্বকর্মা নিয়ে, একবার একজন মানে কোনো একটা কোনো অঞ্চলের কোনো একজন মানুষ এই বিশ্বকর্মা পুজোর দিন মানে তারা একটু যেহেতু মানে কাজকর্ম করেন প্রতিদিন প্রতি বছর, বছরের 364টা দিনই তো, একদিন একটু মানে ভালো করে একটু মজা টজা করার জন্য কোনোভাবে একটু কিছু হয়ে গেছে তার, তো তিনি এবার সমানে বলছেন আর কি, বিশ্বকর্মা বিশ্বকর্মা জয় মা বিশ্বকর্মা। তখন পাশের একজন বলল, আরে তুমি মা বলছো, বিশ্বকর্মা তো বাবা। তখন বলে, এই বকিস না, আমি মাকে বলছি, আমি বাবাকে বলছি না, যে কি বলছো? বলে বিশ্বকর্মা, বিশ শোভ, তার মানে হচ্ছে 2000, সে হয়তো 1800-1700 টাকা মাইনে পায়, মানে পেতো সেই সময়, সেটা যেন বিশ শো হয় সেই জন্য মায়ের কাছে আবেদন জানাচ্ছে, আর সেই জন্যে লোকজন ভাবছে সে হয়তো বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মার কথা বলছে। তবে হ্যাঁ, এটাও খুব সত্যি কথা, বলো দুর্গা মাই কি জয়, তেমনি আমরাও মাঝে মাঝে বলে ফেলি বিশ্বকর্মা মাই কি জয়। যাই হোক, মজা ছেড়ে চলে আসে আপনাদের বার্তায়। আজ কি আনন্দ আকাশে বাতাসে, সবার প্রিয় উজ্জ্বল ভট্টাচার্য আজ শুরু করলেন বিশ্বকর্মা পুজোর দিনের এই আবহাওয়া, এবার চুপটি করে শুনি কিন্তু আমাদের এখানে আকাশের মুখ ভার, সেই নিয়ে দুটো লাইন, শরৎ এলো ক্যালেন্ডারের পাতায়, নদীর তীরে কাশফুলেরা দুলছে হাওয়ায় হাওয়ায়, তবুও কোথাও তাল কেটেছে যেন আকাশ আমায় ডাকছে না সেই সুরে, যেসুর মাথায় ছোট্টবেলা থেকে ঢাকের বাদ্যি বিশ্বকর্মা পুজো, বলে দিত আর বেশি নেই দেরি, মা আসছেন এবার বাপের বাড়ি, মা আসছেন অসুরবধে, মাতবে ভুবন পারবে, পড়বে নতুন বেশ, মনের আকাশ বাদল মেঘে ঢাকা, হাওয়ায় হাওয়ায় খুশির, হাওয়ায় হাওয়ায় নেই সে খুশির রেশ, ভেতর থেকে গুমরে ওঠে ব্যথা, প্রিয়জনের ভীষণ আকুলতা, শূন্যতা আজ হৃদয় বিনার তারে, এই শরতে বৃষ্টি যেন অশ্রুধারায় ঝরে। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। শরতের শুভ্র মানে শুভ্র আকাশ মানে নীলের মধ্যে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কোথাও যেন এই একটা তেরচা করে আলো এসে পড়ে, এটা অদ্ভুত একটা ভালো লাগা মনের মধ্যে তৈরি করে, অন্তত আমার ক্ষেত্রে। আমি জানি না আপনার কেন মন এত বিষণ্ণ, হয়তো সেই কাশের গুচ্ছগুলো সেগুলো হয়তো এখনও সেভাবে জল পেয়ে বেড়ে ওঠেনি, কিংবা আকাশের কালো মেঘটা এখনও কেটে গিয়ে সাদা মেঘ ফিরে আসেনি তাই। তাছাড়া মানুষের জীবনে অনেক রকমের সমস্যা তো থাকতেই পারে, তবে এটুকুই বলি যে তাড়াতাড়ি

0: এই আনন্দের মধ্যে নিজেকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে এই জীবনটা দেখবেন অনেকটা অন্যরকম হয়ে যাবে। ধন্যবাদ আপনাকেও। এরপর কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে সুন্দর উপস্থাপনার সঙ্গে গান, ধন্যবাদ সুপ্রভাত উজ্জ্বল দাদা। সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, অনেক ধন্যবাদ আপনাকেও কমলেন্দুবাবু। এরপর নিবেদিতা সেন সাগরগুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দাদা, শুক্রবার যে নতুন শুনছি গান ও নতুন গল্প বিশ্বকর্মা পুজো, মানে ঘুরি ওড়ানোর দিন আর মাঞ্জা দেওয়া, কিন্তু কদিন ধরেই বৃষ্টি লেগে আছে তাই মাঞ্জা আর হয় না, কেননা মাঞ্জা দিয়ে ঘুরি ওড়াতে হবে। আমাদের পাড়ার ছেলের আকাশের দিকে তাকিয়ে আছে, আজকে তিতলি আর দাদুর কাছে গল্প শুনছি, তিতলি দাদুর কাছে গল্প শুনছে আর আমিও সেই গল্প আপনার কাছে শুনছি, খুব ভালো লাগছে বিশ্বকর্মার ইতিহাস, অনেক কিছু আমার জানা ছিল না, আজ প্রথম শুনছি, অনেক ধন্যবাদ। আসলে ওই দাদুর কাছ থেকে আমরাও তো শুনে উঠি ওইভাবেই আর কি, আর শুনতে শুনতেই তখন সেই কথাগুলো আবার বলি আপনাদের কাছে এনে দিই। তো যাই হোক, এরপর কে লিখেছেন দেখা যাক। সুপ্রভাত ভাই উজ্জ্বল, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন রইল, অসাধারণ উপস্থাপনায় ঋদ্ধ হচ্ছি, শিপ্রা সাঁত লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, চিরন্তনী শুভ সকাল উজ্জ্বল দা, আজ বিশ্বকর্মা পুজোর ঘরে বিশ্বকর্মার কথা শুনছি, খুব ভালো লাগছে। তো শিরোনাম বিশ্বকর্মা দিয়ে তিনি একটি লিখেছেন, অভিজিৎ মণ্ডল শশপদখানাকুল হুগলি থেকে, একটি হাতে হাতুড়ি অন্য হাতে ঘুড়ি পাল্লা বেদ ধরা, হাতির পিঠে হেলান দিয়ে কোথাও বা তোমার বাহন ঘোড়া, হে দে বিশ্বকর্মা আমরা তোমায় পুঁজি পরম্পরা, স্বর্ণ রৌপ্য নৌকো জাহাজ তাঁত জরি কলকারখানা সবাই তোমায় মানি, হে বিশ্বকর্মা আরও আরও শক্তি দাও আমায়, যেন শুধু কর্ম করেই চালাতে পারি আমাদের এই বৃহৎ সংসারখানি, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে লিখেছেন আজকের এই বিশ্বকর্মা পুজোর দিনে। এরপরে লিখছেন, উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, দাদু আর তিতলির সাথে বিশ্বকর্মা পুজোর প্রচুর তথ্য জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, রাঙাপানি শিলিগুড়ি থেকে প্রফুল্ল কুমার সিংহ, তিথি নক্ষত্র বার কিছু না বুঝি না বাপু, একত্রিশে ভাদ্র বিশ্বকর্মা পুজো, সেই যুগ থেকে মেনে চলি, তাই আজ আমি বিশ্বকর্মা পুজো করব কৃষিকাজের যন্ত্রপাতি দিয়ে, ভালো লাগলো অনেক তথ্য পেলাম, ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, আসলে কি হয়, আমাদের মূল ব্যাপারটা হচ্ছে মনের আনন্দ, মনের আবেগ, এবং সেই আবেগের সঙ্গে যুক্ত হয়ে থাকে কিছু কিছু পরম্পরা, সেই পরম্পরাকে আমরা কিভাবে নিতে পারি সেই জায়গাটাই কিন্তু আমাদের মূল ব্যাপার। এরপরে কে লিখছেন দেখা যাক, আমাদের বিভিন্ন বার্তাতে আমাদের যারা রয়েছেন তারা সেই বার্তাগুলো পাঠিয়েছেন কে। আচ্ছা, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বিশ্বকর্মা পুজো বাই ইয়োর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর লিখছেন, মন পারে তে কোনো এক পাখির কলতান, এই ছন্দে জাগলো বুঝি ঘুমন্ত এক প্রাণ, সুরভি ছড়ায় এই মন পাড়ায় আগমনের সুর, দু মুঠো খবর পাক সবাই হতাশা হোক দূর, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। আসলে যেহেতু ইংলিশে মানে লেটার্সে লেখা তাই একটু টেনে টেনে পড়তে হচ্ছিল। থ্যাংক ইউ পায়েল, খুব সুন্দর লেখেন কবিতা আপনি, আজকেও লিখেছেন খুব সুন্দর। অসীম কুমার মিত্র লিখছেন বিশ্বকর্মা পুজোর ভোরে আগরপাড়া থেকে, উজ্জ্বল ভাই মন দিয়ে গল্প আর গান শুনলাম, সুন্দর পরিবেশনা, গতকাল ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পেরিয়ে এলাম, আজ ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে, হ্যাঁ এই নিয়ে এরপরই রমাপদ অনুষ্ঠান করবে ভোরাইতে সমতার গল্প। এবার দু লাইন খোলা চিঠি, চুটকিতে মুশকিল আসান আলের জোরে, নয়া এক ম্যাজিশিয়ান মুখে মুখে ঘোরে, আগামী সপ্তাহে আবার কথা হবে, না আগামী সপ্তাহে কেন, কালকেই তো কথা হবে, আজ তো শুক্রবার এবং রোববার দিন তো আমি আসবো আপনাদের কাছে একটা গল্প নিয়ে, চেষ্টা করব রোববার দিন শরৎচন্দ্রের গল্প শোনাতে। আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি লিখেছেন ঢাকুরিয়া থেকে, ধন্যবাদ মৌলি। এরপরে কে লিখেছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, চিরন্তনীর কথাগুলি যেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, ভালো লাগছে, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, খুব ভালো লাগলো আপনার বার্তা পেয়ে। এরপরে আর কেউ কেউ লিখেছেন কি না দেখে নি একটু, না এই মুহূর্তে আর কারুর লেখা নেই, সবকটাই প্রায় পড়ে উঠতে পেরেছি, তবে আমাদের এক বন্ধু বলেছিলেন পেটকাঠি চাঁদিয়াল শোনাতে, তো সেই পেটকাঠি চাঁদিয়াল তো অবশ্যই শোনাবো, কারণ যদি একটু সময় থাকে তাহলে তো বলেছিলাম, কথা দিয়েছিলাম, তো এই মুহূর্তে পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বক্কা।
1: পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবক্কা,
2: পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বক্কা আকাশে ঘুড়ির ঝাঁক মাটি দিয়ে অবক্কা বয়স বারো কি তেরো বয়স বারো কি তেরো রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে বয়স বারো কি তেরো বড় জোর ছোট্ট রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়

বুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় বাঁচতে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মলো যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আর একদম প্রায় শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি, কারণ একটু পরেই রমাপদ এসে গেছে। সে আপনাদেরকে আজকের ভোরাই এবং নমস্কার কলকাতাতে নিয়ে যাবে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জায়গাতে। আর আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে। আমি রোববার দিন আবার ফিরে আসব। রোববার দিন ইচ্ছে রইল শরৎচন্দ্রের একটি গল্প শোনাতে, যদি না অন্য কিছু ভাবি, তবে হ্যাঁ, শোনাবো তো বটেই শরৎচন্দ্রের গল্প। আর বিভূতিভূষণের একটি গল্পের কথা বারবার করে বলছি এই কারণে, কারণ গল্পটা আমার এত ভালো লেগেছিল, কিন্তু গল্পটা যেহেতু একটু বড়, সেজন্যে দুটি পর্বে শোনাতে হবে। তো দেখা যাক, পরপর দুটি পর্ব যদি কখনো পাওয়া যায় এর মধ্যে, তাহলে আমরা শোনাবো সেই গল্পটা। তবে আজকে শেষ করছি আপনাদের এই মুহূর্তে। তার মধ্যে কিন্তু দু একজন পাঠিয়েছেন, একটু চট করে পড়ে দিও, বাবা এসে গেছে। তোমার ভয়েস আমার খুব ভালো লাগে, বিশ্বকর্মা সম্বন্ধে অনেক কিছু জ্ঞান আহরণ করলাম, বিশ্বকর্মা পুজোর সম্বন্ধে জানতে পারলাম। পুজোর আগের দিনে বন্ধুরা মিলে সবাই লিখতাম। কে লিখেছেন? স্বপন কুমার চৌধুরী, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন হচ্ছে শরৎচন্দ্রের জন্মদিন আজকে না, অবশ্য যাই হোক আমরা বাঙালি আজকে, নিরঞ্জন সবিশপুর হাসনাবাদ থেকে লিখেছেন আজকে 31 ভাদ্র। আচ্ছা সবাই খুব ভালো থাকবেন, কারণ এই গল্পগুলো বলতে বলতে ও বাবা আরও অনেকগুলো ঢুকে দিয়েছে, মানে এসে গেছে। লিখেছেন বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল সকলের জন্যে, মহেশ শুনতে চাইছিলেন। আচ্ছা কে লিখেছেন? বাবাই, ঠিক আছে খুব চেষ্টা করব। তবে এই মুহূর্তে বন্দে মাতরম দিয়ে শেষ করছি প্রতিদিনের মতো। সবাই খুব ভালো থাকবেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: আজকে তো আপনার সঙ্গে আপনার কানে রয়েছে আরপি, আর আজ ঠিক কোন কথা কোন কথায় কথা বলবে, কথা মালা কাঁদবে, সেটাই তো হচ্ছে কথা, সমতার কথা, একই সঙ্গে চলার কথা, একই অধিকার পাওয়ার কথা। আর সেই নিয়ে FM রেইনবোতে আজ সমতার কথা। সেই সমতার কথা কিন্তু শুরুটা হয়েছিল কিভাবে, সেই শুরুর কথায় ফিরবে আরপি, কিন্তু তার আগে একটু ইতিহাসের পাতা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ঘাঁটতে হবে, দেখতে হবে, আমাদের চোখ রাখতে হবে। কোন কথা? 1968 সালের কথা। ইংল্যান্ডের একটা গাড়ির কারখানায় হঠাৎ করে প্রায় 187 জন মহিলা কর্মী তারা কাজ বন্ধ করে দিলেন। ভাবুন তো, একটা বিশাল অটোমোবাইল ফ্যাক্টরি, হাজার হাজার যেখানে গাড়ি তৈরি হয়, তৈরি হয়ে থাকে, তৈরির কাজ চলে, তার মধ্যে একটা ছোট্ট অংশের কর্মীরা বললেন, আমরা আর কাজ করব না। কিন্তু কেন? কোনো গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, কাঁচামাল আসেনি, মেশিন খারাপ হয়েছিল? কিন্তু না, কারণটা ছিল আরও অদ্ভুত। তারা গাড়ির সিট কভার তৈরি করতেন। তাদের অভিযোগ ছিল তাদের কাজকে এমনভাবে এমনভাবে ভাগ করা হয়েছে যে তারা পুরুষ কর্মীদের তুলনায় অনেকটা কম মজুরি পাচ্ছেন। একটা সিট কভার, একটা সিউইং মেশিন, আর একটা প্রশ্ন, আমাদের কাজের মূল্য কম কেন? এই প্রশ্ন, হ্যাঁ এই প্রশ্ন এতটাই এতটাই বড় হয়ে উঠেছিল যে এর বিখ্যাত গাড়ি সংস্থার উৎপাদনে তার কিন্তু এফেক্ট পড়েছিল। বিষয়টা জাতীয় আলোচনায় উঠে এসেছিল। পরে 1970 সালে ব্রিটেনে পাশ হয় ইকুয়াল পে অ্যাক্ট। সিট কভার, গাড়ির সিট কভার, আর সেটাই কিনা সারা বিশ্বে একটা আন্দোলন হয়ে উঠেছিল, তার জন্য আইন পাস হলো, আর আজকের দিনটা হয়তোবা বলতে পারি সেই সিট কভারের কাণ্ড কারখানাকে নিয়ে আমাদের একটু একটু করে নিজেদের অধিকার পাওয়ার দিন, সমতার দিন, ঐক্যের দিন এবং নিজের অধিকার বুঝে নেওয়ার দিন। হ্যাঁ, আমরা যদি বলি মোরা যাত্রী একই ধরনের, তাহলে কেমন হয়?

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আমাদের কাজের মূল্য কম কেন? হ্যাঁ, এই প্রশ্ন তুলেছিলেন সেদিনের মহিলারা, আর সেই তারাই কিন্তু সারা আন্দোলনটা, পুরো আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। এই প্রশ্ন এতটাই এতটাই বড় হয়ে উঠেছিল যে ওই যে বললাম, ওই বিখ্যাত কোম্পানিতে উৎপাদনে প্রোডাকশনে কিন্তু প্রভাব পড়েছিল, আর সেখান থেকেই 1970 সালে ব্রিটেনে পাশ হয়েছিল আজকের যে দিন যে সেলিব্রেট করছি আমরা, সেই ইকুয়াল পে অ্যাক্ট। আরেকটা ঘটনা বলি, প্রায় 50 বছর পরের ঘটনা, এবার কিন্তু কোনো গাড়ির কারখানা নয়, একেবারে একটি সংবাদ সংস্থা, এবং সেটাও কিন্তু বিশ্বখ্যাত সংবাদ সংস্থা। একজন অভিজ্ঞ সাংবাদিক, তার নাম হচ্ছে ক্যারি গ্রেসি, তিনি ওই বিখ্যাত সংবাদ সংস্থার চায়না এডিটর হিসেবে কাজ করছিলেন। 2017 সালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখা যাচ্ছে যে পে ইনফরমেশনের পর প্রতিষ্ঠানের সিনিয়র যারা পার্টনার্স, তাদের মধ্যে নারী পুরুষের বেতন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। গ্রেসি প্রকাশ্যে এই পে স্ট্রাকচার নিয়ে প্রশ্ন তোলেন এবং 2018 সালে চায়না এডিটরের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। দুটি ঘটনা, দুটি সময়ে, দুটি কাজের জায়গায়, কিন্তু দুটোর মাঝখানে একটা কোথাও না কোথাও অদৃশ্য সুতো আছে না? বিনী সুতোর মালা রয়েছে না? কাজের মূল্য কিভাবে নির্ধারিত হয়? হ্যাঁ, সেটাই হচ্ছে প্রশ্ন, সেটাই জিজ্ঞাসা। আজ 18 সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে। তবে আজকের অনুষ্ঠান কিন্তু কোনো না লেকচার নয়, বুঝতেই পারছেন, ছোট ছোট ঘটনা, ছোট ছোট উদাহরণ, সেগুলোই কিন্তু উঠে আসবে। আজ আমরা স্যালারির অঙ্ক না হিসেব করবো না, আমরা দেখব একটা স্যালারির পিছনে আসলে কী থাকে, একজন মানুষের সময়, দক্ষতা, দায়িত্ব, আর কখনো কখনো নিজের অধিকার নিয়ে রুখে দাঁড়ানোর সাহস। আমি আরপি রয়েছি, আজ আপনার কানে শুধুমাত্র 107-এ সমতার গল্প নিয়ে, সমতার কথা নিয়ে, সমতার অধিকার নিয়ে, আর সেই অধিকার রক্ষায় আমাদের কথাটা বারবার বারবার কিন্তু উঠে আসবে। জিজ্ঞাসা হয়তো উঠতে পারে আমাদের, ভয় কাহারে?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে আজ ভোরাইতে আর ফিরে রয়েছে আপনার কানে 107 এ। আর এই মুহূর্তে কোন কথা, এই মুহূর্তে কিন্তু সেই ড্যাগেনহামের কথা, ড্যাগেনহামের সেই দিনের কথা। চলুন ফিরে যাই 1968 এ, ড্যাগেনহামের সেই বিখ্যাত বিখ্যাত গাড়ি কোম্পানির কথা বলছে আর পি। গাড়ি তৈরির ব্যস্ততা, সেখানে কর্মরত নারী সেই মেশিনিস্টরা বুঝতে পারছিলেন তাদের কাজের ক্লাসিফিকেশন এবং মজুরি নিয়ে কিন্তু প্রবলেম রয়েছে, প্রবলেম হচ্ছে। একটা কথা এখানে মনে রাখা দরকার, তারা বলছিলেন না যে আমাদের সবাইকে সমান টাকা দিন। তাদের প্রশ্ন ছিল কাজের মূল্যায়ন নিয়ে। যদি কোনো কাজের জন্য নির্দিষ্ট দক্ষতা লাগে, যদি সেই কাজ উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশ হয়, তাহলে তার মূল্যায়ন কিভাবে হবে, এই প্রশ্ন থেকে কিন্তু ধর্মঘট। আর সেই ধর্মঘট আমাদের একটা অদ্ভুত শিক্ষা দেয়। কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট্ট, খুব ছোট্ট একটা জায়গা থেকে। কারখানার একটা সেক্টর, কয়েকশো কর্মী, একটাই দাবি। তারপর সেই দাবি হয়ে যায় জাতীয় বিতর্ক। আজ আমরা 2026 সালে দাঁড়িয়ে এই ঘটনাকে ইতিহাসের পাতা থেকে দেখি, কিন্তু সেই সময়ে যারা কাজ বন্ধ করেছিলেন তাদের কাছে ব্যাপারটা ছিল একেবারে পার্সোনাল, ব্যক্তিগত। মাসের শেষে সংসার চালাতে হয়, বাড়িতে খরচ আছে, সন্তানের প্রয়োজন আছে। তার মধ্যেও তারা বলেছিলেন আমাদের কাজটাকেও তার প্রাপ্য মূল্য দিন। এই জায়গাতেই আমাদের এই অধিকারের গল্পটাকে বড় করে তোলে। সমান পারিশ্রমিকের কথা তাই শুধু টাকা দিয়ে নয়, টাকা নিয়ে নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে, জড়িয়ে আছে একজন কর্মীকে বলা তোমার কাজটা গুরুত্বপূর্ণ, তোমার এই কোম্পানিতে এই সংস্থায় সমান অধিকার আছে, তুমি সমান মর্যাদা পাবে। এই যে মর্যাদাটুকু অধিকার করা, রক্ষা করা, আদায় করে দেওয়া, সেই আদায় করার লক্ষ্যে কিন্তু আজ সমতার অধিকারের কথা। আর সেই সমতার অধিকারের কথা উঠলেই কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জন্য, আমাদের কথা, আমাদের অধিকারের কথা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সমতার

কথা, অধিকারের কথা, লড়াইয়ের কথা, সেই অধিকার রক্ষার কথা, অধিকার আদায়ের কথা। একটা স্যালারি স্লিপ না, একটা স্যালারি স্লিপ কিন্তু কখনো আমাদের জীবনের পুরো গল্প বলে না। ধরুন আপনার হাতে একটা স্যালারি স্লিপ এলো, কয়েকটা সংখ্যা লেখা, তারপর সেখানে কি কি লেখা, বেসিক পে, অ্যালায়েন্স লেখা, বোনাস লেখা, নেট স্যালারি, আরও কত কিছু, ব্যাস। কিন্তু ওই সংখ্যাগুলোর পেছনে কি আছে? কেউ ভোরে উঠে বাস ধরছেন, কেউ সন্তানের স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্ট বানিয়েছেন, কেউ আবার রাত পর্যন্ত অফিসের প্রেজেন্টেশন শেষ করেছেন, কেউ বহু বছর ধরে একটা স্কিল শিখেছেন, কেউ প্রমোশনের জন্য অপেক্ষা করছেন, অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ স্যালারি স্লিপে সংখ্যা থাকে, কিন্তু সংখ্যার পিছনে থাকে একটা জীবন। সেই কারণেই ইকুয়াল পে এর প্রশ্নটা এতটা, হ্যাঁ এতটা কিন্তু ইম্পর্টেন্ট। তবে এখানে কিন্তু একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। ইকুয়াল পে মানেই কিন্তু সবাইকে একই বেতন দেওয়া নয়। তাহলে কি সবাইকে একই বেতন দেওয়া নয় যখন, তাহলে কি? সে কথা ফিরবে আরবি, কিন্তু তার আগে কিন্তু ওরা আমাদের গান না গাইতে দেয় না। অজিত পান্ডের কণ্ঠে বহুদিন আগে শোনা সেই গান আজ আপনার কানে শুধুমাত্র 107।

গান যখন ওরা বন্ধ করে দিয়েছিল, তখন পৃথিবীর সমস্ত মানুষ গর্জে ওঠেন প্রতিবাদে। তাদের মধ্যে আমরা দেখি বার্টন রাসেল, আইনস্টাইন, চার্লি চ্যাপলিন, রোমার রোলা প্রভৃতিকে। আমাদের দেশেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, বল্লাল সাহানি, পৃথ্বীরাজ কাপুর প্রমুখেরা প্রতিবাদ করেছিলেন। সেই সময় তুর্কিস্তানের কবি নাজিম হিকমত এই কবিতাটি লেখেন, এটি অনুবাদ করেন কবি সুভাষ মুখোপাধ্যায়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: একটু আগে বলেছিলাম ইকুয়াল পে, ইকুয়াল পে মানেই কি সবাইকে একই বেতন দেওয়া, এবং এটা কোনো কোম্পানির পক্ষে, কোনো সংস্থার পক্ষে, সরকারি কিংবা বেসরকারি, তাদের পক্ষে কি সম্ভব? ক্যাটেগরি থাকবে, ডেফিনেটলি থাকবে, কিন্তু সেখানেও সমতা থাকা দরকার। একজনের এক্সপিরিয়েন্স বেশি হতে পারে, অন্যজনের রেসপন্সিবিলিটি বেশি হতে পারে, পদ আলাদা হতে পারে, কাজের পরিধি আলাদা হতে পারে, তাই বেতনেও পার্থক্য থাকা খুব স্বাভাবিক। প্রশ্ন হলো সেই পার্থক্যের কারণটা কি, আর যদি জেন্ডারই অযৌক্তিক পার্থক্যের কারণ হয়ে দাঁড়ায়, শুধুমাত্র মহিলা হওয়ার কারণেই মাইনেটা পুরুষের থেকে অনেকটা কম, তখনই কিন্তু ন্যায্যতার প্রশ্ন আসে, তখনই রুখে দাঁড়াবার প্রশ্ন আসে, কারণ কাজটা যে একই অথচ সেই কাজের প্রকৃত মর্যাদা না দেওয়া হচ্ছে না। এবার আমাদের এই দেশের দিকে, ভারতের দিকে তাকাই। ভারতের সংবিধানের আর্টিকেল 39D, সেখানে কিন্তু নারী ও পুরুষের জন্য সমান কাজের ক্ষেত্রে সমান বেতনের নীতির কথা বলা হয়েছে। ভারতে এই বিষয়টা নিয়ে ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট 1976ও ছিল, পরে শ্রম আইনগুলোকে একসঙ্গে করার প্রক্রিয়ায় কোড অন ওয়েজেস 2019-এ জেন্ডারের ভিত্তিতে একই বা একই ধরনের কাজ অথবা সমমূল্যের কাজের ক্ষেত্রে বৈষম্য না করার নীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এটা শুধু আন্তর্জাতিক কোনো দিবসের বিষয় নয়, ভারতীয় এর সাংবিধানিক এবং আইনি ভিত্তি রয়েছে। তবে এখানে আরেকটা শব্দ আসে, জেন্ডার পে গ্যাপ। জেন্ডার পে গ্যাপ, এটা ইকুয়াল পেয়ের সঙ্গে কিন্তু এক নয়। কেন এক নয়, কিভাবে এক নয়, সেই কথা নিয়ে ফিরবে আরপি। কিন্তু তার আগে গানে গানে কানে কানে 107-এ এই মুহূর্তে শৈলীল চৌধুরীর প্রশ্ন তুলছেন, অধিকার কে কাকে দেয়?
2: অধিকার, অধিকার কে কাকে দেয়? পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? কখনোই নয়, কোনো দিন নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হক কথা সোচ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু কুঁড়িদের ফুটবার অধিকার, এসব তো আমাদের জন্মগত। তবে কেন এত হাহাকার? ঘরে বসে বসে ক্রন্দনে নয়, অধিকার জিনে নিতে হয়, রক্তে কিনে নিতে হয়। অধিকার কে কাকে দেয়?
3: অধিকার কে কাকে দেয়?

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ সমতার কথা, কারণ ইকুয়াল পেডে আজ সেলিব্রেট করছি আমরা। আর সেই সেলিব্রেশনে আর পি রয়েছে আপনার কানে 107 FM রেইনবোতে। এটুকু বলেছিলাম, সবটাই কি ওই জেন্ডার পে গ্যাপ? এটা ইকুয়াল পেয়ের সঙ্গে কিন্তু এক নয়। কোনো দেশ, শিল্প বা প্রতিষ্ঠানে নারী ও পুরুষ কর্মীদের গড় বেতনের মধ্যে ব্যবধান থাকলে তাকেই কিন্তু বলা হয় পে গ্যাপ। এর কারণ হতে পারে পেশার ধরন, সিনিয়রিটি, লিডারশিপ পজিশন, ওয়ার্কিং আওয়ার্স, সেই সঙ্গে ক্যারিয়ার ব্রেক কিংবা আরও নানা সামাজিক এবং ইকোনমিক্যাল কজ। তাই পে গ্যাপ দেখলেই ধরে নেওয়া ঠিক নয় যে একই কাজের জন্য একজন নারীকে কম টাকা দেওয়া হচ্ছে। বরং প্রশ্নটা হওয়া উচিত, এই ব্যবধান কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু দরকার ইনফরমেশন, ক্লিয়ারিটি এবং সঠিক মূল্যায়ন। এবার কি আমরা যেতে পারি আমাদের নিজেদের বাড়ির মধ্যে, ঢুকে পড়তে পারি? হ্যাঁ, আমার বাড়ির গল্প, আপনার বাড়ির গল্প। ধরুন একটা মেয়ে চাকরি পেল। হ্যাঁ, ধরুন একটা মেয়ে চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে সে বাড়ি ফিরল, মাকে বলল, মা আমার স্যালারি এসেছে। মা হয়তো বললেন, সত্যি? দেখি তো। মেয়েটা মোবাইলে ব্যাংক ব্যালেন্স দেখালো। দুজনেই আনন্দে হেসে উঠল, কারণ ওই টাকাটা কিন্তু শুধুমাত্র স্যালারি নয়, ওই মেয়েটার নিজের পায়ে দাঁড়ানোর প্রথম প্রমাণ। এবার কয়েক বছর পরে সে যদি বুঝতে পারে যে একই ধরনের কাজ করা অন্য একজন কর্মী তার থেকে বেশি পারিশ্রমিক পাচ্ছেন, তখন কেমন লাগবে? তখনও কি ওই প্রথম দিনে স্যালারি পাওয়ার মতো আনন্দ থাকবে, আনন্দ বজায় থাকবে, নাকি রাগ হবে, কষ্ট হবে? হয়তো ওই মেয়েটি প্রথমে চুপ করে থাকবে, তারপর একদিন নিজের কাজের হিসেব নিয়ে বসবে, আর তারপর কি ঘটবে? আসুন না সেই তারপরের কথায় আসার আগে আমরা গানের কথায় আসি। হ্যাঁ, সব আমাদের ছোট।

0: সুমন এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।
1: গড়িয়া হাটার মোড়,

চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারি আমাদের জন্য সব আমাদের জন্য বাজারের দরাদুরি রুটি ভাত তরকারি সানি ধাবা মাদার সাম মাদার টেরেসা আমাদের জন্য সব আমাদের জন্য ধোঁয়াশা কুয়াশা কাদা।

আর চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গা।

আমাদের জন্য সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনুবদ্ধ গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার একুশে আই আর গণেশ পাই।

আকাশ, লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্যে মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যেই বৃষ্টি এসেছে,

0: আমির তুমির ইটকাট কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটি নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর ফিরেও আসবো আমি তোমার সুবাসে থাকবো তোমার বুকে আর আশেপাশে আমাকে পড়লে মনে খুঁজে এখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: এক মেয়ের গল্প, যে মেয়ে প্রথম স্যালারি পেয়ে মাকে দেখিয়েছিল, দুজনেই হেসে উঠেছিলেন আনন্দে তৃপ্তিতে, তাদের মন ভরে গিয়েছিল। কিন্তু সেই মেয়েটি কিছুদিন বাদে যখন দেখলো, কয়েক বছর বাদে যখন দেখলো যে তার মায়নে কিন্তু একই ধরনের কাজ করে একজন পুরুষের থেকে অন্যান্য পুরুষদের চাইতে অনেকটা কম, তখন কিন্তু তার মনে নানান প্রশ্ন, অস্বস্তি, বিরক্তি এবং একই সঙ্গে রাগ, কষ্ট, অভিমান, যন্ত্রণা। হয়তো সে প্রথমে চুপ থাকবে, তারপর কি সত্যি চুপ থাকতে পারবে? তারপর একদিন নিজের কাজের হিসেব নিয়ে বসবে, সে দেখবে তার দায়িত্ব কি, পারফরমেন্স কেমন, এক্সপিরিয়েন্সটা কত এবং স্যালারি স্ট্রাকচার কিভাবে তৈরি হয়েছে। তারপর ম্যানেজারকে গিয়ে বলবে, আমি জানতে চাই আমার পারিশ্রমিকটা, স্যালারিটা কিভাবে আপনারা ঠিক করছেন। খেয়াল করুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা বেতন নয়, স্যালারি নয়, জানতে চাই, আমার অধিকারটা জানতে চাই। কারণ প্রশ্ন করার অধিকারও কিন্তু কাজের ক্ষেত্রের সংস্কৃতির একটা অংশ। আরেকবার শুরুতে ফিরে যাই, সেই 1988 কোথায়, ড্রাগনহ্যামে। 187 জন নারী, একটা গাড়ির কারখানা, একটা প্রশ্ন, তারপর বহু বছর পেরিয়ে যাওয়া 2018-তে সেই যে সংবাদপত্রের ওই যে গ্যারি গ্রেসিয়ের প্রশ্ন তোলা। আজ 2026 সালের 8ই সেপ্টেম্বর আমরা সেই ইতিহাসের দিকে তাকিয়ে আছি। সময়ের ব্যবধান প্রায় 6 দশক। প্রযুক্তি বদলেছে, কাজের ধরন বদলেছে, অফিসের চেহারা বদলেছে, কিন্তু একটা জিনিস এখনো কিন্তু ইম্পর্টেন্ট, কাজের মূল্যায়নের নিয়ম। আমরা কি সেটা পরিষ্কার রাখছি? আমরা কি যোগ্যতা, অভিজ্ঞতা আর দায়িত্বকে গুরুত্ব দিচ্ছি? আমরা কি ছেলেমেয়ের ক্যারিয়ার চয়েসকে একই চোখে দেখছি? কারণ সমতার গল্প শুধু চাকরি পাওয়ার পরে শুরু হয় না, এর শুরু কিন্তু অনেক আগে থেকেই। একটা মেয়েকে যখন বলা হয় তুই চাইলে এগোতে পারিস, একটা ছেলেকে যখন একই কথা বলা হয়, সেখান থেকে তৈরি হয় সমান সুযোগের ভিত্তি। শেষ কথায় ফিরবে আরবি, কিন্তু তার আগে, হ্যাঁ তার আগে কিন্তু কোন গান, তার আগে অবশ্যই আমাদের গান।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভোরাইয়ের একেবারে শেষ পর্বে চলে আসা আর শেষ পর্বে পৌঁছে সেই কথাটি কিন্তু বারবার বারবার জিজ্ঞাসা। কাজের সম্মান তার কাজই, হ্যাঁ কাজের সম্মান কি তো তার কাজই, যোগ্যতার পরিচয় তার যোগ্যতায়। আজ সমতার সবচেয়ে সুন্দর সংজ্ঞা হয়তো খুব ছোট্ট, যার কাজের যে ন্যায্য মূল্য তাকে সেই মূল্য দেওয়াই সমতা। আমি আর জে আরপি আপনার কানে ছিলাম, আপনারা শুনছিলেন সমতার গল্প। আজ 8ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডেতে এখানে কিন্তু গল্প শেষ করছে, কিন্তু নানা রকম গল্প আপনার মধ্যে আপনার মনে আপনার হৃদয়ে তৈরি হচ্ছে, সেই গল্পগুলো জানি আজ গুনগুনিয়ে উঠবে। সত্যিকে আমি আমার অধিকার পেয়েছি, অধিকার বুঝে নিতে শিখেছি, কিন্তু কেন করিনি, কেন মুখ খুলিনি? প্রশ্নগুলো তৈরি হোক, প্রশ্নগুলো আপনি উগড়ে দিন যদি তেমন সুযোগ থাকে, তেমন সময় থাকে। হ্যাঁ, এমনটা বলতে বলতে আরপি বিদায় নিচ্ছে, আর সেই চিরকালীন গান আমরা করব জয়, সেই শুনতে শুনতে আমরা চলে যাব অবশ্যই খবরে, এবং তারপর নমস্কার কলকাতায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকে আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সরবরাহ শৃঙ্খলকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বিশ্বস্ত উৎপাদন কেন্দ্রের সন্ধানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 3,825টি আলো ব্যবহার করে সঙ্গীত সহযোগে 50টি বিশেষ থিমের পরিবেশনায় গতকাল সেজে ওঠে হাওড়া ব্রিজ। আলো ও ধ্বনির এই শো গতকাল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতির এক অনন্য আরাধনা। কলকারখানাসহ নানা শিল্প প্রতিষ্ঠান নেই গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 4 বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 13 সেপ্টেম্বর দুপুরে রঘুনাথপুরের শালকা হাসপাতাল রোডের পাশে সন্দেহজনক অবস্থায় শাড়ি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান মেলে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,410-এ। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 6,145 জন। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে 13,756 জন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার, এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আরপি রয়েছে আপনার কানে 107-এ। আর আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, অতএব ঘুড়ি ওড়ানোর দিন, সেই সঙ্গে হই হল্লা করার দিন।
4: এটা ওটার দিকে
3: নজর দেবেন না, বরং আজকে না ঘটিতা, আজকে ঘটিতা নয়, বরং আজ বিশ্বকর্মার সঙ্গে দেবাদিদেব মহাদেব শিবের কতপকন কি হয়েছিল সেটাই কিন্তু আজ নমস্কার কলকাতার শুরু। একবার বিশ্বকর্মা পুজোর দিন স্বর্গে ভগবান শিব এসে বিশ্বকর্মাকে বললেন, কি হে বিশ্বকর্মা, হ্যাঁ মর্তে তো আজ তোমাকে নিয়ে খুব ধুমধাম, সবাই তোমার পুজো করছে, খাওয়া দাওয়া করছে, তা তুমি স্বর্গে বসে টুকুস টুকুস করে কি করছো? বিশ্বকর্মা একবারে ক্লান্ত, তিনি সে ক্লান্ত শুনেই বললেন, কি আর করব প্রভু, মর্তের মানুষ এখন এত গাড়ি, এত ল্যাপটপ আর মোবাইল কিনছে,

যে সব কিছুর মেনটেনেন্সের দায়িত্ব আমাকেই সামলাতে হচ্ছে। এত গেজেটসে ভরে গেছে না, ওরে বাপ রে বাপ। এই আমার পূজোর দিনেও, আমাকে ওভারটাইম করতে হচ্ছে, না হলেই তো লোকে গালাগাল করবে, তাই না প্রভু? কোচকাটি কোচমেথি সঙ্গে আরবি। হ্যাঁ, সেই দেবাদিদেব বিশ্বকর্মা মহাদেব, তাদের গল্প শুনতে শুনতে আমরাও চলে যাব দেবশিল্পী বিশ্বকর্মার গানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

মিঠি মিঠি মাই মাই, আর এমন হাওয়া থাকলে, এমন বাতাস থাকলে, এমন ইচ্ছে থাকলে কী করবেন, কী করবেন? কি আজকে বাউন্ডুলে ঘুরি হয়ে যাবেন?

0: না প্লিজ, আজকে তো চাল দিয়ে বলবেন না, বরং 9903653992 আপনি মেসেজ পাঠাতেই থাকুন ঘড়ি নিয়ে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: আর এই মুহূর্তে কিন্তু উড়ি উড়ি মন ঘড়ি ঘড়ি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। মিশরে একটা খোলসা করে বলি, মানে ঘুড়ি নিয়ে আপনার কি অবসেশন রয়েছে? ঘুড়ি ওড়াতে ভীষণ ভীষণ পছন্দ করতেন, নাকি ঘুড়ি ওড়াতে গিয়ে কারোর সঙ্গে ইন্টুমেন্টু পিন্টু হয়েছিল? সে কথাও কিন্তু আজ শেয়ার করতে পারেন 9903653992 আর পি। এরকম কতবার হয়েছে, চাঁদে ঘুড়ি ওড়াতে গিয়ে ওহো এর ওর দিকে নজর, তারপর নিজের যে ঘুড়িটা কখন যে ভোকাট্টা হয়ে গেছে সে খেয়াল কি রাখে, হাতে কাটা ঘুড়ি নিয়ে ড্যাব ড্যাব ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর সেই ঘুড়ি নিয়ে কত যে মুভি হয়েছে তারও কিন্তু কোনো ইয়ত্তা নেই, রাইট? সেসব গান আজ একটু একটু করে শোনাবে, ঘুড়ি নিয়ে গান ডেফিনেটলি থাকবে। আর গান মিলন্তিতে আপনার কোন গান শুনতে ইচ্ছে করছে?
3: আজ বিশ্বকর্মা পূজার দিন,
2: অতএব ঘুড়ি সংক্রান্ত গান ডেফিনেটলি আপনি ইচ্ছে করলেও করতে পারেন, না এই আউট অফ ট্র্যাক হলেও কোনো প্রবলেম নেই, পাঠিয়ে দিন 9903653992। তাহলে একদিকে গান মিলন্তি, অন্যদিকে আজকের টপিকের বিষয়ে টুইটি পুঁই পুঁই চুঁই চুঁই করে আসুক।
3: আজকে মোবাইলটা ঠিকঠাক আছে তো? গড়বিড় করলে কিন্তু,
2: ও বিশ্বকর্মা দা, আরে ঠিক করে দাও না এই সৌভিকের কিংবা মৌইনাকের
3: মেসেজ পাঠাতে গিয়ে গন্ডগোল যাতে না হয়,
2: প্লিজ খেয়াল রেখো। আজ ওভার টাইম, আজ ওভার টাইম ডিউটি, না কিন্তু এত গাড়ি, এত গাড়ি চতুর্দিকে সেগুলি যে চলবে না সেটা একবার ভাবো। কত যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করে তারা তো আজ খালি তোমাকে পুজো পুজো পুজো, ধূপ ধুনো সেই সঙ্গে ফল মূল কত কিছু দিয়ে পুজো করছে, তাহলে তারা তো তোমাকে রেহাই দিয়েছে বস, কি তাই না? এমনটা বলতে বলতে, হ্যাঁ এমনটা বলতে বলতে কি তো মধুরা বলছে মিছি মিছি মাহে মাহে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল,
5: আরে হালচাল কিন্তু আজকে ভালো হতেই হবে, কারণ ঘুড়ি ওড়াবে, ঘুড়ি ওড়াবে সকলে। আর সেখানে কিন্তু হালচাল যদি ভালো না হয় তাহলে কিন্তু বরুণ দেবতা তোমাকে তো দুও দেবে লোকজন। প্লিজ আজকে তো একদম চকচকে ঝকচকে, চকচকে ঝকচকে, একটু ক্লিন ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখো আকাশটা। যাতে এ বৃষ্টি পড়লো ঠিক আছে, টুপটাপ বৃষ্টি পড়লো, তারপর না হয় থেমেই গেল, কারণ দেখো তোমাকে তো টাটা বাই বাই করার দিন চলে এসছে। আর আলিপুর ওয়েদার অফিস কী বলছে, লোকাল ফোকাসে কী বলা হয়েছে, আহা হা, বলা হয়েছে আজ কিন্তু জেনারেলি ক্লাউডি স্কাই, লাইট টু মডারেট রেইন, থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার।
6: বুঝতেই পারছেন ওই সামান্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর একটু ক্লাউডি স্কাই থাকবে, নো প্রবলেম। ঝকঝকে এরকম সোনা রোদ্দুর দেখানোর, ওরকম ঝকঝকে সূর্যদের একটু মুখ দেখাতে হবে, তার কোনো বালাই নেই, কিন্তু বৃষ্টি বৃষ্টি একটু কম টম হলেই ভালো আর কি। আর এদিকে এদিকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে আজ 33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, অন্যদিকে মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 34.2 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 1.4, মিনিমাম টেম্পারেচার ছিল 25.8 ডিগ্রি সেন্টিগ্রেড -0.5
7: ম্যাক্সিমাম হিউমিডিটি, যে কারণে আপনি কুলকুল করে ঘেমেছেন, কুলকুল বিলকুল।
6: না না না, এর সঙ্গে প্লিজ আর কোনো ছন্দটন্দ মিলাবেন না, ভিজে গেছে আমার চুল।
5: না না না, এই এই ভুলটা করবেন না প্লিজ। ম্যাক্সিমাম হিউমিডিটি গতকাল ছিল 97%, মিনিমাম হিউমিডিটি 60%। আর
6: বৃষ্টি সে তো হয়েছে, আপনার বাড়িতে হয়েছে, আমার বাড়িতে হয়েছে।
5: বৃষ্টির পরিমাপ নির্ণয় করা গেছে 11.6 মিলিমিটার, ভাবুন একবার, ভাবুন একবার। আর সমুদ্রে অথবা নদীতে যারা মাছটা ধরতে যান তাদের জন্য নো সতর্কবার্তা, অতএব ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা, হ্যাঁ পুরো ডিঙ্কা চিকা এটাও বলতে পারেন। আর সেই খুশিতে কিন্তু আরপি আরপি আপনাকে শুনিয়ে দিচ্ছে কোন গান, কোন গান, বাউন্ডুলে ঘড়ি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু গান মিলে দিয়ে আসছি, গান মিলেতির রিকোয়েস্ট, কোন গান কোন গান, ট্রেলরটুকু শুনিয়েছিল আর পি। কিন্তু এই মুহূর্তে এমন একজন মেসেজ পাঠিয়েছে ঘাটাল পূর্ব মেদিনীপুর থেকে, লিখেছে, আমার নাম মৌসুমি,
3: আমি নার্সিংয়ে চাকরি করি, কিন্তু আমার নামে কিন্তু একজন গায়িকা রয়েছেন যিনি কিন্তু ঘুড়ি নিয়ে গান করেছেন। প্লিজ আর পি শুনিয়ে দাও সেই গানটা। ওকে ওকে, থ্যাংক ইউ মৌসুমি,
2: কারে ভালোবাসো তুমি।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: হাই কলকাতা হ্যালো কলকাতা গুড মর্নিং কলকাতা নমস্কার কলকাতা আজ কোন কোন খবর থাকবে হ্যাঁ কোন কোন খবর থাকবে আপনার কানে শুধুমাত্র 107 রাইট রাইট রাইট সে কথাই ফিরছে আরপি আর সেই সঙ্গে কি তো অবশ্যই অবশ্যই আপনিও পাঠিয়ে দিন কোন মেসেজ ওই যে আজ ঘুড়ি নিয়ে বিশ্বকর্মা নিয়ে কত রকম আয়োজন কত পুজো আর রয়েছে জানি গাড়ি পেতে একটু সমস্যা হবে কিন্তু আপনি তো ঘর থেকে অত বেরোবেন না পুজোয় আরাধনায় মেতে থাকবেন অতএব গাড়ির দিকে বেশি কান দেবেন না মন দেবেন না বরং খবরে থাকুন একেবারে খবরেই থাকুন না আজ আজ আজ কোন কোন খবর থাকবে কিছু কিছু খবর অন্তত শেয়ার করছে আরপি ওকে পুজোর আগে কোন কোন খবর রয়েছে হ্যাঁ স্বাস্থ্য বিমা বাড়লো আড়াই গুণ পুজোর আগে কিন্তু সরকারি কর্মীদের জন্য বিশেষ উপহার কোন বিশেষ উপহার সে কথা জানাবে আরপি আজ আজ নমস্কার কলকাতায় ওকে ওকে ওকে সেই সঙ্গে কিন্তু গঙ্গার তীরে লক্ষ প্রদীপ প্রজ্বলন সেসব কিন্তু থাকবে ওকে এবং একই সঙ্গে কি থাকবে একই সঙ্গে কিন্তু থাকবে বিশ্বকর্মার আরাধনার আবহে পুজোর কলকাতায় মুষলধারে বৃষ্টি নাকি এই ঝকঝকে তকতকে থাকবে একটু আগে আরপি বলেছে কিন্তু তারপরেও তো কিছু কথা থেকে যায় ওকে ওকে এইসব খবর থাকবে সেই সঙ্গে একেবারে অফবিট খবর অফবিট নিউজ থাকবে আজ নমস্কার কলকাতায় কোন কোন খবর কোন খবর থাকবে আজ কুছ তুফানি করতে হ্যায় মেলায় ঘুরতে গিয়ে কিন্তু নাগর দোলাতেই উদ্দাম উদ্দাম ভালোবাসার কথা এই কেমন চোর চুরি করতে গিয়ে সাত দিন ফাঁকা বাড়িতেই সংসার পেতেছিল যুবক ভাবুন একবার চুরি করতে গেছে কিন্তু ফাঁকা সংসার পেয়েছে ফাঁকা ঘর পেয়েছে আর সেখানে কিন্তু সাত সাতটা দিন সেখানেই সে কাটিয়ে দিয়েছে পঁচাত্তরেও চাই একেবারে ত্বকে টান টান ব্যাপার হ্যাঁ বয়স 75 বছর হলে কি হবে ত্বক চেয়ে একবারে টান টান সেই কারণে বাড়ি বেঁচেছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে পার্লারে 4 কোটি বিল মিটিয়েছেন একজন বৃদ্ধা ভাবুন একবার আমি আপনি কি করলাম 4 কোটির বিল শুধুমাত্র রূপচর্চার জন্য সেই অফবিট নিউজ থাকবে আজ নমস্কার কলকাতায় ওহো ওকে বন্ধু চল বিদেশি অর্থ পেয়ে কিন্তু বন্ধুদের ভরপেট খাওয়ালো খুদে ইনফ্লুয়েন্সার ভাইরাল হুল্লোড়ের ভিডিও সে খবর কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায় আর কোন কোন খবর জাস্ট গান ডাকুন 107 FM রেইনবোতে আর কি আছে জাস্ট জাস্ট জাস্ট কোন গানের পর কোন গানের পর ওকে ওকে কোন গান এই মুহূর্তে কিন্তু হা হা ঘুড়ি লাল নীল নয় একেবারে শুভজিতের কণ্ঠে আমার ঘড়িতে

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর প্রচুর প্রচুর নমস্কার দিয়ে এক ঘড়িরও নমস্কার বিশ্বকর্মদা, তোমাকেও কিন্তু নমস্কার পেন্নাম, পুরো একেবারে আজানু লম্বিত। ওহো, কবে সেই বাংলাতে পড়েছিলাম আজানু লম্বিত, এই শব্দটা আজ মনে পড়ে গেল, দুম করে মনে পড়ে গেল। ওকে ওকে ওকে, আমি বাউন্ডুলে ঘুরি এই গানটা শুনতে চাই, যদি শুনিয়ে দেন আজকের দিনে তাহলে খুব খুশি হব। দীপক এমনটাই পাঠিয়েছে, আরে দূর কখন শুনিয়ে দিয়েছে আর পি, ডাবল ডাবল করে শুনিয়ে দিয়েছে। ওকে, দীপক মেসেজ পাঠিয়েছিল বেলপকর তোপাড়া শ্যামপুর হাওড়া থেকে, কি শুনেছেন তো, আপনি শোনেননি, শুনেছেন।

0: দীপক হয়তো একটু পরে রেডিওটা 107 অন করেছে, কি আর করা যাবে। ওকে, লালমোহন কি লিখেছে, আমি গাঁয়ের ছেলে, আমাদের গ্রামে ঘুড়ি ওড়ে বিশ্বকর্মা পুজোয় নয়, ঘুড়ি ওড়ে পৌষ সংক্রান্তিতে। রাইট, আমাদের ক্ষেত্রে কিন্তু তাই হতো, আমাদের ক্ষেত্রেও কিন্তু ওই পৌষ সংক্রান্তিতে আকাশ ভরে যেত একেবারে ঘুড়িতে। তখন আমি একবার পৌঁছকে ছেলে, মানে ছেলেবেলা যাকে বলা যায়, আমরা ঘুড়ি ওড়াতাম মাঠে ধান কাটার পর। সেই দিগন্ত বিস্তৃত মাঠে সারা গ্রাম মেতে উঠত ঘুড়ি ওড়ানো, ছোট বড় কত রকমের ঘুড়ি, ডাউস বেড়া ঘুড়ি। সেই ঘুড়ি কাঁথা দড়ি দিয়ে ওড়াতাম, আর লাঠাই হতো মোটা বাঁশের লাঠি। আজও মনের মধ্যে উজ্জ্বল হয়ে রয়েছে সেই সব দিনের স্মৃতি। আজ সেই মাঠে এখন আর ঘুড়ি ওড়ে না, এখন শুরু হয়েছে বাড়ির ছাদে ছাদে। তবে আজও কিন্তু সেই পৌষ পার্বণে। আরে ভাই লালমোহন, তোমার সঙ্গে আমার সেম টু সেম কত অভিজ্ঞতা রয়েছে, আর সেই কথাগুলো আজ তুমি মনে করিয়ে দিলে। আমাদের কিন্তু সেই একেবারে মাঠ নাড়াগুলো উঠে থাকতো, তার মধ্যে দৌড়তে গিয়ে পায়ের যা দফার হোক না, পা একদম কেটে ছিঁড়ে রক্ত রক্ত বেরিয়ে যাক না, তাতেও কিন্তু আমরা দমতাম না। কিন্তু কার ঘুড়ি কতটা ওঠে সেই নিয়ে লড়াই চলতো। ওয়াও ওয়াও ওয়াও, আপনিও পাঠিয়ে দিন, আপনিও পাঠিয়ে দিন, আজ লড়াই হোক ঘুড়ির সঙ্গে আপনার মনে। না না না, লড়াই মুভির গান আপনি এই মুহূর্তে শোনাবে না, বরং এই মুহূর্তে আপনাকে কোন গান শোনাবে বলুন তো। ওহো, উড়ি উড়ি যায়, রাইট, কে পাঠিয়েছে এই গানের রিকোয়েস্ট, কিন্তু রয়েছে গান মিলান্তিতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
0: রিনা যার খাতায় কলমে নাম হচ্ছে সংযুক্তা, ওকে, তারই কিন্তু রিকোয়েস্ট রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে, উড়ি উড়ি যায়।
2: আরে উড়ি উড়ি

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতায় রয়েছি। আর ভি আমাদের এক বন্ধু বলেছে, আরে ভাই তুমি কী করছো আজ, তুমি কী করছো আজ, তুমি হ্যাপি মুডে আছো বলে মনে হচ্ছে। আহা, নমস্কার কলকাতার সঙ্গে একদম টাটকা তাজা একদম ফ্রাইডে মর্নিংয়ে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। আমি আপনাদের হোস্ট আছে আর ভি, চলে এসেছি তিনটে ঘন্টা পুরো শহরটাকে রেডিওর সামনে এক সুতোয় বেঁধে রাখতে। উইকেন্ডের দরজা কিন্তু কড়া নড়ছে বস, আর আকাশের দিকে তাকিয়েছ আজ, নীল আকাশে সাদা পেঁজা তুলোর মেঘ, সঙ্গে কিন্তু হাওয়ায় হালকা ছাতিম ফুলের সেই মিষ্টি গন্ধটা, বর্ষা কিন্তু পাত্তাড়ি গুটিয়ে কি করছে, টাটা বাই করছে নাকি একটু একটু মাঝে মধ্যে চল দেখে নেবোক্ষণ ভিজিয়ে দিচ্ছে আপনাকে। আর আমাদের তিলোত্তমায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সেই চেনা শরৎ, একটা শরৎ শরৎ ভাব। হাত বাড়ালে এই পুজো, চারিদিকে প্যান্ডেলের বাঁশ বাঁধার ঠোকঠোক শব্দ শুরু হয়ে গেছে, আর ছোটো ছোটো প্যান্ডেল তো অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ আজ বিশ্বকর্মা পুজো। আর সেই বিশ্বকর্মা পুজো নিয়ে কিন্তু আজ আপনাদের পাঠানো মেসেজ, আপনাদের পাঠানো রিকোয়েস্ট সং সব কিন্তু নিয়ে হাজির করেছে, কোথায় কোথায় কোথায় হাজির করেছে অবশ্যই FM রেইনবোতে, নমস্কার কলকাতায়। অতএব অতএব অতএব আবারও কিন্তু সেই গান মিলন্তি, কে কে কে, সৌভিক ঢাকুরিয়া থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে এই গানটা,
3: গান মিলন্তি, গান মিলন্তি।
4: পেটখাটি চাঁদিয়াল, পেটকাঠি ছাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটকাঠি ছাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়।

বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে? কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে? যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বক্কা,

0: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু কোন গান কোন গান আপনার কানে রয়েছে, আপনার কানে থাকবে একটা ফ্ল্যাশব্যাক সং, যেখানে কিন্তু সেই পাতাঙ্গে সেই ঘড়ির কথা থাকবে। আর এমনটা বলতে বলতে আমরা চলে যাব নমস্কার কলকাতার একেবারে দ্বিতীয় ঘন্টায়।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং,
0: মোহাম্মদ রফি এবং সেই সঙ্গে আশা ভোসলে। কোন গানে শুনুন না, গানটা রাখুন না।
2: পতঙ্গা পতঙ্গা জল জল জল মর যায়,

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। জনসেবা থেকে দেশসেবায় মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনে এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতা শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিষয়ে এক দেশ এক কর এক বাজার GST বদলেছে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র। পুজোর আগে রোজভ্যালিতে আমানতকারীদের এক দফা অর্থ ফেরত প্রক্রিয়া শুরু করা হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটি ADC। পুজোর আগে 500 কোটি টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়া হবে বলে বিচারপতি রাজস্ব ভারদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের বেঞ্চ জানিয়েছে। মুখ্যমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ দপ্তরে কয়েকজন মন্ত্রী বসার জন্য রাজ্য সরকার দ্রুত মহাকরণ সংস্কারে কাজ করছে। পূর্ত দপ্তর আগামী 10 অক্টোবরের মধ্যে তাদের কাজ শেষ করবে বলে দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে তথ্য দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবার 8টি সংস্থা এবং 3 জন সামরিক উচ্চপদস্থ আধিকারিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সে দেশের নিকেল শিল্প এবং সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলো। নিষেধাজ্ঞার তালিকাভুক্ত সংস্থা বা ব্যক্তিদের সম্পত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তবে তা অবরুদ্ধ করা হবে। মার্কিন বিদেশমন্ত্রক কিউবার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা খনিজ সম্পদ থেকে প্রাপ্ত আয় সাধারণ নাগরিকদের কল্যাণে ব্যয় না করে নিজেদের নিরাপত্তা কাঠামো টিকিয়ে রাখার কাজে ব্যবহার করছে। FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 9টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আজ বিশ্বকর্মা, মানে বিশ্বকর্মা পুজোর দিনে আরপি রয়েছে আপনার কানে শুধুমাত্র 107। আর ঘড়ি সংক্রান্ত কত রকম গান যে আরপি শুনিয়ে দিচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। সেই সঙ্গে আপনাদের রিকোয়েস্ট রয়েছে 9903653982 সেখানে আসুক টুটি পুই পুই চুঁই চুঁই করে মেসেজগুলো। আর আজ হয়ে যাক হাঙ্গামা, 3-3টে ঘন্টা আরপির একেবারে একেবারে কানে থাকুক, মনে থাকুক, হৃদয়ে থাকুক বিশ্বকর্মা। এই মুহূর্তে যে গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন হিরম্ব, একই সঙ্গে উত্তম, এই বাবা উত্তম কুমার নাকি, সেই সঙ্গে উত্তরা, সেই গানটা এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 গান মিলান্তি,
3: গান মিলান্তি, গান মিলান্তি।
2: কাই পৌঁছে, কাই পৌঁছে, কাই পৌঁছে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল বিশ্বকর্মা পুজোর প্রসাদ এসে গেছে, প্রসাদ কাটছে, আপনার তার মাঝখানে একটা কী বল তার মাঝখানে একটা গানই শুনে নিন আর কি করবেন বলুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: না, এক পর্ব প্রসাদ প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে। মানুষ এই প্রসাদে একটা জিনিস দেখতে পেলাম, জানি তো কোন জিনিসটা বলুন তো, কলা, কলা, কেলা, কেলা, কেলা, কেলা, না কেলা নয়, বরং কেলা, কলার কথা বলছি। পুষ্টি পেতে বাজার থেকে আনা কলায় ভরসা রাখছেন আপনি? ভরসা রাখেন তো, আমরা সকলে রাখি। এবং এমন কোনো পুজো নেই, কোনো দেবতা তুষ্ট হন না এই কলাতেই, এমন তো আমার জানা নেই। আপনি যদি জানা থাকে পাঠিয়ে দিন 9903655992 তে। যদি জানা থাকে যে অমুক দেবতা কিংবা অমুক দেবীর পূজোয় কলা দেওয়া বারণ, তাহলে সেটা পাঠিয়ে দিন। আজও কিন্তু শেয়ার করবে আপনার নাম, সেই সঙ্গে লোকেশন, সেই সঙ্গে কোন দেব কোন দেবী তার কথা শেয়ার করবে, কিন্তু আমার অন্তত জানা নেই। আর সেই কারণেই মানে কলা পরখ করে সন্দেহজনক লাগলে তা কিন্তু না কেনাই ভালো। এক্ষেত্রে কেবলমাত্র বিশ্বস্ত ফলওয়ালার থেকেই কিনুন রোজের ফলমূল। ব্যাপারটা কি না, গৃহস্থ বাড়িতে দেখুন ফলের ঝুড়িতে ফল থাকবে না, কলা থাকবে না, এদিকে হয় নাকি? কলাটি প্রকৃতিভাবে মানে প্রাকৃতিকভাবে পেকেছে নাকি রাসায়নিকের সাহায্যে পাকানো হয়েছে, তা সাধারণ মানুষের পক্ষে চোখে দেখে বলাটা খুব মুশকিল। স্বাভাবিকভাবে পাকলে কলায় কিন্তু ধীরে ধীরে ইথিলিন গ্যাস তৈরি হয়। ওকে, এর ফলে কলার মধ্যে থাকা স্টার্চ শর্করায় পরিণত হয়, কলাটি অতিরিক্ত নরম ও খাবার অযোগ্য হয়ে যায় দ্রুতই। কিন্তু বাজারে দ্রুত বিক্রির জন্য অনেক সময় কাঁচা ফলকে ক্যালসিয়াম কার্বাইটের সাহায্যে পাকানো হয়। এতে কলার খোসায় হলুদ রং ধরলেও ভিতরের অংশ কিন্তু কাঁচা থেকে যেতে পারে এবং তাই হয়। তাহলে কি করবেন, খোসার রঙের দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। নজর না লাগ যায়, ইস নজর লাগে এমনটা যদি বলেন বলবেন, ঠিক আছে, নো প্রবলেম, বাট খোসার রঙ কিন্তু আপনাকে দেখতে হবে। স্বাভাবিকভাবে পাকলে কলার খোসায় হলুদের মধ্যে বাদামি বা কালচে ছোপ কিন্তু দেখা দিতে পারে। আর কৃত্রিমভাবে পাকানো কলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অস্বাভাবিক রকমের একটা ব্রাইটনেস নিয়ে, দেখো আমাকে, কেন আমাকে, খাও আমাকে, এমনটাই কিন্তু বলে। ডগায় কিন্তু সবুজ ভাবও থাকে। খোসার গঠনে কিন্তু মিলতে পারে ইঙ্গিত। কলার খোসাটি পরখ করে দেখুন। স্বাভাবিকভাবে পাকা কলার খোসা কিছুটা নরম হতে পারে, অতিরিক্ত মসৃণ হতে পারে, শক্ত বা অস্বাভাবিক রকমের মোমের মতো খোসা দেখলে সতর্ক হতে হবে। অন্যদিকে গন্ধ থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন, পাকা কলার মধ্যে যে মিষ্টি গন্ধ একটা পাওয়া যায়, বিশেষ করে গোড়ার কাছে, নাকের কাছে। আরে গন্ধ বিচার করুন না, অসুবিধা কী আছে? সুকুমার রায় বলে গিয়েছেন বলে কি আপনি গন্ধ বিচার করবেন না? ডেফিনেটলি করবেন। সেই গন্ধ বিচার করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলি কলা, নকলি কলা। আর এখানে আকেলা, আকেলা স্টুডিওর মধ্যে রয়েছে, না না না, আকেলা মোটেই নয়, আপনারা রয়েছেন, এত মানুষ, এত মানুষ রয়েছেন, বিশ্বকর্মাতা রয়েছেন, হাতি রয়েছে, হাতি মেরা সাথি, হ্যাঁ সেই তিনিও তো রয়েছেন। ও হো হো, তাহলে সকলকে নিয়ে কিন্তু ওকে চলে যাক এই মুহূর্তে গানে গানে কানে কানে 107।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এক বন্ধু অমিত লিখেছে, কোথেকে বাজরণী থেকে লিখেছে, হাই আরপি, তুমি যে আজ উড়ি উড়ি যায় এই গানটা শুনিয়েছো, এটা কি তুমি জানো, জাস্ট এটা ঠিক কোন বেসিসে, এটা লেখা হয়েছিল? ও লিখেছে আজ রাইস সিনেমাতে এই গানটা মূলত গুজরাটের যে উত্তরায়ণ, উত্তরায়ণ বা মকর সংক্রান্তি উৎসবের পটভূমিতে কিন্তু এটা তৈরি হয়েছিল, যেখানে শাহরুখ খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়। ওয়াও, মনটা ভরিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে, আজ না এই শো থেকে, নমস্কার কলকাতার শো থেকে কিছুতেই উঠতে পারছি না। অমিত সারনেম লেখে নি, অমিত পাঠিয়েছে বাস জড়ি থেকে। ওয়াও, থ্যাংক ইউ। সেই সঙ্গে রুকমানি ও কি লিখেছে, হাই আরপি, তোমাকে কিন্তু মানে মাঝে মধ্যেই শুনি, কিন্তু আজকে এতক্ষণ ধরে শুনছি গানগুলো ফাড়াফাড়ি দিচ্ছ আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি, জাস্ট মনে হচ্ছে আমি নিজেই কিন্তু ঘুরে বেড়ে না, আমি কখনো কি বলবো মানে কখনো কিন্তু ঘুড়ি ওড়াইনি, কিন্তু ওড়াতে খুব ইচ্ছে করে। কেন যে ছোট্টবেলায় শিখিনি, আমি ভাবলে না কেমন কেমন লাগে। আসলে মা বাবা বলতে, না ওসব কাঁচ ফাঁচ থাকে, হাত ফাঁত কেটে যাবে, সারাক্ষণ খালি না শুনতে আর সত্যি না হয়ে গেছে। কিন্তু আকাশের দিকে তাকিয়ে ভাবি, আহা, আমিও তো ওই জায়গাটা পৌঁছতে পারতাম, আমার ওড়ানো ঘুড়িটা ওই জায়গাটায় রিচ করতে পারতো। আমার খুব ইচ্ছে করে আউটার স্পেসকে জানতে, এমন কোনো ঘুড়ি যদি তৈরি করতে পারে বিজ্ঞানীরা যেটা তাদের হাতে থাকবে, অর্থাৎ লাটাইটা হাতে থাকবে, সুতোটা কেউ কখনো কাটতে পারবে না, এবং আউটার স্পেস থেকে তারা কিন্তু নানা রকম ইনফো জোগাড় করতে পারবে। আরে ভাই, আরে রুকমা, সেই কাজটাই তো করে চলেছে, সুতোটাই শুধুমাত্র দেখা যায় না, টেলিকমিউনিকেশন সেই যে কথাটা আছে না, সেখানে তো সেই অদৃশ্য সুতোটা রয়েছে, আর তার মাধ্যমেই তো ইসরোর বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা, জাক্সার বিজ্ঞানীরা, তারা তো সেই কাজটাই করে চলেছেন। আসলে সুতোটা হচ্ছে এখানে অদৃশ্য, এটাই হচ্ছে টেলিকমিউনিকেশনের মাহাত্ম্য, ফাটাফাটি একটা কাজ, আর এর মাধ্যমেই তো আমরা কন্ট্যাক্ট করতে পারছি, আমরা একে অন্যের সঙ্গে উইদাউট লাইন, উইদাউট তার, রাইট? এমনটা বলতে বলতে কোন গান, আহা, ডান্স বাসন্তী, উংলি ববিত, সেই গান, সেই ফাটাফাটি গানটা আপনার কানে।

0: ವಸಂತಿ.
1: ಕಾನೆಬಾಜು ಮೋನಿರ್ ರೇಡಿಯೋ ಶುಂಝೋ 107 FM ರೈನ್ಬೋ ಶಾತ್ ಶುರೆ ಶಾರದಿ ಶಾತ್ ಶುರೆ ಶಾರದಿ.
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা.
4: আজ বিশ্বকর্মা পুজোর দিনে কতজন যে ডান্স করবে, শুধুমাত্র কি বাসন্তী কি ডান্স করবে? না না বসন্ত দা, তুমিও কিন্তু ডান্স করবে. ও বিশ্বকর্মা দা, তুমি কিন্তু ঠিকঠাক থেকো প্লিজ, মণ্ডপ থেকে বেরিয়ে এসে ডিঙ্কাচিকা ডিঙ্কাচিকা
5: ডিঙ্কাচিকা
4: প্লিজ করো না. আর এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানোর মেসেজ 9903653992 ওয়াও ফিদা মুভির দিল মেরা না উৎপল এমনটি রিকোয়েস্ট পাঠিয়েছে বেহালা থেকে. ওকে ওকে. আর না না না, পুরোনো মেসেজ. ওকে ওকে ওকে ওকে. তিথি নক্ষত্র বার কিচ্ছু বুঝি না বাপু, 31শে ভাদ্র বিশ্বকর্মা পুজো, সেই যুগ থেকে মেনে চলি, তাই আজ আমি বিশ্বকর্মা পুজো করব কৃষিকাজের যন্ত্রপাতি নিয়ে. ভালো লাগলো, অনেক তথ্য পেলাম, আহা হা, এমনটি লিখে পাঠিয়েছে কে কে কে.

0: একেবারে সে প্রফুল্ল, ওয়াও, থ্যাংক ইউ প্রফুল্ল, আনন্দিত থেকো, আর কি বলার। ওদিকে ছোটবেলার ঘুড়ি ওড়ানোর সেই দিনগুলো যেন আজও মনের আকাশে রঙিন হয়ে উড়ে বেড়ায়। পুজোর ছুটির দুপুর ছাদের এক কোণে বসে পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি কিংবা ময়ূর পঙ্খি, মুখ পোড়া
1: কথা কার
0: কতবার ঠাম্মার মুখে শুনেছি, আর সেই মুখ পোড়া নামে ঘুড়িও পর্যন্ত রয়েছে। তার কত কদর ভাবুন একবার, কত নামের কত রঙিন ঘুড়ি, সুতোয় যত্ন করে মাঝ না দিয়ে তারপর আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা, কখন বাতাসটা একটু আহা জোরে বইবে অনুকূল হবে, আর কখন আমার ঘুড়ি ছুঁয়ে ফেলবে নীল আকাশের সীমানা। আরও অনেক কিছু লিখেছে আমাদের বন্ধু সৌভিক সরকার কসবাহালত থেকে। কি লিখেছে, তখন ঘুড়ি ওড়ানো শুধু খেলা ছিল না, ছিল বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ আর এক রাশ শৈশবের স্মৃতি। কার ঘুড়ি কত উঁচুতে উঠল, কার সুতোয় কত সুন্দর মাঝনা, কার ঘুড়ি কাটল, এসব নিয়েছিল সারা দিনের উত্তেজনা। আজ ছাদ আছে, আকাশও আছে, কিন্তু সেই ছোট্টবেলার ঘুড়ি ওড়ানোর সরল আনন্দটা যেন সময়ের সঙ্গে সঙ্গে কোথাও হারিয়ে গেছে। আকাশ জুড়ে আজও ঘুড়ি ওড়ে, শুধু সেই শিশু মনটা আর আগের মতো ছাদে দাঁড়িয়ে সুতো হাতে অপেক্ষা করে না। আহা, কি দিন ছিল আর আজকের দিনে সৌভিক কতটা কতটা মনমরা, কতটা বিষণ্ন। আরে ভাই, ছাদে যাও, অন্যরা ঘুড়ি ওড়াচ্ছে, তাদের সঙ্গে একটুখানি হাত লাগাও, তোমাদের ছাদে যদি উড়ে না থাকে, মানে ঘুড়ি যদি উড়ে না থাকে, ওকে, অন্য ছাদে চলে যাও। কে এরকম করতে হয়, আরে আমরা তো ওইরকম করে ওড়াতাম, একটুখানি হাত দাও, তাহলে কিন্তু দেখবে মনটা আবারও ফুরফুরে চুড়চুড়ে হয়ে যাবে, একেবারে ঘুরঘুরে হয়ে যাবে। ওকে ওকে, ওরে মনোয়ারে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আমাদের এক বন্ধু পাঠিয়েছে, মেসেজ করেছে, ওকে, ওর নামও কিন্তু নাকি বিশ্বকর্মা, ঠাম্মা লিখেছিল বিশ্বকর্মা, কিন্তু কেন কেন আসলে খুব ছোটোবেলা থেকে পুঁচকে বেলা থেকে একবারে স্ক্রু ড্রাইভার নিয়ে ঘুরে বেড়াতো, খালি গাড়ি কিন্তু, আর গাড়িগুলো ভেঙে ভেঙে ভেঙে ভেঙে কী করে চলছে, পেটের মধ্যে কী আছে, সত্যি সত্যি খাবার দাবার খায় কিনে, এইসব নাকি করতো, সেই কারণে প্রচুর মার ধরে খেয়েছে। আরে আরপির সঙ্গে হিন্দি মিল আছে তোমার ভাই, বিশ্বকর্মা নাম দিয়েছিল তার ঠাম্মা, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ওর নাম হচ্ছে অনুপ, অনুপ হাজরা, কোথেকে পারিছি না তা লিখে দিই। এবং একই সঙ্গে লিখেছে, আরবি সত্যি কথা বলতে কি আমি দেখছি এই গত 2-3 দিন ধরে না, এবারে সনাতনী ঘুরিতে 6 লাভ বাজার বিশ্বকর্মা পুজোয় আকাশ দখল, কিন্তু ওই পদ্মগুড়ি তৈরি হয়েছে জানো, এই কি বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু লিখেছে বাংলা এখন কিন্তু একেবারে পদ্মগুড়িতে ভরপুর হয়ে গেছে, কোনো ঘুড়িতে লেখা জয় শ্রীরাম, কোথাও আবার ভারত মাতার ছবি, ভারত মাতা তাকে জয়, এবং বেশিটা কিন্তু গেরুয়া রঙের ঘুড়ি, আছে পেটকাঠি চাঁদিয়াল মোমবাতি বগ্গার, সময় পেরিয়েছে এই বাংলায় কিন্তু এখন সনাতনী ছোঁয়া, আর সেই কারণে বিশ্বকর্মা পুজোতে ময়ূর পঙ্খীকে ভোকাট্টা করে আকাশে উড়ে বেড়াচ্ছে চাঁদিয়াল, আবার পেটকাঠি এবং চারপাশের হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের সময় কিন্তু এখন আবার হয়েছে পদ্ম ঘুড়ি। ওকে, এই নতুন ইনফরমেশনের জন্য তোমাকে অনেক অনেক অনেক অনেক থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। এমনটা বলতে বলতে ওর একটা ফেভারিট সং, আহা হা, কোন গান, কোন গান, মাঞ্জা, রাইট, মাঞ্জা, এই গানটা, এই গানটা কিন্তু আরো একটা আমাদের বন্ধুর রিকোয়েস্ট সং, গান মিলান্তি,
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

স্বরীতি কথা কিন্তু একেবারে নয়, একেবারে শহর নয়, বরং বাংলার কথা। বাংলার কোন কথা, কোন কথা রয়েছে এই মুহূর্তে আরপিএর কাছে? রাইট, এবার কিন্তু বন্দে ভারতে চড়ি প্রতিমা দর্শন, পুজোর একেবারে বাংলায় নয়া চমকে পিচ রাস্তায় বসছে রেল লাইন, তৈরি হচ্ছে দুটি স্টেশনও, ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। বাহন বন্দে ভারতে চেপে ভূস্বর্গে মা দর্শনের সুযোগ এবার কোথায় বলুন তো? কোথায় কোথায় কোথায় না, একেবারে এই কলকাতায় রয়েছে। কলকাতার খবরটা আর একদিন না হয় দেবে। আর অন্যদিকে কিন্তু থাকছে বর্তমানে অভিনব ভাবনা, বর্তমানের সুভাষ অ্যাথলেটিক ক্লাব পরিচালিত অরবিন্দ পল্লী সর্বজনীন দুর্গোৎসবে। এবারের থিম বাহন বন্দে ভারতে ভূস্বর্গে মা। আহা রাইট, এই এই এই প্রায় সেম পর্যায়ের বিষয়টা কিন্তু আমাদের এই শহর কলকাতায়ও কিন্তু হচ্ছে। ইন ডিটেল থাকবে অন্য একদিন, অন্য একদিন এই ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে আরপি। বন্দে ভারতে চড়ে আপনিও কিন্তু প্রতিমা দর্শন করতে পারবেন কলকাতায়, এবং একই সঙ্গে বর্তমানে কলকাতার কথা আজ না হয় একটু একটু চেপে চেপে রাখা যাক, অন্য কোনো দিন ডেফিনেটলি শেয়ার করবে আরপি। নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে, এই মুহূর্তে ইচ্ছেগুলো তো উড়িয়ে দাও, উড়িয়ে দাও, ঘুড়ি উড়িয়ে দাও, ইচ্ছেগুলোকেও উড়িয়ে দাও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আপনাদের পাঠানো প্রচুর প্রচুর প্রচুর মেসেজ কিন্তু এই মুহূর্তে থেকে জমে একেবারে পাহাড় হয়ে গেছে। সেই পাহাড়ে উঠে পাহাড়ি আর কি পাহাড়ি এই ঘুরে ওড়াবে আর কি করবে। এই মুহূর্তে কার মেসেজ, কার মেসেজ? আজ ভোরে আপনার সুমিষ্ট গলাতে কথায় গানে রাইটস অ্যান্ড ডিউটিজ ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে নিয়ে শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। এসব লিখেছেন কে কে লিখেছেন? যিনি রোজগার লিখে থাকেন আর পি কে পেলেই যিনি লিখে দেখেন, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ওদিকে ওদিকে বিষয়ে কী লিখেছেন? সুপ্রভাত আর জে আর পি দাদাভাই, নমস্কার সহ শুভ বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। ওকে,
4: আপনাকেও আন্তরিক প্রণাম রইল দাদা।
3: ছোটবেলায় রোদ মাখা সেই তপ্ত দুপুরে লাটাই সুতো হাতে চাঁদের কোণে আকাশপানে চেয়ে থাকা চোখ মেতে ওঠা দূর নীলিমার স্বনে বোকাটটা রবে মেতে ওঠা মন, সুতো কাটার সেই আনন্দ বিষাদ আজও ফিরিয়ে নিয়ে যায় আমায় সোনালি শৈশবের মিষ্টি সে স্বাদ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সেই কথাগুলো মনে করবার জন্য। ওয়াও, শুভ সকাল দাদা ভাই, বোকাটটা গানটা শুনিয়ে দাও। ঘুড়ি ঘুড়ি দেখতে ভালো লাগে, কেটে এলেও ধরতে বেশ ভালো লাগে। শর্মিষ্ঠা এমন ঠেকে তুলিকে পাঠিয়েছে, বোকাটটা তোমার ভালোবাসা, রাইট? কার গান এটা? না, মনে পড়ছে নাকি? না, অবশ্যই অবশ্যই, বোকাটটা তোমার ভালোবাসা, রাইট? শর্মিষ্ঠাকে এই গানটা শুনিয়ে দেবে আর আপনি পাঠিয়ে দিন। ঘুড়ি নিয়ে আপনার অবসেশন করে কিছু থাকলে, ছোটবেলায় কেমন করে ঘুড়ি ওড়াতেন, আজ কিভাবে ঘুড়ি ওড়াবেন, নাকি নিউ জেনারেশনকে আপনি সেই ঘুড়ি ওড়ানো শেখাবেন? ঘুড়ি কত রকম আপনি দেখছেন আজ আকাশে, নাকি সেদিন চলে গেছে, এখন আর নেই তেমন? জানেন কি, ঘুড়ি নিয়ে কম্পিটিশন হয় আমাদের এই কলকাতায়, হ্যাঁ, ঘুড়ি লিগ চলে পর্যন্ত, সেই খবর থাকবে আজ নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কিন্তু কাইটস মুভির সেই ফটাফটি গানটা কেকের কণ্ঠে শুধুমাত্র 107 FM-এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। না এই মুহূর্তে করে কথা নেই, শুধুমাত্র গান এবং গান, গান অ্যান্ড ফান, আর ওদিকে তো পুজোর আয়োজন। ঠিক আছে, এমনটা কে বলছে? না আর বলছে না, বলছে বরং জুন আর জুনের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাব নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়। কিন্তু তৃতীয় ঘন্টায় যাওয়ার আগে ডেফিনেটলি রয়েছে জবর খবর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কেরালাম ও কর্ণাটক সফরে যাবেন। কোচিতে তিনি মালায়ালাম দৈনিক জন্মভূমি আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় কর্ণাটকের বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর হাতে লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট তেজস ও হিন্দুস্তান টার্বো ট্রেইনার 40 তুলে দেবেন। সেই সঙ্গে পবন হংস লিমিটেডের কাছে ধ্রুব এনজি হেলিকপ্টার হস্তান্তরিত করা হবে। ভারত জানিয়েছে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক বলেছে দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং জ্বালানি সংগ্রহের উৎস বহুমুখী করার পাশাপাশি বাজারে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচেষ্টা অব্যাহত রাখবে। তৃণমূল কংগ্রেসের দলের নাম ও নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন জানিয়েছে আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ হেলথ স্কিম বা স্বাস্থ্য প্রকল্পের ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে রাজ্য সরকার। পয়লা অক্টোবর থেকে রাজ্যের সরকারি কর্মী ও পেনশন প্রাপক এবং তাদের পরিবারের উপর নির্ভরশীল সদস্যরা এই সুবিধা পাবেন। আবহাওয়া দপ্তর আজ বিহার, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, কেরালা এবং রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 10টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর নটা বেজে যাওয়া মানেই কিন্তু 3-1-3 গানের হ্যাট্রিক, রাইট? হ্যাঁ, 3-1-3 গানের হ্যাট্রিক। কিন্তু এই গানের হ্যাট্রিকের আগে কিন্তু অবশ্যই অবশ্যই অবশ্যই আমাদের একটুখানি কাজ রয়েছে, আর সেই কাজটা সেরে নেওয়ার পালা। একটু যন্ত্র সঙ্গে থাকলে, সাথ দিলে কিন্তু অবশ্যই অবশ্যই সেই কাজটা করে ফেলা, আর করে ফেলার পর অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনাদের সঙ্গে আপনাদের কানে পৌঁছে দেওয়া কোন কথা, অবশ্যই আপনাদের পছন্দের গান এবং সেই ফাটাফাটি গানগুলো ডেফিনেটলি আমি শুনিয়ে দেবে আপনাদের, যেগুলো শুনতে ইচ্ছে করছে। সেই সঙ্গে মেসেজ পাঠাতে থাকুন 9903653992, রাইট? হ্যাঁ, আর এমনটা বলতে বলতে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা শুনিয়ে দেব অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সেই ছোট্ট একটুকু।
4: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान, पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 30 सितंबर 2026 तक, तो देर किस बात की, आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026, पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
2: सुनछेन नमस्कार कोलकाता, नमस्कार कोलकाता 107 FM रेनबो ते। नमस्कार कोलकाता, नमस्कार कोलकाता
4: FM রেনবোতে। 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
3: আজ ঘুরি দিনে কিন্তু শুধুমাত্র ঘুরি ঘুরি অতএব একবার

0: এই গানে কারা ছিলেন, কারা ছিলেন কি গেস করতে পারছেন? ছিলেন হৃতিক রোশন এবং সেই সঙ্গে সুজানে, তাদের আহা একসময়ের সেরা প্রেমিক প্রেমিকা জুটির সেই গান আমরা শুনে ফেলেছি কাইটস মুভি থেকে, কাইটস ইন দ্য স্কাই। আর এই মুহূর্তে কোন গান?
1: FM রেনবোতে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
0: গানের আটকে কিন্তু আজ শুধুমাত্র ঘড়ি ঘড়ি উড়ি উড়ি এই মুহূর্তে শর্মিষ্ঠার সেই রিকোয়েস্ট সং বোগাটা।

0: জীবন ভোগাটা কিন্তু রেড কাইট সেটা কি ভোগাটা না? মোটেই নয়, মোটেই নয়। এই মুহূর্তে একটু অন্যরকম গান।
1: FM রেনবোতে তিন এক।

0: আমাদের সেই পুরনো একটা গান ছিল, লাল নীল ঘড়ি, অপরেশ লাইডের কণ্ঠে। আর এই গানটা শুনলাম আমরা একেবারে আবেগ রেড গাইড
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: আচ্ছা, আপনার মনটা যদি এমনটা গিয়ে ওঠে, চঞ্চল মন আনমনা হয়, না না নিজের নাম লেখে নাকি তো ডিপিতে নামটা জল জল করে, চঞ্চল ভট্টাচার্য, তিনি কি পাঠিয়েছেন? তিনি লম্বা একটা মেসেজ পাঠিয়েছেন এবং কি লিখেছেন আজ এই অনুষ্ঠান সম্পর্কে কিংবা বিশ্বকর্মা সম্পর্কে। বিশ্বকর্মা ইজ ওয়ান অফ দ্য গ্রেট ডিভাইনিটি অফ হিন্দুজ ফেস্টিভ্যাল ওয়ার উই ক্যান এনজয় উইথ পূজা পাঠ, অল দ্য ওয়ার্কস অফ অ্যান্ড অলসো রেল কোম্পানি উই রেসপেক্ট fully remember him on that day. We also enjoy the kite ceremony also whole day long. Everyone feels a great happiness. In afternoon we wandered around mandap to mandap to behold the pratima darshan. Good morning boss, good morning, good morning. চঞ্চল চঞ্চল মন আনমনা হয়। ওকে, চঞ্চল ভট্টাচার্যের এই মেসেজের পর কে কে কে কে বলাই পলতা মিঠাকুণ্ড কল্পি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কি পাঠিয়েছে, লিখেছে গুড মর্নিং আর্পিতা, আমি একটি গানের অনুরোধ করলাম, গান হচ্ছে রঙ্গপতি রঙ্গপতি আ গোত্র মুভির সেই গান, শুভেচ্ছা আন্তি, নিজের নামটুকু লিখেছে এবং সেই সঙ্গে মেসেজের বিষয়ে লিখেছে, শুভ সকাল দাদা, আমি সেই কিশোর বয়স থেকে ঘুড়ির ওপর আমার

0: নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে তারপর ঘড়িটাকে অনেক উপরে তুলে ইচ্ছে করে কিন্তু সুতো কেটে দিয়ে থাকে। কিন্তু আজও পর্যন্ত না কোনো ফিডব্যাক পেলাম না।
1: তোমার ঘড়িটা পেয়েছি, বলাই তো, তোমার ঘড়িটা পেয়েছি,
0: এমন কোনো কিশোরীর কণ্ঠ, না না না বলাই এখনো পায়নি। তাহলে কি কোথায় যায়? সেই ঘড়িতে যে নাম্বার লেখা থাকে একটা কোনো ফোন আসবে না, হতে পারে নাকি? কিন্তু আমি হাল ছাড়ছি না, রিপ্লাই আসুক আর না আসুক ঘুড়ি আমি উড়িয়ে যাব। তার মানে বলাই কিন্তু কি করবে, ওই ঘুড়িতে নিজের নাম লিখবে, ফোন নাম্বার লিখবে,
1: ঠিকানা লিখবে, যদি কখনো কারো ফোন আসে।
0: আহা, সেই আশায় কিন্তু দিন গেছে। আর আপনি আপনি ঠিক কি বলতে চাইছেন? 9903653992 তে পাঠিয়ে দিন আপনার মেসেজ ঘুড়িকে নিয়ে, আপনার অবসেশন ঘুড়িকে নিয়ে, আপনার আপনার স্মৃতি ঘুড়িকে নিয়ে। আজ আপনি কি করবেন, নাকি নতুন প্রজন্মকে আপনি ঘড়ি ঘড়ি ঘড়ি ঘড়ি শেখাবেন? হতেই পারে। আর এই মুহূর্তে রয়েছে কিশোরী, সে ফারবারি গানটা আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এত এত এত এত মেসেজ আজকে এসছে, অতএব পড়তেই হবে
3: না, খবরাখবর
2: থাকবে থাকবে, ডেফিনেটলি থাকবে। কিন্তু আপনাদের মেসেজগুলো সেগুলো কিন্তু লম্বা লম্বা এসছে, আর আজ কিন্তু চেষ্টা করবে আর পি যতগুলো পাড়ার পড়ে ফেলার। এই মুহূর্তে রজতের মেসেজ বানপুর নদিয়া থেকে। গুড মর্নিং দাদা, আগে প্রচুর ঘুড়ি উড়েছি, হয়তো দুজন মিলে টাকা দিয়ে একটা ঘুড়ি কিনতাম, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি কোথাও বেঁধে গেলে কিন্তু খুব দুঃখ লাগতো, কান্না পেয়ে যেত,
3: হাতের চেটোতে চোখ মুছতে মুছতে তারপর ফিরতাম।
2: ওকে, সেই কথাগুলো মনে করে কিন্তু আজ সত্যি একটু অন্যরকম লাগছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাথায় বড় ঘোষ পাড়া থেকে গিয়ে লিখেছে, সুপ্রভাত, শুনছি নমস্কার কলকাতা, খুবই ভালো লাগছে আর ভালো লাগবে নাই বা কেন, যেখানে আর পি দাদাভাই উপস্থাপনায় আছেন সেখানে অনুষ্ঠান ভালো লাগবে না তা কি হয়। এবার প্রশ্নের উত্তর, লক্ষ্মী পুজোয় কলা দেওয়া নিষিদ্ধ, কারণ কলার জন্ম লক্ষ্মীর নাকি ব্রেস্ট থেকে, তাই লক্ষ্মী পুজোয় কলা দেওয়া চলে না। উমা তাই নাকি,
3: আমাদের বাড়িতে তো খুব দিয়ে দেয়, সব দিয়ে দেয়।
2: ঠিক আছে, এটা নিয়ে মন্তর টন্তর একটু ঘাঁটবে না হয় আর পি, লক্ষ্মী পুজো কলাতেও বারণ। ওমা, আপনার বাড়িতে হয় নাকি, কি আপনার বাড়িতে হয় নাকি, মাধাই কিন্তু এই ব্যাপারটা উল্লেখ করেছে। আপনি কি বলছেন, পাঠিয়ে দিন 9903653992। ওকে, থ্যাংক ইউ মাধাই, এমন ইউনিক একটা ইনফো দেওয়ার জন্য। এই মোড় থেকে সূর্য বিশ্বাস বসিরহাট থেকে লিখেছে, ঘুড়ি ওড়ানোর জন্য অনেক মার খেয়েছি বস, ঘুড়ি ওড়ানোর জন্য অনেক অনেক মার খেয়েছি বস, বাবার কাছে মার খেয়েছি, বাবা আজ নেই কিন্তু ওই দিনগুলো খুব খুব মনে পড়ে। এমনটা লিখে পাঠিয়েছে সূর্য, সূর্য থ্যাংক ইউ এমনটা শেয়ার করার জন্য। রাইট, আমাদের মনে অনেক অনেক ইচ্ছে থাকে, আর সেই ইচ্ছেগুলোতে কিন্তু একেবারে কাটিং চায়ের মতো কাটিং করে দেন মা বাবারা, কারণ তারা চান আমরা একটু ভালো করে পড়াশুনো করি, ভালো করে শিক্ষা লাভ করি, ইন ফিউচার আমরা কোনো কিছু ভালো চাকরি বাকরি করি, উপার্জন ভালো রকম করি, মানুষের মতো মানুষ হয়ে উঠি। কিন্তু সেই ছোট্টবেলায়, কিশোরবেলায়, কিশোরীবেলায় সেসব কি আর মাথায় থাকে বস, সেই কারণে কিন্তু তারা যা করেন তারা ঠিক করেন, আমরা বড় হয়ে, বুড়ো হয়ে, বাবা হয়ে, মা হয়ে সেই কথাগুলো বুঝতে পারি। থ্যাংক ইউ সূর্য, আবারও তোমাকে। সুপ্রভা দাদা, ছোটোবেলায় সুতির সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতাম, এখন নাইলন সুতো এসে কত বিপদ, এমনকি জীবনও কেড়ে নিচ্ছে। এই সত্যি কথাটা, এই সত্যি কথাটা স্বীকার করেছে আমাদের বন্ধু চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, চিত্ত জয় করে নিয়েছে। হায় আর পি, ঘুড়ি ওড়াতাম না, ঘুড়ি কাটতে ধরতে যেতাম, একবার ঘুড়ি ধরতে গিয়ে হায় ট্রেনে পড়ে গিয়েছিলাম, সেই থেকে ঘুড়ি ধরা বন্ধ, রাতে রাধে। উৎপল এমনটা লিখে পাঠিয়েছে, নিজের রিকল করেছে মেমারিটাকে, হাই ড্রেন, ওহো হাই রিস্ক, হাই রিস্ক। ওকে, ফলতা, ফলতা বকুলতল থেকে শম্ভু কি লিখেছে, কাল রাতে রান্না পুজো হয়েছে, আজ তার পান্না, ওয়া ওয়া ওয়া, আজ দোকানে বিশ্বকর্মা পুজো হয়েছে, গ্রামের ছেলেরা ঘুড়ি নিয়ে কাটাকাটি খেলায় মেতেছে, বাড়িতে আত্মীয় পরিজনের ঘন ঘটা, কই আমাকে তো নিমন্ত্রণ করল না শম্ভু এবং নিশম্ভু। আপনিও পাঠিয়ে দিন মেসেজ 9903653992। আর এই মুহূর্তে কিন্তু মন যে করে উড়ু উড়ু, আহা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। একজন পাঠিয়েছেন, আরে ভাই সুরজুয়া মাতম, এই গানটা আমার হেবি লাগে, প্লিজ প্লিজ প্লিজ এটা কিন্তু শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে না, গান বিলতি রিকোয়েস্ট শোনাতে হবে না, জাস্ট এমনি শুনিয়ে দাও। ওকে, তোমাকে শুনিয়ে দিচ্ছি এই গানটা, সুরজুয়া মাতম। আর তারপর কিন্তু ফিরে আসা সেই ফাটাফাটি নিউজ এবং একই সঙ্গে আপনাদের পাঠানো মেসেজগুলো নিয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শহরের ইতি কথায় কোন কথা, কোন টাটকা কথা,
3: শহরের ইতি কথা।
2: এবার কোটি কোটি টাকা খরচ করে দু দুটি নতুন অত্যাধুনিক ড্রোন কিনেছে লালবাজার। তবে আপাতত এই ড্রোনের সাহায্যে কিন্তু দিনে এবং রাতে পুজোর ভিড়ের ওপর আকাশপথে কড়া নজরদারির পরিকল্পনা পুলিশের। লালবাজার জানিয়েছে, বছরের বিভিন্ন সময় চীনা মাঞ্জা সুতো এবং সাধারণ মাঞ্জা সুতোও কিন্তু অনেক সময় অনেক অনেক ভয়াবহ রূপ ধারণ করে। গত মাসেই মা ফ্লাইওভার দিয়ে বাইকে করে যাওয়ার সময় চীনা মাঞ্জা সুতো গলায় জড়িয়ে আহত হয়েছিলেন কলকাতা পুলিশের এক আধিকারিক। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কোনো মতে বেঁচে যান তিনি। কিন্তু তার আগে যেসব দুর্ঘটনা ঘটেছে সেখানে অনেকের কিন্তু প্রাণ গিয়েছে, এমনকি সেকেন্ড ব্রিজ দিয়ে যাওয়ার সময় কিন্তু তেমনটাই ঘটেছে। গত কয়েক মাসে বেশ কয়েকজন বাইক এবং স্কুটার আরোহী আহত হয়েছেন চীনা মাঞ্জায়। এবারও বিশ্বকর্মা পুজোয় চীনা মাঞ্জা সুতোর উপর নজরদারির জন্য পুলিশের পক্ষে ড্রোন ওড়ানো হচ্ছে, কিন্তু এতে ড্রোনের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি থেকে যায়। ড্রোনের পাখায় শক্ত চীনা মাঞ্জা সুতো আটকে গেলে দুর্ঘটনা ঘটার পসিবিলিটি রয়েছে। তাই এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এমন ড্রোন নিয়ে আসা হয়েছে যা কিন্তু শক্ত চীনা মাঞ্জাও কেটে বেরিয়ে আসতে পারবে। ওই ড্রোনের ব্লেড এতটাই শক্ত হবে যে কোনো মাঞ্জা সুতোই কিন্তু টক্কর দিতে পারবে না ওই ড্রোনের সঙ্গে। সেই সুতো কেটে বেরিয়ে গিয়ে নিজের রাস্তা ঠিক করে নেবে এই ড্রোন। আর সেই সুতো যাতে ড্রোনের পাখায় জড়িয়ে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে তেমনই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে চীনা মাঞ্জা সুতো ব্যবহার করে কেউ ঘুড়ি ওড়াচ্ছে কিনা ড্রোনে সেদিকে নজর রাখা অনেকটাই সহজ হবে। তবে পুলিশ আধিকারিকদের মতে এবারের বিশ্বকর্মা পুজোয় তা সম্ভব না হলেও কয়েক মাস পর থেকে কিন্তু ঘুড়ির সুতোর উপর নজর রাখতে শুরু করবে কলকাতা পুলিশ। আর তখন যদি আপনি কেউ যদি ওই মাঞ্জা সুতো, যদি চীনা মাঞ্জা সুতো ঘুড়ি ওড়ায় না, খপাত করে ধরবে, আর তারপর যা হওয়ার তাই হবে। অতএব না, এটা নয়, অর্থাৎ চীনা মাঞ্জা সুতো কোনোভাবে কিন্তু আমরা ভরসা রাখবো না। নর্মাল যেভাবে আমরা ঘুড়ি ওড়াই তেমন করে ঘুড়ি ওড়াবো, অন্যের প্রাণ রক্ষা করব। এমনটা বলতে বলতে কোন গান ওয়েট করছে এই মুহূর্তে এগিয়ে দেয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো মেসেজ, প্রচুর মেসেজ এখনও রয়েছে। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, শুভ সকাল, প্রথমে আমার প্রিয় আরজে ফ্রেন্ড আরপি দাকে বিশ্বের কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে, আমার ছোটোবেলা থেকে দেখে আসছি যে বিশ্বকর্মা পুজো এবং ঘুড়ি ওঠানো একে অপরের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। তবে এটি জানতাম না পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর বিষয়টি। আকাশের দিকে তাকিয়ে ভালো লাগতো দেখতে কে কত উঁচুতে ঘুড়ি ওড়াতে পারছে, আবার কাটা ঘুড়ির খেলা, মানে কাটাকুটির খেলাও চলতো, আর তাছাড়া ঘুড়ি ওড়ানোর উৎসব এবং প্রতিযোগিতা সবটাই তো হয়। এই বিশেষ দিনে আকাশের সৌন্দর্য আরও যেন বেড়ে যায়। তবে আমার মনে হয় আগের চাইতে এখন ঘুড়ি ওড়ানোর মানুষের সংখ্যা কমে যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে, যেটা আমার কিন্তু খুব খুব খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। গোপাল এমনটা কিন্তু লিখে পাঠিয়েছেন। ওকে, এদিকে কিন্তু তারাপদ দাস বিষ্ণুপুর বাঁকুড়া থেকে কি লিখেছেন, আজ ভাদু পরবের শুভেচ্ছা আর জিরাপি খাওয়ার নেমন্তন্ন, সেই সঙ্গে একটা পুরনো মুভির গান শুনতে চেয়েছেন। তারাপদ দাস বিষ্ণুপুর বাঁকুড়া থেকে মেসেজ পাঠিয়েছেন। ওকে, থ্যাংক ইউ, গুড মর্নিং আরপি দাদাভাই। দীপকের মেসেজ অলরেডি পড়েছে আরপি, এই মুহূর্তে আর নয়, প্রচুর মেসেজ জমে রয়েছে, সেগুলো পড়ি বরং। সোমেন যাদবপুর থেকে কি লিখেছে, শুভ সকাল আরপি দাদাভাই, পুরাণ মতে কলা গাছের উৎপত্তি হয়েছিল শিবের ক্রোধ থেকে এক অভিশাপের ফলে, তাই শিবলিঙ্গে এবং শিবের পুজোয় কলা নিবেদন করা বারণ। ও কে গো, আজ বিশ্বকর্মা পুজোয় মানে ঘুড়ি ওড়ানোর দিন, আগে পাড়ায় পাড়ায় ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হতো, কিন্তু এখন হয় কি না জানি না। ছোটোবেলায় মনে আছে এই ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়ার জন্য মায়ের কাছে কত বকাঝকা খেয়েছে, কিন্তু আজকের দিনের বাচ্চারা নিজের হাতে মাঞ্জা দেওয়ার আনন্দ কি তা তারা জানে না। এখন রেডিমেড মাঞ্জা সুতো কিনতে পাওয়া যায়, কত রকমের রং বাহারি ঘুড়ি সেদিন আকাশে ওড়াতাম, সেই সব কথা মনে পড়ে গেল। এখন ঘুড়ি আছে, আকাশ আছে, কিন্তু ঘুড়ি ওড়াবার সেই সময় নেই। সবাইকে শুভেচ্ছা জানিস আমাদের বন্ধু সোমেন যাদবপুর থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহা, গুড মর্নিং আরপি, এই উইকে 3 দিন অনুষ্ঠান করার জন্য আপনাকে থ্যাংকস, ভেরি নাইস টপিক। আমি এখন কিন্তু এখন ছাদে গেরুয়া ঘুড়ি ওড়াচ্ছি, ওয়াও, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে ডেফিনেটলি। আমাদের বন্ধু কার, সোমনাথের দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ পাঠিয়েছে, আর আমার লাটাই ধরেছে আমার জিএফ, ওয়াও ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ঘুড়ি, এই এই রিলেশনটা যেন কাট আপ না হয়, ওই ঘুড়ির মতো যেন কাট আপ না হয়। ওকে ওকে, থ্যাংক ইউ। সুখেন্দুবু মেসেজ পাঠিয়েছেন কোথ থেকে, অবশ্যই গুরু বললে শান্তিনিকেতন থেকে, শুভ বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা আরপি। আর কি লিখেছেন, মন হয়েছে পাকা, মন হয়েছে পাকা, দেহ হয়েছে বুড়ো, তবু আনন্দের পাহাড় চকচকে তার চূড়ো, কিস মি ইফ ইউ ক্যান, কিস মি ইফ ইউ ক্যান, কিস মি ইফ ইউ ক্যান, চিনি কো তোমারে চিনি, আনন্দে উড়াচ্ছেন ঘুড়ি, তিনি এক বিদেশিনী, হেসে গড়িয়ে পড়ছি আমি বন্ধুরা ভীত ভয়ে, ওই ঘুড়িতে কি আছে বুঝেছি রয়ে শোয়ে, ঘুড়িতে চুম্বক ছিল জানি, ধাতব সূক্ষ্ম সরু তার, বাকিরা লড়ে ক্লান্ত হয়ে হতাশ হয় বারবার, মনে পড়ে আজও তাকে, মনে পড়ে আজও তাকে, মিশেছিল সবার সাথে, তার আনন্দ তার খুশি দেখি স্বপ্নে গভীর রাতে। কি সুন্দর স্বপ্ন সুখেন্দুবাবু, এটাই তো সুখ, এটাই তো সুখ। ওকে, শ্রাবণ বারাসাত থেকে কি লিখেছে, আমি কোনোদিন ঘুড়ি ওড়াইনি, ওড়াতেও পারি না, তবে বিশ্বকর্মা স্যারের পুজোয়, ওকে, বিশ্বকর্মা স্যারের পুজোয় আমি একটা জিনিস কিন্তু খুব মিস করি এখন, সেটা হলো আগে আমার মামার বাড়ি দিকে কারখানাগুলো ওই পুজোর দিন ঢুকতে দিত, আমি 2-3 বার গেছিও, এমনকি একবার কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপে ঘুরে এসেছি, কিন্তু দিন দিন বেড়ে চলা নানান ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে এই কারখানাগুলোতে এখন আর ঢুকতে দেয় না। উমা সে কি তাই নাকি, শ্রাবণ বারাসাত থেকে কিন্তু এমন মেসেজ পাঠিয়েছে, এসএসটি মেসেজ পাঠিয়েছেন, লম্বা মেসেজ। আহা হাওয়ান দিস্তায় কাচের টুকরো করিয়া তাকে পেষণ, হাওয়ান দিস্তায় কাচের টুকরো করিয়া তাকে পেষণ, সাবু গরম করিয়া তাকে করিতাম মিশ্রণ, রঙার গদের আঠা মিশাতাম মিশ্রণে, তারপর হতো সুতোয় মাঞ্জা টাটকা রোদের কিরণে, বাঁশের তৈরি বোম্বাই লাটাই সঙ্গে কাগজের গুড়ি, থাকতো তারা আকাশ ছোঁয়া আনন্দের থাকতো না জুড়ি, এমন হয়েছে আকাশ এখন হয়েছে আকাশ ছোট, খাটো হয়েছে সুতো, ছাদে ছাদে ঘুড়ি ওড়ানো যেন অঙ্কের সূত্রের মতো, ফিরে এসো হে বড় আকাশ, ফিরে এসো সবুজ প্রান্তর, মুক্ত আকাশে ঘুড়ি উড়ুক আনন্দে ভাসুক শিশুদের অন্তর। এত সুন্দর করে লিখে পাঠিয়েছেন শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে। ওয়াও, এই মুহূর্তে এখনও প্রচুর মেসেজ জমে রয়েছে, কী করি কী করি। কে পাঠিয়েছেন ও আবার লিখে পাঠিয়েছেন তপন নেজাল নবগ্রাম শ্রীরামপুর হুগলি থেকে, প্রধান শিক্ষক ছিলেন তিনি। আমি পাশের বাড়ির তিনতলার ছাদে একটা না এই ঘুড়ি পারতে উঠেছিলাম, এরকম করে মানে সরিয়ে সরিয়ে পড়তে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। থ্যাংক ইউ, আপনার নামটা অন্তত উচ্চারণ করেছে আরপি। আর সেই সঙ্গে আহা শঙ্কর মেসেজ পাঠিয়েছে, কোথেকে বাদাসার থেকে কি লিখেছে, আহা আজ অভিনেত্রী সাবানা আরবির শুভ জন্মদিনে জানে আমাদের শুভেচ্ছা, গানের অনুরোধ তো ইতনা যে মুস্কুরা রহি হো ছবি অর্থ জগজিৎ সিং এর কণ্ঠে, আহা এইসব লিখেছে। সেই সঙ্গে কি লিখেছে, কলা সাধারণত সব পুজোতে দেওয়া হয়, তবে বাটাতে পঞ্চফলে কলা দেওয়া হয় না, কারণ কলাতে শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী মা বিরাজ করেন, কলাকে কী বলা হয়, বনলক্ষ্মী বলা হয়, লক্ষ্মী পুজোয় আমাদের বাড়িতে কলা বউয়ের পুজো হয়। ওয়াও, কলাবতী তাই সর্বঘটের কাঁঠালি কলা, এটাই হচ্ছে আসল কথা, সর্বঘটের কাঁঠালি কলা। শঙ্কর এত সুন্দর করে পুরাণকে বিশ্লেষণ করেছে। ওকে, না আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়, বরং এই মুহূর্তে দিল মেরা না ছোট্ট করে শুনে নিয়ে আমরা চলে যাব কোথায়, সেই ভাটাফাটি গানটায়, ঘুড়ির গানটায়।

राइट राइट राइट इंतजार कर आज जेहेतु एक बारे घड़ी दिन विश्वकर्मार दिन अतएव अतएव 1947 আর্ট সেই মুভির এই ভাড়াভাড়ি গানটা ঘড়ি কেন্দ্রিক এই গানটা আমাদের শুনতেই হবে শুনতেই হবে। আর এই গানটা শুনতে শুনতে আরপি বলছে জয় গুরু এনজয় গুরু।

প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন কমিটিতে। সাংসদ সঞ্জয় জয়সওয়াল কমিটির নেতৃত্ব দেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার 2-দিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি ঘটনায় ঝাড়খণ্ড ও ওড়িশার 7টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালমিয়া ব্যাংকের তৎকালীন আধিকারিকদের সঙ্গে যুক্ত হয়ে ওই ব্যাংকের সরাইকেল্লা শাখায় বড় ধরনের জালিয়াতি করে বলে ইডির অভিযোগ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ড্রোন সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ প্রদান করবে। ভন ডের লেন জানিয়েছেন, রাশিয়া কিয়েভকে লক্ষ্যবস্তু করেছে, তাই ইইউ ইউক্রেনের পাশে রয়েছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভারত মত প্রকাশ করেছে। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152টি দেশের মাত্র 3টি দেশ আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। যোজনার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কলকাতা ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 2027-17 মে ব্রিগেডে রাজ্যে কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর বেলা 11টায়।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভুটানের উন্নয়ন কর্মসূচি এবং অগ্রাধিকারের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। গত 16-18 সেপ্টেম্বর ভুটান সফরকালে ডক্টর এস জয়শঙ্কর এবং ভুটানের বিদেশমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গিয়েল দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় পর্যালোচনা করেছেন। সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ তিনদিনের রাশিয়া সফরের অঙ্গ হিসেবে সেদেশের স্থলবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেছেন। তাঁর সফরের মূল উদ্দেশ্য ছিল সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং যৌথ প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব আরাধনা পটনায়ক বলেছেন, রোগী নিরাপত্তা কেবল কোন একটি নির্দিষ্ট বিভাগের দায়িত্ব হতে পারে না, রোগী নিরাপত্তা সমগ্র

0: স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ। গতকাল নতুন দিল্লিতে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উদযাপনের সূচনা করে তিনি আরও জানান, দেশে 96% টিকাদান এবং 90.6% প্রাতিষ্ঠানিক প্রসব সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও লিথুয়ানিয়া খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও অগ্রাধিকারের ক্ষেত্রগুলি যৌথভাবে চিহ্নিত করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি কথা বলেন। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ঐতিহ্যবাহী কনকচুর খই জিআই স্বীকৃতি লাভ করেছে। জয়নগরের বিখ্যাত মোয়া তৈরির অন্যতম প্রধান ও অপরিহার্য উপকরণ এই খই। বিশেষ প্রক্রিয়ায় কনকচুর ধান থেকে তৈরি এ খই জয়নগরের মোয়া স্বাদ ও বৈশিষ্ট্যকে আরও সমৃদ্ধ করে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11:02 হয়ে 34 সেকেন্ড হয়ে গেছে, আর আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, আর সেই সঙ্গে রয়েছি আমরা গান দরিয়া নিয়ে। দরিয়া ভাষাবো কোন গানে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আজকে শুক্রবার, শুক্রবার মানেই আমাদের সঙ্গে থাকেন তিনি নজরুল, নজরুল কাজী নজরুল ইসলামের যে গান আমরা সেই গানে ভাসবো আজকের সেই দরিয়া ভাসাবো। সঙ্গে কে কে রয়েছে? অম্বালিকা আর
3: মৌসুমি। আর আজকে তো একটা পর্যন্ত গান দরিয়া ভেসে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, বিভিন্ন রকম, একই পর্যায়ের বলা যেতে পারে, তাই না অম্বালিকা? বিভিন্ন রকম নজরুল গীতি শুনবো।
2: হ্যাঁ, বাকিটা এসে হবে। গান দিয়ে শুরু করি, এসে বলছি কোন বিষয়টা নিয়ে কথা বলবো আমরা।

0: এমন একটা গান দিয়ে যখন শুরু হলো, তখন শুধু এইটুকু বলতে ইচ্ছা করছে কেন আজ এই গান দিয়ে শুরু হলো। আমরা এই সময়টা অর্থাৎ ভাদ্র মাস পেরিয়ে আজকে কিন্তু মোটামুটি আশ্বিনে ঢুকে পড়ছি, মানে এই সময়টা কোথাও যেন বাঙালি, হয়তো বাঙালি বলছি কিন্তু সেটা সমগ্র ভারতবাসী, উৎসবের মরশুমে ঢুকে পড়ে আর কি। সেখানে আমরা ভাদুর কথা দেখেছি, শুনেছি, সেখানে গ্রাম বাংলার এই অঞ্চলে তারপর বিভিন্ন রকমের যে এই ঠিক এই সময়টাতে ষষ্ঠী, রান্না পুজো, মনসা পুজো এবং সর্বোপরি আজ যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই বিশ্বকর্মা পুজো। তার সাথে জন্মাষ্টমীর যে অষ্টমীতে হয়, পরের 15 দিন পরের যে অষ্টমী সেটি হয় রাধাষ্টমী, আগামীকাল কিন্তু রাধাষ্টমী। আমরা আজকে চেষ্টা করব নজরুলের কৃষ্ণ ভজন বা এই পুরো ভজনটা নিয়ে করতে পারলে নিশ্চয়ই ভালো হতো, কিন্তু এই 2 ঘন্টা সময়ে শুধু কৃষ্ণ ভজন করতেই হয়তো সময় চলে যাবে। আমরা চেষ্টা করব আরও কিছুটা অন্য দিকেও যাওয়ার, তবে শুরু করলাম এই জন্যেই আমরা এই গান দিয়ে। ঠিক তার লেখনী থেকে এবং তার সুর মানে মূর্ছনায় আমরা কিন্তু ভাসবো। তার লেখনী থেকে ঠিক এত সুন্দর যে গানগুলো ভক্তি রসে সমৃদ্ধ, সেই গানের মধ্যে থাকবো আজ আমরা। গান্দরিয়ায় নজরুল গীতি নিয়ে থাকছি অম্বালিকা আর মৌসুমি।
1: আর কী বলতো, কাজী নজরুল ইসলামের গান মানে মানে ব্যক্তি হিসেবে তিনি ছিলেন একদম সাম্যের প্রতীক, অসাম্প্রদায়িকতার প্রতীক। তার ফলে তিনি যেমন ইসলামী গান লিখেছেন, গজল লিখেছেন, সেরকমই পাশাপাশি শ্যামাসঙ্গীত লিখেছেন, কৃষ্ণ ভজন লিখেছেন, কীর্তন লিখেছেন। আর শ্রী চৈতন্যদেবকে নিয়ে যে সমস্ত ভক্তিমূলক গান রচনা করেছিলেন তিনি, তারও কিন্তু একটা সেতুবন্ধন তৈরি করেছেন। এবং চৈতন্যদেবের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে ছিলেন, তার যে প্রেম ও ভক্তির বাণী সেগুলো কিন্তু কাজী নজরুলকে ভীষণভাবে অনুপ্রাণিত, প্রভাবিত যাই বলি না কেন করেছিল, এবং তার প্রভাব অবশ্যই তার লেখার মধ্যে আমরা পাই। সেরকমই বেশ কিছু গান নিয়ে আজকের গান দরিয়া।

0: এমন গান বোধ হয় তাঁর লেখনী থেকেই আসতে পারে। আসলে তার ছোটোবেলাটা যদি আমরা একটু ভাবি, একটু যে দেখি, তাহলে খুব ছোট বয়স থেকেই কবি নিজের ধর্ম ইসলামের সঙ্গে পরিচিত হন, কিন্তু একেবারে ভীষণ কাছ থেকে। একেবারে ছোট থেকে তিনি ইসলাম ধর্ম এবং সংস্কৃতি বিষয়ক যে আচার আচরণ সেটা একেবারে আত্মস্থ করে পেলেন এবং অদ্ভুতভাবে নানান রকম বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়েই তার কাটে। আবার যেখানে বড় হয়েছেন সেই যে অঞ্চলটা গ্রামীণ পরিবেশে বিভিন্ন লোকশিক্ষার মাধ্যমে সাধু সন্ন্যাসীর সংস্পর্শে আসেন। জয়দেব চণ্ডীদাসের জন্মভূমি কেঁদুলি নানুর এই অঞ্চলে বৈষ্ণব ধর্মের সঙ্গে তার পরিচয় হয়। লেটর দলে পালা গান রচনার জন্য তার হিন্দু পুরাণ ইত্যাদি আরও নানান রকম যে বই সেগুলো কিন্তু সে নিজে সেই বয়সেই পড়ে ফেলেন। হয়তো এইসব কারণেই নজরুলের ভক্তিমূলক গানে হিন্দু এবং মুসলিম এই উভয় ধর্মেরই সহজ সমন্বয় হয়েছিল। তুমি যেটা একটু আগে বলছিলে মৌসুমিন্দি, যে সত্যিই বোধ হয় তিনি সেটাই চেয়েছিলেন বারে বারে, যে সবাইকে মিলিয়ে ফেলা। আবার আমরা একটু পরে যদি আরও কিছুটা আলোচনা এগোলে বলবো যে শুধু আমাদের ধর্মের সমস্যা তো নয়, সেখানে শাক্ত এবং বৈষ্ণব সেখানেরও যে সমস্যা সেটাকেও যেন অদ্ভুতভাবে তার লেখনী দিয়ে তিনি সুন্দরভাবে সমাধান করে ফেলেছেন, তাই না?
1: এবং তুমি যে কথা প্রসঙ্গে বললে যে কোরআন এবং পুরাণ মানে হিন্দু এবং ইসলাম দুটো ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেছেন, জেনেছেন, বুঝেছেন, চিনেছেন, আত্মস্থ করেছেন, তারপর তার লেখনীতে ফুটে উঠেছে। আর এই কোরআন এবং পুরাণ এই দুটো একত্রিত হয়েই আমার এই মুহূর্তে জাস্ট কোরআন পুরাণ বলতেই মনে পড়ল সাম্যবাদী কবিতার সেই বিখ্যাত লাইন মাঝখানে, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, তাই না?
0: ঠিক,
1: সব ধর্মের একই কিন্তু সেই মানবপ্রেম।
0: এমন কথাই যখন হলো এই গানটা শুনি,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা যে পর্বে ছিলাম, অর্থাৎ ভজন, অর্থাৎ কৃষ্ণ ভজনের কথা বলছিলাম। কৃষ্ণ ভজন বলতে গিয়ে আমরা তখন বলেছিলাম তার ছোটবেলার বড় হওয়া এবং তার সঙ্গে সেই যে তার লেখনী থেকে এই সবাইকে মিলিয়ে দেওয়ার চেষ্টা, সেই জায়গা থেকেই আমরা এই ইসলামিক দুটো পরপর গান আমরা শোনালাম। মানে কাবারজিয়া রাতে এই এই এটা তো ভীষণ দুটোই, মানে দুটো গানই আমি এই জন্য চেষ্টা করলাম যে ঠিক এইখানটায় শুধুই কৃষ্ণভজন না শুনিয়ে যদি একটু অন্যরকম গান শোনানো যায়। আসলে কি হচ্ছে, তুই খেয়াল করে দেখো যে বাংলা গানের আধ্যাত্মিকতার মধ্যেও কিন্তু একটা কেমন যেন মানবিক আবেদন আছে। হ্যাঁ, তুমি যখনই মানে মানব প্রেমের কথা বলা হচ্ছে, সেই যে আত্মিক আবেদন সেটা কিন্তু বাঙালির কাছে একটা অন্যরকম প্রিয় হয়ে যায়। এই সব গানের মধ্যে সেই এন্ড অফ দ্য ডে কোথায় কথাটা এগোচ্ছে, সেটা হচ্ছে যে তার মর্মকথা হচ্ছে প্রেম, ভক্তি, সেই ভক্তি রস, এবং সব শেষে তার সব কিছুর শিখরে বোধহয় যিনি থাকছেন তিনি মানুষ।
1: এবং কাজী নজরুল ইসলাম নিজে বলতেন যে আমি তো কোনো দলের নয়, আমি হচ্ছি শত দলের। মানে কি সাংঘাতিক কথা, এমন কথা সত্যি তিনিই বলতে পারেন, কারণ যিনি তার পুরো জীবনে সব বিষয়ে কিন্তু এরকম একটা প্রমাণ রেখে গেছেন সব ক্ষেত্রে। আমরা যেমন কথা প্রসঙ্গে বলে থাকি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তাই তো? কিন্তু তা কিন্তু নয়। তুমি সব ক্ষেত্রে যদি বিচরণ করো তাঁর লেখার, তাহলে কিন্তু দেখবে সবেতেই তিনি তার সেই ছায়া রেখে গেছেন। ধর্ম বা আধ্যাত্মিক এই বিষয়েও কিন্তু তার যা চিন্তাধারা, সেখানেও কিন্তু বিভিন্ন ধর্মের যে বা তাদের মিলিত সংস্কৃতি যে ধারা গড়ে উঠেছিল, তাতে অবশ্যই বলা যায় যে তার নিজের সম্পর্কে এই যে তিনি কথাটা বলেছিলেন, একদম ঠিক বলেছেন, তাই না কি? এই যে মানবপ্রেমের কথা তুমি বললে, যিনি প্রকৃত সাধক হবেন তিনি কিন্তু মানুষে মানুষে বৈপরীত্য, আলাদা বা ভেদাভেদ করবেন না, সব মানুষই তার থেকে সমান। এবং এই মানবপ্রেম থেকেই তো আধ্যাত্মিকতা জন্ম নেয়।
0: ঠিকই, এখানেই কোথাও গিয়ে জিতে যায় মানুষ।

0: এই যে গানগুলো শুনতে শুনতে আমাদের মনে হয় যে আমাদের, অর্থাৎ বাঙালিদের এই যে ভক্তি রসের কথা আমি প্রথমেই বলছিলাম, যে আমাদের 12 মাসে 13 পার্বণ যেমন হয়, সে 13 কেন, আরও কত পার্বণ যে হয় তার তো মানে ইয়ত্তা নেই আর কি। তো যাই হোক, সেই সব কিছুর মূল কোথাও গিয়ে তো মানুষ, যেটা বলছিলাম এই প্রেম ধর্মের মূল কথাই হচ্ছে সার্বজনীন উদার ভাব। সেটা যদি না থাকে তাহলে বোধহয় সব কিছু থেকেই কেমন যেন আমরা আর বোধহয় বাঙালি থাকছি না। কেমন বাঙালির যে সাধন সঙ্গীত, এগুলো তো সবই তাই ভক্তিরস, ভক্তির যে ভাবনা সেই সবটা কিন্তু ভীষণ প্রিয়। মানে ভক্তিরসের গান বরাবরই বাঙালির ভীষণ প্রিয়। তো সে যখনই যেমনভাবে সে মানে ডিজের মতো করে বাজিয়েও আজকে যখন বাজানো হয়, তখনও কিন্তু সেখানে কোথাও না কোথাও কৃষ্ণ ভজন, কোথাও না কোথাও কিন্তু এই ব্যাপারগুলো হয়ই। তুমি দেখো, হয়তো মহাদেবের কাছে সেই জল ঢালতে যাচ্ছে, সেখানেও কিন্তু যা গানের যা কথা, সেখানে সে প্রত্যেকের পিতা, মানে সেই মহাদেব কিন্তু তখন প্রত্যেকের পিতা। জগজ্জননী কালী সেখানে সকলের মা। আবার রাধাভাবে ভাবিত যে পরম ভক্তের হৃদয়ে তার পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণের ভাব সম্মেলন হয় শ্রী রাধিকার মতোই আত্মিক এবং স্বাভাবিকভাবে। এই লেখনই কিন্তু তার হাত ধরে আমরা পেয়েছি।
1: এবং এই যে তুমি উদারতার কথা বললে, উদারতার কথা বলতে গেলেই যেটা বলতে হয়, তার সন্তানের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ, এবং যেটা তার উদার এবং মানে সব ধর্মের প্রতি ভালোবাসা সমন্বয় সেই মানসিকতারই কিন্তু প্রমাণ দেয়। এবং তিনি নিজে বিশ্বাস করতেন ধর্ম মানুষের ব্যক্তিগত অনুভূতির বিষয়, কিন্তু শিল্প প্রেম এগুলো সার্বজনীন। তাই তিনি রাম কৃষ্ণ শিব থেকে শুরু করে আল্লাহ রসুল সবাইকে নিয়ে সমানভাবে গান গেয়েছেন, ভেবেছেন, তাই না?
0: তার লেখনী থেকেই আমরা পেয়েছি।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এমন গানে ভক্তি রস একেবারেই সেই, আমরা এই কথাটাই বারবার বলতে চাইছিলাম যে এই ভক্তি রসের কথা নিয়ে কিন্তু আজ আমাদের গান দরিয়া ভাসিয়েছি আমরা। অমালিকার মৌসুমী রয়েছে আপনার সঙ্গে, আর তার সঙ্গে যে কথা বলতেই হয় যে তার কথা, তিনি নজরুল ইসলাম। তিনি বিভিন্ন জায়গায় যখন তিনি শ্যামাসঙ্গীত গাইছেন তখন তিনি তাকে নিজের জননী রূপে অভিযোগ জানাচ্ছেন, তাকে সেই ভক্তিরস তাকে অন্যভাবে জানাচ্ছেন। আবার যখন তিনি ইসলামী গান গাইছেন সেখানেও কিন্তু সেই একই কথা যে সেখানে যাব, আমি যেতে পারছি না, এই যে আমরা একটু আগে একটা গান শুনলাম, তার যে ভক্তিরসের গানগুলো কোথাও গিয়ে খুব এমন একটা পর্যায়ে নয় যেখানে সাধারণ মানুষ বুঝতে পারে না, প্রত্যেকটা কথা যেন মনে হয় একেবারে কথার কথা। এই কথাগুলোই তো আমরা ভগবানকে বলতে চাই, আমার আরাধ্য দেবী দেবতাকে হয়তো বলতে চাই যেভাবে যে কথাগুলো তিনি তার লেখনী দিয়ে সেই লেখা কিন্তু লিখে গেছেন। কাজী নজরুল ইসলামের এখানেই সব থেকে বড় যে সাফল্য।
1: এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে যদি শুধু কথা বলি, আমি যদি এই গানটা বাদ দিই তাকে কি বলবো আমরা, সাহিত্যিক বলবো, সৃষ্টিশীল সাহিত্যিক? শুধুমাত্র কিন্তু না,
0: শুধু তাকে দিয়ে সেটাও বলা যায়।
1: হ্যাঁ, বলা যায় শুধুই যে সৃষ্টিশীল সাহিত্যিক না, তিনি ছিলেন প্রেম সাম্য আধ্যাত্মিকতার একজন সাধকও। আমরা বিদ্রোহী কবি বলছি, আমরা ছোটদের গান দেখেছি তার হাতে থেকে বেরিয়েছে, তার হাতের লেখনী থেকে, কী বলবো, শিশু কবি কাজী নজরুল, আমরা প্রেমের কবি কাজী নজরুল বলেছি, কিন্তু মহান সাধকও বলা যেতে পারে কাজী নজরুলকে। কারণ তার কাছে সঙ্গীত, মানবতা, ঈশ্বর প্রেম, এই যে আরাধনা, এটা যেন তার, তিনি তার জীবন এবং সৃষ্টিকে উৎসর্গ করেছিলেন। এবং সেই জন্যই সাধারণ যে কবি আমরা বলে থাকি, সেই কবির সীমানা ছাড়িয়ে তিনি কিন্তু একটা মানে অন্য সাধকের উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন। আর তার গানের মধ্যে, তার কবিতার মধ্যে আমরা যে ধরনের গান আজকে শুনছি শোনাচ্ছি, সেখানে কিন্তু সৃষ্টিকর্তার প্রতি তার যে একটা চাওয়া রয়েছে, তাকে পাওয়া, তার প্রতি একটা আকুলি বিকুলি করা বা সেই যে প্রেমের বহিঃপ্রকাশ, সেটা কিন্তু আমরা দেখেছি। তাই সুর এবং বাণীর হ্যাঁ একনিষ্ঠ সাধক হিসেবে কিন্তু আমরা বলতেই পারি কাজী নজরুল ইসলাম।
0: হ্যাঁ, আসলে কি হয়েছে, এই যে আমরা যে কথাগুলো বারবারই বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে তার আধ্যাত্মিকতা বোধটা, সেই বোধটা কোথাও গিয়ে কিন্তু মানুষের কথা বলছে। এবং সে আসলে তারা সাধারণ মানুষ, তারা কিভাবে কি করছে, মানে তার কাছে সেই শ্যাম বা রাধা, মানে রাধা তার শ্যামকে কিভাবে বলছে বা তার সখীদের কিভাবে বলছে, সেটাই বোধহয় প্রতিপাদ্য তার প্রত্যেকটা লেখনীতে। আজ আমরা ভক্তিরসে এভাবেই রয়েছি, কৃষ্ণ ভজনে রয়েছি, রয়েছি অম্বালিকা এবং মৌসুমী গান দরিয়া নিয়ে 107 FM রেইনবোতে।

সে হরি কেমন সেটা সত্যি আমরা জানি না, তার লেখনই আমাদেরকে জানান দেয়। সেই ভক্তিরস আমাদের অন্য

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক নতুন দিল্লিতে আজ অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন এই কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রা দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থসচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারত ও নেপাল উভয় দেশের পণ্যদ্রব্য যাতে দুই দেশেই আরও বেশি করে পাওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ নিয়ে গতকাল আলোচনা হয়েছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দিল্লিতে আয়োজিত বাণিজ্য, পণ্য চলাচল ও বেআইনি লেনদেন বন্ধে সহযোগিতা সংক্রান্ত দুদিনের আন্তঃসরকারি বৈঠকে দুই দেশ এ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক

0: ঐতিহ্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণ করা হয়। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের মধ্যে কাজী নজরুলের আদর্শে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ প্রদান করবে। ভন ডার লিয়েন জানিয়েছেন, রাশিয়া কিয়েভকে লক্ষ্যবস্তু করছে, তাই ইইউ ইউক্রেনের পাশে রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আমরা ফিরে
3: নিজের ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ।

0: আমরা ফিরে এলাম, 12:08 হয়েছে। আর অবশ্যই আমাদের যে অনুষ্ঠান গান দরিয়া গান দরিয়া, শুক্রবার মানেই নজরুল গীতি। নজরুল গীতিতে আজ ভক্তি রসে সিক্ত হচ্ছি আমরা, সেই দরিয়া ভাসাচ্ছি অম্বালিকা আর মৌসুমী। তার মধ্যেই আমাদের যে কথাগুলো বলার, সেটা হচ্ছে যে আজ আগামীকাল রাধাষ্টমী, যেটা বলা হয়নি এতক্ষণ। আমরা যেটা কৃষ্ণ ভজনের কথা বলছিলাম, বিভিন্ন পুজো পার্বণ সব কিছুর কথা বলেছি, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আগামীকাল রাধাষ্টমী, মানে জন্মাষ্টমীর ঠিক পরের, মানে 15 দিন পরে, অর্থাৎ এক অষ্টমীতে জন্মাষ্টমী হয় এবং পরের অষ্টমী হচ্ছে রাধাষ্টমী। তো যাই হোক, এই তাঁর কথা বলতে গিয়ে একটু তার কিছু লাইন একটু বলতে ইচ্ছা করছে। মোর মন ছুটে যায় দাপর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে, মোর মন হতে চায় ব্রজের রাখাল খেলতে রাখার রাখাল রাজার সনে, রূপ ধরে না বিশ্বে যাহার দেখতে যায় সাধ কিশোর রূপ তার, কেমন মানায় নরের রূপে অনন্ত সেই নারায়ণে, রাধার সনে ছুটত নাকি পাগল নিখিল বাসীর সনে।
1: মানে এই যে তুমি কবিতাটা বললে, আমরা তো মাতৃসাধক কাজী নজরুল ইসলামকে দেখেছি, কালী সাধক বলা যেতে পারে, অনেক আমরা গান তার লেখনীতে পেয়েছি।
0: একটু বলে নিই যে নরচন্দ্রপুরের পরচন্দ্রের এই যে বন্দনা, এইটি কিন্তু কাজী নজরুল ইসলাম নিজে রচনা করেছেন। এটা আমরা যেটা বলছিলাম না, যে বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তন যুগ যুগান্ত ধরে ভক্ত মনে যে প্রভাব ফেলেছে, সেই তার রচিত অর্থাৎ তার নিজের লেখনীতে এই বৈষ্ণব কথা, এই বৈষ্ণব কথা কিন্তু তার মধ্যেই রয়েছে। হ্যাঁ, তুমি যেটা বলছিলে,
1: আমরা শুধু যে কালীর বন্দনা করেছেন, মা কালীর বন্দনা করেছেন শাক্ত সাধক কাজী নজরুল ইসলাম, তা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা আজকে তাঁর লেখনীতে বিভিন্ন কৃষ্ণ বন্দনার গান শুনছি। তুমি রাধাষ্টমীর কথা বললে, আগামীকাল আমরা সেই রাধা কৃষ্ণের কথা বললে অবশ্যই রাধার কথা আসে, রাধা কৃষ্ণের গান শুনছি আমরা। এই যে এখানে তুমি বললে যে বৈষ্ণব পদাবলীর কথা, তার মানে তার পড়াশুনোটা তুমি দেখো, সেই যে উনি কি বিশাল অনেক দূর পড়াশুনো করেছেন তা কিন্তু নয়, লেটর দলে চলে গেছেন এবং সেইখানে গিয়ে তিনি হিন্দুদের যে গান গেয়ে গেয়ে যে অভিনয় হতো সেইখান থেকে জ্ঞান অর্জন করেছেন। পরবর্তীকালে বিভিন্ন বিখ্যাত মানুষদের সংস্পর্শে এসেছেন এবং তাদের কাছ থেকে কিন্তু তিনি, মানে পড়াশোনায় বলো, জ্ঞানে বলো, দীক্ষিত বা শিক্ষিত যাই বলো, সেটা হয়েছেন এবং সেটা আত্মস্থ করেছেন বলেই তার লেখনী দিয়ে কিন্তু এই ধরনের বিভিন্ন দিকের তার কিন্তু লেখনী আমরা পেয়েছি, তাই না?
0: একদম।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কতগুলো রঙের কথা কেমন যেন বলা হলো, হঠাৎ করে আমরা কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছিলাম। মানে এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন সত্যি দোল বা হোলি চলে এসেছে।
1: আর এটা তো খুব সত্যি কথা অম্বালিকা, তুমি আমরা রাধা কৃষ্ণের কথা বলছি, আর কৃষ্ণের কথা বললে সব কথা আসবে, রাধার সঙ্গে তার প্রেমের কথা আসবে।
0: সেখানে যেমন ঝুলনের কথা বলেছি আমরা শুরুতেই, ঠিক তেমনই দোলের কথাও আসবে, রঙের কথাও আসবে,
1: এবং রঙিন জীবন কৃষ্ণের এবং গানও সেরকম।
0: ঠিক তাই, তুমি যখন এটাই বললে তখন একটু তার লেখা থেকে আরও একটু বলি যে শ্রীকৃষ্ণের মানে যখন তখন যেটা বলছিলাম যে বৈষ্ণব গাথার কথা, সেই যে স্তব গাথা যাকে বলে, কাজী নজরুল ইসলাম কিন্তু পরম বৈষ্ণব চূড়ামণির মন নিয়েই বৈষ্ণব সাহিত্যে যদি গভীর দখল ছিল না তবুও ভক্তির রস সিক্ত সেই সৃষ্টি কিন্তু তিনি করে গেছেন। তুমি দেখো তার রূপ বর্ণনায় কবির একেবারে বর্ণিল রং। তিনি বলছেন, এসো মুরলীধারী বৃন্দাবনচারী গোপাল গিরিধারী শ্যাম, তেমনি যমুনা বিগলিত করুণা কুলু কুলু কুলু কুলু স্বরের ডাকে অবিরম, কোথায় গোকুল বিহারী শ্রীকৃষ্ণ, চাহিয়া পথপানে ধরণী সতৃষ্ণ, ডাকে মা যশোদায় নীলমণি।

0: আয় আয় ডেকে যায় নন্দ শ্রীদাম, ডাকে প্রেম সাধিকা আজও শত রাধিকা গোপ কুমারী। না, এই কথা বলতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটাও একটু বলে নিই, যে 1932 সাল সেই সময় 13ই অক্টোবর কবির বনগীতি নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেখানে প্রায় 60টিরও বেশি গান রয়েছে, যার বেশিরভাগ গানই ভক্তিগীতির মধ্যেই পড়ে। সেখানে যখন আমরা যেমন বলছিলাম, সেখানেই কিন্তু রয়েছে শ্যামাসঙ্গীত, ইসলামী গান, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শ্রীকৃষ্ণ বন্দনা বিষয়ক। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে যে তিনি এই গান কিন্তু গেয়ে গেছেন এবং বলে গেছেন বারে বার। আমরা গানে যাই,
1: এই কারণেই তিনি একটি জায়গায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, আমি ধর্মেরও কবি নই, অধর্মেরও কবি নই।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে গান দরিয়া ছুঁয়ে যাক মন ছুঁয়ে যাক মন।

এখানেও কিন্তু সেই রঙের খেলা, সেই সবটাই জুড়ে আমাদের সবটাই চলছে আর কি। তো আমরা যখন কৃষ্ণ ভজনের কথা বলেছি, তখন কিন্তু বারবার বলেছি একটাই কথা, যে সেই ভজনের কথা যখন হচ্ছেই, তখন তিনি বারে বারেই যেটা করেছেন সেটা হচ্ছে যে সবাইকে মেলানোর চেষ্টা করেছেন। তিনি ওই যে কোরআন এবং পুরাণের মধ্যে কোনো বিরোধ নেই যেমন বলেছেন, তেমনই বলেছেন শ্যামসঙ্গীত এবং ভক্তিমূলক গান, অর্থাৎ হিন্দুদের শাক্ত এবং বৈষ্ণব, সেই চিরন্তন যে বিরোধ, হ্যাঁ, সেইটাও কিন্তু তিনি মিটিয়ে দেওয়ার কথা বলেছেন তার গানে গানে। অবশ্যই তার গানে, তার লেখনীতে তুমি একটু খেয়াল করে দেখো, কোনো গানের লেখনীর কথা যদি আমরা একটুখানি ভাবি, মানে সেই একেবারে যে কি অপূর্ব অনুভূতি। হ্যাঁ, টপ্পা অঙ্গের একটা গানের কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে, আমার মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার, হ্যাঁ, সেই দোতারায় ঝংকার দেয় ওঙ্কার রব অনিবার। মূল গানটা আমরা শোনাচ্ছি, মানে সেই গানটা থেকে এই কথাটা এলো আর কি, সেজন্যই বলছি যে এই যে অবিস্মরণীয় টপ্পা অঙ্গের গানটা, তুমি সেখানে ভাবো একটা অদ্ভুত অবাক হওয়ার ব্যাপার যে শ্যাম এবং শ্যামাকে এক জায়গায় রেখেছেন। আন্তরিক অনুভূতিটা যদি সেই জায়গায় না যায়, তাহলে বোধহয় এইভাবে গান গাওয়া যায় না। আমরা সেই গানটা বরং শুনি, যে গানের কথাটা আর কি জাস্ট আমি এক্ষুনি বললাম সেইটা একটুখানি শুনি। গানের কথাগুলো একটু খেয়াল করবে।

কিছু কিছু গান আমাদেরকে বড় বেশি অন্যরকম করে ভাবতে শেখায়। এখানেই কিন্তু শাক্ত এবং বৈষ্ণবকে কিভাবে মিলিয়েছেন সে কথা বলছিলাম আমরা। তেমনভাবেই নজরুলের মানে পরবর্তী ক্ষেত্রে এই কাব্য এবং ভক্তি ভাব নিয়ে রচনার যেহেতু একেবারে পরবর্তী যে সময়টা এত বেশি হয়েছিল, সেই সময় কীর্তনঙ্গের মাধব বন্দনা কিন্তু ভীষণভাবে সমাদৃত হয়েছে সেই সময়টাতে। সেখানে কিন্তু তিনি গীতি কবিতায় বলছেন, মোরে সেই রূপে দেখা দাও হে হরি, এরকম নানান রকম কথা আমরা দেখেছি। আমরা এর আগের যে পর্যায়ে সেখানে বলছিলাম বনগীতির কথা 1932 সালে। পরে 1934 সালে 23 অক্টোবর গানের মালা নামে কবি নজরুলের আরেকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো, সেখানে 95টি গান সংকলিত হলো। এতেও কিন্তু আছে পরম ভক্ত কবির কৃষ্ণবন্দনা বিষয়ক গান, তবে তার সংখ্যা কিন্তু এখানে একটু অল্প। সেই বইয়ের একটি জনপ্রিয় গীতি কবিতায় কবি লিখেছেন, জাগো জাগো শঙ্খচক্র পদাপদ্মধারী। হ্যাঁ, এই সমস্ত রচনার জন্যই কিন্তু নজরুল একেবারে প্রাত্যহিক যে প্রত্যেকটা নানা ধারার গান, সেখানেই তিনি একেবারে সিদ্ধ হস্ত যাকে বলে। তিনি অবলীলায় লিখেছেন, হৃদিপদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ধাম।

দেখো অম্বালিকা, তুমি তো কৃষ্ণ সাধক, যদি আমরা সেইভাবে দেখি আজকে যে গান শিল্পীদের কণ্ঠে, এবং কালকে রাধাষ্টমী, কৃষ্ণের কথা বললেই, রাখালের কথা বললেই, যাই বলি না কেন, শঙ্খচক্রধারী, যাই যে নামেই ডাকি, তার তো 108টারও বেশি নাম, তো রাধা মান করে কৃষ্ণ চলে গেছে। এবার রাধা তার বন্ধুদের কি বলছে, মানে কবির লেখনীতে, সখী আমি না হয় মান করেছিল, তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি, তারে ফিরায়ে যে পায়ে ধরি, ফিরায়ে যে পায়ে ধরি, তার পায়ে পায়ে ফেরেন হরি, করি হরি মান অভিমান তারে, কেন নাহি ফিরাইলি। সখী তোরা তো হরির স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে পরভাব বেশি, তার স্বভাব জেনেও রহিলি স্বভাবে, ডাকলি না পরবোধে, তোদের পরম পুরুষ পরবোধ হলো, ডাকলি না পরবোধে, তারে প্রবোধ কেন দিলি নে সই, তোরা তো চিনিস হরিরে, ডাকলি না পরবোধে। এবং শেষে বলছে, হরি প্রহরি হইয়া রহিত রাধার ঈষৎ অনুরোধে, তারে অনুরোধ কেন করিলি নে সই, ডাকলি না পরবোধে। ভাবো এটাও লেখনীতে কি সুন্দর মানে লিখেছেন, যে কৃষ্ণ চলে গেছে কেন সখীরা ফিরিয়ে নিয়ে এলো না, রাধা বলছে তার লেখনীতে এটা।

0: রসে ঘন শ্যাম, রসে ঘন শ্যাম।
1: ঘড়ির কাঁটা বলছে 12:52, মানে আমরা গান্ধরিয়ার দ্বিতীয় পর্বের, মানে টোটাল গান্ধরিয়ার একদম শেষের দিকেই চলে এসেছি। এবং আজকে কাজী নজরুল ইসলামের কৃষ্ণের ওপর যে লেখা গান, সেই গান, মানে বলা যেতে পারে কৃষ্ণপ্রেমিক কাজী নজরুল এরমও হতে পারে, সেই গানই আমরা শুনলাম তাঁরলে। আরও অনেক গান এরকম রয়েছে, প্রচুর গান, সব শোনাতে পারলাম না এই স্বল্প পরিসরে। কিন্তু তিনি যে, আমি বারবারই এই কথাটা বলি যে কাজী নজরুল মানেই একটা বিদ্রোহী সত্তা, কিন্তু না, প্রেমিক নজরুলও ছিলেন, শিশু প্রেমিক কাজী নজরুলও ছিলেন, সাধক কাজী নজরুলও ছিলেন।
2: এবং আজকে আমরা সেই পর্বটা হয়তো ধরিনি, আমরা শুধুই সাধক সত্তা চেষ্টা করেছিলাম আর কি, ভক্তিমূলক গানের মধ্যে, এবং বিশেষত কৃষ্ণ ভজন। আমরা দু একটা ইসলামী গান যে শুনিনি তা নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি সেই পরিসরটুকুকেই, মানে সেই পরিসরটুকুতেই তাকে ধরার। মানে অদ্ভুতভাবে ওই যেটা বলছিলাম না আমরা, যে শ্যামার যখন কথা বলছিলাম রৌদ্রশক্তি, সেখানেও যেমন রয়েছেন, ঠিক সেরকমই শ্রীকৃষ্ণের মধুর বাঁশি তার প্রেমিক মনে, সেই শ্রীরাধিকার মহাভাব যেমন জাগাচ্ছিল, ঠিক তেমনই তার কাছেই কিন্তু ওই যে কংসের মতো অসুররূপী দানবের সংহার প্রার্থনা করা যায়, তার লেখনী কিন্তু সেটাও বলেছে।
1: এবং এই যে আমরা কৃষ্ণপ্রেমিকের কথা বললাম, শাক্তের কথা বললাম, একটা কথা এটুকু সময় না বললেই নয়, সামনেই পুজো, আগমনী গানও কিন্তু তিনি লিখেছিলেন মা দুর্গাকে উদ্দেশ্য করে।
2: অবশ্যই অবশ্যই, সব নিশ্চয়ই হবে একদিন, তাই না? অন্য একদিন হবে। রাধা কৃষ্ণের কথা যখন হচ্ছে, আগামীকাল রাধাষ্টমী, আমরা সেই কথা বলেই শেষ করব এই অনুষ্ঠান। এই গান রইল আপনার জন্য। দুটো বেজে 2 মিনিটে ফিরছি আবারও নাটক নিয়ে অম্বালিকার মৌসুমী।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রা দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হয়েছে। মন্ত্রক জানিয়েছে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থসচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবন হংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া আভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কমিশন জানিয়েছে আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম বা দলের সংরক্ষিত জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকেই আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ভারত ও নেপাল উভয় দেশের পণ্যদ্রব্য যাতে দুই দেশেই আরও বেশি করে পাওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নিয়ে গতকাল আলোচনা করেছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দিল্লিতে আয়োজিত বাণিজ্য পণ্য চলাচল ও বেআইনি লেনদেন বন্ধের সহযোগিতা সংক্রান্ত দুদিনের আন্তঃসরকারি বৈঠকে দুই দেশ এ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে মত বিনিময় করে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক নতুন দিল্লিতে আজ হবে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: Talk to me. He's gone.
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নির্বাচন কমিশন আপাতত ফ্রিজ করে দেওয়ায় আসন্ন উপনির্বাচনের জন্য কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম ও প্রতীকের প্রস্তাব পাঠানো হয়েছে। জানা গেছে, দলের প্রধান মমতা ব্যানার্জির নাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে জুড়ে নতুন নামে প্রস্তাব পাঠিয়েছে তারা। প্রতীক হিসেবে ব্যাট এবং ফুটবল খেলোয়াড়ের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও তিনটি বিকল্প নাম ও প্রতীক নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। প্রস্তাবিত নামগুলি হল ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস, ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস এবং ওয়েস্টবেঙ্গল তৃণমূল কংগ্রেস। দলের নামের পাশাপাশি সম্ভাব্য নির্বাচনী প্রতীক হিসেবেও ব্ল্যাকবোর্ড, টর্চ এবং খাম, এই তিনটি প্রতীক নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবিত নাম ও প্রতীক যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এছাড়া বাংলা একাডেমির সভাঘরে রবিবার সন্ধেবেলা একটি আলোচনা সভা ও সাহিত্য পাঠেরও আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের পূর্বাভাসে এই হার ছিল 6%। এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে তার মধ্যেও ভারতীয় অর্থনীতি তাদের অগ্রগতি বজায় রেখেছে। এই সংস্থা জানিয়েছে, আশা করা যায় G20-ভুক্ত দেশগুলির মধ্যে দ্রুততম জিডিপি বৃদ্ধির হার ভারত বজায় রাখতে সক্ষম হবে। জাপানের নাগাওয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শ্যুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক সত্যকামের জন্ম এবং তারপর, রচনা তুষার কান্তি ভট্টাচার্য, প্রযোজনা অমর গঙ্গোপাধ্যায়। নাটক সত্যকামের জন্ম এবং তারপর।

0: দিল্লি থেকে প্রচারিত বাংলা সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, এখন সমীক্ষা। আজকের সমীক্ষার বিষয় দেবরোষে শিশু, লিখেছেন রনিন রায়।
2: আন্তর্জাতিক শিশু বর্ষ থেকে 14 বছর এগিয়ে এসেছে আজকের বিশ্ব। পৃথিবীর অগণিত শিশুদের কতটা স্বাচ্ছন্দ্য, কতটা স্বাস্থ্যপ্রদ পরিবেশ আমরা দিতে পেরেছি সে তর্কে যাচ্ছি না। তবে রিসপাপ অমৃতের পুত্ররা যে দেবরসে পড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গত 4 দিনের একটি পরিসংখ্যান খতিয়ে দেখা যাক। 267 জন যাত্রী নিয়ে ফিলিপিন্সের একটি অভিশপ্ত লঞ্চ কার্নিভাল সেরে ফেরার পথে হঠাৎই ডুবে যায়। কারণ, তলায় বিশাল ফুটো দিয়ে দ্রুত জল ঢুকে পড়ে। এই 267 জনের মধ্যে 235 জনই প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী। গতকাল মহারাষ্ট্রের পুনের কাছে বম্বাইগামী স্বচ্ছাত্রী এক্সপ্রেসের সঙ্গে একটি স্কুল বাসের মর্মান্তিক সংঘর্ষের ফলে 39টি 10-11 বছরের শিশু অকালে ঝরে গেছে। এবং একই দিনে মধ্যপ্রদেশের টিকমগড় জেলায় একটি যাত্রীবোঝাই ট্রাক রাস্তা থেকে খাদে পড়ে গেলে 22 জন যাত্রী প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে 14 জনই শিশু। এই ফুলের মতো শিশুগুলি অকালে তাদের পিতা মাতার কোলের স্নেহ ছায়া থেকে যে বিদায় নিল।
3: সুখেন, সুখেন, কোথায় যে যায় সুখেন? আরে, এই সন্ধেবেলায় তুই ঘুমিয়ে পড়লো না কি সুখেন?
4: যাই যাই হুজুর।
3: শোন, কে কি রে, কি 8টা নামাজ দিয়ে ঘুমিয়ে পড়েছিস?
4: না, মানে মেম সাহেবের মানে ওই লেডিস ক্লাবে রিহার্সাল আছে, তো ফিরতে একটু দেরি হবে, তাই
3: রান্না বান্না সেরেই বৃষ্টি বাদলের রাত্রে ঘুম দিচ্ছিস। আরে দেখ দেখ দেখ বাইরে কে জানে।
4: হ্যাঁ যাই, তাহলে মনে হয় মেম সাহেব।
3: আরে ও মেম সাহেব তো পরপর 2 বার বেল দেন, মনে হচ্ছে অন্য কেউ, কেমন যেন একটা কাঁপা কাঁপা হাতে বেল বাজছে। যাতে যা সিকি যা যা বৃষ্টি, ভদ্রলোক বোধে ভিজে 100 হয়ে গেল।
4: কে কে?
5: আমি, মানে
4: কে কে তুমি? অমন করে মুখ দেখে রেখেছো কেন?
5: আমি মানে জজ সাহেবের সঙ্গে একটু দেখা করব।
4: উনি তো এত রাতে কারোর সাথে দেখা করেন না।
5: শুধু একটি বার,
4: প্লিজ। না না না, উনি এই রাত্রিবেলা কোনো মেয়ে মানুষের সাথে দেখা করবেন না।
5: কিন্তু
4: আপনি বরং কাল সকালে আসুন।
5: না না ভাই, দরজাটা বন্ধ করবেন না, আমার আমার খুব বিপদ।
4: কিন্তু উনি তো এখন
5: শুধু একটি বার, 2-1টি কথা বলেই চলে আসব।
3: সুখেন, কে ওখানে?
4: হুজুর,
3: কার সাথে কথা বলছিস?
4: হুজুর, একটি মেয়ে মানুষ।
3: মেয়ে মানুষ জিনিস?
4: আগে না, মাথায় বিশাল ঘুমটা, মুখ দেখাই যাচ্ছে না।
3: তবে ফিরিয়ে দে, কাল 10টার পর কোর্টে আসতে বল।
4: ঠিক আছে।
3: আর শোন, নাম ঠিকানা জেনে নিস।
4: আচ্ছা।
3: একে কে আপনি এভাবে ভেতরে এসছেন কেন? কে আপনি? সেন্ট্রি, সেন্ট্রি!
5: হুজুর,
3: আমি এখানে বাইরে কারোর সাথে দেখা করবো না, সেন্ট্রি।
4: আরে, আপনাকে এত করে নিষেধ করলাম, আপনি তো আচ্ছা মেয়ে ছেলে, চলুন চলুন বাইরে, চলুন চলুন।
5: হুজুর হুজুর হুজুর, দয়া করে একটি বার, একটি বার আমার কথা শুনুন।
4: কোনো চলুন বাইরে, চলুন বাইরে, চলুন।
3: সুখেন, আচ্ছা ওকে ভেতরে আসতে দে।
4: ঠিক আছে।
3: আর শোন, ওই দরজাটা বন্ধ করে ভেতরে আয়।
4: আরে আরে আরে, এ কি করছেন? না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না

0: আমরা কেন ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বসুন
1: বসুন। হুজুর, আপনার বেশি সময় নষ্ট করব না, বড় বিপদে পড়েই আপনার কাছে এসেছি।
0: কিন্তু তার জন্য তো থানা পুলিশ আছে।
1: না না, থানা পুলিশ আমাকে যথেষ্ট সাহায্য করেছে।
0: তাহলে আপনি আপনি কোনো কেসের আসামি না তো?
1: না না।
0: তাহলে ওই রমা চৌহান খুনের মামলার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আই মিন, এখন যে মামলাটি আমার এজলাসে চলছে,
1: তার মানে?
0: তার মানে রমা চৌহান খুনের মামলার সাথে আপনার কোনো স্বার্থ জড়িত আছে কি?
1: আগে না না।
0: হ্যাঁ বেশ, তাহলে বলুন আমার কাছে কি সাহায্য চান। হ্যাঁ ভালো কথা, আপনার পরিচয় তো জানলাম না।
1: হুজুর, আমাকে আপনি বলে সম্বোধন না করে তুমি বলুন। আমার আসল নাম বলতে একটু অসুবিধে আছে, আপনি আমাকে কুহেলি বলে ডাকতে পারেন।
0: আচ্ছা।
1: আসলে হুজুর, আমার পাপের তো আর শেষ নেই, তাই আমার আসল পরিচয় গোপন করার অপরাধ ক্ষমা করবেন।
0: তা নয় হলো, কিন্তু এখনো কি অমন করে মুখ ঢেকে রাখবেন?
1: হুজুর, এ পাপ মুখ নাই বা দেখালাম?
0: বেশ, এখন যা বলার চটপট বলে ফেলুন। দাঁড়িয়ে দেখছিস টা কি, একটু চা কর।
2: হুজুর যাচ্ছি। হুজুর
0: কুহেলি,
1: আগে
0: চা খাবেন?
1: আগে না না, আমার জন্য ব্যস্ত হবেন না।
0: সুখেন, তাহলে আমার জন্য একটু কর। হ্যালো, হ্যাঁ বলছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুখেন তো তাই বললো, তা কত দেরি করবে, ফাইনালি আসল। আচ্ছা তাহলে ড্রাইভারকে ছেড়ো না, ঝড় বাদলের রাত্রি নিজে ড্রাইভ করতে যেও না। হ্যাঁ হ্যাঁ, জেগেই আছে, চা করছে। একজন গেস্ট এসেছেন, কে এলেই জানতে পারবে। হ্যাঁ রাত্রি বেশি করো না, রাখছি। এবার বলুন তো ব্যাপারটা কি।
2: স্যার চা।
0: সিগারেটের প্যাকেট আর দেশলাইটের দিস।
2: আচ্ছা স্যার।
0: আপনি কি এই শহরেই থাকেন?
1: আগে হ্যাঁ।
0: কথাবার্তা শুনে তো আপনাকে সম্ভ্রান্ত বলে মনে হয়।
1: হুজুর, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ কন্যা হলেও 3 বছর আগে এক বর্ধিষ্ণ পরিবারে আমার বিয়ে হয়। বিয়ে পাশ করার আগেই পরের বছর সৎ ভাইদের চক্রান্তে আমার স্বামী মারা যান।
0: তারপর
1: আমাকেও সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য দেওয়ানি মামলা করা হয়, শ্বশুর বাড়ি থেকেও বিতাড়িত হই। হুজুর, সে আর এক ইতিহাস, সে কাহিনী বলতে এই ঝড় বাদলের রাত্রিরে আপনার কাছে আসিনি।
0: তবে
1: আমার হতভাগ্য পুত্রের ভাগ্য নির্ধারণ করতে।
0: তার মানে সে কি কোনো কেসের আসামি? কি নাম?
1: না হুজুর, আসামি হবার বয়স এখনো তার হয়নি, বয়স তার মাত্র 1 মাস।
0: মাত্র 1 মাস? মাই গুডনেস, গীতাল দহ কালী মন্দিরে কুড়িয়ে পাওয়া বাচ্চাটি নাকি? দ্যাট আনফর্চুনেট চাইল্ড।
1: হুজুর, আমি সেই অভাগিনী, সেই হতভাগার নির্মম জননী।
0: কি আশ্চর্য,
2: নিজের সন্তানকে ফেলে দিলেন? ছি ছি ছি ছি, আপনি কেমন মা?
0: আপনি তো মহা অন্যায় করেছেন।
1: তা তো করেইছি হুজুর, কিন্তু কিন্তু আমি যে নিরুপায়।
2: স্যার 5-6 দিন আগে এই ঘটনাটাই তো কাগজে বেরিয়েছিল।
1: হ্যাঁ, তবে কয়েকদিন আগে কাগজে বেরোলেও ওর জন্ম গত 23শে বৈশাখ, বুদ্ধ পূর্ণিমার দিন। হাসপাতাল থেকে

0: ছাড়া পেয়ে সেই দিনই সন্ধ্যেবেলা কাঁদে না, কাঁদে না আমার সোনা, কাঁদে না বাবা। তুই কি বুঝতে পেরেছিস তোর সাথে আর আমার দেখা হবে না, তুই আর আমার স্পর্শ পাবি না বাবা আমার, সোনা আমার। কেন আমার কোলে নি বলতো, এত রূপ নিয়ে যখন এসেছিস তুই ভালো বাবা মাই পাবি, কাঁদিস না সোনা, আমি যে নিরুপায় অসহায় মা তোর। মা গো তোর চরণে একে রেখে যাচ্ছি, স্থান দিস মা, আমার যে আর কোনো উপায় নেই মা, আমি যে ভাগ্যহীন। এই তো মন্দিরের এই দিকটা বেশ অন্ধকার, তোকে যদি এই সময় ওই ঘেরা উঠোনে চুপি চুপি শুইয়ে দিয়ে আসি, কেউ কি দেখতে পাবে? মন্দিরের আরতিও হয়ে গেছে, এখন ভিড় নেই দেখছি, এটাই তো সুযোগ।
1: সেই দিনই মন্দিরে শুয়ে রেখে এলেন, পারলেন কি করে?
0: যেভাবে কুন্তি পেরেছিল, মা কুন্তি সদ্যজাত শিশু কর্ণকে যেভাবে ভাসিয়ে দিয়েছিল আমিও সেভাবেই পারলাম।
1: কিন্তু এ তো অপরাধ, সামাজিক অপরাধ, আমার তো পুলিশ থেকে আপনাকে ধরিয়ে দেওয়া উচিত।
0: সে আপনি পারবেন না হুজুর, আমার এই অসহায়তার সুযোগ নিয়ে আপনি তা কিছুতেই পারবেন না। আপনি তো বিচারক, আইনের সূক্ষ্মনীতি ক্ষেত্র বিশেষে আপনাকে কঠোর করলেও আপনি তো বিবেক বর্জিত নন।
1: কথা তো বেশ ভালোই বলেন দেখছি। তার শিশুটাকে ফেলে রেখে আপনি ওখান থেকে চলে গেলেন?
0: তা কি সম্ভব হুজুর, ছায়ার মতো আজও তাকে এই অনুসরণ করছি। সেদিন সতর্ক পায়ে মন্দিরের পেছনে নিম গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলাম বেশ কিছুক্ষণ, ও কাঁদছে, কেঁদেই চলেছে। কি একটা কুকুর মন্দিরের থাকে কুটি কুটি উঠছে দেখছি, কাছাকাছি যে কেউ নেই, কুকুরটা কামড়ে দেবে না তো? হা ভগবান, কি হবে এখন, কি করি, ওকে ফিরিয়ে নিয়ে আসব, তাহলে কি আবার ছুটে গিয়ে ওকে কোলে তুলে নেব? কিন্তু কিন্তু কুকুরটা তো ওকে কামড়াচ্ছে না, কেমন অবাক চোখে তাকিয়ে দেখছে। ওকে শুকলো বার কয়েক, মা গো ও তোমারই সন্তান, ওর ভালো মন্দ তুমি দেখো মা।
2: মা গো কুকুরটা শুকছে দেখেও আপনি ছুটে গেলেন না, কেমন মা গো আপনি!
1: তারপর তারপর কি হলো?
0: ওর কান্না থেমে গেল, দূর থেকে মন্দিরের আলো আঁধারিতে দেখলাম ও কান্না থামিয়ে কুকুরটার দিকে যেন তাকিয়ে আছে। আরো আশ্চর্য, কুকুরটা ওর কাছে আস্তে আস্তে বসে পড়ল, যেন ওকে পাহারা দিতে চায়।
1: Strange, very interesting.
0: কিন্তু হুজুর আমি ভেতরে ভেতরে খুশি হলেও পরক্ষণেই আবার প্রমাদ গুনলাম।
1: কেন?
0: ও তীব্র স্বরে না কাঁদলে কেউ যে আসবে না, ওর কান্নাই তো মানুষকে ডাকবে, আকর্ষণ করবে।
1: Oh, I see. Yes, yes. তাও তো বটে।
0: তবে হুজুর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই কুকুরটা উঠল, পা পা করে সিঁড়ি বেয়ে নামলো, শুরু করলো তীব্র স্বরে ডাক। দাঁড়াও, দেখলাম মন্দিরের পুরোহিত তার ঘর থেকে বেরিয়ে কুকুরটাকে ভুগছে। কুকুরটা কিন্তু না থেমে তীব্র স্বরে ডেকেই চলেছে। ঠিক এই সময় ও আবার কেঁদে উঠল।
1: তারপরের ঘটনাটা আমি পুলিশ রিপোর্ট থেকেই পেয়েছি।
2: হ্যাঁ স্যার, কাগজে তো লিখেছিল, ওই পুরোহিত পাশের কাপড়ের দোকান থেকে থানায় ফোন করেছে।
1: তুই তাহলে তোর সার ডাক কাগজটা বেশ ফুটিয়ে ফুটিয়ে পড়িস বল। দেখ তো সুখেন, কে আবার ফোন করলো।
2: হ্যালো হ্যালো, হ্যাঁ না না না, রং নাম্বার।
0: হুজুর।
1: হ্যাঁ বলুন।
0: হুজুর, কালই ওকে আপনার এজলাসে নিয়ে আসবে, কালই ওকে হাজির করার তারিখ।
1: তা হতে পারে, অত মামলার ভিড়ে তো আমার মনে থাকার কথা নয়।
0: আগে তাই আজ এসেছি আমার এক বিশেষ আর্জি নিয়ে।
1: বেশ তো, নির্ভয় বলুন।
0: শুনেছি এই শহরের প্রায় 23 জন মানুষ ওকে সন্তান হিসেবে পেতে চায়। আজ বিকেল পর্যন্ত 23টি দরখাস্ত পড়েছে।
1: তাই নাকি, এত মানুষ আগ্রহী, বাহ ভালো কথা তো।
0: আসলে ওর জন্ম যে বুদ্ধ পূর্ণিমার দিন, এই খবরটা তো আর গোপন নেই।
1: তাই তো, এই খবরটা ফাঁস করার কৃতিত্ব নিশ্চয়ই আপনার।
0: ঠিকই অনুমান করেছেন হুজুর, নিজেরই তো সন্তান, তার মঙ্গল তো ভাবতে হবে আমাকেই। অবজ্ঞাস্রোতে নিষ্ঠুরভাবে ভাসিয়ে দিলেও আমার প্রার্থনা হুজুর, ওকে উপযুক্ত এবং যথাযোগ্য লোকের হাতেই সমর্পণ করুন, যেন এ পৃথিবীতে ও সুখের, ভালোবাসার, স্নেহের মুখ দেখতে পায়।
1: এ তো রীতিমতো কঠিন কাজ। ওই 23 জন প্রার্থীর মধ্যে যথাযোগ্য প্রার্থী কে? না না, এ সত্যি গুরু দায়িত্ব। হয়তো এতই গুরুত্ব নিয়ে বিষয়টি ভাবতাম না, কিন্তু এই যে আপনি এলেন, সন্তানের দায়িত্বটি সম্পর্কে উল্লেখ করলেন, এটি তো কাজটা আরো কঠিন হয়ে গেল না? তাই তো।
0: হুজুর আপনি বিচারক, আপনার অভিজ্ঞ চোখে সবকিছুই ঠিক ধরা পড়বে। আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই শিরোধার্য, এবার ওর ভাগ্য।
1: বেশ, দেখা যাক কাল কি হয়।
0: আর একটা কথা
1: বলুন,
0: ওর একটা নাম আপনাকেই ঠিক করে দিতে হবে, সেটাই হবে ওর সত্যিকারের পরিচয়।
1: আচ্ছা, সেও না ভাবা যাবে। তবে আমারও দুটো প্রশ্ন আছে, উচিত মনে হলে জবাব দেবেন, না দিলেও ক্ষতি নেই।
0: বলুন হুজুর।
1: ওর পিতৃ পরিচয় অবশ্যই, যদি আপত্তি না থাকে।
0: হুজুর, ওর জন্মদাতার ঠিকানা মানে আমারও ঠিকানা, আমি এই মুহূর্তে তারই আশ্রিতা। তবে তবে তার নাম হুজুর মানে।
1: বেশ তো, যদি বলতে অসুবিধে থাকে থাক।
0: না, তবে তিনি এই শহরের একজন বিশিষ্ট ব্যক্তি, জ্ঞানী, শিক্ষাবিদ হিসেবেও পরিচিত।
1: তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে?
0: না না হুজুর, আমার কোনো অভিযোগ নেই।
1: ভালো কথা, তাহলে সন্তানকে তো এখনো ফিরিয়ে নেওয়া যায়। আপনিও একটা দরখাস্ত করুন, এবং এই ছদ্মনামে কুহিল হিসেবেই করুন। সমাজ জানবে, প্রতিবেশী জানবে, আদালত থেকে আপনি একটি অনাথ সন্তানকে।
0: তা যে আমি ভাবিনি তা নয়, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে, ওর পিতৃ পরিচয় প্রকাশ না করার কথা ভেবে এরকম পরিকল্পনা থেকে সরে এসেছি।
1: বেশ, আর আমার কিছু জানার নেই, রাত্রি অনেক হলো।
0: আপনার অনেক সময় নষ্ট করলাম।
1: থাক থাক থাক, আবার প্রণাম কেন, একবার তো হলো। My learned friend, সবাই বসুন।

0: কই পাবলিক প্রসিকিউটর? ও ও, আপনি অত দূরে পেছি কেন? সামনে চেয়ারে আসুন।
1: স্যার, আদালত কক্ষে আজকে তিল ধারণের জায়গা নেই।
0: তাই তো দেখছি। শিশুটিও তাহলে এসেছে, মানে ওকে আনা হয়েছে?
1: হ্যাঁ স্যার, সমাজ কল্যাণ দপ্তর থেকে আমার কাছে জেলা শাসক মারফত অনুরোধ এসেছে যেন আপনি এই ব্যাপারটি নিষ্পত্তি করেন। সেই কারণেই আজ এখানে লোকে লোকারণ্য। এরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিশুটির ভাগ্য নির্ধারণ প্রত্যক্ষ করতে।
0: আমার কাছে দেখছি 23টি দরখাস্ত সহ এফিডেভিট পড়েছে।
1: স্যার, আজ আরও 3টি পিটিশন পড়েছে।
0: ও তাই নাকি? ওগুলো তো আমার কাছে জমা পড়েনি না।
1: প্রসেসিং হয়ে এক্ষুনি আপনার কাছে চলে আসবে।
0: তাহলে দাঁড়াচ্ছে 26 জন প্রার্থী।
1: হ্যাঁ,
0: কিন্তু সমস্যা শিশু তো একটি, 26 জন প্রার্থীকে আমি যে কিভাবে সন্তুষ্ট করব? পিপি সাহেব কি বলেন? তাহলে কি লটারি করব?
1: ইওর অনার, লটারি করার ব্যাপারে একটা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে। ব্যাপারটা দ্রুত নিষ্পত্তি হয়তো হবে, কিন্তু প্রার্থীদের আকুতি, ব্যথা, বেদনা এবং প্রয়োজনের দিকটা হয়তো খতিয়ে দেখার সুযোগ ঘটবে না।
0: আপনাদেরও কি তাই মত? হ্যাঁ হ্যাঁ, প্রার্থীদের উকিলবাবু যারা উপস্থিত রয়েছেন, আমি তাঁদেরই জিজ্ঞেস করছি, আপনারা কি বলেন, লটারি করব? তাহলে তো আমার দায়িত্ব অনেক বেড়েই গেল। আমার এখন তাহলে দেখব কে সেই ভাগ্যবান যিনি শিশুটির অধিকার পেতে চান। আর হ্যাঁ, যে 25 জন বঞ্চিত হবেন তারা আশা করি আমার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন। ভালো কথা, এর কোনো নামকরণ করা হয়েছে?
1: আগে না স্যার।
0: তাহলে আপনাদের কাছে আদালতের পক্ষ থেকে শিশুটির একটি নাম চাওয়া হচ্ছে। যারা বয়োজ্যেষ্ঠ মাননীয় আইনজ্ঞ এখানে উপস্থিত আছেন, তারা সকলে মিলে পরামর্শ করে এর একটি নাম স্থির করে মাননীয় পাবলিক প্রসিকিউটরকে জানান। এত ভিড় উপচে পড়ছে, এর মধ্যে শিশুটির মা কি এসেছে? যে স্নেহশীলা মা কাল অত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমার কাছে বিপদের ঝুঁকি নিয়ে হাজির হয়েছে, সে কি আজ এখানে এসেছে? অবশ্যই এসেছে, নিজের চোখে দেখবে বইকি। কারা হবে তার সন্তানের পিতা মাতা, কেমন দেখতে হবে তাদের, কেমন মানুষ তারা? দরজার পা দেখে মেয়েদের ঠেসাঠেস ভিড়, কোয়েলির পক্ষে ওখানেই থাকা সম্ভব, কিন্তু মুশকিল হচ্ছে সবাই উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে, একটু যে খুঁটিয়ে খুঁটিয়ে কারোর মুখের দিকে তাকিয়ে একটু বোঝবার চেষ্টা করব তার জন্যই। তারপরও আবার মেয়েদের দিকে এমন সরে আসে যে তাকিয়ে থাকলেও ঝামেলার উপস্থিত মানুষজনই বা ভাববে কি, বিশেষ করে এজলাসের উঁচু মঞ্চে বসে সবকিছু যেমন অনায়াসে চোখে পড়ে, তেমনি বিচারকের নাড়াচড়া অভিভক্তি সবে উপস্থিত জনতার দৃষ্টি এড়িয়ে যাবার জো নেই। আচ্ছা, ওই যে হলুদ শাড়ি পরা মেয়েটি, ওর পিছনে 24-25 বছরের যে মেয়েটি ব্যথাত দৃষ্টিতে শিশুটি দেখে এক দৃষ্টি তাকিয়ে, যেন শিশুটি তার ধ্যান জ্ঞান, এই যে আদালতে এত হই হই হট্টগোল ভিড়ভাট্টা, কোনো কিছু যেন ওকে স্পর্শ করতে পারছে না। আচ্ছা, তাই যদি হয় তাহলে নার্সের খুব কাছে আলু থালু বেশে কমলা ডুরে শাড়ি পরা মেয়েটি এবং এরও বয়স 25-26-এর মধ্যেই হবে, কেমন স্নেহ মমতা মাখা দৃষ্টিতে নার্সের কোলে থাকা শিশুটিকে যেন আশীর্বাদ বর্ষণ করে চলেছে। এই মেয়েটিরও মা হতে আপত্তি কোথায়? এও তো শিশুটির মা হতে পারে। না না না না, এই মেয়েটি কুইলে হতে পারে।

0: এর সিঁড়িতে সিঁদুর দেখছি, একজন বিধবা হয়ে সিঁদুর, যেটা অবশ্যই সংস্কারে বাঁধবে কহিলির। অতএব অতএব
1: কিছু মাথা এলো নাকি?
2: জজ সাহেব, আপনি ভীষণ ভাবে আমাকেই খুঁজে চলেছেন। আপনার চোখে চোখ রেখে তাকাতে পারছি না। আচ্ছা, প্রথমবারই কি করে আমার মুখের উপর আপনি থমকে দাঁড়ালেন? কেমন হলুদ শাড়ি পরা মেয়েটির পেছনে খাপটি মেরে দাঁড়িয়েছি যাতে সহজে আমাকে কেউ দেখতে না পায়, কিন্তু কি করে যে আপনি প্রথম চোটেই আমার অস্তিত্ব টের পেলেন তা আমাকে অবাক করছে। এত করে নিজেকে ঠেকিয়ে ঠুকে গোপনে আপনার কাছে গেলাম, তবুও ধরা পড়ে যাচ্ছি, পা কাঁপছে।
0: অতএব তুমি যতই মুখ নামিয়ে থাকো কোহেলি, তুমি আমার চোখে এড়িয়ে যেতে পারোনি। হলুদ শাড়ি পরা মেয়েটির পেছনে সুন্দর দুটি ডাগর ব্যথাতু চোখ নিয়ে মেঝের দিকে তাকিয়ে আছো, অথচ তোমার ধ্যান জ্ঞান তোমার ওই নয়ন মনে। তুমি কি ভেবেছ কোহেলি, কাল আমার এত কাছে এসে এতক্ষণ কথা বলে আমাকে ধরা না দিয়ে চলে যাবে? ঠিকই ধরেছি তোমায়, আমার বিশ্বাস আমি তোমাকে ঠিকই খুঁজে পেয়েছি।
1: ইওর অনার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন
1: স্যার। আমার সিনিয়র বন্ধুরা সকলেই 10-12 নামের মধ্যে দুটি নামের ব্যাপারে একমত হয়েছেন।
0: বেশ তো, শোনাই যাক।
1: নাম দুটো হলো গৌতম এবং সিদ্ধার্থ।
0: খুবই ভালো নাম।
1: এর মধ্যে যে কোনো একটি আপনি ঠিক করতে পারেন।
0: দেখা যাক, কিন্তু এই দুটি নামই কেন?
1: আসলে স্যার, ওর জন্ম গত 23শে বৈশাখ, বুদ্ধ পূর্ণিমার দিন। সেই কারণে গৌতম বুদ্ধের ছেলেবেলাকার নাম পছন্দের তালিকায় আনা হচ্ছে।
0: ও আই সি। তা এই বুদ্ধ পূর্ণিমার তথ্যটি কিভাবে পাওয়া যাচ্ছে?
1: আগে হাসপাতাল সূত্রে। এছাড়া শিশুটির কোমরে তার জন্মক্ষণ এবং তারিখটি লেখা ছিল, এবং লেখা ছিল হাসপাতালের বেড নাম্বার।
0: তাহলে তো শিশুটির পিতামাতার নামও হাসপাতাল সূত্রে পাওয়া যেতে পারত।
1: এসব ক্ষেত্রে তো সত্য গোপন করা হয় হুজুর, সেই কারণে পুলিশ হাসপাতাল সূত্রের ঠিকানাতে গিয়ে ওই নামের কাউকে পায়নি।
0: তাহলে দুটো নামের যে কোনো একটি বেছে নিতে হবে, গৌতম নয়তো সিদ্ধার্থ।
1: তবে স্যার, এছাড়া তৃতীয় কোনো নাম যদি আপনি ভাবেন।
0: একটা নাম আমিও যে ভেবেছি।
1: বলুন
3: স্যার, আপনার ভাবার নামটাই বলুন।
1: হ্যাঁ, আমরা শুনতে চাই। হ্যাঁ বলুন স্যার,
3: সেটা বলুন।

0: কুহেলে, তোমার বিশেষ অনুরোধে একটা নাম আমি ভেবে রেখেছি, কিন্তু সেই নামটি ঘোষণা করার আগে আর একবার তোমার মুখটি দেখতে চাই। ওই হলুদ শাড়ি মেয়েটির পেছনে মৃগনয়না মেয়েটি তুমি কি না? এই যে আমি একটি নাম ঘোষণা করতে চলেছি, এই নাম জানতে সবচেয়ে অধীর হয়েছ তুমি, তাই তোমার চোখের অস্থিরতায় আমাকে স্থির নিশ্চিত করেছে তুমি কুহেলি।
1: দোহাই জজ সাহেব, অমন করে অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে আর তাকাবেন না, আপনার চোখকে ধুলো দিতে পারিনি। এখন ভাবছি গতকাল সারাক্ষণ মুখ ঢেকে থাকাটা মোটেই উচিত হয়নি। এই দেখুন, আমি কড়ি কাঠের দিকে তাকিয়ে, কখনো মেঝের দিকে তাকিয়ে আত্মসমর্পণ করছি।
2: কোন নাম বলুন না,
3: বলুন বলুন, বলুন নাম কি হবে? হ্যাঁ ঠিক কইতে বলতে বলতে নিশ্চয়
2: একটু আস্তে আস্তে আস্তে বড় হইচই হচ্ছে।
0: আমি ওর নাম রেখেছি সত্যকাম।
2: সত্যকাম?
0: হ্যাঁ, সত্যকাম, জবালার পুত্র সত্যকাম। আমরা জানি জবালার পুত্র সত্যকাম জানতো না তার পিতা কে। অবশ্য এই উপনিষদের সত্যকামের মা জবালা তা জানত। আমরা এখানে জানতে পাচ্ছি না এর পিতৃমাতৃ পরিচয় কি। হয়তো হয়তো এমনও হতে পারে যে আমাদের এই সত্যকামের স্নেহশীলা নিরুপায় জননী জবালা এই আদালত কক্ষের ভিতরে উপস্থিত রয়েছে। কিন্তু তিনি হয়তো সবই দেখছেন। কে বলতে পারে সত্যকামের নিষ্ঠুর পিতা হয়তো সশরীরে উপস্থিত থেকে সব কিছু লক্ষ্য করছেন?
2: তাও পারে।
1: সাহেব, সত্যকামের বাবা নিষ্ঠুর নয়, আমার ইন্দ্রজিৎ বড় ভালো হুজুর। ওই তো আপনার এজলাসের ডান পাশের বেঞ্চের কোণে ঠিক নার্স এবং সত্যকামের উল্টো দিকে বসে আছে। ভালো করে দেখুন হুজুর, কি সুন্দর সুপুরুষ চেহারা, চিবুকে হাত রেখে এক দৃষ্টে সত্যকামকে দেখছে অপলক নেত্রে, নিজের আত্মযোগে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেই চলেছে। ওই তো ইন্দ্রজিৎ গুহ, ঋষি অরবিন্দ কলেজের ফিজিক্সের অধ্যাপক, ডক্টরেট। এই 50 বছর বয়সেই খুব সুনাম। ও আর যাই হোক, নিষ্ঠুর নয় হুজুর, নিষ্ঠুর ও স্ত্রী মল্লিকা, দুবার নিজের গর্ভস্থ সন্তানকে নিজের রূপ লাবণ্য অটুট রাখতে। মল্লিকা সিনেমায় নায়িকা হতে চেয়েছিল, ব্যর্থ হয়ে এখন সংসারটাই তার চোখের বিষ, 3 রাত্রি অশান্তি। দেখছেন না জজ সাহেব, ইন্দ্রজিতের চোখে কি হাহাকার, কি ব্যথাতুর দৃষ্টি নিয়ে সত্যকামকে দেখছে। ও কি নিষ্ঠুর হতে পারে? না না হুজুর, ও আমাদের এড়িয়ে যেতে যায়নি। কত আলোচনা করেছি আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে, এমনকি আমাদের স্বীকৃতি দিতেও প্রস্তুত হচ্ছিল। আমি পিছিয়ে এসেছি, ওর সংসার ভেঙে যাক আর সেই অশান্তির আগুন আমার সন্তানের গায়ে লাগুক, এ আমি চাইনি হুজুর।
2: ওই রকম বাবা মায়ের জন্য এত ভাবভাবে কি আছে? জি জি, বাবা মা এই ছেলেকে ত্যাগ করে।
0: জানি জানি, আমি জানি, একটু আস্তে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা একে অপরের মুখের দিকে তাকিয়ে সত্যকামের পিতামাতার খোঁজ করবেন, এবং দেখতেও পাচ্ছি করছেনও তাই। মনে হচ্ছে আপনারা বুঝি সত্যি সত্যি ওদের ধরে ফেলতে পারবেন, কিন্তু আমার উদ্দেশ্য তা নয়। আমার উদ্দেশ্য হলো, যদি সত্যকামের বাবা মা এখানে উপস্থিত থাকেন, তারা যেন আমার এই নামকরণ আন্তরিকভাবে মেনে নেন।
1: জজ সাহেব, হঠাৎ যে কি পরীক্ষায় ফেলে দিয়েছেন, সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে, পারছি না কেবল, আমি অভিনয় তো জানি না, তাই দেওয়ালি পিঠ দিয়ে কেবল মেঝের দিকে তাকিয়ে আছি, পা কাঁপছে, মাথা টলছে, বুঝি এক্ষুনি পড়ে যাব। ইন্দ্রজিতের অবস্থাও দেখছি আমারই মতো, চিবুকে হাত দিয়ে ঘাড় গুঁজে বসে আছে। আপনি যে এমন একটা বিমক্ষার ঝড় তুলে দেবেন ভাবতেই পারিনি, ভয় হচ্ছে দুজনেই কি ধরা পড়ে যাব। দোহাই জজ সাহেব, আমি হেরে গেছি, আপনাকে ঠকাতে গিয়ে আমি বুঝি এবার এবার নিচেই ধরা পড়ে গেলাম।
2: নামটা খুব সুন্দর দিয়েছেন।
0: এখন থেকে চুপ করুন, এখন থেকে আমরা ওকে সত্যকাম বলেই সম্বোধন করব। যেহেতু এখন ওর পিতৃপরিচয় জানা যায়নি, ওর সম্পূর্ণ নাম দেওয়া যাচ্ছে না। যিনি সত্যকামের পালক পিতা হিসেবে বিবেচিত হবেন তার পদবী সত্যকাম পাবে।
1: ওর সঠিক নামই আপনি দিয়েছেন জজ সাহেব, সত্যিই আমি জবালা। আমার সত্যকামের বাবা ব্রাহ্মণ না হতে পারে, কিন্তু জ্ঞানী গুণী, সব সময় বই বই করেই পাগল, পদার্থবিদ্যায় ডক্টরেট, প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার, এখন আবার নতুন বিষয় নিয়ে গবেষণা করছে, কিন্তু

0: গল্পও মল্লিকা ওকে এক মুহূর্তের জন্য শান্তি দিচ্ছে না। দুঃখটা আমার সারা জীবন বইতে হবে এমন পরিচয় দেবার মতো পিতা থেকেও সত্যকাম আমাদের হটকারিতায় পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হবে।
1: মিস্টার প্রসিকিউটর,
2: বলুন স্যার।
1: এই প্রাইমারি লিস্টটা নিন, এতে আমার প্রাথমিক মতামত এবং কারণ জানিয়েছি। আদালতে একটা ঘোষণা করুন।
2: দিন হুজুর।
3: মাই লার্নড ফ্রেন্ডস, 26 জন প্রার্থীর মধ্যে বিচার বিবেচনা করে জজ সাহেব 21 জন প্রার্থীকে বিবেচনার মধ্যে আনতে

0: দিতে হবে।
1: মিস্টার প্রসিকিউটর,
2: বলুন স্যার।
1: এই প্রাইমারি লিস্টটা নিন, এতে আমার প্রাথমিক মতামত এবং কারণ জানিয়েছি। আদালতে একটা ঘোষণা করুন।
2: দিন হুজুর।
3: মাই লার্নড ফ্রেন্ডস, 26 জন প্রার্থীর মধ্যে বিচার বিবেচনা করে জজ সাহেব 21 জন প্রার্থীকে বিবেচনার মধ্যে আনতে

0: বাবার মাপকাঠি হয় তবে তো আমারও পাওয়া উচিত, কারণ আমারও তিনটি কন্যা সন্তান।
1: হুজুর, এটুকু ভেবেই আনন্দ যে এতগুলো বিত্তবান, স্নেহশীল, উদার, আগ্রহী মানুষ আমার সন্তানের দায়িত্ব নিতে স্নেহের হাতগুলো বাড়িয়ে দিয়েছে, এ কি কম কথা! আজও তাহলে সত্যকামেরা আবর্জনা স্তূপের জঞ্জাল নয়।
0: হ্যাঁ মিস্টার প্রসিকিউটর।
2: স্যার,
0: আপনি এবার বাকিটা শেষ করুন।
2: ইয়েস স্যার। এই 21 জনের দীর্ঘ তালিকা আমি আর পড়ছি না, তবে যে 5 জন চূড়ান্ত তালিকায় রয়েছেন তাদের নামগুলি পড়ছি। শ্রী সুশান্ত সাহা, শ্রী অমরেন্দ্র দত্ত, ডক্টর সৈয়দ মহিউদ্দিন মুন্সি, শ্রী প্রভাত সেনগুপ্ত এবং শ্রী সুভাষ চট্টোপাধ্যায়।
3: কোথায় দাঁড়া দাদা, দেখতে পাচ্ছেন এখানে?
2: একটু চুপ করুন, একটু চুপ করুন, প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ। একে তো এত ভিড়, তার উপর আপনারা যদি এইরকম হইচই করেন তো কাজটা দেরি হয়ে যাবে। জজ সাহেব এই 5 জনের প্রার্থনাকে প্রাথমিকভাবে সমান গুরুত্বই দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে 3 জনের কারোরই কোনো সন্তান লাভের সৌভাগ্য হয়নি। অপরদিকে প্রভাত সেনগুপ্ত মহাশয়ের 1টি পুত্র সন্তান রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সন্তানটি জড়বুদ্ধি সম্পন্ন, তাই তিনি সত্যকামকে পেতে চেয়েছেন।
0: একটু বলে নেওয়া ভালো, সত্যকামকে আমি, হ্যাঁ ভালো কথা, প্রভাতবাবু এবং তার স্ত্রী উভয় আদালতে উপস্থিত রয়েছেন আশা করি। না না না, হাত তোলার দরকার নেই। দেখুন মা, আপনার একটি সন্তান রয়েছে, জড়বুদ্ধি কাটিয়ে ওঠার অনেক বৈজ্ঞানিক আবিষ্কার ঘটছে এবং ঘটবেও, কিন্তু সত্যকামকে যদি আপনার হাতে তুলে দিই, যতই না বলুন আপনার সন্তান অবহেলিত হবেই। সত্যকামকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বেন, যা দেখে সে বেচারা মানসিকভাবে আরও মুষড়ে পড়বে। আপনি বলুন মা, আমি কি ভুল বললাম? না না না না, কাঁদবেন না, মনে জোর রাখুন। হ্যাঁ মিস্টার প্রসিকিউটর, এবার বাকিটুকু পড়ুন।
2: ইয়েস ইউর অনার। এবারে আসছি ডক্টর সৈয়দ মহিউদ্দিন মুন্সি মহাশয়ের দরখাস্তে। ওর এফিডেভিট থেকে দেখতে পাচ্ছি
3: মহিউদ্দিন দেখছি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে।
2: কি হলো, একটু চুপ করুন, এইভাবে গন্ডগোল হলে তো এই ব্যাপারটার ফয়সলা হবে না। আস্তে আস্তে। হ্যাঁ, যা বলছিলাম, ডক্টর মুন্সি ওর একমাত্র শিশুপুত্রকে হারিয়েছেন প্রায় 6 বছর আগে।
0: কি হলো, সত্যকাম যে ভাবিয়ে তুলছে। সিস্টার, ওর শরীর ঠিক আছে তো?
2: সিস্টার, ওর খিদে পায়নি তো? ফিডিং বটলটা মুখে ধরুন তো।
0: ভারী মুশকিল হলো দেখছি। আচ্ছা, এই মুহূর্তে পাচ্ছি সুশান্ত সাহা, অমরেন্দ্র দত্ত, ডক্টর সৈয়দ মহিউদ্দিন মুন্সি এবং
2: আগে সুভাষ চট্টোপাধ্যায়।
0: হ্যাঁ, সুভাষ চট্টোপাধ্যায়। এই 4 জন, এই 4 জন সমান দাবি নিয়ে উপস্থিত, ফলে আমাদের সমস্যা এখনো জটিল অবস্থাতেই রয়েছে। মিস্টার পিপি, আপনি কি বলেন? উপস্থিত সিনিয়র ফ্রেন্ডস, আপনাদের অভিমতই বা কি? কি হলো, কিছু বলুন, কি ব্যাপার? চুপ করে কেবল হাসছেন দেখছি। মিস্টার মুখার্জি, আপনারা একটা বুদ্ধি বাতলে দিন, এ তো আর আইনের বইপত্র ঘেঁটে আপনাদের আর্গুমেন্ট শুনে জাজমেন্ট দেওয়া নয়, একটু ভারী মুশকিল হলো দেখছি। আপনারা সবাই আমার উপর দায়িত্ব দিয়ে মুচকি মুচকি হাসছেন।
3: আপনি যা হয় ডিসিশন নিন হুজুর।
4: ইওর অনার, এই পর্যন্ত আপনি তো সুন্দরভাবে এগিয়েছেন।
2: উই মাস্ট নট বি ইম্প্যাশন্ট।
3: আর এই মুহূর্তে আমাদের হস্তক্ষেপ করাটাও ঠিক হচ্ছে না।
2: সেটা ঠিকই।
0: হ্যাঁ, তাহলে তো আমাকে একটি জটিল প্রস্তাব রাখতে হচ্ছে। মিস্টার প্রসিকিউটর।
2: ইয়েস ইওর অনার।
0: যে 4 জনের নাম আমি এখনই পড়লাম, তাদের স্ত্রী সবাই উপস্থিত আছেন?
2: দেখছি স্যার। সুশান্ত বাবু, অমরেন্দ্র দত্ত, ডক্টর মুন্সি। বেশ বেশ বেশ, এবার হাত নামিয়ে নি। 4 জনই তো? হ্যাঁ স্যার, 4 জন মহিলাই উপস্থিত রয়েছেন।
0: আচ্ছা, আমাদের একটু এগিয়ে আসতে বলুন।
2: আপনারা দয়া করে একটু এগিয়ে আসুন।
0: দেখুন, আপনারা সবাই সত্যকামের মা হওয়ার বাসনায় আজ এখানে এসেছেন। আপনারা চারজন এক

0: নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করুন। কিভাবে নির্ধারণ করবেন এই তো, আপনারা প্রত্যেকে একের পর এক ক্রন্দনরত সত্যকামকে কোলে নিন। যা স্পর্শে ওর কান্না থামবে তিনি হবেন ওর মা। এই সিদ্ধান্ত ছাড়া এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই। তবে হ্যাঁ, যদি প্রথম জনকে কোলে নিলেই ও থেমে যায়, তবে ওকে সঙ্গে সঙ্গে সিস্টারের কোলে ফিরিয়ে দেবে, দেখব আবার কাঁদে কি না। যদি আর না কাঁদে বা কারু স্পর্শেই ওর কান্না না থামে, তাহলে আমরা অন্য পথ ভাবব।
1: হ্যাঁ, এগিয়ে যান, এগিয়ে যান। হ্যাঁ সিস্টার, সত্যকামকে মিসেস সাহার কোলে দিন তো। হ্যাঁ মিসেস সাহা, আদর করুন, আদর করুন।
2: শোন না, শোন না, শোন না, সেটা থামো, থামো।
1: বেশ, এবারে আপনি ওকে সিস্টারের কোলে ফিরিয়ে দিন। মিসেস চ্যাটার্জি, এবার আপনি ওকে কোলে নিন তো।
3: ও শোনা শোনা, অনেক যে কাঁদে না, কাঁদে না বাবা। এই যে দেখো না, দেখো না, এই তো এই
1: থামছে না তো। সিস্টার, ওকে নিয়ে এবার মিসেস দত্তকে দিন। মিসেস দত্ত এগিয়ে যান। কি হলো, ভয় পাচ্ছেন? মনের জোর নিয়ে এগিয়ে যান। হ্যাঁ আদর করুন। ও তো এবারও থামলো না দেখছি। সিস্টার, সত্যকামকে সাবধানে ধরে নিন। নেক্সট মিসেস মুন্সি, আসুন আসুন, নিন ওকে কোলে নিন। আহা, ঘাবড়াবার কিচ্ছু নেই, ওকে ধরুন।
0: কি হলো মিসেস মুন্সি, ওকে কোলে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধান নিন, সাবধানে।
4: আশ্চর্য
1: সব বাবা,
4: ম্যাজিক নাকি?
1: আর সত্যি সত্যি কান্না থেমে গেল।
4: হ্যাঁ,
0: এ কি মিসেস মুন্সি, আপনি কাঁদছেন? আপনি তো অসাধ্য সাধন করেছেন।
1: এবার একবার সিস্টারের কোলে ফিরিয়ে দিয়ে দেখলে হতো না?
0: ইয়েস ইয়েস ইয়েস, ভালো বলেছেন। সিস্টার, আপনি ওকে নিয়ে যান তো। এবার আপনি আর একবার ওকে কোলে নিন, চোখের জল মুছে। সিস্টার, ওকে এর কোলে দিন। আই সি, মিস্টিরিয়াস, নো ডাউট,
1: ইটস রিয়েলি ভেরি ভেরি অ্যামেজিং ইউর অনার।
0: হ্যাঁ মিসেস মুন্সি, ওকে বুকে জড়িয়ে ধরে আপনি ঠিক কাজই করেছেন। আমার বিচার, ওর প্রকৃত মা যিনি হন, আপনি হবেন ওর প্রকৃত দাবিদার। কাঁদছেন, কাঁদছেন আপনি, সৌভাগ্যবতী আপনি। এত বড় আনন্দের মুহূর্তে এ হয়তো আনন্দাশ্রু। ডক্টর মুন্সি।
5: ইস স্যার।
0: আপনি এই সাক্ষীর ডকে উঠে আসুন।
4: ইস, এত লোক থাকতে ওকে, ওর ভাগ্য ভালো।
1: এটা কি ঠিক ঠিক বিচার হলো?
4: শেষে কিনা আর একবার ভেবে দেখলে হতো না?
1: দয়া করে চুপ করুন, এটা হট্টগোলের জায়গা নয়। কে কে বলছেন এসব কথা? কে? ভিড় থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। কারা এসব মন্তব্য করছেন?
0: মিস্টার প্রসিকিউটর।
1: ইয়েস স্যার।
0: আপনি উত্তেজিত হবেন না, ওদের বলতে দিন। কোর্ট ইজ পাবলিক প্লেস। তাছাড়া সত্যকান্ত কারুর একার সন্তান নয়, ও তো কেবল আদালতের সম্পত্তি নয়, ও যে সকলের। ভালো কথা, মাননীয় উকিল বাবু, উপস্থিত আগ্রহী ভদ্রমণ্ডলী, আপনারা প্রকাশ্যে জানান আমার এই সিদ্ধান্তে আপনাদের কোনো আপত্তি আছে কি না।
6: জজ সাহেব, আপনার সন্ধানী চোখ এই মুহূর্তে আবার আমার মুখের দিকে স্থির নিবদ্ধ। নির্ভুলভাবেই আমাকে খুঁজে পেয়েছেন। আমি সত্যি খুশি, ভীষণ খুশি। ইচ্ছে করছে স্কুলের ছাত্রীর মতো হাত তুলে আমার সম্মতি জানিয়ে দি। মুন্সি পরিবার এ শহরের নাম করা তো বটেই। উনি কলেজের সংস্কৃতের হেড অব দ্য ডিপার্টমেন্ট, সত্যকামের বাবা ইন্দ্রজিতের সহকর্মী। দেখছেন দেখছেন হুজুর, ইন্দ্রজিতের চোখে মুখে কেমন তৃপ্তির হাসি। না না, মুসলমান বলে আমার কোনো গোড়ামি নেই। সত্যকাম নিজেই তো তার মাকে খুঁজে নিয়েছে। ওরা স্বামী স্ত্রী দুজনে বড্ড ভালো মানুষ, শত্রু নেই কেউ, সুন্দর সচ্ছল পরিবার। ওর স্ত্রী আবার হিন্দুর মেয়ে। সত্যি আমি ভীষণ খুশি হুজুর, আমি ভীষণ খুশি।
1: ইওর অনার।
0: ইয়েস মিস্টার প্রসিকিউটর।
1: স্যার, ডক্টর মুন্সি উইটনেস বক্সে এসেছেন।
0: ডক্টর মুন্সি?
1: ইয়েস স্যার।
0: আপনার পরিচয় বলুন।
5: আমার নাম ডক্টর সৈয়দ মহিউদ্দিন মুন্সি, বয়স 46 বছর, পেশা অধ্যাপনা, বর্তমানে ঋষি অরবিন্দ কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান আমি। আমার গবেষণার বিষয় কবি শ্রীহর্ষের কাব্য সুষমা এবং পরবর্তী কবিদের ওপর তাঁর প্রভাব। আমার ধর্ম মানবতা। আমার পরিচয়, আমি ভারতীয়। আমার অনুপ্রেরণা ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি, এবং আমার নীতি অহিংসা। তা সে জীবের ক্ষেত্রেই যেমন, প্রতিবেশীর ক্ষেত্রেও তেমনি।
0: আর জন্মসূত্রে?
5: হ্যাঁ হুজুর, জন্মসূত্রে আমি মুসলমান, কিন্তু সেটা আমার কাছে বড় পরিচয় নয়। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় আমার দেশ। আমি গর্বিত যে আমি একজন ভারতীয়। সংস্কৃত ভারতের মূল এবং আদি ভাষা, অপূর্ব এর প্রাণশক্তি। তাই একজন ভারতীয় হিসেবে এই ভাষার প্রতি আমার আকর্ষণ সর্বাগ্রে।
0: সত্যকামের কুল, গোত্র, বংশ পরিচয় কিছুই তো জানেন না?
5: আগে না।
0: তাহলে কুলশীল মানহীন এই শিশুকে পুত্র হিসেবে মেনে নিতে সংস্কারে বাঁধবে না?
5: হুজুর, আপনি তো জানেন, কিং কুলেন বিশালেন গুণহীনস্তুয়ো নারা অকুলিনোপি শাস্ত্রাজ্ঞ দৈবতৈরপি পূজ্যতে। উচ্চকুলে জন্মে কি হবে যদি গুণ না থাকে? অথচ অকুলীন ব্যক্তিও যদি শাস্ত্রজ্ঞ হন, দেবতাদের দ্বারা পূজিত হয়ে থাকেন। উচ্চকুলে জন্ম হলেই তো হলো না, গুণী হওয়াটাই বড় কথা।
0: ভালো কথা। আমরা যে ওর নাম সত্যকাম রেখেছি, তার কি হবে?
5: হুজুর, ওর নাম সত্যকামই থাকবে। ওর পুরো নাম হবে সৈয়দ সত্যকাম মুন্সি। ওই যে দেখছেন, আমার স্ত্রী অন্নপূর্ণা মুন্সি আজ 7 বছর বাদে সত্যিকারের সুখের মুখ দেখল। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
0: আমি প্রয়োজনীয় আদেশ কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাকে একটা বন্ড দিয়ে সত্যকামকে গ্রহণ করার অনুমতি দেওয়া হচ্ছে। মিস্টার প্রসিকিউটর,
1: স্যার,
0: সমাজ কল্যাণ দপ্তরে আমার আদেশের একটা কপি পাঠাবার ব্যবস্থা করবেন।
1: আচ্ছা স্যার।
0: আমি 10 মিনিটের জন্য চেম্বারে যাচ্ছি। রমা চৌহান খুনের মামলা রেডি করুন।

0: সত্যকামের জন্ম এবং তারপর নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা তুষার কান্তি ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার গোস্বামী, বিমল বন্দ্যোপাধ্যায়, ঝর্ণা দে, বিপ্লব কেতন চক্রবর্তী, মানস মিশ্র, রত্না সরকার এবং বসন্ত চৌধুরী। শব্দগ্রহণ ও সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা অমর গঙ্গোপাধ্যায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: দুপুরের বাংলা নাটকের পর এখন একটি আবহাওয়া সতর্কতা। কমলা সতর্কতা জারি হয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাবে। 30-40 কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টি, বজ্র।

জলপ্রপাত হবে বেশ কিছু অংশে, অর্থাৎ পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলার বেশ কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুপুর 2টায় এই সংবাদ আমাদের কাছে এসেছে এবং তাতে অরেঞ্জ ওয়ার্নিং, অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতাটি আবহাওয়ার সতর্কবার্তা এখানে শেষ হলো। এখন শুনবেন আধুনিক গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকে আসন্ন উপনির্বাচনে লড়ার জন্য নাম ও প্রতীক স্থির করে দিয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন গোষ্ঠীর নাম হচ্ছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, প্রতীক ফুটবল খেলোয়াড়। অন্যদিকে অরূপ রায়ের গোষ্ঠীর প্রাপ্ত নাম ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস, এদের প্রতীক খাম। এদিকে নির্বাচন কমিশনের প্রতীক ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দায়ের করতে চলেছে মমতাপন্থী তৃণমূল। পুজোর আগে রাজ্যের সড়ক পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করেছে। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ সল্টলেকের আরক্ষা ভবনে রাজ্য পুলিশের ট্রাফিক হেডকোয়ার্টারের অত্যাধুনিক লাইভ ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ট্রাফিক সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হেল্পলাইনও চালু করেছেন তিনি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উপলক্ষে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। নন্দনে আগামী দুদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে তাঁর সাহিত্যভিত্তিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের পূর্বাভাসে এই হার ছিল 6%। এজেন্সি জানিয়েছে, পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে তার মধ্যেও ভারতীয় অর্থনীতি তাদের অগ্রগতি বজায় রেখেছে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পার্টে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসুরুদ্র। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত নাম মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ফুটবল খেলোয়াড় প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বা ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। দলের প্রধানের জন্যই আজ তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাম উল্লেখ না করে বলেন, তিনি নিজের দলকে একজোট রাখতে পারেননি, এই ঘটনায় বিজেপির কোনো ভূমিকা নেই বলেও শ্রী অধিকারী জানান। রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। আগামী 6 অক্টোবর ওই দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। জাতীয় রাজ্য সড়কে দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যাম থাকলে সেই অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার নতুন টোল ফ্রি নাম্বার চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের আরক্ষ ভবনে আজ রাজ্য ট্রাফিক পুলিশের নতুন কন্ট্রোল রুমের উদ্বোধন করে বলেন, 1800-345-8922 এই নাম্বারে ফোন করে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শিল্পনগরী সহ রাজ্যের অন্যান্য এলাকায় চলছে বিশ্বকর্মার আরাধনা। পুজো উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। আকাশবাণী কলকাতার বিভিন্ন বিভাগেও আজ পুজো হয়। বিশ্বকর্মা পুজোর অন্যতম আকর্ষণ ঘুড়ি ওড়ানোয় বাঁধ সেধেছে। বৃষ্টি অনুকূল আবহাওয়া থাকায় আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान, पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 30 सितंबर 2026 तक, तो देर किस बात की, आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: तुमी सुनछो वीकेंड कैफे 107 FM रेनबो ते। वीकेंड कैफे, वीकेंड कैफे।

0: রাইডার লাগবে যার বাইকে চেপে এইভাবে পিছনে বসে যাব আর পিছনে বাজবে দুই পৃথিবী।
1: আর আপাতত এটা যেখানে বাজছে সেটা হলো,
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ওফ দাদা, আজকে জন্মদিনে একেবারে খিচুড়িতে মাখামাখি হয়ে গেছেন। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যিনি একেবারে আমাদের এই যে আকাশবাণী এবং তার চতুর্দিকে চারটে পুজো হয়েছে, বুঝলে? আসলে এই যে খবরটা তোমাকে আমরা দিলাম, আমরা কারা? অ্যাকচুয়ালি আমি মহুয়া এবং পাশেই আমার বসে রয়েছে দেবারতি।
0: মানে বিষয়টা আমি দেব ভাইব চাইছি না, জিৎ ভাইব, ওনার নিজেকে হিরোইন ভাইবই নিতে চাইছি।
1: আচ্ছা,

0: বেশ, তবে তুমি এই যে এতটা সাঁতরে এবং হাতড়ে এই অফিস পর্যন্ত পৌঁছলে সেটার গল্পটা টুক করে দিয়ে দাও।
1: অবশ্যই অবশ্যই, আজকে তো মোটামুটি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্মদিন, তাই হ্যাপি বার্থডে। আর সেই হ্যাপি বার্থডেতে গাড়ির পর তো আমি দেখছি শহরে একটু কম চলছে,
0: একদম
1: সেই চক্করে যেটা হয়েছে আমি লিটারালি সাঁতরে তাঁতরে এলাম, দেখো না এখনো জামা কাপড় ভিজে আছে।
0: ইয়েস, এই যে ঘটনাটা, এটা নিশ্চয়ই তোমারও কোথাও না কোথাও ঘটেছে। আবার অনেকের এরকম রয়েছে, আজ কিন্তু অফিসে টিচার্স ডে চলছে, মানে হচ্ছে কি বলতো, আজকে যেরকম আমরা স্কুলে যখন পড়তাম যেরকম টিচাররা আমাদের বলতেন যে আজ কিন্তু পড়াবো না, ঠিক আজকেও অনেক এমন অফিস রয়েছে যেখানে শুধুমাত্র বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেখানে মাংস ভাত খাওয়া হচ্ছে, ইউ নো, মাটন অ্যান্ড রাইস।
1: একদমই তাই।
0: হ্যাঁ, তো সেই সমস্ত খাওয়া দাওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দিল আরো ফুরফুরে হয়ে যাচ্ছে, মানুষ আরো ভালো গান শুনতে চাইছে,
1: একদম।
0: সুতরাং আমরা সেই সমস্ত শোনাবো, কিন্তু আরো অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো একটু বলে দিই।
1: একদম, আরো অনেক কিছু রয়েছে, তার সঙ্গে যদি হ্যাপি বার্থডে থাকে সেই হ্যাপি বার্থডে সেলিব্রেশনও থাকছে, আর তার সঙ্গে তুমি তো জ্যামে আটকাবে, আমি শিওর তুমি আটকাবে, আটকাতে বাধ্য। আরে কে বের করবে, মহুয়া দেবারতি বের করবে, কারণ আমরা রাস্তা বলে দেবো, তাই তো?
0: অ্যাবসলিউটলি। আপাতত তোমার জন্য ওই 3.5 মিনিট, না প্রায় 4.5 মিনিট, নাক্কাশ আজিজ এবং ঝাক্কাস মানালি দুজনেই গান গাইবেন।

0: ডেফিনেটলি তুমি আশেপাশে থাকতেই পারো, কিন্তু বডি স্প্রেটা একটুখানি কাছাকাছি রেখো, পচা ভাত দূরের গরম তো।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: তবে যাই বলো না কেন, এরকম একটা বেশ বিশ্বকর্মা পুজোর সময় তুমি ঘুরে ওড়াচ্ছ, পাশে যদি তোমার ওই কাছের মানুষটি লাটাইটা ধরে দাঁড়িয়ে থাকে, দিও না আমাকে চলবে।
0: তবে হ্যাঁ, মাঞ্জাটি খাসা হতে হবে, দুটি মাঞ্জাই। পুছো কোন দুটো মাঞ্জা?
2: কোন দুটো?
0: আসলে হাতে যেটা রয়েছে সেই মাঞ্জাটা তো বটে, এবং যেটা পড়ে আছে সেই মাঞ্জাটিও। তার কারণ হচ্ছে এখন ব্যাপারটা সব সময়তেই সেলফির উপর ডিপেন্ড করছে। ডিপি যদি ভালো না থাকে তাহলে উয়ে ডিপির মতো জীবনটা হয়ে যায়, সুতরাং ডিপি মাস্ট বি গুড।
2: হ্যাঁ, মানে এই ডিপি আর ডিপি গুলিয়ে গেলেও, তবে একটা জিনিস না গুলোনরে ভালো ছিল, তবে একটু গুলিয়ে গেছে, মানে ওই একটু শুটিং করার ব্যাপার ছিল, এবং শুটিং করতে গিয়ে পিচটা যখন একটুখানি মানে কি বলবো, পিচের বাইরে চলে গেছে, তখন গন্ডগোল করে ফেলেছে আমাদের দাদা।
0: হ্যাঁ, মানে বড়বাবুর বাড়ি তো ওটা নয়, ওটা হচ্ছে ব্যাপার হচ্ছে একেবারে মানে 22 গজের পিচ। সুতরাং যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে ওইখানে একটা শুটিং করতে যাচ্ছে। আমি না খালি ভাবছি, তুমি ভাবো বায়োপিকে, মানে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমার রাও, মানে আমি না দুটো তিনটে ছবি দেখে ফেলেছি, ঠিক আছে? যে মানে পোস্টার ওপেন হয় না, যেগুলো একটুখানি আগে থেকেই জানানো হয়, টিজার দেওয়া হয়, যেগুলো স্ট্যাটিক পোস্ট যেগুলো থাকে, আমি দেখে খুব আহত হয়েছি গো। যে অমন একটা সুন্দর হ্যান্ডসাম মানুষ, না না ডেফিনেটলি রাজকুমার রাও ভীষণ একজন হ্যান্ডসাম মানুষ, কিন্তু কেমন কোথাও যেন একটা 360 ডিগ্রি ঘুরে গেল না ব্যাপারটা,
2: মানে একটু সামান্য মিসম্যাচ তো রয়েছে মাঝে মাঝে,
0: একটু সামান্য দেবানতি
2: আর কি।
0: যাই হোক, তো ঘটনাটা যেটা ঘটেছে সেটা তুমি বরঞ্চ আমি তোমাকে বলে দিই। গ্রেস রোডে যে খারাপ যে পিচ তৈরি করা হয়েছিল সেটার জন্য লেস্টার শায়ারের 27টা পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, এবং সেখানে ম্যাচ জিতে যে 19 পয়েন্ট পাওয়া গেছিল সেখান থেকে বাড়তি 8 পয়েন্ট কেটে জরিমানা দেওয়া হয়েছে, এবং £5,000 আর্থিক জরিমানা দেওয়া হয়েছে। যাকে যাকে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না, কিন্তু ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই যে বায়োপিকের শুটিং, ও আগো, এরপরে এই সিনেমাটা আসবে, এই সিনেমাটা আমি দেখতে যাবো, এবং সেই সিনেমাটা আমি তোমাকে রিভিউ করে শোনাবো। বাবা, বুকে পাথর রেখে শোনাতে হবে। আমি জানি এটা যে কি ভয়ঙ্কর একটা বিষয় হতে চলেছে, এটা কিন্তু আমি আগে থেকেই মানে একটু আঁচ করতে পারছি।
2: আরে তুমি আঁচ করলেও আমি কিন্তু একদম আশা নিয়ে বসে আছি যে যদি ব্যাপারটা বেশ হিট করে যায়, মানে ছক্কার পর ছক্কা পড়ে, ছক্কার পর ছক্কা পড়ে, তাহলে কিন্তু রিভিউটাও তুমি একদম ছক্কাই দেবে। আমি
0: অ্যাবসলিউটলি, আমি সেই রিভিউ এর জন্য অ্যাবসলিউটলি বসে আছি। কিন্তু যেটা চাই সেটা হচ্ছে, হ্যাঁ, আজকের জীবনটা এই যে তোমার পুজো পুজো একটা ভাইব শুরু হয়ে গেল না, সেখানে আমরা হালকা করে তোমার জীবনে একটুখানি ম্যাজিক দিতে চাই, এবং সেই ম্যাজিকটা একটা মানুষের ভাবো, সে ক্লাস ফোরে পড়তো, কিরকম 12 চলে গেল বলো তো, ফট করে মানে জাদু এলো, জাদু করে দিল।
2: আমার না এরকম একটা জাদু লাগবে,
0: আমি না উচ্চ মাধ্যমিক পর্যন্ত কেন, আমি তো মাস্টার ডিগ্রি, তো এমন একটা জাদু দেখা পাইনি গো। প্লিজ তাজ গান গাইবেন, আর আমরা কি নাচবো?
2: ইয়েস, আমরা এখন এই 4টে আঙুল, মানে 4টে আঙুল, ও আমাদের তো 4টে না, আমাদের 10টাই আছে, জাদুর 4টে ছিল। যাই হোক, ওই 10টা আঙুলকে এরম ভাবে এরম করতে করতে করতে করতে আমরা নাচবো।
0: ইয়েস, প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক, ইটস ম্যাজিক।

0: যান চলাচল একেবারে স্বাভাবিক আছে। সে ধরনের আছে বড় ধরনের কোনো মিটিং বা মিছিলের খবর আমাদের কাছে পাইনি, আর কোনো অব্দি নেই। আশা রাখি বাকি দিনগুলো ট্রাফিক নর্মালই থাকবে। নমস্কার।
1: আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: Yes, 107 FM রেইনবো, আর সেখানে মহুয়া অ্যান্ড অফকোর্স দেবারতি রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দিই যে এই সময়টায় যারা আমাদের টিউন ইন করেছো তাদের জন্য কিন্তু একটা বিশেষ নোটিশ রয়েছে, বিজ্ঞপ্তি রয়েছে। যারা শুনছো তারা প্লিজ শুনে নাও, এবং যারা এই মুহূর্তে আমাদের টিউন ইন করনি তাদের প্লিজ এটা একটু জানিয়ে দিও। ইয়েস, 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR Avenue, কলকাতা

0: 2012-তে বেলা 12:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্স, অফকোর্স গুগল মিটের মাধ্যমে এটা অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয়ে উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
1: একদমই তাই, আর তার সঙ্গেই অভিযোগ পত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 712, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে যে ইমেল আইডিগুলোতে সেগুলো একটু বলে দিই, cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pgw@indiapost.gov.in, এই তিনটে ইমেল আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 03322120250 অথবা 03322120612 বা 03322120500, এই তিনটা নাম্বারের মধ্যে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত এই শব্দটি কিন্তু উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। এই বিশেষ ঘোষণাটি এখানেই শেষ হলো।
0: তোমরা যারা 107 FM রেইনবোতে মহুয়া আর দেবারতীকে শুনছো তারা ভাবছিলে যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় শোনানো হলো, এটা তো আমরা মনে রাখলাম, কিন্তু তারপরে এন্টারটেনমেন্ট কা কিয়া হুয়া, ইয়েস 30 হয়ে গেছে, সুতরাং এই যখন সময়টা, এই সময়টায় তোমাকে বরঞ্চ আমরা একটুখানি একটু রেট্রোস্পেক্টিভে যদি নিয়ে যাই, একটু পিছন ফিরে যদি তাকাতে, না না না, এক্সকে দেখতে হবে না, এক্স ইজ এ ভেরি টাফ ফ্যাক্টর, বাট তোমাকে যেটা আমরা দিতে পারি সেটা হলো কিছু গান থাকে যার প্রথম যে প্রিলিউডটা অনেক কিছু বলে দেয়, অ্যাবসলিউটলি। এখানে কাকে দেখবো আর কাকে দেখবো না এটা তোমার ব্যাপার, কিন্তু কাকে শুনবো আর কাকে শুনবো না, আমরা সবাইকে শুনবো, উই আর নট স্নবস। সুতরাং 90s থেকে তোমাকে মায় হুনা,
1: একদমই তাই। আর এখানে তো সেই শাহরুখ খান যেভাবে হাতটা একদম দুদিকে করে জাস্ট ভায়োলিনের মিউজিকে নিজেকে হারিয়ে ফেলেছিল, মহুয়া দেবারতীর সঙ্গে তুমিও হারিয়ে ফেলো, কে বারণ করেছে।

0: ওয়েল ওয়েল ওয়েল ওয়েল ওয়েল, এই যদি ধুমতারা যদি এক্স্যাক্ট বাংলা মানে জানতে চাও, দ্যাট ইজ ধূমকেতু, অ্যান্ড দ্য ধূমকেতু ফিল্ম ওয়াজ ও মাই গড।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আচ্ছা, বিশ্ব সংসারে এমন কোনো সিনেমা দেখেছো কি যেটা সিনেমার রিলিজ হওয়ার এক বছর আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে যায়? সেই সমস্ত বিষয়গুলো এমন জায়গায় পড়ে যায় যে মানুষ নিজের এক্সকে আর ভুলতে পারে না। তখন মনে হয় একটা ছোট্ট বাইক, সেই বাইকের ওপর আবার একবার এক্স, তারপরে একটা অ্যাক্সিডেন্ট, তারপরে জাস্ট সব থোড়া সা মেমোরি সে আউট হো গেয়া,
2: মানে ঘেঁটে ঘাওয়া যাকে বলা চলে
0: একেবারে।
2: তবে মাঝে মাঝে গল্পের গরু যদি প্লেনে করে চেপে তারপর হেলিকপ্টারে করে আবার ট্রেনে করে বাসে করে ফিরে আসে পাহাড়ের বুকেই, তাহলে আমরা বেরোতেই পারি এক্সকে ভেবে।
0: এক্সকে আর ভাবা তো শোনো, আমার এক্স সেই যে অঙ্কের খাতায় কখনো মিলল না, জীবনেও কোনোদিনও এক্সকে আমি ধরতে পারলাম না। এই যে একটা আমার মনের আকুতি, আজকে আমি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে জানিয়েছিলাম, হে স্যার আজকে আপনার জন্মদিন, আপনার জন্য আমরা প্রচুর খিচুড়ি ভোগ পাচ্ছি, কিন্তু বিশ্বকর্মা স্যার আমার জীবনটা তো আপনি গড়ে দিতে পারলেন না স্যার, আমি যে এখানেই বসে রইলাম আমার এক্সে চলে গেল স্যার।
2: এই আকুতি থেকে তুমি একটা নিকুতিও পেলে না?
0: একটাও নিকুতি পাইনি।
2: আহারে, তবে এই যে আজকের দিনটা যে এত বাঁশ দেবে আমি তো ভাবিনি।
0: হ্যাঁ ঠিক কথা, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে।
2: মানা যায়, এটা ভাবা যায় যে একটা দিনকে ব্যাম্বু ডে বলে দিল?
0: ঠিক, আর তুমি ভাবো না, ব্যাম্বু আমরা কোথায় দেখি, মানে একটা ধরো ছোট্ট করে আর তোমার লিভিং রুম রয়েছে, সেখানে একটা ওই ছোট্ট ছোট্ট গ্রিন গ্রিন কালারের বাঁশগুলো পাতা সমেত রয়েছে, তুমি বেশ সাজিয়ে রেখে দিয়েছো, অতিথিদের বোঝাচ্ছো এলে কিন্তু বাঁশ খাবেন, কিন্তু তবুও তারা বুঝতে পারছে না, কিন্তু তুমি সাজিয়ে রেখেছো, তাদের কিন্তু ইন্ডিকেশনটা তুমি দিয়ে যাচ্ছ, কিন্তু তারা বুঝতে পারছে না।
2: এটা তোমার সাদা মনে কাদা নেই বলে তুমি ভাবছো এরকম ভাবে, বাঁশ নিজে হয়তো ভাবেনি যে ওকে এত খারাপ ভাবে ব্যবহার করবে।
0: ঠিক কথাই,
2: যে জীবনে বাঁশ মানে আরে আমি কি করলাম, বাঁশ বাবা যে ভাবে যে আমি কি করলাম।
0: ঠিক,
2: তবে জীবনে আমরা তো প্রচুর বাঁশ খেয়েছি, মানে সে যেখান থেকে এই বাঁশ খাই না কেন, যত্রতত্র সর্বত্র।
0: হ্যাঁ ঠিক ঠিক ঠিক,
2: তো সেই যে হরিলুটের মতো যে বাঁশ খেয়েছেন আপনি আমি মহুয়াদি সবাই, মহুয়া সবাই খেয়েছি, সেখানে এই গল্প তো আমরা অনেক শুনেছি, আমার জীবনে বাঁশের গল্প শুনলে মানে শেষ হয়ে যাবে।
0: হ্যাঁ, না কি দরকার, আমি তোমাকে বলছি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ঠিক আছে, এই যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটার যে যতগুলো ভলিউম আছে তার থেকে বেশি তো আমার বাঁশ খাওয়ার গল্পের ভলিউম। হে
2: একদমই তাই,
0: দরকার নেই সেসব গল্পের।
2: হ্যাঁ, ওইটা ছাপালে জাস্ট পেজ কম পড়ে যাবে,
0: কম পড়ে যাবে একদম।
2: তাহলে এইবারে আমরা ওই টপিকে না গিয়ে আমরা যদি একটু সাইড করে, বাইপাস করে সাইড দিয়ে গিয়ে জিজ্ঞাসা করি যে পুজোর প্যান্ডেল যদি বাঁশ দিয়ে তুমি করো, তাহলে সেখানে ওয়ার্ক অফ আর্ট যে তুমি তোমার জীবনের সেরা আর্টটা দেবে, সেখানে প্যান্ডেলটা ঠিক কিসের

0: আসলে করবে?
1: এক্স্যাক্টলি, মানে মনের মাধুরী মিশায়, আপনও মনেরও মাধুরী মিশায়, নিজের যেটা বানাতে চাও সেটা যে কোনো জিনিস হতে পারে, আইফেল টাওয়ার হতে পারে, পিসার হেলানো মিনার হতে পারে, তাজমহল হতে পারে, নিজের বাড়ির মতো একটা প্যান্ডেল বানাতে পারো। মানে তোমায় যদি প্যান্ডেল বানানোর জন্য অনেক কটা বাঁশ, আমরা জাস্ট বাঁশ হিসেবেই তোমার হাতে দিয়ে দিই, তাহলে তুমি কী বানাবে সেইটা কিন্তু আমাদের জানাবে। কীরকম করে জানাবে সেটা আমরা বলে দিই।
0: হ্যাঁ, মানে 9903653992 তে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাও, চিঠি পাঠাবার দরকার নেই, আসতে বড্ড সময় নেবে। আর কোনোভাবে ফোন করো না, আমরা কথা বলবো, ব্যস্ত থাকবো তো। জাস্ট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও 9903653992 তে। চিঠিটা পায়রার মুখে পাঠালে মনে হয় আরো বেশি সময় লেগে যাবে না?
1: আমি না কলকাতার একটা এভারগ্রিন পুজোর কথা আমার মনে পড়ে গেল। আরে একডালিয়ার কাছে যে পুজোটা হয়,
0: এভারগ্রিন, আরে আমিও না,
1: তো সেই এভারগ্রিনের যে পুজোটা হয় না, একটা জিনিস মনে পড়ে গেল জানো তো, ওইখানে একটা কর্নার আছে, সেই কর্নারে একজন ফুচকাওয়ালা বসেন এবং সেই কর্নারটাতে একটা বাঁশের না ঢাঁচা করা থাকে। হ্যাঁ, ওইটা দেখলেই আমার মনে হয় যে কেন তৈরি করা রয়েছে, কিন্তু ওটা না ফাঁকাই থাকে, প্রতি বছর উনি ওখানেই বসেন এবং এটা মানে ফাঁকা খাঁচার মাঝখানে বসে থাকে না। মানে উনি কি ওটা ওনার জন্যই বানিয়েছেন? ওটা কি ওনার একেবারে মানে যাকে বলা হয় কয়েনেজ, আমি এইখানেই বসবো, এইখানেই আমার পতাকা উড়বে, তো এরকম কিছু কি থাকে? কিন্তু ফুচকাটা উনি এভি বানান। আপাতত এই সমস্ত ফালতু কথা না বলে এই জবলেস মানুষ দুটোকে একটুখানি ক্ষমা করে দেবেন, তার কারণ এখন কালা আসবে। না না না, কানে কালা নন, গানে কালা। ঠিক আছে, একটুখানি শুনে নিন, তারপর ফেরত আসুন, কেমন?

0: FM Rainbow Day Indie Pop Playlist Indie Pop Playlist Indie Pop Playlist
1: ডক্টর পলাশ এবং এই ইউফোরিয়া ব্যান্ডকে কিন্তু সত্যি আমরা ভীষণ রকম মিস করি।

0: এতটা মিথ্যে কথা না আমি ঠিক নিতে পারলাম না। কবি ও না লড়ি থি রাজা রানি, রাজা আর রানি কখনো লড়াই করবেন না তাও কখনো হয় নাকি?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আরে ইয়েস মশাই, ফ্রম তাসের পাতা টু দাবার ছক, সব জায়গায় রাজা রানী কিন্তু অলওয়েজ ফাইটিং। আর বাড়ির কথা তো না হয় নাই বা বললুম।
2: আরে ঘরের মধ্যে একটু থাকতে গেলে সংসারে একটু বাসনে কোষণে একটু তো ঠুকুনি লাগবে।
0: এই যে তোমার কম্প্রোমাইজিং একটা অ্যাটিটিউড না, তুম যাওগে বহুত দূর যাওগে।
2: হাম তো শুরুয়াতই নেই কর পায়ে, জানা তো দূর কি বাত হে।
0: 4টা বাজে 51 হয়ে গেছে সময়। এই যে ফালতু কথাগুলো বলছে যারা, তারা হচ্ছে মহুয়া আর দেবারতী। তো এই যে কথা পেরিয়ে আমরা তোমাকে কিছু কাজের কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে একটুখানি ভাত ঘুম দেওয়ার কথা তুমি ভাবছিলে, যেটা তোমার শরীরে অনেকটা মেদ বাড়িয়ে দিতে পারতো, আমরা জাস্ট সেটা করতে দেবো না। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে 9903659992 তে বলতে চাই যে আজ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে। সুতরাং আমরা যেটা চাইছিলাম যে কয়েকটা বাঁশ তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? জীবনের বাঁশ না, তুমি শুধু মানে হাইপোথেটিক্যালি ভেবে নাও যে তোমার হাতে আমরা কয়েকটা বাঁশ দিয়ে দিয়েছি এবং তুমি একজন বিশাল বড় কারিগর, তো তুমি সেটা দিয়ে কী বানাবে? মানে যদি কখনো প্যান্ডেল বানাও তাহলে
2: মানে তোমার ওই শিল্পের সত্তাতে একটু ধোঁয়া দিচ্ছি আমরা, মানে এমন ধোঁয়া তাতে একটুখানি ধুনুচির ধোঁয়া, মানে যেটাকে বলা হয়
0: ঘুটেও দিতে পারো। দেবারতী, উই ডু হ্যাভ ঘুটেস।
2: আরে একটু সুগন্ধে এসো।
0: আচ্ছা সুগন্ধে এসো, আচ্ছা ঠিক আছে।
2: আর এই যে ধোঁয়াটা দিচ্ছি সেই ধোঁয়াটাকে জাস্ট আরেকটু বাড়িয়ে তুমিও লিখে ফেলো 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে যে এই যে প্যান্ডেলটা মহুয়া দিল তোমার হাতে, মানে প্যান্ডেল দিল না, সরি সরি, মশগুলো দিল, সেটা দিয়ে যে প্যান্ডেলটা তুমি তৈরি করবে, তোমার নিজের ওয়ার্ক অফ আর্টটা দেখাবে, সেইটা ঠিক কি বানাবে এবং কেন বানাবে, চটপট লিখে পাঠাও। আর আমাদের তো মানে একটু সোনামণিকে দেখতে পাচ্ছি বলছে।
0: আসলে বিষয়টা কি বলতো, তুমি সেই গল্পটা জানো তো? আমি নিশ্চয়ই মানে তোমাকে একটু মনে করে দিলে তোমার মনে পড়ে যাবে। সেটা হচ্ছে হঠাৎ মানে একটা ধরো আর্ট এক্সিবিশন হয়েছে, এই যে মানুষকে আমরা আর্টের একটা মানে ইয়ে করতে বললাম না, যে তোমার মনের মাধুরী মিশায় যা বানাতে চাও তুমি বানিয়ে ফেলো। এবার সেই নিয়ে একটা জোকও আছে, গপ্পও আছে, আমি গপ্পটা বলে দিই প্রথমেই। সেটা হচ্ছে তোমারও নিশ্চয়ই মনে আছে, সেই একটা এক্সিবিশন হয়েছে এবং সেখানে একটা সব জায়গায় ছবি টবি আঁকা রয়েছে, একটা মাত্র সাদা ক্যানভাস রয়েছে। তখন একজন জিজ্ঞাসা করছে এটা সাদা ক্যানভাস কেন? তখন বলছে এই তো এখানে ঘাস ছিল। তখন বলছে ঘাস ছিল তো কোথায় গেল? তখন বললো যে না, একটা ঘোড়া এসেছিল, ঘাসটা খেয়ে চলে গেল। মানে পুরো বিষয়টাই হয়ে গেছে মজনু ভাইয়া কা ড্রয়িং।
2: তুমি প্যান্ডেল বানাবে, সেটা তুমি ঝুলন্ত গির্জা, না ওটা মানে ঝুলন্ত ছিল না, ঝুলন্ত উদ্যান ছিল, সরি সরি, বা হেলানো গির্জা বা তাজমহল বানিয়ে ফেলতে পারো।
0: তুমি হ্যাঙ্গিং গার্ডেনের কথা বলছো?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুকে ঝুলিয়ে দিলাম। যাই হোক, যে কোনো প্যান্ডেল বানাও, সেটা কি বানাবে, কি প্যান্ডেল বানাবে, কি পুজোর প্যান্ডেল বানাবে, এবং সেটা লিখে পাঠাতে হবে 9903659992 তে চটপট করে। আরে মহুয়া দেবারতী অপেক্ষা করছে তোমার সেই শিল্পসত্তাকে গোটা ভারতবর্ষের সামনে তুলে ধরার জন্য, গোটা দেশ বলতে পারি,
0: গোটা বিশ্বের সামনে। তার কারণ আমরা এখন এই যে AIR এর যে অ্যাপ রয়েছে নিউজ অন এয়ার, সেখানে আমরা অল টাইম 24/7 জাস্ট লাইভ। আপাতত তোমার জন্য সমীদ অ্যান্ড মোনালি ঠাকুর গাইবেন। ও অসাধারণ একটা গান, একটু রিরি করে নিচে এসো দেখি।

0: জন্য বলি এত ডুবতে বারণ করেছি, এতটা ডুবলে হবে না, উঠে আসতে হবে আর শুনতে হবে এই যে আমাদের আমাদের
1: তারপরে আবার এই দুই মক্কেল কিন্তু ঠিক ফিরে আসবে ঠিক 5:00 বেজে 2 মিনিটে, আর তার মাঝখানে 9093659292 ইজ দ্য নাম্বার।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত মালিকানা সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা এক অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য মমতা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বা ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস নাম এবং তাদের প্রতীক হয়েছে খাম। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে রেজিনগর, নন্দীগ্রাম এবং অসমের নওগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুটি শিবিরের প্রার্থীদের মনোনয়নই বৈধ থাকছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কালীঘাট তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে আজ কলকাতায় বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়। কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও নির্বাচনের আগে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা গেছে। দলের প্রধানের জন্যই আজ তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগ হয়ে গেছে বলে বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নবান্নে আজ বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উল্লেখ না করে বলেন, নিজের দলকে একজোট রাখতে পারেননি তিনি, এই ঘটনায় বিজেপির কোনো ভূমিকা নেই। এদিকে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করে দিয়ে দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ স্বাভাবিক প্রক্রিয়া বলে বিজেপি মত প্রকাশ করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, প্রচলিত রীতি অনুযায়ী দল ভাগ হয়ে গেলেও দলীয় নাম ও প্রতীক ফ্রিজ করে দেওয়াই নিয়ম। সরকার বড় মাপের গ্রাহকদের জন্য চিনি মজুতের ঊর্ধ্বসীমা 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করেছে। তবে অতিরিক্ত 15 দিনের মজুত কেবল অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটার আওতায় আমদানিকৃত চিনি দিয়েই পূরণ করা যাবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ কুহার জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জনের মৃত্যু হয়েছে, আহত 50-এরও বেশি। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: জয় অটোটিউনের জয়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
2: ইয়েস 107 FM রেইনবো, আর সেখানে মহুয়া অ্যান্ড দেবারতি। ইয়েস অফকোর্স, এই যে বিশ্বকর্মা পুজোর দিনটা, সারাদিন শুধুই যে খিচুড়ি খাওয়া হয়েছে তা তো নয়, অনেকেই চেষ্টা করেছেন, সকাল থেকে চেষ্টা করেছেন, আকাশের দিকে ভৌ ভাঁ করে তাকিয়েও চেষ্টা করেছেন, একবার যদি বলতে পারি ভৌ কাট্টা তোমার ভালোবাসা, কিন্তু বলার হলো না, তার কারণ সারাটা দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নয় একেবারে ঘটে গেছে, আর আপনি একেবারে জলে ডুবে গেছেন।
0: উপর থেকে বরুণ দেবতাও বলে খুব না, খুব ঘুরিয়ে ওড়াবে, বের করছি ঘুরিয়ে ওড়ানো, আমি উপরে বসে ঘুরিয়ে ওড়াতে পারছি না, তোমরা ঘুরিয়ে ওড়াবে। যাই হোক, না না না, আমরা কোনোভাবে জল ঢালছি না, আমরা উল্টে উল্টে এই যে তোমার মধ্যে কাজ যে শিল্প সত্তা আছে তাতে আমরা ধোঁয়া দিচ্ছি, মানে না না সরি, মানে আমরা ইয়ে করছি, ইন্সপায়ার করছি, এক্সপায়ার না করে
2: একদম,
0: যে এই যে যদি হাতে একটা বাঁশ, একটা না একটাতে মনে হবে না,
2: কয়েকটা তো দিতেই হবে,
0: কয়েকটা বাঁশ দেওয়া হলো, এবং তুমি তাহলে সেই পুজোর প্যান্ডেলটা কি বানাবে, কি ওয়ার্ক অফ আর্টটা বানাবে, সেটা 9903655992 তে একদম ঝটপট ঝটপট করে লিখে পাঠাও দেখিনি।
2: ইয়েস, এবং সেইটা যখন তুমি লিখে পাঠাবে, এই যে একটা বিশাল আমাদের স্যালাব, একটা যে ওই যে বলেছিল না যে এই যখন আমরা বাজিগর ফিল্মটা দেখি তখন সেখানে কিন্তু শাহরুখ খান অনেক আগে বলে দিয়েছিল, আব স্যালাব আয়েগা মদন চোপড়া, আব স্যালাব আয়েগা। ওই স্যালাবটা অবশ্য উনি ওপর থেকে নিচে পড়ে গিয়েছিলেন এবং ভয়ঙ্কর রকমের মানে আহত না হয়ে নিহত হয়েছিলেন। যাই হোক, সেই গল্পটা হয় পরে একদিন শোনাবো। 5:08 বেজে গেছে, এইটাই তো সময় মস্তিষ্কে একটুখানি ওই যে গ্রে ম্যাটারটা রয়েছে সেটাকে একটুখানি ঘষামাজে করে নিয়ে উত্তরটা দিয়ে ফেলো দেখি, এই যে পাঁচগুলো তোমায় দেওয়া হবে তা দিয়ে তুমি কী ধরনের প্যান্ডেল বানাবে এবং সেটা দেখতে ঠিক কেমন হবে,
0: মানে সেইটা কিন্তু কোনোভাবে আমাদের তাজমহল যদি হয়ে যায় তাতে কোনোভাবেই আমাদের আমাদের যিনি বানিয়েছেন আর কি তিনি কোনোভাবে দুঃখ পাবে না। তবে এখন একটু মনে হচ্ছে ওই সেই লাঞ্চে বা একটু পান বন খেলে ভালো হয় না?
2: আর তুমি ভাবো না, কেউ যদি প্যান্ডেলটাই পানের দোকান বানিয়ে ফেলে, হ্যাঁ পানের দোকান হতে পারে, আর কোনো নুডলসের দোকান হতে পারে, কিংবা ধরো এই যে আমাদের ঠাকুর

0: মাজা করে নিয়ে উত্তরটা দিয়ে ফেলো দেখি এই যে মাছগুলো তোমায় দেওয়া হবে তা দিয়ে তুমি কি ধরনের প্যান্ডেল বানাবে এবং সেটা দেখতে ঠিক কেমন হবে।
1: মানে সেটা কিন্তু কোনোভাবে আমাদের তাজমহল যদি হয়ে যায় তাতে কোনোভাবেই আমাদের আমাদের যিনি বানিয়েছেন আর কি তিনি কোনোভাবে দুঃখ পাবে না। তবে এখন একটুখানি হচ্ছে ওই সেই লাঞ্চে একটু পান পান খেলে ভালো হয় না?
0: আর তুমি ভাবো না কেউ যদি প্যান্ডেলটাই পানের দোকান বানিয়ে ফেলে, হ্যাঁ পানের দোকান হতে পারে, আর কোনো নুডলসের দোকান হতে পারে, কিংবা ধরো এই যে আমাদের ঠাকুমা দিতে পারেন আবার অন্য কিছু বানাতে পারেন।
1: আর নিচে মজনু দাঁড়িয়ে বলবেন নিচে পান কে দুপ কান উপর
0: গড়ি কামাকা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: পানের জর্দাটা একটু বেশি হয়ে গেছে না?
2: একদমই তাই। ওই যে একটু আগে আমরা রিমিক্স কাওয়ালিতে কিন্তু দেব আমাদের কিন্তু অনেক আগে কিন্তু এটা বলে দিয়ে গেছে যে প্রেমটা দেখালি কেন জর্দামেশালি, এই যে বিষয়টা না, এই লেখাগুলো আমি একটা গল্প জানি জানো তো, এই রিমিক্স কাওয়ালি নিয়ে। রিমিক্স কাওয়ালি গানটা নাকি তৈরি হচ্ছিল না, মানে সারাটা দিন ধরে দেব আর যে গানটা রেডি করছিল তারা সবাই মিলে চেষ্টা করছিল যেন একটা সুপার ডুপার হিট গান বানানো যায়। শেষ মানে রাত চলে গেল, তারপরে যখন ভোরবেলা মানে ঠিক যখন 4টে বাজে তখন নাকি এই গান জন্ম নিয়েছিল রিমিক্স কাওয়ালি।
1: ও মাই গড, এই যে এত ডিপ একটা, এই যে ইনোভেটিভ যে তৈরির গল্পটা, এটা শুনে বা চোখে জল এসে গেল
2: একদম, মানে এত ডিপ যে তিমি মাছও এই জলে ডুবে যাবে। যাই হোক, জলে ডুবে যাবার আগে কিন্তু সতর্ক বার্তাটা আমাদের জেনে রাখতে হবে, তার কারণ আগামী দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু সাউথ চব্বিশ পরগনায় মোটামুটি 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সাথে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যে সাউথ চব্বিশ পরগনায় এই বিজ্ঞপ্তিটা রয়েছে তা নয়, সেই সাথে তোমাকে আরও একবার জানিয়ে দিই যে ইস্ট বর্ধমান হুগলি নদিয়ায় এই সময়টায় মানে এই আগামী দু তিন ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মাঝারি থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
1: শুধুমাত্র হ্যাঁ এই জায়গাগুলোই নয়, তার সঙ্গে আরো কয়েকটা জায়গা কিন্তু অ্যাড করব আমি।
2: হ্যাঁ, এই যে সতর্কতা বললাম এটা কিন্তু কমলা সতর্কতা রয়েছে।

0: একদমই তাই। আর কয়েকটা জায়গা জাস্ট অ্যাড করে দিই, এই কমলা সতর্কতা বা অরেঞ্জ ওয়ার্নিং আছে, সেটা হলো হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় এই গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান আর বীরভূমে, আর তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আগামী 2-3 ঘন্টার মধ্যে। তো বহু জায়গায় আর কি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো সেই কারণে আমার মনে হয় যারা যারা বাইরে আছো প্লিজ সাবধানে থাকো, ছাতা ক্যারি করো। আর যেহেতু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, আজকে সকাল থেকেই যা যে পরিমাণে আকাশে আমি কারাওকে শুনতে পাচ্ছি, দুমাদুম বাজাচ্ছে আর কি, তাতে আমার একটু ভয়ই লাগছে, তো তুমি একটু সাবধানে।
1: আমি তো অনেক বিশ্বকর্মা পূজোর যে প্যান্ডেলটা, যারা ভেবেছিলেন যে ওপরে ছাদটা জাস্ট করার দরকার নেই, তাদেরকে হাহুতাশ করতে দেখেছি। বিশ্বকর্মাকে কোলে করে নিয়ে গিয়ে অন্যর বাড়ির একেবারে নিচের তলায় নিয়ে আবার নতুন করে পুজো করতে তাদের দেখে ফেলেছি। সুতরাং এই ঘটনার যাতে না ঘটে সেই কারণে একটু সতর্ক তো ভাই থাকতেই হবে। তবে হ্যাঁ, যারা মনে করো যে নাচতে আমাদের কোনো সতর্কতার দরকার নেই, আমরা যে কোনো সময় পার্টি শ্যুজ পায়ে পরে নিতে পারি, যে কোনো সময় আমরা উড়াধুড়া নাচতে পারি, তাদের জন্য ইয়েস প্লিজ

0: তবে যাই বলো না কেন, নিজের বিয়েতে কেমন নাচবেন আমরা সেটা তো দেখতে পাবো না। আমরা এখান থেকে নিশ্চয়ই তাকে অভিনন্দন জানাবো। শোনা যাচ্ছে, জানো তো দেবারতী, যে ডিসেম্বর মাসে নাকি মিমি চক্রবর্তী বিয়ে করতে চলেছেন এবং তার হাজবেন্ড মানে হবু হাজবেন্ড নাকি নৌসেনাতে চাকরি করেন। ও মা,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: সে যাকেই বিয়ে করুক না কেন, আমাদের তো বিয়ের নিমন্ত্রণ পাওয়া নিয়ে কথা। সেইটা যদি পেয়ে যাই মো একবার, তাহলে আর কিচ্ছু চাই না।
0: ডাকবে না, আমাদের ডাকবে না, তুমি আমায় ডাকবে, আমি তোমায় ডাকবো, দুজনে দুজনকে ডেকে নিয়ে ডাকাডাকি করে আমরা চলে যাব পাশের একটি রেস্তোরাঁয়, এবং সেই রেস্তোরাঁতে গিয়ে আমরা আমাদের মতো করে খেয়ে নিয়ে আনন্দ করে নেবো। বুঝতে পেরেছো?
2: আর ঠিক আছে, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। আর আজকে বলো বিশ্বকর্মা বাবাকে জয়। এই আজকের এই দিনে আজকে তো ভালো খাওয়া দাওয়া হচ্ছে, আমি বুঝতে পারছি। আর আজকে তো যাদের বাড়িতে রান্না পুজো হচ্ছে তারা তো মোটামুটি পান্তা ফান্তা নিয়ে রেডি নাকি? হ্যাঁ,
0: আমি বিশ্বাস করো এই রান্না পুজোর মধ্যে না আমার একটি জিনিস ভাজা খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে নারকল ভাজা।
2: হ্যাঁ হ্যাঁ, আমারও না,
0: সব কিছু তুমি সাইড করে রাখো। ধর তার মধ্যে তো মা টক রান্না করেন, এটা ভাজা ওটা ভাজা, অনেক রকমের তরকারি এই সমস্ত থাকে। এবং আমাদের বাড়িতে আমি দেখেছি যে শাপলা ফুল দিয়ে, আমাদের একটা একটা সময় ছিল যখন তোলা উনুন এবং পাতা উনুন দুটোই ছিল। হ্যাঁ,

0: এই দুটোর মধ্যে দেখতাম যে চালের গুড়ি মানে যে পিটুলি যেটা, সেই পিটুলি দিয়ে সেখানে একটা আলপনা করা হতো, খুব মানে যাকে বলা যায় যেরকম রবীন্দ্রনাথ বলতেন না এলোঝেলো, ঠিক ওই রকম একটা এলোঝেলো আঁকা হতো এবং সেইখানে শাপলা ফুল দিয়ে সাজানো হতো এবং রান্নাটা তার আগেই করে রাখা হতো। এবং এই দিনকে অনেক বাড়িতে কিন্তু ইলিশ মাছ আনা,
1: তাই আমরা যেটা নিমন্ত্রণ ছিল রান্না পূজোর নিমন্ত্রণ,
0: একদম
1: সেখানে আমি ইলিশ ভাজা খেলাম, সেখানে ডাল মাখা খেলাম, সেখানে আমি আরো কত কি খেলাম, মেনু বলতে শুরু করলে আর কি শেষ।
0: আমি ওই জন্য তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বন্ধ করে দিই, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড একটাই শুধু আওয়াজ হতে পারে, কি বলতো
1: দেখুর
0: না এই ব্যাপারটা, বুঝতে পেরেছো তো?
1: একদমই তাই, মানে একটু লোভ দেওয়ালাম, তবে হ্যাঁ হ্যাঁ ভালো মন্দ খেয়েটে এসে পেট ভার করে এবার মেসেজ পড়ার সময় এসে গেছে।
0: প্রথম মেসেজ বরঞ্চ আমি একটুখানি পড়ে দিই, তারপরে দেবারতী তোমার, হ্যাঁ মানে যাকে বলা যায় একবার দুরন্ত গতিতে তুরন্ত পড়ে ফেলবে। বিষয়টা হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখছে, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা নিও, পুজোতে কিন্তু হর্ষও হয়। হ্যাঁ কাল এমন বাজ পড়লো পাখা খারাপ হয়ে গেল, দিদি ভাইরা তোমাদের সাথে আছি, দেখতে দেখতে পুজো এসে গেল, তোমরা রান্না পুজো খাওয়া দাওয়া করলে? এই যে শুনিয়ে দিয়েছে তোমাকে রান্না পুজোর খাওয়া দাওয়া, সুতরাং আমরাও রান্না পুজো, আমাকে কেউ ডাকলো না কেন? আমি কি ডায়েটে আছি, এটা কি ভাইরাল হয়ে গেছে?
1: মহুয়া যে ডায়েটে আছে সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। আর আজকে যেটা হয়েছে, আমাকে ভাত দিয়েছে, ভাত দেওয়াতে আমি কাকিমাকে বললাম কাকি আমার ভাতটা তুলে নাও, আমার বন্ধু কি বললো তুই আবার কবে থেকে ডায়েট শুরু করলি, আমাকে দেখে কেউ বিশ্বাস করে না।
0: একে বলে চূড়ান্ত অপমান, মানে যাকে বলা যায় কাঁচা অপমান করে দেওয়া, একদম করা উচিত না,
1: একদম করা উচিত না। তবে মেসেজ করা উচিত, কারণ আমরা টপিক দিয়েছি যে হাতে যদি বেশ কয়েকটা বাঁশ তুলে দেওয়া হয় তো সেই বাঁশ দিয়ে যে কোন আর্টটা দেখাবেন আর কি, প্যান্ডেলটা তৈরি করবেন, সেটা চটপট 9903653992 তে লিখে পাঠাতে বলেছি। এত ঝটপট মেসেজ এসছে, আমরাই
0: মানে ডুবে যাচ্ছি, ওই যে বাইরের বন্যা এবং ভেতরে প্লাবন সবটাই চলছে।
1: সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন, দেবরতন মহুয়া গুড ইভিনিং,
0: গুড ইভিনিং,
1: আমাকে কিছু বাঁশ দিলে সেগুলো দিয়ে রেডিও সেটের আদলে প্যান্ডেল তৈরি করতে পারি।
0: এই এটাকে কি বলে বলো তো,
1: কি বলে
0: হালকা করে ইমপ্রেস করে দেওয়া, জানো তো? ইয়েস, ভালো লেগেছে।
1: সৌভিক ঠাকুরিয়া থেকে লিখেছে, আমি বাঁশ দিয়ে তিতুমিরের বাঁশের কেল্লা বানাবো।
0: এটা এটা সেটা এটা বেশ ভালো লেগেছে। আচ্ছা ভালো যখন আমাদের লাগে তখন আমরা কি করি, আমরা এটা কিন্তু কাজ করি, এই যে আমাদের রোল খাইয়ে আমরা এখানে যাদেরকে পুষি তারা এখানে হাততালি দেয়।
1: রজত বিশ্বাস বানবো নদিয়া থেকে লিখেছে, গুড আফটারনুন দিদি, শুভ বিশ্বকর্মা পুজো, আমি বাঁশ দিয়ে একটা প্যান্ডেল বানাবো, দেখতে হবে বইয়ের মতো, বাইরে থেকে মনে হবে বই খোলা, ভিতরে ঢুকলে পরিবেশটাই হয়ে যাবে অন্যরকম, মানে বই বন্ধ হয়ে যাবে।
0: এই এই যে যে আপনার মাথায় এটা বেরিয়েছে না, বই, হ্যাঁ বাঁশ থেকে কিন্তু পাতা তৈরি হয়, সুতরাং ভালো কিন্তু বুদ্ধিগুলো, যাকে বলা যায় গ্রে ম্যাটার একেবারে অন।
1: শাওন বারাসাত থেকে লিখেছে, বাঁশ দিয়ে প্যান্ডেল বানাতে হলে আমি বাঁশ ঝাড়ের মতো প্যান্ডেল বানাবো,
0: মানে ওকে কিছুই কাজ করতে হবে না, এই রকম একটা কুড়ে মানুষ আমি দেখিনি। শাওন প্লিজ ডু সামথিং,
1: বাঁশগুলো আনবো নানান দেশ থেকে, মানে সারা পৃথিবীতে যত ধরনের বাঁশ জন্মায় সব থাকবে আমার সেই প্যান্ডেলে, যাতে সেইগুলো দেখে মানুষজন নিজেদের জীবনের সাথে ব্যাপারটাকে রিলেট করতে পারে।
0: আমি শুধু একটাই কথা ভাবছি, কি বলতো,
1: কি
0: একটা প্যান্ডা ছেড়ে দিতে হবে, প্যান্ডা জাতি বাঁশ খেতে খুব ভালোবাসে জানো তো,
1: তবে তবে ওদের থেকে মনে হয় বেশি আমরা যারা ভালোবাসি না তারা খেয়ে,
0: একদম একদম।
1: এবং ওর প্যান্ডেলে শাওন লিখেছে, শেষ করেছে যে তারা জীবনে যখন কোনো বাঁশ খাবে তখন ঠিক কোন ধরনের বাঁশটা খেলো সেটা আইডেন্টিফাই করবে।
0: বাবা গোছো
1: ঠেলা,
0: মানে এরপরে আমাদের কিছু বলার থাকে কি, তার থেকে আমরা যেটা দোলাতে পারি, হৃদয় দোলাতে যেমন পারি তেমনই কিন্তু কোমরটাও দোলাতে পারে, এবং কোমর যখন দোলায় তখন আমাদের একটাই কথা মনে হয়,
1: কি
0: ইয়ে স্ত্রী হ্যায় ইয়ে সব জানতি হ্যায়।

0: হিলাতে হিলাতে হিলাতে ব্যাপারটা একজন ঢুকলেই না মাথার মধ্যে চলে আসে, তিনি হচ্ছেন বস। না না, কামারিয়া হিলাতেটা আসে না, পৃথিবী জাস্ট হিলাতে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: মাঝে মাঝে মনে হয় আমাদের বয়সটা যেন উল্টো দেখে যাচ্ছে, কেন বলো তো?
0: কিরকম
2: বিষয়টা হলো, মাঝে মাঝে আমরা যখন দেখি 50-60 ঊর্ধ্ব মা ঠাকুমারা একদম পাখা ঝাড়ার জন্য চেয়ারে উঠে গেছে এবং পাখা ঝেড়ে ফেলেছে, আমরা 30-এর পরেই বলি হিলাতে পারি না।
0: আমি তো ওই মানে ঝুল আমাকে দেখে আমি ঝুলকে দেখি, ঝুল বলে এদিকে এসো না, আমি বলি আমিও তাকাবো না, সুতরাং ওটা অন্যদের কাজ, আমি পারিও না। একদম তুমি ঠিক বলেছো। আচ্ছা মা, যে কোনো ল্যাটিটিউড লংগিটিউডে এত অ্যাটিটিউড দেখায় কী করে আমি বুঝতে পারি না, মানে যে কোনো জায়গায় দাঁড় করতে তোর দ্বারা হবে না এই জিনিস, তুই জীবনে পারবি না। আমি কিন্তু মাকে মানে কন্ট্রাডিক্ট করে বলেছি যে না আমি পারবো, তারপরে সেই জায়গায় গিয়ে দেখেছি মা ইজ রাইট। প্রত্যেক মায়ের ডিকশনারিতে লেখা আছে। তবে হ্যাঁ, আমরা জানতে চেয়েছিলাম যখন তোমাকে বাঁশ আর অনেকগুলো বাঁশ দিয়ে দেওয়া হয়, মানে হাতের সামনে হাইপোথেটিক্যালি দিয়ে দেওয়া হয়, তখন তুমি কি ধরনের মন্ডপ টন্ডপ প্যান্ডেল স্যান্ডেল বানাবে, তো সেটা আমরা জেনে গেছি 9903653992 তে। এইবার দিবারতি শুরু করবে।
2: ইয়েস, আর্জ কিয়া হে মাধে দাস বহরু খোসপাড়া থেকে লিখেছে, বৃষ্টি ভেজা বৈকালিক শুভকামনা জানালাম। আমাদের এখানে প্রবল বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি উপভোগ করতে করতে শুনছে উইকেন্ড ক্যাফে। মহুয়া দিদি আর দেবারতি দিদির জোটের উপস্থাপনা উইকেন্ড ক্যাফে ব্যাপক জমে উঠেছে।
0: থ্যাংক ইউ।
2: ইয়েস, আর পরিবেশিত গানগুলো অসম অসম
0: অসম অসম অসম অসমের সব লোক কিন্তু খুশি হয়ে গেছে।
2: ইয়েস, আমি দুর্গাপূজার মণ্ডপ করার সুযোগ পেলে স্বর্ণ মন্দিরের আদলে মণ্ডপ বানাবো, সেখানে স্বর্ণ মন্দিরের সকল পবিত্রতা রক্ষা করব, কারণ সারা পৃথিবীতে স্বর্ণ মন্দিরের নামে এক ডাকে সবাই চেনে। বাহ, মাধে দাস বহরু খোসপাড়া থেকে,
0: থ্যাংক ইউ সো সো মাচ, এত সুন্দর একটা বিষয় আমাদের কাছে জানানোর। এবং স্বর্ণ মন্দিরের যে ছায়াটা জলে পড়ে সেটাও কিন্তু দেখার মতো, আকাল তখ্ত রিয়েলি দেখার মতো,
2: সত্যি তাই। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছে, শুভ বিকেল দুই দিদি ভাই, শুভ বিকেল। ওয়ার্ল্ড ব্যাম্বু ডে তে বাঁশে দিয়ে কি বানাবো, প্রথমেই মনে হলো একটা গাড়ি বানাবো, যে গাড়ি জলের উপর চলবে, তাল মিলিয়ে দুলবে, বাঁশের গাড়িতে চেপে যাব, নদীর বুকে ঘুরে বেড়াবো, পেট্রোল লাগবে না একটু, প্রকৃতির সঙ্গেই চলবো, মিষ্টি হাওয়ায় ভেসে যাবো। চলো তুমি
0: তুমি ভাবো, আমরা হাইপোথেটিক্যালি

0: ভাবতে বলেছি ওই ইউফোরিয়াতেই চলে গেছে আর তার জন্য ইয়েস তুমি যেটা ভেবেছো
1: বসতাম সেখানে ইন্টেরিয়রটা করা হয়েছিল বাঁশে দিয়ে, সেই সব দিনের কথা মনে পড়ে গেল। কাজের মধ্যে বাঁশ খেতাম আর ল্যাপটপ থেকে মাথা তুললে দেখতাম বাঁশ। ওহ, প্যান্ডেল বানাতে হবে না, আমি বাঁশের একটা বিশাল ফাটা ফুল বানাবো, নামটা থাক আজ না হয় একটু কম বাঁশ খাই।
0: বেশ বেশ বেশ, এই যে তুমি আমাকে জানিয়ে দিলে বা আমাদের জানিয়ে দিলে, আমরা কিন্তু পুরো বিষয়টাকে একদম একবারে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ফিল করে ফেলেছি। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার জন্য একটা দুর্দান্ত গান রাখতে পারি। কিন্তু এই গান জানে সে পেহলে, হ্যাঁ গান মে জানে সে পেহলে, আমরা তোমাদের কানে কিন্তু ছড়া কাটিংটা দিয়ে যাব। সুতরাং এই ছড়া কাটিংটা প্লিজ গানের মধ্যে রাখো, এবং সেখানে যেটা বলে রাখা হয়েছে সেটা কিন্তু মনে রাখাটা খুব জরুরি। কারণ আমরা দুটো লাইন দেবো, অ্যান্ড প্লিজ তোমরা কিন্তু কাব্য করে লিখে পাঠাবে না। হ্যাঁ, কাব্য করাটা না ঠিক ছড়ার সাথে মেলায় না, ঠিক আছে? এবার তাহলে আমরা বলি, কাগজের ঘুড়িটা উঠছে আকাশে, কাগজের ঘুড়িটা উঠছে আকাশে, প্রেম হলো ভোকাটটা, কাগজে ঘুড়িটা উঠছে আকাশে, প্রেম হলো ভোকাটটা। আর একবার, কাগজে ঘুড়িটা উঠছে আকাশে, প্রেম হলো ভোকাটটা, কাগজে ঘুড়িটা উড়লো আকাশে, প্রেম হলো ভোকাটটা। আপাতত একটা গান দিচ্ছি যেখানে সুনিধি চৌহান ট্রিমেন্ডাস গেয়েছেন, আর তারপরেই কিন্তু আমরা চলে যাব কোথায়, তিনিকে তিন, এবং সেখানে আমরা ইনস্টা হ্যান্ডেলে দুজনেই কিন্তু এই যে সেজে গুজে এসেছি। আহা, একটু রঙ্গ তামাশা করতে হবে না, ছলা বলা কৌশলা সবটাই কিন্তু সেইখানে আছে আপাতত তোমার জন্য। সুনিধি চৌহান, প্লিজ এনজয়। আর এরপরে কিন্তু আমরা থাকছি কোথায় না, ইনস্টা হ্যান্ডেলে
1: 107 FM রেইনবো কলকাতায়।
0: Absolutely.

0: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow-তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ওফ, কি মজাদার আড্ডাটাই না হলো জানো তো। তো আমরা এতক্ষণ ছিলাম 107 FM রেইনবো কলকাতা, যে অফিসিয়াল যে গ্রামের একটা দোকান আমরা কিনে রেখে দিয়েছি, ইয়েস, ইনস্টাগ্রামে। তো ওইখানে আমরা ছিলাম এবং গ্রাম টাম ঘুরে বেরিয়ে দেখলাম যে কতজন যে চলে এলো সেখানে। আমাদের আর্য অরিজিৎ ছিল, আর্য দেব ছিল, ইয়েস, উই অল আর কানেক্টেড। এবং দারুণ ব্যাপার স্যাপার।
2: তবে যেটা মহুয়া করলো সেটা হলো অরিজিতের যে পোলটা খুলে দিল, সে বেচারা ভয়ে পালিয়ে গিয়েছিল। মানে এইভাবে ভান্ডা পড় দে না, এটা তো শুধুমাত্র আমাদের জন্মাষ্টমীটা হয়।
1: হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তার থেকে বরঞ্চ এর দরকার নেই। আমি অবশ্য বলে দিয়েছি এই কারণে যে আমাকে আমাদের দুজনকে এসে বলে নীলাঞ্জনা, নীলাঞ্জনাকে নিয়ে বলতে চাইছে। যাই হোক, আমরা সেটাকে সেম সাইড করে দিয়েছি একদম। মানে অরিজিৎ সেখানেই গোল খেয়ে গেছে। এনিওয়ে, তোমাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মানে আমাদের একটা ছড়া কাটিং দিয়েছিলাম, সেই ছড়া কাটিংটা কিন্তু, ইয়েস, মানে বাবু তোমরা এত সুন্দর করে চলে চলে আসো। তার আগে কিন্তু আমরা এটাও বলে দিয়েছিলাম যে 107 FM কলকাতা যে অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল রয়েছে সেখানেও কিন্তু আমরা এই বিষয়টা জানিয়ে দিয়েছিলাম। এই যেখানে একটা ভোকারটার ব্যাপার ছিল, যেখানে একটা কাগজের ঘুড়ি ছিল, ইয়েস, সেটাই বরঞ্চ তোমাকে আরো একবার মনে করিয়ে দিই। হোয়াট ওয়াজ দ্য লাইন? কাগজে ঘুড়িটা উড়ছে আকাশে, প্রেম হলো ভোকারটা। কাগজে ঘুড়িটা উড়ছে আকাশে, প্রেম হলো ভোকারটা। আর বেশ কয়েকটা ওই বাঁশ দেওয়া যে সমস্ত প্রশ্ন ছিল সেটাও কিন্তু রয়েছে। সুতরাং নাও দিস ইজ দ্য টাইম, দেবারতি প্লিজ অ্যাটাক।
3: Yes, এই যে অ্যাটাকটা আমি করব ভেবেছিলাম, সেই অ্যাটাকটা না করে আমি জাস্ট একটাই কথা বলবো, সেটা হলো যে এই যে বসন্ত চলিয়া গিয়াছে, এনার পাশের মানুষটির জীবনে বসন্ত আর শেষ হয় না, তাই সেই কারণে উনি এখন অকাল কোকিলকে ডাকিতে চাইছেন। তবে ডাকার আগে বলে দিই, এই ছোট্ট গান হবে, মানে আমরা এই কোকিল টোকিল গাইবো, আনবো, ডাকবো, তারপর একটা 2 মিনিটের ছোট্ট নিউজ ব্রেক, মানে গোটা পৃথিবী ঘুরে আসবো। এবং ঘুরে টুরে আমরা ঠিক 6:00-তে ল্যান্ড করবো এই আমাদের স্টুডিও। আমাদের তো একটাই জায়গা, 107 FM রেইনবো,
1: আমাদের কেউ ডাকেও না, হুর হুর করে তাড়িয়ে দেয়, আমরাও দাবাং দাবাং হয়ে এখানে চলে আসি।
2: আর তাই আমাদের সঙ্গে কোন আর আকাশ, এরা দুজন রয়েছেন, এবারে আমরা মঞ্চে ডেকে নেবো। আর ততক্ষণ স্টে টিউন,
1: দেবরাজি আমরা 6:00-তে ফিরবো তো।
2: হ্যাঁ, আমরা ফিরছি 6:00-তে, কোথাও যাবেন না।
1: ইয়েস।

0: সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। আজ সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকা এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের উপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতিও জারি করেছে। তিনি আরও বলেন, এ ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ কুহাত জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জনের মৃত্যু হয়েছে, আহত 50 জনেরও বেশি। পুলিশ জানিয়েছে, শুক্রবারের প্রার্থনার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এর ফলে মসজিদ এলাকার কাছে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। তিনি জানান, প্রথম থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, অসমেও কংগ্রেসকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি। তবে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। রেজিনগর নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানান মমতা। পুজোর আগে রাজ্যের সড়ক পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ সল্টলেকের আরক্ষা ভবনে রাজ্য পুলিশের ট্রাফিক হেডকোয়ার্টারে অত্যাধুনিক লাইভ ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ট্রাফিক সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হেল্পলাইন 1800-345-8922 চালু করেন তিনি। এই নম্বরে ফোন করে ট্রাফিক সংক্রান্ত অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: আচ্ছা, তখন কি কামড়েছিল বলতো, যখন তুমি ছোট্ট করে প্রেমে পড়েছিলে?
1: হুল পড়েছিল,
0: সেই হুলটা ফুটলো এবং তারপরে জীবনে এলো একটি হুলো, আর তারপরে যে কি হলো,
1: শান্তিটা কেড়ে নিল,
0: জাস্ট শান্তি কেড়ে নিয়েছে। আর আমরা যে এখন কোথায় রয়েছি সেটাই মাথা থেকে বেরিয়ে গেল।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: এই যে একটা জিপিএস না, এই যে মাঝে মাঝে মনে করিয়ে দেয় আমি কোথায় রয়েছি, আমাকে ভীষণ গ্রাউন্ডেড রাখে আমাদের দুজনকেই। আমরা মহুয়া এবং দেবারতী, আমরা জাস্ট তোমাকে একটা ফালতু জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ছড়াটা, জীবন ছড়িয়ে দিয়েছে অনেক কিছু, বাঁশ দিয়েছে প্রচুর, সেই নিয়ে বাঁশ ছড়া ছড়িয়ে সব কিছু দিয়ে আজকে আমাদের একটা খিচুড়ির সাথে যে লাবড়াটা দেওয়া হয় না, ওই রকম অর্ডার বিষয় প্রেজেন্ট করেছিলাম।
1: আমরা দুইখানা লাইন ছড়িয়ে দিয়েছিলাম, এই দুটো লাইন ছিল, কাগজে কুড়িটা উড়ছে আকাশে, প্রেম হলো ভোকাটা,
0: কারেক্ট।
1: এবং তারপরে আরও দুই কি চার লাইন অ্যাড করে লিখে পাঠাতে বলেছিলাম 9903653992 তে, বলেছিলাম যে রবীন্দ্র রচনাবলী না লিখলেই ভালো হয়, কারণ ওইটা লিখে পড়িতে পড়িতে আমরা চেয়ার থেকে
0: একদম একদম।
1: আর সেই এসছে প্রচুর ছড়া এসছে,
0: আচ্ছা এই যে প্রচুর একদম, আমরা জানতাম এই যে বিকেলবেলায় আপনার মনটা একটু উতলা হয়ে ওঠে, তাকে আমরা একেবারে ঘুড়ির মাঞ্জাটা আমরা অলরেজ হাতে রাখি, এত উড়তে আমরা দিই না যে রাত্রিবেলাও আপনি ঘুড়ি ওড়াবেন, রাত্রিবেলা ওই আকাশে আপনি তো দেখতে পাবেন না, কাকে বলতে কাকে কেটে দেবেন, মানে শুক্তারা বলতে কালপুরুষ যদি কেটে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, তার থেকে গ্রাউন্ডেড থাকুন অন্তত রাত্রিবেলা তো বটেই।
1: তুমি আবার কালপুরুষ যাচ্ছ কলকাতা শহরে, আকাশে কালপুরুষ
0: মাঝে মাঝে দেখা যায় বই কি,
1: আমি কালপুরুষ ছাড়া তো কিছুই খুঁজে পাই না। শাওন ভাষার থেকে লিখেছে যে কাগজের ঘুড়িটা উড়ছে আকাশে, প্রেম হলো ভোকাটা, যতই লাটাই থাকুক হাতে ঘুড়ি কিন্তু সেই ব্যাপার।
0: উফ বাবা, এই যে ট্যালেন্ট, কুট কুটকে মানে ভরে ভরে থাকে, এটি কোথায় রাখি বলতো না, ক্ল্যাপ বাজানোর মানুষগুলোকে আমি একবার যখন এগরোল খেতে পাঠাই এরা যে কোথায় যায়, চলে এসছে জায়গা মতো, না হলে কিন্তু আজকে খবর ছিল।
1: এই জন্য বলি পয়সাটা ঠিকঠাক দেবে, পয়সাটা ঠিকঠাক দিলেই হয়ে যায়।
0: দেখো ওরা পয়সা চায় না, ওরা একটা এগ রোল খেতে চায়, দ্যাটস অল, আমি তাই এগ রোলই দিয়েছি ওদের,
1: ব্যাস হাতগুলো জুড়ে দিয়েছো এগ রোল খাচ্ছিল,
0: এবার এগ রোল পাশে রেখে হাততালি বাজাচ্ছে। চলো নেক্সট,
1: সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছে যে কাগজের ঘুড়িটা উড়ছে আকাশে, প্রেম হলো ভোকাটটা, আমার বেহাল দশায় বন্ধুরা করে মজা ঠাট্টা।
0: এটা কে রে?
1: সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। কি হচ্ছে?
0: হ্যাঁ এরপরটা শোনা যাক,
1: পরোটা পরোটা শোনা যাক। অরূপাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে, কাগজের ঘুড়িটা উড়ল আকাশে, প্রেম হলো ভোকাটটা, কিছু কথা বলা বাকি ছিল, আমি ওর কাছে পাবো হাজার টাকা, কেউ পারলে তাকে আটকা।
0: এই যে এইটার জন্য আমরা একটা মনের যত ব্যথা যন্ত্রণা রয়েছে না, মলম না মাখিয়েই যে এরা এখানে চলে আসে আমার এত ভালো লাগে কি বলবো। এরপরে মানে কিছু সত্যানাশ হওয়ার আগে বরঞ্চ আমরা একটু অন্য কিছু শুনে ফেলি।
1: আমরা সর্বনাশ করি না, তবে ওই আর কি, নিজের প্রেমিকা যদি তুমি যদি ধূপ জ্বালিয়ে রেখে দাও আর তোমার প্রেমিকা ভেঙে যায়, তাহলে অরিজিৎ সিং আর নাকাশা জি এই গানটাই গা।
0: প্রেমিকা কি মশা আর তুমি কি মশা মারা ধূপ জ্বালিয়েছিলে?
1: হ্যাঁ বড্ড গন্ধ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: কোন রকম জাস্ট সত্য নাশ যেন না হয় সেই প্রতিজ্ঞাটা আমরা দুজন করে ফেলেছি। ইউ আর লিসনিং টু 107 FM রেইনবো, সেখানে মহু আর দেবারুতি রয়েছি, এবং সেখানে 107 FM রেইনবো যে একটা প্রিয় নম্বর রয়েছে না, 9903653992। হ্যাঁ হ্যাঁ জানি জানি, নটার সময় সেখানেই তুমি প্রেমপত্র লিখবে, কিন্তু তার আগে এখানে যে ছড়া কাটিংটা করেছে বলবো না, নিশ্চয়ই বলবো। দেবারুতি প্লিজ, এই যে এরা এত মনোযোগ সহকারে কাগজে ঘুড়িটা উড়ছে আকাশে প্রেম হলো ভোকারটা নিয়ে এত নিজেদের মনের কথাটা লিখে ফেলেছেন, সেটা তো একটুখানি পড়ে শোনাতে হবে, তাই না?
2: না বললে যে একদম ভুল হয়ে যাবে। কাগজের ঘুড়িটা উড়ছে আকাশে প্রেম হলো ভোকারটা, তোমার প্রেমের মিলনের জল, আচ্ছা জল হৃদয়ে দিল ঝাপটা। আচ্ছা পায়েল ব্যানার্জি,
1: এটা ভালো ছিল কিন্তু, জল ঝাপটা দিয়েছে মানে সেটা কিসের জল জানতে হবে, জগের জল, সমুদ্রের জল, গ্লাসের জল নাকি চামচের জল? তবে যেটা করতে পারি, হাততালি বাজাতে পারি। হ্যাঁ,
2: বেচারাদের মুখ থেকে এগ রোলটা খেয়ে নিয়ে নিয়েছে
1: একেবারে, তাই। তবে হ্যাঁ, এই এই পুজোতে কিন্তু দেখবে মাদের একটা মানে মা প্লাস বাবা একটা মানে একটা না মানে মিলিত ষাটগাঁটে সন্ধি, মানে নিপাতনে সিদ্ধ সন্ধি করে একটাই জিনিস বলেন, বাইরের খাবার খাবি না, বিশেষ করে নুডলস, ওটা ঠিক মহালয়ার দিন সেদ্ধ করা হয়েছে।
2: আমার বাড়িতে আবার উল্টো হয়, আমার মা যেহেতু পুরোপুরি আমাদের আবাসনের পুজোয় জুড়ে থাকে, তাই বলে যে বাইরের খাবার খা, কারণ আমি বাড়িতে রান্না করতে পারবো না।
1: বাহ বাহ, মানে এগুলো না মানে খুব মানে ভাগ্য করে পাওয়া যায়।
2: না গো না, আমি বাইরের খাবার খেয়ে জর্জরিত হয়ে লিটারেলি মায়ের পা ধরে বলি মা একটু আলু সিদ্ধ ভাত দাও,
1: প্লিজ একটু রান্না করে দাও না। ইয়েস, তারপরে যারা লিখেছে তাদের কথাও তো একটু পড়তে হবে না।
2: দেবদাস মুখার্জি লিখেছে,
1: দাস তোমার গায়ে অলরাইট, পড়ো
2: চন্দ্রমুখী আর এদিকে পাড়ো বসে আছে পড়ার জন্য। বেহালা থেকে লিখেছে, কাগজের ঘুড়িটা আকাশে প্রেম হলো ভোকাটা। আচ্ছা ওইটা মিস হয়ে গেছে,
1: কাগজের ঘুড়িটা উড়ছে আকাশে প্রেম হলো ভোকাটা।
2: কিন্তু বর্তমানের এই ইন্টারনেটের যুগে সব ভালোবাসা হয় যেন সচ্চা
1: সচ্চা। আচ্ছা কটমট করে তাকায়
2: এবং চাইলে বলে এক্সট্রা পয়সা লাগবে, মনটা খারাপ,
1: খুব খারাপ হয়ে যায়।
2: সৌগত দাস লিখেছে সোনারপুর থেকে, এবং তার সঙ্গে পিনকোডটা দিয়েছে, আমরা দেখছি, আমরা এক্ষুনি ক্যাব ধরে যাচ্ছি। কাগজের ঘুড়িটা উঠছে আকাশে প্রেম হলো ভোকারটা, হৃদয়ে ওড়াতে সুতো লাগে না, তাই হৃদয়ে ছেড়া কাগজের মতো উড়ে বাতাসে। আমি এটা ছেড়ে
1: না, আমি আমি না এইটাতে ছড়া ছ পেলাম না, ছড়িয়ে 36 হয়েছে, কি দরকার আছে? এই যে আমরা বলি যে একটু ছন্দ মেলাবেন, একটু হাসির করে লিখবেন, এটা কি মনে থাকে না? আচ্ছা ঠিক আছে, আমরা আবার তো আবার নিশ্চয়ই আসব, তখন আপনার হাততালি দিব। হ্যাঁ এই তোমরা এখন এগ রোল খাও, চলো ভালো।
2: অ্যান্ডি অ্যান্ডি লিখেছে, উইকেন্ড ক্যাফেতে মৌদি,
1: থ্যাংক ইউ,
2: অ্যান্ড দেবা, কাগজের ঘুড়িটা উড়ছে আকাশে প্রেম হলো ভোকারটা, তুমি যদিও ফোকারটা করে দিয়েছো, ঠিক আছে আমরা ফোকাটে ফুচকাও পাই না, ভোকারটাই নিলাম। কেটে যাওয়া ভালোবাসায় হয়েছিলাম ছটপাটা, শুভ সন্ধ্যা দুই দিদি ভাইকে জানাই বিশ্বকর্মা পূজোর আন্তরিক শুভেচ্ছা, আমাকে যদি কয়েকটা বাঁশ দেওয়া হয় তাহলে আমি একটা প্যান্ডেল তো তৈরি করবো, যেটা দেখতে হবে সুন্দরবনের আদলে, আর তার বাইরে থাকবে বাঁশের তৈরি কোড়া দান, যেখানে প্লাস্টিক গুলো কোড়া দানে ফেলবে, বিষ্ণুপুর বীরভূম বঙ্কিম দাস।
1: আমরা এটা নিয়ে না জাস্ট কোনো কথাই বলবো না, কাটা ছেঁড়া তো অনেক দূরের কথা, সত্যি সত্যি প্লাস্টিক বর্জনীয়, এবং চেষ্টাও করা হচ্ছে যাতে প্লাস্টিকটাকে অনেকটাভাবে আমরা কন্ট্রোলে রাখতে পারি, যাতে খুব এই প্লাস্টিক ওয়েস্টেজ না শুরু হয়। এবং তার সাথে আরও একটা কথা বলে দিই, অনেক সময় আমরা ই ওয়েস্ট বাড়িতে রেখে দিই, যেমন হচ্ছে যে মোবাইলগুলো আমরা ইউজ করি না সেগুলো বাড়িতেই রেখে দিই, যেগুলো বিক্রিও হচ্ছে না সেগুলো প্লিজ ই ওয়েস্ট, আপনারা এই যে নানারকম ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে কিন্তু কোথায় এগুলো আপনি ডাম্প করতে পারেন, সেগুলো কিন্তু সত্যিই মানে একদম অ্যাড্রেস করে বলা আছে, সুতরাং প্লিজ গো। অ্যান্ড এই যে আপনার ই ওয়েস্টগুলো সেগুলোকে প্লিজ একটু দিয়ে দিন। আপাতত নাচতে ইচ্ছে করছে গো, সুতরাং একটু একটারা বাজবে, সেই সাথে জিৎ নাচবেন, আমরাও নাচবো ফ্রম দ্য ফিল্ম বচ্চন।
2: আমরাও একটু কোমর দোলাই, আপনিও দোলান, তুমিও দোলাও,
1: প্লিজ।
2: ফিনিশ,
1: ইয়েস, 6:18 জাস্ট, প্লিজ।

0: লিগামেন্টটা ছিঁড়ে গেছে, কোমরে বড্ড ব্যথা, কি করে নাচব জিদ্দা?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: তোমরা না জাস্ট জানো না যে এই যে চার রকমের চার জায়গায় খিচুড়ির গন্ধটা, এই শেষবেলা একবার একটু হাওয়াতে চলে এলো না, উফ বাবা, মনে হচ্ছে ইডেনে গিয়ে ছুটি। এই জটা বেজে 23 হয়ে গেছে সময়, এখন মোটামুটি তোমার যে শেষ কয়েকটা এসেছিল না, কাগজে ঘুড়িটা উঠছে আকাশে প্রেম হলো ভোকারটা, সেইগুলোই এখন দেবারতী আর মহুয়া জাস্ট স্ক্যান করে পড়ে দেবে।
0: সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন শুভ সন্ধ্যা।
2: অলরাইট,
0: কাগজের ঘুড়িটা উড়লো আকাশে প্রেম হলো ভোকার, আহা সত্যি কি চাও এমনটা, নিশ্চয় করছো ঠাট্টা।
2: এইটা না সেরা লিখেছে, মানে এই এই না আমি বলেছি না, প্রতিভাধর মানুষের কোনো অভাব নাই। ঘুড়ি উড়াতে পেলালাম তো কি হলো, সেখানে তো ছড়া তো কাটিং করতেই পারি।
0: এত জোরে হাত তালি, কানটা ফাইটা গেল আমার।
2: মানে এটা না, এটাকে বলা হয় কি বলতো, শুরুত করে মনের আবেগ,
0: শুরুত করে ঢ্যাঁড়স গিলে ফেলার মতো
2: একদম। বলো তারপরে কি কি লিখেছে।
0: আজ ভাদু পরবে শুভেচ্ছা, এটা তার সঙ্গে জানিয়েছে, কাগজের ঘুড়ি উড়ছে আকাশে আর প্রেম ভোকাত্তা, তাই আমার মনে হয় আমার কপাল ফাটা। আমি পুরুলিয়ার গান, আচ্ছা তুমি গান শুনতে চেয়েছো, তারাপদ দাস বিষ্ণুপুর বাঁকুড়া থেকে।
2: আচ্ছা, আমরা এখানে তো কোনো অনুরোধের গান শোনাচ্ছি না, অনুরোধের গান যদি শুনতেই হয় তাহলে কিন্তু আমাদের গান আমার গান তোমার একটি বিশেষ অনুষ্ঠান হয় দুপুরবেলা, মিড মর্নিং শো, ওটা আপনি শুনতে পারেন। সেখানেও কিন্তু নানান রকমের বিষয় নিয়ে গান শোনানো হয়, সুতরাং সেখানে আপনি শুনে দেখতে পারেন, কারণ আমাদের ওই অনুষ্ঠানটাও বেশ আমার অন্তত খুব পছন্দের, আমার দেবারতী দুজনেরই। আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে আমাদের বলতে বসলে না ব্যাস জাস্ট এই মানে প্রোগ্রামে করে উফ মাখামাখি হয়ে যাবে গো। চলো
0: তার সঙ্গে গানের রিকোয়েস্ট কিন্তু সকালে নমস্কার কলকাতাতেও 7-10 অবধি শোনানো হয়, সেখানেও রিকোয়েস্ট করতে পারেন। তবে এখন আমরা রিকোয়েস্টে চলে আসি, মানে আমাদের মেসেজের। শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিং এ আসি, কাগজের ঘুড়িটা উঠছে আকাশে প্রেম হলো ভোকারটা, প্রেম করতে গেলে পকেটে থাকতে হবে টাকা, থাকতে হবে সাহস আর বুকের পাট্টা। মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে।
2: এই জন্যই মাধাই দাস আপনার জগাই থাকুক না থাকুক, মাধাই দা আপনি সেরা।

0: এই কবিতাটাও ভালো ছিল। হাওড়া থেকে রিতা লিখেছে, কাগজে ঘুড়িটা উড়ছে আকাশে, আকাশে উড়ছে, প্রেম হলো ভোকাটা, মিষ্টি ফিষ্টি না খেয়ে রোজ দই খাও খাট্টা।
1: উফ, কে কে এই মানুষটা, কে?
0: অসাধারণ রিতা, রিতা।
1: ওফ রিতা, থ্যাংক ইউ সো সো মাচ, দারুণ হয়েছে। ইয়েস, কাগজে ঘুড়িটা উড়ছে আকাশে, প্রেম হলো ভোকাটা, মানে অনেকেরই ভোকাটা হয়েছে, বুঝছো?
0: অনেকেরই ভোকাটা হয়েছে। মধ্যমগ্রাম কলকাতা থেকে অরিজিৎ, ব্র্যাকেটের কাছে টাইগার।
1: ও মা গো। তারপর
0: হালুম, কাগজে রে ঘুড়িটা উড়ছে আকাশে, প্রেম হলো ভোকাটা, আমি আপাতত বসে আছি উত্তরপ্রদেশে, আসছি পূজোয় কলকাতা।
1: দাদা ওয়েলকাম, একটু আসতে, হ্যাঁ আমরা হাততালি দিয়ে দিয়ে হাতে তালু ফাটিয়ে ফেলেছি গো। ইয়েস, কাগজে ঘুড়িটা উড়ছে আকাশে, প্রেম হলো ভোকারটা, আপাতত এখানেই আমরা শেষ করছি। আমরা বোধহয় আমাদের শেষ করতে হবে, তাই না?
0: এবার
1: ডাক পইরাছে, ইয়েস, বসের ঘরে বসে এখন আমরা এই যে পুজোর পুরো প্ল্যানিংটা রয়েছে সেই সমস্ত করতে হবে। দারুণ সমস্ত বিষয় আর আসতে চলেছে, সুতরাং আমি আর দেবরাতি বা ছুটবো, ছুটে গিয়ে আমরা প্ল্যানিংটা করবো। আপাতত তোমার জন্য গান থাকবে, ইয়েস।
0: আপাতত বলছি যে পাখি তুমি উড়ে যাও, মানে এখন আপাতত আমাদের হোয়াটসঅ্যাপ বলছে পাখি মহুয়া আর দেবরাতি উড়ে যাও, আমরা আড্ডাটা অন্যভাবে অন্যদিকে চলুক। আপাতত শিলাজিৎ বলছে, যা পাখি উড়তে দিলাম তোকে।
1: উফ বাবা গো, আকাশটা তোমার, চলো টাটা, বাই বাই,
0: টাটা।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের উপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতিও জারি করেছে। তিনি আরও বলেন, এই ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে।

আমদানিকৃত চিনি দিয়েই পূরণ করা যাবে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, খোলাবাজার থেকে চিনি ক্রয়ের ক্ষেত্রে মজুতের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকবে এবং তা 15 দিনের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ কুহাদ জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জনের মৃত্যু হয়েছে, আহত 50 জনেরও বেশি। পুলিশ জানিয়েছে, শুক্রবারের প্রার্থনার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এর ফলে মসজিদ এলাকার কাছে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। তিনি জানান, প্রথম থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আসামেও কংগ্রেসকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি। তবে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। রেজিনগর নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে এই দিন এক সাংবাদিক সম্মেলনে জানান মমতা। এদিকে পুরনো একটি খুনের মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেপ্তার। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল লবিতে আয়োজিত অনুষ্ঠানে বাংলা সাহিত্য এবং সমাজ জীবনে শরৎচন্দ্রের অসামান্য অবদানের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শরৎচন্দ্রের সাহিত্য কেবল বাংলা ভাষার সম্পদ নয়, সমগ্র ভারতীয় সাহিত্য ভাণ্ডারের অমূল্য সম্পদ। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। দেশে মদ পান করে মৃত্যুর ঘটনা ঠেকাতে সুপ্রিম কোর্ট আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে। বিচারপতি জে বি পারদিওয়ালা ও কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ বলেছেন, এই ধরনের মৃত্যু আটকাতে মিথানল কেনা, মজুদ ও পরিবহনের ওপর নজরদারি, লাইসেন্স ও পারমিটের নির্দিষ্ট সময় অন্তর স্ক্রুটিনি এবং বিপর্যয় মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থাপনা প্রয়োজন। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে বৈঠক করেছেন। ভারত কানাডার সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে আলাপ আলোচনা হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে

0: কাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ফিরে এসেছি লাভ জাংশন নিয়ে আজ শুক্রবার রাতে, আর তোমাদের সঙ্গে আজকে লাভ জাংশনে কথা বলবো আমি বাসু, আর আমার সঙ্গে
2: আমি সৌমিক।
1: ইয়েস, সৌমিক আর বাসু তোমাদের সঙ্গে থাকছে রাত 9টা থেকে একদম রাত 12টা অবধি, এবং আজকে শুক্রবার লাভ জাংশনে তোমরা তোমাদের ভালোবাসার মেসেজগুলো পাঠাবে 9903653922। এছাড়াও ইনস্টাগ্রামে আমাদের 107 FM রেইনবো কলকাতার পেজে গেলেই তোমরা দেখতে পাবে আজকে আমাদের স্পেশাল যে লাভ মিটারের কোয়েশ্চেনটা রয়েছে সেটা, এবং সেখানে তোমরা ওপিনিয়ন পোলে কিন্তু আনসার করতে পারবে হ্যাঁ বা না বলে, এবং সেটা আমরা অ্যানাউন্স করব।
2: ঠিক তাই, এবং আজকে একটা স্পেশাল দিন, আজকে বিশ্বকর্মা পুজো, আর হতে পারে আজকে অফিসে তোমার যে কলিগ ছিল যাকে তুমি সারা বছর দেখো, আজকে হয়তো শাড়িতে তাকে একটু বেশি অন্যরকম লাগছিল, হতে পারে, তো সেটাও আমাদের জানাতে পারো। বা ধরো ওই গত রোববার বিকেলবেলা যখন একটুখানি ওই গঙ্গার ঘাটে একটু চা খেতে বেরিয়েছিলে, তখন একটা মেয়েকে দেখে একটু ভালো লেগেছিল, বা কোনো ছেলেকে দেখে মনে হয়েছিল যে আমি তো ওই সন্ধেটা ওর সঙ্গেই কাটাতেই পারতাম। তো এরকম যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা হয়ে থাকে, বা মনে হয় যে কিভাবে বলবো বুঝতে পারছি না, বা একটু বললে ভালো হতো, কাউকে শেয়ার করতে পারিনি অনেকে হাসবে, তো লাভ জাংশন প্রত্যেক শুক্রবার সেই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার ভালোবাসার কথাগুলো, ভালোবাসার গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে 9903653922। আজকে সৌমিক আর বাসু তোমার সঙ্গে 12টা অবধি থাকবে, তোমার মনের ভালোবাসার সম্পর্কিত যত কিছু, যত গল্প আছে, যত রাগ আছে, যত অভিমান আছে, যা কিছু রয়েছে, যেগুলো তুমি তোমার ওই মেসেজের একদম ওই হয় না নিজের নাম্বারটা ড্রাফট করে রেখে দাও যে পাঠাবো কাউকে, সেটা পাঠিয়ে ফেলো। সৌমিক আর বাসু তোমার মেসেজের জন্য ওয়েট করছে। এখন তোমাকে একটা সুন্দর,
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিজের কথা শেষ করে যে পালাচ্ছ, বলছি মানে যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদেরকে আমার একটা কথা খুব ভালো মতন বলার আছে, সেটা হচ্ছে সৌমিক যে এরকম ডুবে ডুবে জলও খায় আমি জানতাম না, পেটে পেটে এত রোম্যান্টিকতা, সৌমিককে সামনে দেখলে কিন্তু নিপাট ভদ্রলোকটি মনে হয়, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, কিন্তু এই যে শুরুই করলো যে অফিসে এমন কাউকে যাকে তুমি রোজ দেখো আজকে শাড়িতে দেখে হঠাৎ খুব ভালো লেগে গেছে, এইটা থেকে বোঝা যায় যে সৌমিক কতটা রোম্যান্টিক নজরে এই গোটা পৃথিবীটাকে দেখে, কতটা রঙিন নজরে দেখে। আমরা সেটা প্রথম গানটা শুনেই বুঝতে পারলাম, কারণ সৌমিক প্রথম গানটা যেটা চালিয়েছিল সেটা ওই রকমই একটা রঙিন হয়ে যাওয়ার গান, যে সাদা কালোর পৃথিবীতে আমি বাঁচতে পারি না। সো হ্যাঁ, তোমাদের রাগ দুঃখ অভিমানের মেসেজ তো থাকবেই, যদি করো কোথাও তোমার ওই একটু ডুবে ডুবে জল খাওয়ার মেসেজও থাকে, মানে ধরো তো একটা মেয়েকে তোমার ভালো লেগেছে কিন্তু তুমি তাকে বলতে পারছো না, সেই সব মেসেজ কিন্তু তোমাকে লাভ জাংশনেই করতে হবে, কারণ চুপ কথাতে আমরা এই মেসেজগুলো নিই না। তো 9903653922 খোলা আছে মেসেজ এবং হোয়াটসঅ্যাপের জন্য, শুনছো লাভ জাংশন বাসু এবং সৌমিকের সাথে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আজকে সৌমিক এবং বাসু তোমার সঙ্গে রয়েছি। যেমনটা তোমায় বলছিলাম যে আজকে বিশ্বকর্মা পুজো, সেই অনুযায়ী সেই আজকের এই স্পেশাল ডেতে যদি তোমার কিছু ভালোবাসা নিয়ে অন্যরকম কিছু ফিলিংস হয়ে থাকে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো 9903653992। অলরেডি অনেকগুলো মেসেজ পরপর আসতে শুরু করেছে এবং আমরাও এক এক করে পরপর পড়বো। তবে হ্যাঁ, অনেকেই মেসেজে জিজ্ঞেস করছিলে যে আজকে লাভ শর্টস হবে তো? হ্যাঁ, ডেফিনেটলি হবে, কেন হবে না। লাভ শর্টস আজকের ভীষণ সুন্দর একটা গল্প, তো সেটাও আমরা সবসময় মানে যেরকম প্রত্যেক শুক্রবার আমরা প্লে করি, এবারেও প্লে করব। এই শুক্রবার অন্যথা কিছু হবে না আর কি।
2: তো এবং সেই লাভ এক্সপ্রেস আমাদের, সরি, লাভ শর্টসে, লাভ এক্সপ্রেস বলছি, সেই লাভ শর্টসের গল্পের মূল থিম হচ্ছে ঠুকড়াকে মেরা পেয়ার মেরা ইন্তকাম দেখে গি জালিম। যারা জানো তারা জানো এই ডায়লগটা। এবার আমি চলে যাই আমাদের প্রথম মেসেজে, যেটা একেবারেই লাভ জাংশন উচিত মেসেজ নয়, বাট খুব সুন্দর মেসেজ, তাই পড়ছি। হ্যালো লাভ জাংশন, আমি জয়দেব আড্ঢ বসিরহাট ঘড়িবাড়ি থেকে। আমি একটা প্ল্যান করছি আমার মায়ের জন্য, বেশ, কিন্তু ডিসিশন নিতে পারছি না, মানে কাজটা আমি ঠিক করছি না, ভুল, আমি কি করব আমাকে বলে দাও।
1: এখন ব্যাপারটা হচ্ছে কি প্ল্যান করছে সেইটা তো কিছু ডিটেলে লেখেনি। এবার সেক্ষেত্রে হ্যাঁ, আমরা যদি এরকম ভাবে ধরে নিতে পারি যে তুমি কোনো হয়তো মাকে সারপ্রাইজ দেওয়ার কোনো প্ল্যান করছো, তাহলে সেক্ষেত্রে এত ভাবার কোনো দরকার নেই। আমার মনে হয় যে সেটা করেই ফেলতে পারো একদম। মাকে সারপ্রাইজ দিতে আমাদের প্রত্যেকের সব সময়তেই ভালো লাগে, তো তুমি এরকম যদি কিছু প্ল্যান করে থাকো তাহলে এ নিয়ে এত দ্বিধা কেন করছো বুঝতে পারছি না। হ্যাঁ, যদি এরকম কিছু হয়, তুমি হয়তো খুব বড় একটা কিছু, মানে অনেকটা হয়তো বেশ দামি একটা জিনিস হয়তো তুমি কেনার কথা ভাবছো মায়ের জন্য, তো তোমার মনে হচ্ছে হয়তো যে সেটা কিনলে মা যদি বকাবকি করে যে আমার জন্য কেন এত দামি জিনিস কিনলি। দেখো এবার

0: মা বাবারা সব সময়তেই আমাদেরকে এরকম বলেই থাকে যে তারা সব সময়তেই চায় যে মানে তারা যত কম দামি, যত যেটুকু না হলে নয় এই জনরের মধ্যেই থাকার আর কি। কিন্তু আমরা মানে ছেলেমেয়েরা সবসময় চেষ্টা করব যে মা বাবাকে হাসি মুখে রাখার, তাদেরকে মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়ার, বা তাদেরকে তাদের যে ভালো লাগাগুলো ছিল, যেগুলো ধরো আমাদের বড় করতে গিয়ে বা আমাদেরকে একটু বেশি ভালোবাসতে গিয়ে সেগুলো হয়তো একটু কোথাও লুকিয়ে রয়েছে বা একটু সাইড হয়ে গেছে, সেগুলোকে আমরা চেষ্টা করব সময় সময়কে তুলে ধরার। তো সেক্ষেত্রে তোমায় এটা বলতেই পারি যে তুমি ব্যাপারটা একটু দেখে নাও, কারণ তুমি তো এক্স্যাক্টলি ঠিক কী প্ল্যানের কথা ভাবছো সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করো না, তাই অতটা ক্লিয়ারলি বুঝতে পারলাম না। তো মাকে সারপ্রাইজ দিতে আমার মনে হয় খুব বেশি কিছু ভাবার বা দ্বিধার দরকার নেই।
1: যদি তুমি তোমার প্রবলেমটা না বলতে পারো, মানে নিতান্তই যদি খুব জটিল একটা ব্যাপার হয়ে থাকে যেটা বলা যাবে না, তাহলে শুধু একটা সাজেশন আছে আমার, যেটা আমি সবসময় করি। সন্ত কবির বলে গিয়েছিলেন, সন্ত কবিরের নাম নিশ্চয়ই শুনেছ, সন্ত কবির একজন মহান ব্যক্তিত্ব, একজন মহাপুরুষ, মহামানব, যার এই পৃথিবীতে আগমন ঘটেছিল ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। তিনি বলছেন, মন কা কর, আগর সচ্চা হো মন তো মন কা কর। তো তোমার মন যদি বলে যে না এটা করলে ঠিক হবে, তাহলে আর ইনডিসাইসিভনেসে ভোগার কোনো প্রয়োজন নেই, করে ফেলো, সেটা যা হবে ভালোই হবে, আফসোস করার মতন কিছু হবে না। পরের মেসেজটা শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে লিখছেন, রেহনা হে তেরে দিল মে থেকে জরা জরা গানটা প্লিজ শুনিয়ে দাও। আমরা শোনানোর অবশ্যই চেষ্টা করব, তবে দেখা যাক সেটা আমরা কখন বাজাতে পারি। পরের মেসেজ, ঝড়ের আঘাত থেকে রক্ষা করে সে আমায়, তোমায় আমি কোনো জটিল শব্দ দিয়ে বর্ণনা করব না, তুমি আছো আমার বাস্তবে, আমার সরল জীবনে, আমার হাসিতে, আমার হৃদয়ের গহীনে, তোমার বলা প্রতিটা শব্দ আমায় শান্তি দেয়। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া।
0: পায়েল সবসময় আমাদের প্রত্যেকটা শোতে বিভিন্ন রকম কি বলবো সুন্দর সুন্দর মেসেজ, সুন্দর সুন্দর কথার জালে আমাদের ফাঁসানোর চেষ্টা করে, সুন্দর সুন্দর মেসেজ আমাদেরকে উপহার দেয়, আমাদের সবসময় সেগুলো পড়তে ভালো লাগে। তাই পায়েলকে বলবো যে এরকমভাবেই আমাদের ভালোবাসতে থাকো, আমাদেরকে আরও বেশি কাছের করে নাও, আর আমাদের নাম্বারটা যেটা তোমার সবসময় একদম উপরে পিন মেসেজ করা থাকে সেটাকে কোনো দিনও আনপিন করো না, সবসময়তেই লাভ জাংশন, চুপ কথা বা অন্য যে কোনো প্রোগ্রামে যখন তুমি মেসেজ করো খুব ভালো লাগে তোমার মেসেজ পড়তে। থ্যাংক ইউ সো মাচ।
1: ভালোবাসা আর নাচ দুটোই একই ভাষা, একটায় মন নাচে আর একটায় শরীর। ভালোবাসা যেমন আস্তে আস্তে হাত ধরে, নাচও তেমনই তালের সাথে পা মেলায়। ভালোবাসা মানে একে অপরের বোঝা, ভালোবাসা মানে একে অপরকে বোঝা, একটু ভুল হলে আবার সামলে নেওয়া। নাচের মঞ্চেও তো তাই, একজন একটু এগোলে অন্যজন একটু পিছিয়ে, আবার একসঙ্গে ছন্দে ফেরা। ভালোবাসা যেমন নিঃশব্দে কাছে টানে, নাচও তেমনি সুরের টানে মন ভাষায়। দুটোতেই লাগে বিশ্বাস, লাগে অপেক্ষা, তবেই তো ছন্দটা সুন্দর হয়। আই লাভ ইউ জান। আমি শঙ্খদীপ ঘোষ, আজ এতটাই লিখলাম, আর কিছু লিখলাম না, সত্যি বলতে আর কিছু আসছে না মাথায়, ফোন করব একটা, ভালো নেই। 21 তারিখ থেকে আমার পরীক্ষা, ধরে নাও 20 দিন দেখা সাক্ষাৎ হবে না, ভালো থেকো।
0: শঙ্খদীপকে প্রথমেই বলবো যে আমি অনেক মানে অনেকগুলো বছর হয়ে গেল লাভ জাংশন করছি, অনেকগুলো মাস হয়ে গেল লাভ জাংশন করছি। ভালোবাসার অনেক রকম তুলনা দেখেছি, অনেক কিছুর সঙ্গে তুলনা শুনেছি, মেসেজে পড়েছি বা অন্য কোনো সময়েও দেখেছি, বাট নাচের সঙ্গে এই যে তুমি ভালোবাসার একটা মেলবন্ধন ঘটালে বা একটা কি বলবো একটা প্রাসঙ্গিকতা টেনে আনলে, এটা আমি কোনোদিন দেখিনি এবং আমার ভীষণ সুন্দর লাগলো। এবং এত সুন্দর তুমি ব্যাপারটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করলে, তোমার মেসেজের মধ্যে একটা নিজস্ব ছন্দ ছিল যে ছন্দে আমরা মুগ্ধ হয়ে গেলাম, সেই ছন্দটার পার্টিকুলার মানে কোন জনার মানে ওডিসি নাকি সেটা কত্থক বা অন্য কোনো জনার কিনা আমরা বলতে পারবো না, বাট তোমার মেসেজের ছন্দটা আমাদের ভীষণ ভালো লাগলো। আর তুমি যেটা বলছিলে যে 20 দিন পর তোমার ভালোবাসার মানুষের সঙ্গে আবার দেখা হবে, হ্যাঁ মাঝে মাঝে আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষাগুলো করতে আমাদের ভালোই লাগে, কারণ 21 দিনের মাথায় যখন তোমার সঙ্গে তোমার ভালোবাসার মানুষটি দেখা হবে তখন দেখবে একটা দারুণ এক্সাইটমেন্ট হবে। 20 দিনের একটা জমে থাকা গল্প, যেটা হয়তো যে গল্পগুলো আমরা সামনাসামনি করে থাকি, সেই গল্পগুলো যখন একসঙ্গে ওই কি বলবো বাঁধ ভেঙে যখন বেরিয়ে আসবে, একটা অন্যরকম ফিলিংস হবে বস, দারুণ লাগবে। থ্যাংক ইউ সো মাচ শঙ্খদীপ।
1: 20 দিন দেখা হবে না,

শঙ্খদীপের সঙ্গে শঙ্খদীপের জানের। তো যেটা বলতে হয় যে 20 দিনও তক হাম তুমি দেখেঙ্গে নেহি জানা, তব তক লাগেগা ইয়ে জগ সোনা সোনা। এই মুহূর্তে শঙ্খদীপকে ডেডিকেট করে আমাদের তরফ থেকে একটা গান, এবং গানের পরে থাকবে আজকের লাভ শর্টস, এবং লাভ শর্টসের পরে ফিরে আসছি বাসু এবং শ্রমিক লাভ জাংশনে। শুনতে থাকো

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা তোমাকে চাই। গল্পের ন্যারেশনে অরিজিৎ, অন্যান্য চরিত্রে বাসু, অপরূপা, উজ্জ্বল ও গোপা। শুরু হচ্ছে লাভ শর্টস তোমাকে চাই।
1: সকাল সকাল তিন্নি হাজির সৌরভের বাড়িতে। হ্যাঁ, সৌরভ সেই কবি চলে গেছে বিদেশে পিএইচডি করতে, তবুও তিন্নির কাছে এটা সৌরভের বাড়ি। ওর সৌরভ তার বাড়ি, আর সৌরভের মা ওকে ভীষণ ভালোবাসে। পাশের বাড়ির মেয়ে কিনা, আর তিন্নি মেয়েটা এমনিতে খুব মিষ্টি, সবাইকে একেবারে আপন করে নিতে জানে।
2: কাকিমা, সৌরভ তার ফ্লাইট কখন গো?
3: কলকাতা ঢুকতে ঢুকতে 4টে বেজে যাবে বললো। কাল রাতে অনেকক্ষণ কথা হয়েছে আমার সঙ্গে। ছেলেটা কতদিন পর বাড়িতে ফিরবে বলতো?
2: ও, সৌরভদার পিএইচডি তাহলে শেষ?
3: সেরকমই তো বলল। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এলেই আমার শান্তি।
1: পাশ থেকে সৌরভের বাবা বলল,
4: গিন্নি, অত শান্তির আশা করো না। ছেলে কি তোমার আঁচলে বাঁধা থাকবে? সে আবার বাইরেই সেটেলড হবে।
3: তুমি আবার এসব কথা কেন বলছো গো? বাবু তোমাকে কিছু বলেছে?
4: এতে বলার কি আছে? একবার যে বিদেশে স্বাদ পেয়েছে, সে তোমার এই আইরিটোলার বাড়িতে এসে থেকে যাবে ভেবেছ?
1: কথাগুলো বলে স্নান করতে চলে গেল সৌরভের বাবা। ওদিকে এতদিন পর ছেলে বাড়ি আসার আনন্দ কোথাও যেন এক ঝটকায় নিভে গেল। ছেলেটা তাহলে থাকবে না? মায়েরা অত আসলে না প্র্যাকটিক্যাল হতে পারে না। পুরো বিষয়টা বুঝতে পেরে তিন্নি সৌরভের মাকে বলল,
2: আগে তাকে আসতে তো দাও, তোমরা সবাই মিলে এমন শুরু করলে না?
3: না রে বাবু, মনে মনে তৈরি থাকাই ভালো। তোর

0: ভুল তো কিছু বলিনি। এই বাপ মায়ের ভিটেতে কি বা এমন আছে বল যে ছেলেটা বিদেশের ওই সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এখানে এসে পড়ে থাকবে?
1: বাড়ি পড়ে থাকবে কেন, নিজের বাপের বাড়িতে রাজার পুত্র রাজকুমার হবে। এই যেমন দেখো না, আমি নিজের বাপের হোটেলে একমাত্র উত্তরাধিকারিণী।
0: তুইও যেমন পাগলি মেয়ে একটা, দেখবো দেখবো কতদিন বাপের বাড়িতে পড়ে থাকিস তুই। এবার একটা বিয়ে দিয়ে তোমার একটা শ্বশুর বাড়ির ব্যবস্থা করতে হবে, দাঁড়াও।
2: এইবার তিন্নি হঠাৎ একটু লজ্জা পেয়ে গেল। কথাগুলো শুনে ওর মনে হলো যে সৌরভের মা যেন নিজের বাড়ির বৌমার জন্যই কথাগুলো বললেন, আর এই বাড়িটাই হবে তিন্নির শ্বশুর বাড়ি। সৌরভ ধার খবর নিতে এসে একেবারে নিজেই অপ্রস্তুত হয়ে তিন্নি বলল,
1: আমি এখন যাই কাকিমা, সৌরভ ধার ফিরতে তো রাত হবে, কাল দেখা করতে আসবো।
2: সৌরভ বাড়ি ফিরেছে। পরদিন তিন্নি ওদের বাড়ি গেল সৌরভের ভীষণ ফেভারিট লোটে মাছের ঝুড়ো আর এক হাঁড়ি রসগোল্লা নিয়ে। কলকাতায় থাকতে তিন্নির মা প্রায়ই এই রান্নাটা করত, আর গন্ধ পেলেই সৌরভ ওদের বাড়িতে গিয়ে তিন্নির মায়ের হাতের লোটে মাছের ঝুড়ো খেত। আজকে অবশ্য রান্নাটা তিন্নি নিজেই করেছে। বাড়ির ভেতর ঢুকে ওর চোখ দুটো সৌরভ তাকেই খুঁজছে। ওদের দেখা হবে 5 বছর পর। পড়াশোনার চাপে একবারও সৌরভের কলকাতা ফেরা হয়নি। এর মধ্যে কাকিমার হাতে খাবারটা দিল তিন্নি।
0: তিন্নি, সৌরভের সঙ্গে দেখা করবি তো মা? ওর ঘরে যা, বাবুন ওখানেই আছে, যা।
2: তিন্নি সৌরভের ঘরে গেল।
1: সৌরভ দা?
2: সৌরভ খাটে আধশোয়া হয়ে মোবাইল টিপছিল, আর তিন্নিকে দেখে এবার জাস্ট উঠে বসল।
3: আরে তিন্নি, তুই আয় আয়।
1: কেমন আছো তুমি সৌরভদা?
3: যেমন দেখছিস আমায়, আয় এখানে বস।
2: ইশারা করে তিন্নিকে খাটে বসতে বলল সৌরভ। তিন্নিও বসল।
1: বাবা, তুমি কি জিম করো নাকি গো? একদম সিনেমার হিরোদের মতো চেহারা হয়ে গেছে পুরো।
3: করতে হয় করতে হয়। আর ওখানে আরেকটা খুব ভালো জিনিস আছে বুঝলি, বেশিরভাগ লোকজন ওখানে সাইক্লিং করে, আমিও সকাল বিকেল ওদের সাথে সাইক্লিং করতাম, শরীরটাই ফুরফুরে হয়ে যায়। যাকে, তোর কলেজ কেমন চলছে এখন?
1: এই তো ফাইনাল ইয়ার।
3: এরপর কি করবি কিছু ভাবলি?
1: এমবিএ করব ভাবছি, চাকরি পেতে খুব একটা অসুবিধে হবে না।
3: বাইরে যাওয়ার মেন্টালিটি আছে তো? জব অফার যদি পাস তাহলে চলে যাবি, মনে রাখবি ক্যারিয়ার কামস ফার্স্ট।
2: থামল সৌরভ। তিন্নির উৎসাহটা কেমন যেন হঠাৎ করে দমে গেল। সৌরভের বাবার কথাগুলো মনে পড়ে গেল। সৌরভটা তাহলে সত্যি সত্যি চিরকালের জন্য বাইরে সেটেল করবে।
1: তুমি কবে ফিরে যাচ্ছ সৌরভদা?
3: আপাতত কিছুদিন আছি, এরপর কি করি দেখা যাক।
1: শোনো, তোমার জন্য তোমার ফেভারিট লোটে ঝুড়ো এনেছি আর রসগোল্লাও, খেয়ে নিও। বিদেশে থাকলে কিন্তু এসব জুটবে না কপালে, মনে রেখো।
3: কেন জুটবে না, তুই আছিস তো।
2: এইবার তিন্নি লজ্জা পেল কিছুটা, ঘাবড়েও গেল। সৌরভ তার সঙ্গে ও কিভাবে একসঙ্গে বিদেশে থাকবে সেই কথাটা ভেবেই ওর মনে মনে একটা রোমাঞ্চ হলো।
1: আমি আমি মানে আমি কিভাবে তোমার সাথে?
3: কেন, তুই যাবি আমার কাছে, বেরিয়ে আসবি, কাকিমাও যাবে, তখন আর আমাকে কে আটকাচ্ছে লোটে ঝুড়ো খাওয়া থেকে?
2: কথাবার্তা শেষ করে নিজের বাড়িতে ফিরে গেল তিন্নি। সৌরভ যখন বিদেশে যায় তখন তিন্নির কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এখন সে বড় হয়েছে, তার হাতে একটা স্মার্টফোন এসেছে, আর সৌরভের কাছে এখনো নাম্বারও আছে, আর ওর কাছে ওর সৌরভ তার নাম্বার। পরদিন সৌরভ ওকে ফোন করল।
3: এই শোন, কলকাতা ঘোরাবি আমাকে? সেই শেষ কবে বইপাড়া চত্বরে গেছি এখন সেসব মনেও নেই। এয়ারপোর্ট থেকে বাড়ি আসার পথে দেখলাম কলকাতাটা অনেক বদলে গেছে। চল একবার কলেজ স্ট্রিটটা ঘুরে আসি, দেখি কতটা বদলালো।
2: সৌরভদের সঙ্গে বেরোবে বলে তিন্নি ভীষণ সুন্দর করে সেজেছে। সৌরভের প্রিয় রং হলুদ, আর সেই রঙের একটা কুর্তি আর ব্লু জিন্স পরেছে তিন্নি। চোখে মোটা করে কাজল দিয়েছে, কপালে ছোট্ট একটা টিপ পরেছে, কানে সিলভারের গয়না, অসম্ভব সুন্দর লাগছে ওকে দেখতে।
1: ওই দোকানটায় চলো।
3: কোনটা রে? ও হ্যাঁ, আরে সেই দোকানটা
1: তোমার মনে আছে এখনো?
3: মনে থাকবে না আবার? এককালে আমি তো তোকে নিয়ে আসতাম তোর সব বই কিনতে।
1: হ্যাঁ, আর আমি পড়ার বই কিনবো না বলে ওই দোকানটায় ঢুকে মন খারাপ করে বসে থাকতাম। ওই দোকানের কাকু তো তখন আমাকে চকলেট দিত আর নিজে অন্য দোকান থেকে আমার পছন্দের গল্পের বইটা আনিয়ে দিত, মনে আছে তোমার?
3: আমি বাইরে চলে যাওয়ার পর তুই বইপত্র কিনতে একাই আসতিস?
1: হ্যাঁ, বাবা নিয়ে আসতো মাঝে মাঝে, আর লাস্ট দুটো বছর তো আমি একাই এসেছি। কিন্তু যতবার এসেছি না, আমি তোমাকে খুব মিস করেছি জানো।
3: বেশ করেছিস, আমি না থাকলে তোকে এখানকার বিখ্যাত ডাবের শরবতটাই বা কে খাওয়াবে বল? চল তো যাই একবার, টেস্ট একই রকম আছে কি না একবার পরখ করতে হবে।
4: পুরো কলেজ স্ট্রিট জুড়েই ওদের হারিয়ে যাওয়া স্মৃতির গন্ধটা এখনো সরস সতেজ। সৌরভ ওকে ওর পছন্দের অনেকগুলো বই কিনে দিল, তারপর ওরা জমিয়ে খাওয়া দাওয়া করলো। তিন্নি বলল,
1: আমাদের তো খুব তাড়াতাড়ি হয়ে গেল সৌরভদা, চলো না নন্দনে যাই।
4: তিন্নির কথায় এক বাক্যে রাজি হলো সৌরভ। বরাবরই ছেলেটা সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে। আগে ওদের দুই পরিবার একসঙ্গে নন্দনে সিনেমা দেখতে আসত, আর তিন্নির জেদাজেদিতে সৌরভ ওকে ওখান থেকে নিয়ে যেত পাশের একটা ছোট্ট দোকানে ঠিক ইন্টারভ্যালের সময়। সেই দোকানের কাকুর হাতে লস্যির মতো লস্যি সারা কলকাতায় কোথাও পাওয়া যায় বলে ওরা মনে করে না। তিন্নি বলল,
1: লস্যি খাওয়াতে হবে কিন্তু, আমি কিচ্ছু শুনব না।
3: তুই একটা পাগলি জানিস, একদম আগের মতোই আছিস, একটু বদলাসনি।
1: আচ্ছা সৌরভদা, তুমি বলছিলে শহরটা বদলে গেছে, এখন বললে আমি নাকি আগের মতোই আছি, আর তুমি?
3: সেটা তুই বল, আমাকে দেখে কি তোর মনে হচ্ছে যে আমি বদলে গেছি?
1: বুঝতে পারছি না ঠিক।
3: খুব বড় হয়ে গেছিস দেখছি, পাকা পাকা কথা বলছিস বেশ।
4: কথা বলতে বলতে এই সৌরভের ফোন এলো।
3: অ্যানি, হে, আর ইউ অল রাইট? আই ওয়াজ জাস্ট রোমিং অ্যারাউন্ড মাই সিটি, ইউ নো আ লট হ্যাজ চেঞ্জড, উইল শো ইউ এভরিথিং ইন ডিটেইল, ওকে ডার্লিং, বাই, টেক কেয়ার।
4: তিন্নির মুখটা কালো হয়ে গেছে। সৌরভের ফোনটা রাখতেই তিন্নি জানতে চাইল যে সৌরভ এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল। সৌরভ ওকে জানালো অ্যানির কথা, ওদের প্রেমটা গত 3 মাসের। আজকে গোটা দিনটা তিন্নির জন্য সত্যি খুব স্পেশাল ছিল, কিন্তু তার শেষটা এভাবে হবে সেটা বোধহয় সে কল্পনাও করেনি। ওর সৌরভ তার জীবনে অন্য কেউ আছে, ও শুধু জাস্ট পাশের বাড়ির মেয়ে। নিজের মন খারাপ সৌরভকে বুঝতে দিল না কিছুতেই। সেদিন রাত্রিবেলা নিজের ঘরের খাটের ওপর শুয়ে বালিশে মুখ গুঁজে অনেকটা কাঁদল তিন্নি। এর মাঝেই কেটে গেল 1 মাস। কখনো সৌরভ ওর বাড়িতে আসে, আবার কখনো সৌরভের বাড়িতেও যায়, তবে সেটা কম। মুখের আলাপ হাসি ঠাট্টা সবটাই অনেকটা কমিয়ে দিয়েছে তিন্নি, শুধু একটু বেশি মন দিয়েছে পড়াশোনায়। এরই মধ্যে একদিন সৌরভদের বাড়িতে গিয়ে কাকিমার থেকে জানল,
0: ছেলেটাকে বোধহয় আর ধরে রাখতে পারলাম না রে মা, ছেলে আমার বাইরেই চাকরি করবে। কাল বলল কি একটা ভালো অফার পেয়েছে।
4: এই কথাটার প্রতিবাদ করে সৌরভের বাবা বলল,
5: আচ্ছা ধরে রাখার কি আছে? ছেলে উন্নতি করবে ওতে তোমার কোথায় আনন্দ করা উচিত, তা না করে উল্টোপাল্টা মানধাতার আমলের মতো কথা বলে চলেছ। শোনো, আজকের দিনের ছেলে মেয়েদের অ্যাম্বিশন থাকবে, সেটাই তো আমাদের চাওয়া উচিত, ওদের ভালো থাকাতেই তো আমাদের ভালো থাকা।
4: তিন্নির মাথায় সব এলোমেলো হয়ে গেল, ও কার সাপোর্ট নেবে? হ্যাঁ, সৌরভদা উন্নতি করলে ও সত্যিই খুব খুশি হবে, কিন্তু ওর মনটাও কোথাও যেন চাইছে যে সৌরভদা বাইরে না যাক, এখানে এই বাড়িতেই থাকুক চিরটাকাল।
1: কাকিমা তুমি মন খারাপ করো না গো, দাঁড়াও আমি একবার কথা বলছি সৌরভদার সাথে।
4: সৌরভের ঘরে গেল তিন্নি, খুব ব্যস্ত হয়ে ল্যাপটপে কি সব কাজ করছিল সৌরভ।
1: সৌরভদা তুমি কি খুব ব্যস্ত?
3: হ্যাঁ, কেন বলতো?
1: তুমি চাকরি নিয়ে বাইরে চলে যাবে কাকিমা বলছিল।
3: ভালো একটা অফার পেয়েছি জাপানে, দেখি কত দূর কি এগোয়।
1: এখানেও তো তুমি অনেক ভালো অফার পাবে সৌরভদা,
3: এটা বেশ বড় কোম্পানি বুঝলি, একবার ঢুকতে পারলে সিভিটা ভারী হবে। তুই এখন এসব বুঝবি না, এমবিএ করবি বলছিলি না, একবার পড়াশোনা কমপ্লিট কর, দেন বুঝতে পারবি।
1: কাকিমা খুব দুঃখ পাচ্ছে গো।
3: হ্যাঁ আমি জানতাম মা বুঝতে চাইবে না। আচ্ছা একটা কাজ কর না, তুই যখন আছিস।

0: তোকে মা তো সত্যি খুব ভালোবাসে, তুই একবার ট্রাই কর না, মেয়েরা মেয়েদেরকে বোঝালে ঠিক বুঝবে।
1: তিনি মনে মনে হাসল যে নিজেই চায় না যে সৌরভ দূরে চলে যাক, সে আর একটা মানুষকে ওই একই দুঃখটা ভুলতে কিভাবে সাহায্য করতে পারে।
2: কবে যাচ্ছ?
0: দাঁড়া দাঁড়া, এখনো অনেকগুলো কাজ বাকি আছে, এক্ষুনি যাচ্ছি না।
1: কেটে গেল আরো তিনটে সপ্তাহ। তিনি এই কদিনে সৌরভকে অ্যাভয়েড করেছে, যে থাকবার নয় তার প্রতি মায়াবাড়ি আর কি লাভ। সৌরভ ফোন করলেও ফোনটা ধরেনি, কোথাও যেতে বললে পড়াশোনার দোহাই দিয়ে কাটিয়ে দিয়েছে, মেসেজ করলে উত্তর দিয়েছে অনেক পরে। সেদিন হঠাৎ সৌরভ ওর বাড়িতে এসে হাজির, মেজাজটা বেশ খিটখিটে।
0: কি ব্যাপার বলতো, পড়াশোনার খুব চাপ নাকি রে তোর?
2: হ্যাঁ একটু চাপ আছে। কেন, তোমার কিছু আর্জেন্ট বলার আছে?
0: বাবা, তোর হঠাৎ গলার স্বর পাল্টে গেল দেখছি, তুই তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলিস না।
2: ও কিছু না, এমনি আসলে খুব চাপ চলছে তো তাই।
0: বাজে কথা বলিস না, চাপ থাকলে চাপের কথা সেভাবেই শেয়ার করতিস, বেশি বড় হয়ে গেছিস নাকি?
2: এভাবে কেন কথা বলছো তুমি সৌরভদা, বড় যে হয়েছিস সেটা তুমি বোঝো না? আমি কি চিরকাল তোমার পাশের বাড়ির ওই ছোট্ট মেয়ে তিন্নি হয়ে থাকবো?
0: আমার কি হয়েছে সেটা বলার জন্য তোকে কাল কম করে হলেও 15 বার ফোন করেছি, ধরার প্রয়োজনটাও বোধ করিস না।
2: মানে কি হয়েছে তোমার?
0: এখন কেন জানতে চাইছিস?
2: তুমি বলো কি বলবে, তুমি বলতে চাইলে তাই
0: বলবো। না ভাগে এখান থেকে,
2: আমার কোথাও যাওয়ার নেই, তুমি এসেছো আমার বাড়িতে তাও ঝগড়া করতে, আর দুদিন পরে তুমি নিজেই চলে যাবে, হয়তো নতুন চাকরি নেই কিছু বলার আছে তোমার। আমি একটু ব্যস্ত ছিলাম সৌরভদা, তুমি বসো এখানে, বলো কি বলবে।
1: তিন্নির কথায় পাত্তা না দিয়ে এর আগে একেবারে গজগজ করতে করতে ওদের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সৌরভ। কিছুক্ষণ পরে তিন্নি গেল সৌরভের বাড়িতে, ঘরে ঢুকে দেখলো যে সৌরভ খাটের উপর উল্টে শুয়ে রয়েছে।
2: সৌরভদা আসবো?
0: তোর এখন কি চাই এখানে,
2: কি হয়েছে তোমার?
1: মুখ তুলে না তাকিয়ে সৌরভ উত্তর দিল,
0: জানার দরকার নেই তোর,
2: বলবে বলেই তো ফোন করেছিলে, আমার বাড়িতেও গিয়েছিলে, বলো না আমি তো এসেছি।
1: তিন্নির কথায় কিছুটা শান্ত হয়ে উঠে বসলো সৌরভ। তিন্নিকে উদ্দেশ্য করে বলল,
0: আচ্ছা আমি কি খুব ওল্ড স্কুল রে তিন্নি?
2: হঠাৎ এই কথা বলছো কেন?
0: তাহলে কেন একটা ব্রেকআপ মেনে নিতে এত কষ্ট হচ্ছে আমার, তাও মাত্র 3 মাসের সম্পর্ক?
1: এইবার সবটা পরিষ্কার হলো তিন্নির কাছে, অ্যানি সৌরভকে ছেড়ে চলে গেছে।
2: আরে বাবা, তোমার কষ্ট হচ্ছে সেটাও ওকে জানাও, আবার প্যাচ আপ করে নাও তোমরা, শুধু শুধু একটা সম্পর্ক ভাঙবে কেন বলো তো?
0: She dumped me for another man.
2: কি বলছো? আর তুমি কিচ্ছু বললে না?
0: কি বলবো আমি? Am I stupid? আমার কি কোনো মান সম্মান নেই যে ওকে কনভিন্স করবো থেকে যাবার জন্য?
2: তা কেন, অ্যাট লিস্ট 2-4টে কথা শোনাও মন ভরে, দোষারোপ করো, ঝামেলা করো, ওর বোঝা উচিত যে অন্যায় করেছে।
0: সে যা করার আমি করেছি, এর বেশি আমার দ্বারা হবে না।
2: তাহলে এখন তুমি কি করবে?
0: জাপানের কোম্পানির অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, সামনের মাসে 1-2 তারিখের মধ্যে জয়েন করতে হবে।
2: ভালো থেকো তুমি সৌরভদা, ঠিক যেমন ভাবে নিজের লাইফটা কাটাতে চাও সেইভাবে কাটিও, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট সামওয়ান বেটার দ্যান অ্যানি।
1: কথাগুলো বলেই সৌরভের ঘর ছেড়ে বেরিয়ে গেল তিন্নি। সৌরভের মনে হল এই তিন্নিকে সে আগে কখনো দেখেনি, মেয়েটা হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেছে। এই ঘটনার সপ্তাহখানেক পরে সৌরভের সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো তিন্নির।
0: কিরে, কলেজ থেকে বাড়ি ফিরছিস?
2: হ্যাঁ।
1: উত্তর দিয়ে যাবার জন্য উদ্যত হলো তিন্নি। সৌরভ ওকে থামিয়ে জিজ্ঞাসা করল,
0: গটগট করে ওরকম ভাবে চলে যাচ্ছিস, আজকাল তো আমার বাড়ির ধারেও আসিস না দেখছি, কি হয়েছে বলতো তোর?
2: তোমার যাবার তোরজোর কেমন চলছে?
0: এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না তিন্নি, বড্ড পাকা হয়ে গেছিস আজকাল। ঠিক আছে, বলতে চাস না যখন বলতে হবে না, আমাদের বাড়িতে আসতেও হবে না, যা যেখানে যাচ্ছিলিস যা।
1: তিন্নি আবারও কোনো কথার উত্তর না দিয়েই চলে যেতে উদ্যত হল। সৌরভ ওকে আবার থামাল,
0: এই শোন কাল একটু আমার সঙ্গে বেরোবি দুপুর 2 নাগাদ?
2: আমার হবে না সৌরভদা, এক্সট্রা ক্লাস আছে।
0: কাল রবিবার, তাও আবার এক্সট্রা ক্লাস? কি বলছিস, কি আমি যা বলছি তাই শুনবি চুপচাপ? ঠিক দুপুর 2 সময় আমার বাড়ি থেকে বেরোবো, তোকেও যেন তোর বাড়ির সামনে দেখতে পাই।
1: তিন্নিকে অর্ডার দেওয়ার মতো করে কথাগুলো বলে হেঁটে এগিয়ে গেল সৌরভ। পরদিন

0: এক প্রকার বাধ্য হয়েই তিন্নি বেরিয়েছে সৌরভের সাথে।
1: কোথায় যাচ্ছি আমরা?
2: জানি না, আমার খুব বোর লাগছিল রে তিন্নি, কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু সময় কাটাই।
0: মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি খেলে গেল তিন্নির। ওর সৌরভদা ওকে বলেছে যে ওর সঙ্গে সময় কাটাতে চায়। এত দিনের কাঠিন্য এক লহমায় মুছে যেতে বসেছে।
1: একটা রিকোয়েস্ট করব প্লিজ, রাখবে তুমি, শুনবে আমার কথা?
2: আমি জানি তুই আমাকে কি বলবি, এই তো যাতে আমি শহরটা ছেড়ে না যাই।
1: সবই যখন জানো তাহলে সবাইকে কষ্ট দাও কেন?
2: বড় হ, বুঝতে পারবি।
1: আমি বড় হয়ে গেছি আর তুমি বুড়ো হয়ে গেছো, বুঝলে?
2: হ্যাঁ, বড় হয়ে গেছিস বলেই তো আমাকে আজকাল বড্ড অ্যাভয়েড করিস, তাই না?
1: অ্যাভয়েড করেছি কেন মনে হলো তোমার? মানে এরকম কিছুই হয়নি।
2: আলবাত অ্যাভয়েড করেছিস, আমি কি কিছুই বুঝি না? শুনতি নি। আচ্ছা, তুই কি আমাকে ভালোবাসিস?
0: সৌরভের এমন আকস্মিক আক্রমণে বিস্ময় একেবারে হতবাক হয়ে গেল তিন্নি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সৌরভের চোখের দিকে।
2: বাসিস বল, বাসিস বলেই তো অ্যানির কথা শোনার পর থেকে অ্যাভয়েড করছিস। আমি চলে যাব শুনে অ্যাভয়েড করার মাত্রাটা আরও বাড়িয়ে দিলি। তুই চুপচাপ খেল দেখাবি আর তোর সৌরভদা কিছুই বুঝতে পারবে না, তাই না?
0: নিজেকে কিছুটা সামলে নিয়ে তিন্নি সৌরভকে বলল,
1: কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না সৌরভদা।
2: জানি না আমি, কিন্তু তোর কথায় কলকাতায় থেকে যেতে বড্ড ইচ্ছে করছে। মনে হচ্ছে চলে গেলে খুব দামি কিছু একটা হারিয়ে ফেলবো। আচ্ছা কি করি বলতো?
1: তবে যেও না প্লিজ, থেকে যাও না, আমার জন্য, কাকিমার জন্য, তোমার এই প্রিয় শহরটার জন্য থেকে যাও না প্লিজ।
0: এর পরের ঘটনাটা খুবই গতানুগতিক। সৌরভ জাপানের অফারটা ছেড়ে উত্তর কলকাতায় আহেরিটোলায় নিজের পৈতৃক বাড়িতে থেকে যাবার সিদ্ধান্ত নেয়। সৌরভের বাবা অবাক এবং খুশি, কিছুটা আবার কিংকর্তব্য বিমূঢ় বটে। সৌরভের মা এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ না জেনে এবং জানার কোনো ইচ্ছা প্রকাশ না করেও আনন্দে একেবারে আত্মহারা হয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসেছে। আর তিন্নি তার সৌরভদার সঙ্গে ধীরে ধীরে প্রেমটা বেশ জমে উঠেছে। দুই বাড়ির তরফ থেকে খানিকটা আন্দাজ করলেও এখনো কেউ হাটে হাঁড়ি ভাঙেনি। সঙ্গে চলছে MBA প্রস্তুতি, বইপত্র কিনতে সপ্তাহে অন্তত একদিন হলেও বই পাড়ায় যাতায়াত তিন্নির। সঙ্গে অবশ্যই ওর সৌরভদা।
3: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা তোমাকে চাই, গল্পের ন্যারেশনে অরিজিৎ, তিন্নি অপরূপা, সৌরভ বাসু, সৌরভের মা গোপা, সৌরভের বাবা উজ্জ্বল।
4: লাভ শর্টস, লাভ শর্টস অন লাভ জাংশন এভরি ফ্রাইডে অ্যাট 9 PM ওনলি অন 107 FM রেইনবো।
5: FM Rainbow 3, 3 1 3

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে। তুমি শুনছো
1: ভালোবাসার ওনলি ডেস্টিনেশন লাভ জাংশনে। আমরা মানে সৌমিক আর বাসু আমরা রয়েছি তোমার সঙ্গে, এবং তোমাকে শোনালাম লাভ শটটা শোনালাম, এবং তিনেককে তিনটে পরপর ভীষণ সুন্দর গান তোমার জন্য রেখেছিলাম, এবং সেই আর কি গানের ফাঁকে একটু সুযোগ পেয়ে আমরা আমাদের ইনস্টা হ্যান্ডেল থেকে, অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, সেখান থেকে লাইভে এসেছিলাম এবং সামনাসামনি তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। আর ইনস্টাগ্রামে আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আজকের লাভ মিটারটা কিন্তু পোস্ট করা হয়েছে, সেটা যদি তুমি এখনও না দেখে থাকো তাহলে প্লিজ একবার যাও এবং কমেন্ট বক্সে গিয়ে লাভ মিটারে যে কথাটা লেখা আছে সেটা যদি তুমি মনে করো যে হ্যাঁ তুমি সেই কথাটাকে সমর্থন করো তাহলে ইয়েস, আর যদি মনে করো যে না সমর্থন করো না তাহলে নো বলে ভোট করতে পারো এবং সেখানে কমেন্টও করতে পারো।
2: অ্যাবসলিউটলি। এবং লাভ মিটারের সঙ্গে সঙ্গেই রয়েছে আজকের লাভ কোড, খুব স্পেশাল একজন রাইটারের স্পেশাল একটা কোট, সেটা তোমাদেরকে শোনাবো। তবে তার আগে একটা কথা বলি, এই যে আজকে বিশ্বকর্মা পুজো, এই যে একটা পুজো পুজো ভাইব, এই যে একটু গরম গরম লাগছে, বৃষ্টিটা থেমে যেতে, এই সব কিছুর মধ্যেও একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ভালোবাসার তো কোনো সময় হয় না, মন খারাপেরও কোনো সময় হয় না। তাই পারমিশন নেওয়ার দরকার নেই তোমার মন খারাপ হলে যে তুমি সেই মন খারাপের মেসেজটা পাঠাবে কি পাঠাবে না। তোমার মন খারাপের কথা শোনার জন্য বসে আছি, তোমার ভালো কথা শোনার জন্য বসে আছি, তোমাকে সাজেশন দেওয়ার জন্য আমরা বসে আছি। হ্যাঁ, হতে পারে একই রকমের মেসেজ হয়তো বারবার পড়তে ভালো লাগে না অনেক সময়, তবে এমন কোনো কথা নেই যে তোমাদের মেসেজ পড়বো না। আমি মিস করছি যাদের মেসেজগুলো, যেমন ধরো গড়িয়া থেকে মিষ্টি মেয়ে, কিংবা বেহালা থেকে আকাশ, কিংবা তো আমাদের বলো দীপজ্যোতি অধিকারী,
1: দীপজ্যোতি অধিকারী,
2: হ্যাঁ, এবং সৌর্য, এদের সবার মেসেজই এক্সপেক্ট করছি। তবে এখন যে মেসেজটা এসছে সেই মেসেজটা পাঠিয়েছে টলিগঞ্জ থেকে অভিষিক্তা। অভিষিক্তা লিখছে যে আচ্ছা দাদা, আমি একটি ছেলেকে বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, ও আমাকে খুব ফলো করে আমার বাড়ি থেকে বেরোলেই। এই মতাবস্থায় আমার কি করা উচিত? আমার কি বাড়ির লোকজনকে বলা উচিত নাকি ছেলেটার সাথে ডিরেক্ট কথা বলা উচিত? এটা একটু যদি তুমি আমাদেরকে বলো তাহলে আমার খুব ভালো হয়।
1: হ্যাঁ, যেটা মনে হয় সেটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে তোমার ব্যাপারটা খুব বেশি সিকিউর লাগছে না, তাহলে তোমার বাড়ির লোককে অবশ্যই জানানো উচিত। এবং তুমি কতদিন ধরে অবজার্ভ করছো সেটা এরকম নয় তো যে মাঝে মাঝে কিছুদিন হয়েছে এবং ব্যাপারটা একটা টেলিপ্যাথি হয়ে গেছে, বা নাকি তুমি খুব মাইনেটলি

0: ব্যাপারটাকে খেয়াল করেছো এবং অবজার্ভ করেছো যে হ্যাঁ, মানে আমি যখন বাড়ি থেকে বেরোই তখনই সে আমার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে যায়, বা আমি যেখানে যেখানে যাই সে আমাকে ফলো করতে করতে সেই অবধি পৌঁছায়? একটু দেখে নাও ব্যাপারটা, যদি তোমার মনে হয় যে ব্যাপারটা খুব বেশি তোমার আনসিকিউর লাগছে, তাহলে তুমি অবশ্যই ইমিডিয়েটলি বাড়িতে জানাও এবং বাড়িতে যা সাজেশন দেয়, যা স্টেপ নেয়, সেই অনুযায়ী তুমি করো আর কি।
1: পরবর্তী মেসেজ কদমতলা থেকে রিয়া, ও লিখছে যে সৌমিকদা ও বাসুদা কেমন আছো, আমরা খুব ভালো আছি। তো রিয়া লিখছে যে, ও যেটা লিখেছে সেটাকে একটু ছোট করেই পড়তে হবে, অনেকটা বড় মেসেজ পাঠিয়েছো রিয়া, বাট তুমি যেটা লিখেছো সেটা বলার চেষ্টা করছি। ও লিখেছে যে, দাদা আমার বয়স এই মুহূর্তে 29 বছর বয়স, আমি একটা চাকরি করি এবং আমার একা মাকে আমি দেখি। এমতাবস্থায় আমার মা আমাকে বিয়ের জন্য খুবই চাপ দিচ্ছে, কিন্তু আমি জানি যে আমি যদি এই মুহূর্তে বিয়ে করে ফেলি তাহলে আমার মাকে দেখবার মতন কেউ থাকবে না, কারণ আমি যদি কোনো সম্পর্কে কমিট করে ফেলি তাহলে সেটার মধ্যেই 100% দিতে পছন্দ করি। এমতাবস্থায় আমার কি করা উচিত বলে তোমাদের মনে হয়?
0: দেখো, প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সবথেকে বড় কথা হচ্ছে যে তুমি আদৌ বিয়ে করতে চাও কি না, বা তুমি লাইফে সেটেল হতে এই মুহূর্তে চাইছো কি না, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হ্যাঁ হতে পারে, সেটার জন্য তোমার পার্টিকুলার যে রিজনটা রয়েছে যে তোমার মাকে কে দেখবে, বা এই নিয়ে তোমার একটা সংশয় বোধ রয়েছে, বা এই নিয়ে তোমার একটা দ্বিধা লাগছে যে আমি যদি বিয়ে করে অন্য বাড়িতে চলে যাই, যদি তুমি সেই রকমভাবে ভেবে থাকো তাহলে তোমার মা হয়তো একা হয়ে যাবেন, বা তোমার মায়ের যদি বয়সটা আরও বেশি বাড়ে এবং সেক্ষেত্রে তার তো একটা সঙ্গী লাগবে, তার তো একটা, শুধুমাত্র বয়স বাড়লে মা বাবাদের আমরা একটা কি বলবো, একটা হাউস হেল্পকে রেখে দিলাম সারাদিনের জন্য, সেটাই তো সর্বক্ষণের সঙ্গী হচ্ছে এরকমটা নয়। তার কিছু, যত বয়স বাড়ে আমাদের, আমাদের না মানুষ লাগে, মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শ লাগে, মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, মানুষের কাছাকাছি থাকতে ইচ্ছা করে। বিশেষ করে তখন ছেলে মেয়েদের কথা একটু বেশি করে মনে পড়ে, তখন মনে হয় যে যদি আমার মেয়েটা আমার কাছে থাকতো বা আমার ছেলেটা আমার কাছে থাকতো সেক্ষেত্রে হয়তো তার সঙ্গে একটু গল্প করতে পারতাম। তো আমার মনে হয় যে তুমি এইভাবে না ভেবে তুমি এইভাবেও তো ভাবতে পারো যে তোমার জীবনে এমন একজন জীবনসঙ্গী এলো যার বাড়িতেই হয়তো তোমার মা সেটেল করলেন, বা সেই ছেলেটিই হয়তো তোমার বাড়িতে সেটেল করলো, বা তোমরা হয়তো একটা অন্য কোথাও, বা যেখানে চাকরি সূত্রে একসাথে দুজনে থাকতে পারবে সেরকম জায়গায় তোমার মাকে শিফট করিয়ে নিয়ে গেলে, সেক্ষেত্রে তো একসঙ্গে থাকার কোনো মানে সমস্যা নেই আর কি। এবং জেনারেলি যেটা হয় আর কি, যে যেহেতু মা বাবারা বহু বছর ধরে ধরো একটা জায়গায় রয়েছেন, এই শেষ বয়সে এসে না তারা খুব বেশি কি বলবো দূরে যেতে চান না, বা তারা বলেন যে না আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়িতে এত বছর ধরে রয়েছি, এতটা স্মৃতি আমার, এত পাড়ার লোকের সঙ্গে পরিচয়, বা যাই হোক না কেন, ফ্ল্যাটে থাকলে বা কোনো আবাসনে থাকলে সেখানকার মানুষজনের সঙ্গে পরিচয়, এবার শেষ বয়সে এসে একটা দূরের কোনো স্টেটে গিয়ে বা একটা অন্য শহরে গিয়ে আবার নতুন করে সেট আপ তৈরি করা, সেক্ষেত্রে না মা বাবারা অনেক সময় আর একটু বেশি লোনলি হয়ে যায়। কারণ ধরো ছেলেমেয়েরা যখন, বা ধরো তোমার, তুমি বা তোমার হাজবেন্ড যেই হবে না কেন, তোমরা যখন ধরো চাকরিতে বেরিয়ে গেলে, ধরো 10টার সময় বেরোলে আবার সন্ধে 7টার সময় ফিরছো, একটা অপরিচিত জায়গায় গেলে কি হবে যে সেই সময়টায় তারা অনেকটা বেশি একা ফিল করবেন, মানে বা ধরো সেই সময়টায় তারা মনে করবেন যে এই সময় যদি আমি পাড়াতে থাকতাম হয়তো আমার বাড়ি থেকে বেরিয়ে বা বারান্দাতে বসেও হয়তো কিছু পাড়ার লোকের সাথে গল্প হচ্ছে, বা বিকেলবেলা হয়তো কোনো একটা পাড়ার কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তারা। তো আমার মনে হয় যে তুমি একটু ভালো করে আগে নিজের চিন্তাভাবনা করো যে তুমি এক্স্যাক্টলি ঠিক কিভাবে নিজের বাকি জীবনটাকে কাটাতে চাইছো, বা মায়ের সঙ্গে মাকে নিয়ে কোথাও শিফট করতে চাইছো নাকি, এরকমভাবে আমার মনে হয় তুমি একটু কথা বলো।
1: আমার যে জিনিসটা মনে হয় রিয়া, দেখো একটা কথা, সেটা সৌমিক বললো নিজেও, যে মানুষের বয়স বাড়লে না মানুষের একটা মানুষ লাগে, একটা সম্পর্ক লাগে। সেক্ষেত্রে তোমার ধারণাটা ইনিশিয়ালি খুব ঠিক যে তুমি চলে গেলে মায়ার কি হবে, বাট আমার একটা কথা বলি, দেখো জীবনটা তো খুব আনপ্রেডিক্টেবল। সাডেনলি তোমার মা, খুদা না খাস্তা এরকম কিছু হোক, সাডেনলি তোমার মা যদি চলে যান তাহলে কি হবে? তাহলে তো তুমিও একা হয়ে পড়বে।

0: রাদার তুমি যেটা করতে পারো, আমার মনে হয় তুমি এমন একটা অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ করতে পারো যেখানে তোমার পার্টনার যাকে তুমি বিয়ে করবে তাকে তুমি এই গোটা বিষয়টা খুলে বলতে পারো যে তোমাকে রেগুলার তোমার মায়ের সঙ্গে দেখা করতে হবে, ভিজিট করতে হবে, কিংবা সপ্তাহে তিন দিন মায়ের সাথে থাকতে হবে, তিন দিন তোমাদের তুমি এবং তোমার পার্টনার তার বাড়িতে থাকবে। এইভাবে যদি তুমি প্ল্যানিংটা করতে পারো তাহলে কিন্তু তোমার এই ইনডিসাইসিভনেসটা অনেকটা কেটে যাবে, তুমি একটা অ্যাকশনের দিকে এগিয়ে যাবে। দেখো একটা কথা হচ্ছে যে তুমি কোনো কর্ম করো কিংবা না করো, তুমি কি ফল পাবে বা না পাবে তা কিন্তু তোমার হাতে নেই। ফলত তুমি যদি মনে করো যে তুমি আজকে বিয়ে করবে না মায়ের জন্য, তুমি স্ট্যাগনেন্ট রাখবে তোমার ওই কর্মের দিকটা, তার মানে এই নয় যে তোমার কোনো ফল আসবে না। ডেফিনেটলি কোনো ফল আসবে, বিয়ে না করলেও তার একটা ফলাফল থাকে। কিন্তু ইউজুয়ালি কখনো কখনো এটা ভাবতে হয় যে আমি যদি নিজেকে ভালো না রাখি তাহলে আমি অন্য মানুষকে ভালো রাখবো কী করে। তোমার মাকে ভালো রাখার জন্য তোমার সমস্ত প্রচেষ্টার মধ্যে যদি বিয়ে করে তোমার ভালো থাকাটা তৈরি হয় তাহলে তোমার অবশ্যই বিয়ে করা উচিত, এটাই আমার মনে হয়। আপাতত কি একটা গান থাকবে?
1: হ্যাঁ, আপাতত একটা গান থাকবে এবং গানের পরে সৌমিক আর বাসু আবার ফিরবো তোমার মেসেজ নিয়ে 9903653992 তে। চটপট পরপর মেসেজগুলো পড়ছি, পরপর মেসেজগুলো পাঠাও। তার কারণ হচ্ছে আমরা 12টা অবধি থাকবো, বলতে বলতে অলরেডি কিন্তু স্টুডিও ক্লক বলছে যে 10:19 হয়ে প্রায় 25 সেকেন্ড। তাই এখন তোমাকে শোনাবো অরিজিৎ সিংয়ের তোমাকে চাই, খুব সুন্দর একটা রোম্যান্টিক গান, একটা ভালোবাসার গান। ভালোবাসার গানটা শুনে সৌমিক আর বাসু লাভ জাংশনে ফিরছি তোমার মেসেজ নিয়ে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার ওনলি ডেস্টিনেশনে লাভ জাংশনে সৌমিক আর বাসু আজকে তোমার সঙ্গে রয়েছি। এখন বাসুর হাতে তোমার মেসেজ 9903652992 তে তোমার মেসেজ।
2: আজ লাভ শটটা খুব ভালো হয়েছে দিদি, ভালো আছো? আমি মল্লিকা বলছি, আমার ভালোবাসা শুভমু বলেনি কোনোদিন আজও না। আচ্ছা, আমায় ভালোবাসে শুভম বলেনি কোনোদিন, আজও বলেনি। সবসময় আমায় কেয়ার করে, এটা করবি না ওটা করবি না বলে, বাট আমি নিজের ইচ্ছা মতো চলি কারণ কথা শুনি না। যদি ইচ্ছে হয় তাহলে আর ওর কথা শুনি না। আচ্ছা, যদি ইচ্ছা হয় তাহলে ওর কথা শুনি না হলে শুনি না। আমি ক্লাস এইট ও ক্লাস নাইন, ওকে আমি তুই বলেই বলি। জানো তো, ওর সাথে দুর্গাপুজোতে ঘুরতে যাই, আর ও আমার ফ্রেন্ড থেকে আমার একসাথে পড়তে যায়, আমি ওকে ফ্রেন্ড ভাবি। আচ্ছা, ও আমায় ভালোবাসে তাহলে বলছে না কেন বলো তো? ও কি আমায় ভয় পায় যদি ফ্রেন্ডশিপ নষ্ট হয় তাই বলছে না কি? বুঝতে পারছি না। হাফ মি, আচ্ছা হেল্প মি, তাড়াতাড়ি খেয়ে নিও রাতে।
1: আচ্ছা, বোঝা গেছে। আমি সমস্যাটা ঠিক বুঝতে পারলাম না। একজন বুঝতে পারলাম যে এইটা নাইনে পড়ে,
2: ও ক্লাস এইটে পড়ে, শুভম ক্লাস নাইনে পড়ে। শুভম ওর খুব ভালো বন্ধু, ওর সাথে ঠাকুর দেখতে যায়, টিউশন যায়, স্কুল যায়, হেন তেন করে। শুভম ওকে এখনো বলেনি যে ও ওকে ভালোবাসে, যে মেসেজ পাঠিয়েছে তাকে শুভম বলেনি যে শুভমকে ভালোবাসে। তো ও এখন কনফিউজ হচ্ছে যে শুভম কি তাহলে আমাকে ভয় পায় যে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য কি আমাকে আই লাভ ইউটা বলেনি? আমি বুঝতে পারছি না কি করবো।
1: আচ্ছা, খুব বাচ্চা হচ্ছে একটা মেসেজ, খুব ভালো লাগলো, খুব মিষ্টি একটা মেসেজ। কি যে পাঠিয়েছে তার নামটা কি জানো?
2: নামটা তো খেয়াল করলাম,
1: নামটা লেখেনি বোধ হয়। হ্যাঁ,
2: লেখেনি।
1: যাই হোক, যেটা তোমাকে বলার সেটা হচ্ছে, তুমি তো খুব পুচকি, তো এখন যখন শুভম তোকে তোমাকে ভালোবাসার কথা বলেনি, তো তুমি কি চাইছো যে শুভম তোমাকে তোমার ভালোবাসার কথাটা বলুক? কারণ তুমি এটা কি বুঝতে পেরেছো যে মানে ফিল করেছো যে শুভম তোমাকে ভালোবাসে, বা এরকম কোনো কি বলবো, কোনো সিগনাল কি তুমি শুভমের থেকে পেয়েছো? এরকম অনেক সময় হয়, মানে যেহেতু ক্লাস এইট ক্লাস নাইন বলছো, এই সময় অনেক হয় আর কি, যে টিউশন ব্যাচে বিভিন্ন রকম মানে কি বলবো হরকত লোকজন করে, যার ফলে বোঝা যায় যে হ্যাঁ ও আমাকে একটু ইঙ্গিত দিতে চাইছে, ধরো কি বলবো, একটু বেশি বেশি করে তোমার টিউশনের খাতাটা নিতে চাইছে, একটু বেশি বেশি করে ধরো কি বলবো, তোমরা ধরো সাইকেল নিয়ে পড়তে গেছিলে, সে চাইলে হয়তো একটু আগে চলে যেতে পারতো, সে একটু চাইছে যে তোমার সঙ্গে সঙ্গে করে যেতে, এগুলো হয়। তো তুমি কি এরকম কিছু বুঝতে পেরেছো যে শুভম এই জিনিসগুলো করেছে, নাকি সম্পূর্ণটাই তোমার নিজের ভাবনা, নাকি আদৌ শুভম কিছু ভাবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি একটা জায়গাতে পেতে পারো, তার নাম হচ্ছে শুভম। তুমি শুভমকে গিয়ে একদম বন্ধুর মতো করে তুমি জিজ্ঞেস করতেই পারো যে শুভম, আমার তোর সঙ্গে কিছু কথা আছে, আমার এগুলো ফিল হচ্ছে, আমার কি তুই কি চাইছিস আমার সঙ্গে কোনো সম্পর্কে যেতে, বা তুই কি আমাকে বলতে চাইছিস যে আই লাভ ইউ বা ইত্যাদি। আমার মনে হয় তুমি একবার শুভমের সঙ্গে সরাসরি কথা বলতে পারো, সেক্ষেত্রে তোমার মনে যে কনফিউশনটা রয়েছে সেটা দূর হয়ে যাবে। তোমার যদি এবার শুভম কি রিপ্লাই

0: দিল, শুভম কি বলল, তারপরের আমাদের কথাটা সেই মতো হবে। যদি শুভম বলে যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয়, হ্যাঁ আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এটা বলবো, তুমি কিন্তু এরকম কোনো কি বলবো ইগো রেখো না, বা এরকম কোনো এক্সপেকটেশন বলাটা ভুল, এরকম কোনো কি বলবো আশা রেখো না যে আমি কেন ওকে এই কথাটা বলতে যাব, শুভম কেন নিজে থেকে বলবে না। তার কারণ হচ্ছে দেখো, ভালোবাসার যখন তোমার একটু একটু ফিলিংস জন্মেছে, তোমার যখন মনে হয়েছে যে অপরদিকের মানুষটা, সেটা হতে পারে কোনো ছেলে হতে পারে বা কোনো মেয়ে হতে পারে, যেহেতু তুমি একজন মেয়ে এবং তুমি বলছো যে শুভম তোমার মনে হচ্ছে শুভম তোমাকে ভালোবাসে, তা আমার মনে হয় যে এক্ষেত্রে কোনো ইগো রেখো না যে আমি কেন আগে বলবো, কেন আগে বলবে না। হয়তো বলতে চাইছে, যেটা তুমি আমাদের বলেছ যে হয়তো বলতে চাইছে, বা হয়তো ওর মনে হচ্ছে এরকম যে আমাদের বন্ধুত্বটা, মানে তোমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যেতে পারে তুমি যদি না বলো বা ডিনাই করো, সেই ভয়ে হয়তো বলছে না, বা এই বন্ধুত্বটাও বজায় রাখতে চায়। আমার মনে হয় যে তুমি শুভমকে একবার সরাসরি একটু আলাদাভাবে অন্য বন্ধুদের মাঝে এটা জিজ্ঞেস করো না, এরকম সুযোগ পাবে, টিউশন ব্যাচেও হয়তো পাবে বা টিউশন ব্যাচের আগে পরেও হয়তো পাবে, কোনো একটা সময় কোনো একটা সুযোগকে কাজে লাগিয়ে তুমি একটু শুভমের সঙ্গে কথা বলো ডিরেক্টলি। আমার মনে হয় সেক্ষেত্রে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর তোমরা তো অনেক পুচকে, মন দিয়ে পড়াশোনা করো।
1: পরের মেসেজ, এটা বেশ বড় মেসেজ, লিখেছে রিয়ান গড়িয়া থেকে। আমাকে চিনতে পারছো? মনে আছে আমাকে? তোমাদের মনে পড়ছে? তোমরা আমার কত সুখ দুঃখের সঙ্গী, আমার কত স্মৃতির সাথে জড়িত, তোমরা কত স্মৃতি তোমার সাথে, জীবনে কত কিছু ঘটে গেল এতগুলো বছরে, যতদিন যাচ্ছে প্রকৃত ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা বাস্তব। যতদিন যাচ্ছে দেখছি, উপলব্ধি করতে পারছি কত বদলে যাচ্ছে, সবটাই স্বার্থ নিয়ে সম্পর্ক। আজ তোমরা লক্ষ্য করে দেখো, স্বার্থ শেষ, সম্পর্ক শেষ, স্বার্থ মিটে গেলে কেউ কাউকে চেনে না, এটাই এই জগতের নিয়ম। যতদিন যাচ্ছে এটা বাড়ছে, কত মেয়ে ভালোবাসার মিথ্যে অভিনয় করে চলে গেল, তারা আজ পাশে দেখলেও চেনে না, অথচ একদিন আমার কোলে জড়িয়েছিল, নিজেকে বড় করে তোলাটাই আজ আমার লক্ষ্য। তাহলে হয়তো তারা মানে মনে করবে কোনো দিন না, মনে করলে অসুবিধা নেই, আমি বড় প্লেয়ার হব একদিন। এমনি দাদা একটা কথা আশা করছি, প্রকৃত ভালোবাসলে ঠকতে হয়, ঠাকুর কি পরে কষ্ট দূর করে দেয়? বাও, ফিলোসফিক্যাল মেসেজ।
0: রিয়ান, তাই তো? রিয়ান, যেটা বলার সেটা হচ্ছে দেখো, তুমি একটা তোমার অবজারভেশন পাঠিয়েছ, বাসু আমি একটা জিনিস দেখেছি যে ধরো লাভ জাংশনে তো অনেকগুলো সপ্তাহ হয়ে গেল, অনেকগুলো দিন হয়ে গেল লাভ জাংশনে রয়েছি, এখানে ভালোবাসার মেসেজ পড়তে, আমরাও তো ভালোবাসার অনেকগুলো অ্যাঙ্গেল দেখেছি, অনেকগুলো কি বলবো অনেকগুলো দৃষ্টিভঙ্গি দেখেছি। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস তো বদলায়, প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট বলবো না, প্রত্যেকটা জিনিসই একটু একটু করে না চেঞ্জ হয়, যেরকমভাবে আমাদের সমাজ চেঞ্জ হচ্ছে, যেরকমভাবে আমাদের সারা পৃথিবী চেঞ্জ হচ্ছে, আমরা প্রত্যেক দিন একটু একটু করে কি বলবো একরকমভাবে আধুনিক হচ্ছি, সেই রকমভাবে আমাদের সম্পর্কগুলোও চেঞ্জ হচ্ছে, আমাদের কি বলবো ভালোবাসার যে বন্ডিং নয় ভালোবাসার যে কেমিস্ট্রিটা, যে ইকুয়েশনটা, সেটাও একটু একটু একটু একটু করে অন্যরকম হয়ে যাচ্ছে। এবার রিয়ান একটা ওর অবজারভেশন পাঠিয়েছে যে ভালোবাসার ক্ষেত্রে এরকমটা ওর মনে হয়েছে যে যত দিন যাচ্ছে ভালোবাসা শুধুমাত্র হয়তো স্বার্থ নির্ভর হয়ে যাচ্ছে, বা ভালোবাসা শুধুমাত্র হয়তো অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে, মানে মোটামুটি ও যা বলতে চেয়েছে একে অপরের সঙ্গে। কিন্তু দেখো, এটা একটা পার্টিকুলার অবজারভেশন, সেটা শুধুমাত্র রিয়ান তোমার। ধরো আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, না আমার এটা মনে হয় না, একদমই মনে হয় না। তার কারণ আমি আমার সময়কার স্কুল লাইফের আমার যে বন্ধুবান্ধব ছিল, আমি তাদের ভালোবাসা দেখেছি, বা সেই সময়তে যারা আমার থেকে বয়সে একটু বড় ছিল, ধরো সেই সময় যারা কলেজে পড়তো, তাদের ভালোবাসা দেখেছি। ভালোবাসার না মরাল অব দ্য স্টোরি না একটাই থাকে, সেই মরাল অব দ্য স্টোরির একটা নাম হতে পারে বিশ্বাস, ভরসা, একে অপরের প্রতি যে আমরা কি বলবো হয় না একটা মানে ইনভিজিবল শপথ বাক্য পাঠ করি আমরা, যেটা মনে মনে প্রত্যেকে আয়নার সামনে, যে এটা আমার ভালো লাগার মানুষ বা এটা আমার ভালোবাসার মানুষ, আমি এর সঙ্গে থাকব, আমি এর সঙ্গে চাইছি আমার বাকি জীবনটা কাটাতে, সেটা আমরা বজায় রাখবো। সেটা প্রত্যেকটা জেনারেশনেই সত্যি, সেটা প্রত্যেকটা সময়তেই সত্যি। আর ব্রিয়ান লাস্টে একটা কথা লিখেছে যেখানে ও বলছে যে ভগবান হয়তো সবসময় চায় না এরকমটা, কিন্তু ব্যাপারটা না ঠিক সেরকম নয়। কোন সময় দেখবে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। তুমি দেখবে তোমার স্কুলেই দেখবে বা তোমার কলেজেই দেখবে, প্রত্যেকটা মানুষ তো আলাদা আলাদা পরিবার থেকে উঠে আসে, প্রত্যেকটা মানুষ জীবনে দাঁড়ানোর জন্য, তার কেরিয়ার গড়ার জন্য আলাদা আলাদা রকমভাবে প্রত্যেকটা জীবন মানুষের, মানে প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা রকমভাবে স্ট্রাগল রয়েছে। দেখবে প্রত্যেকটা মানুষ কিন্তু একদম মানে কোনো ডেট ধরে বা ইয়ার ধরে এক রকমভাবে সাকসেসফুল হয় না। কেউ হয়তো তুমি দেখবে কলেজ থেকে পাশ করার পরেই খুব তাড়াতাড়ি হয়তো সে জীবনে এস্টাবলিশ হয়ে গেল, খুব তাড়াতাড়ি সে তার জীবনটা অন্যরকমভাবে গুছিয়ে নিল। কেউ দেখবে কারোর কিছু বছর হয়তো একটু বেশি সময় লাগছে। বা তুমি এরকমও দেখতে পারো যে তোমার স্কুলে বা কলেজে যে ছেলেটাকে মনে হতো এই ছেলেটা ফার্স্ট বয়, এ হয়তো জীবনে এই এই ব্যাপারগুলো করবে, মানে যেটা তুমি মনে মনে ভাবতে, এ হয়তো জীবনের এত শিখরে উঠবে বা ঠিক এই এই জায়গায় পৌঁছাবে, যেরকম ধরো তোমার ফার্স্ট বয় বা সেকেন্ড বয় বা যারা হয় তাদেরকে নিয়ে ধরো স্যারেরাও খুব বেশি এক্সপেকটেশন রাখেন। কিন্তু তুমি ধরো জীবনে এরকমও দেখতে পারো যে তুমি যতটা ভেবেছিলে তারা জীবনের যতটা সাকসেসফুল হবে ততটা ঠিক হলো না।
1: ঠিক
0: তার থেকে হয়তো যে ছেলেটাকে স্কুলে হয়তো অত পপুলার ছিল না, যে হয়তো ফার্স্ট বেঞ্চেও নয় লাস্ট বেঞ্চেও নয় কোনো একটা মাঝামাঝি বেঞ্চের একটা কোনায় বসে থাকতো, যার সঙ্গে খুব বেশি ছেলে মেয়ে কথা বলতো না বা স্যারেদের খুব বেশি চোখে পড়তো না, কিন্তু তুমি দেখতে পারো হঠাৎ করে সে জীবনের এমন একটা সাকসেসফুল জায়গায় পৌঁছে গেল যেটা কোনোদিন এক্সপেক্টই করতে পারেনি।
1: অ্যাবসলিউটলি
0: এই সমস্ত কিছুর কারণ, মানে বলার কারণ একটাই, যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা সময় থাকে, প্রত্যেকটা মানুষের জীবনের একটা আলাদা আলাদা ফেজ থাকে। এবার প্রত্যেকটা মানুষের জীবনের যে স্ট্রাগলগুলো থাকে সেই স্ট্রাগলগুলোর ডেফিনেশন আলাদা, সেই স্ট্রাগলগুলোর ধরন আলাদা। কারো স্ট্রাগলটা হয়তো রিলেশনশিপ নিয়ে, কারো স্ট্রাগলটা হয়তো আমি আজকে রাত্রে কি খাবো বা আজকে রাত্রে যদি আমি এইটা খেয়ে নিই কালকে সকালে খেতে পারবো তো, এইটা নিয়ে। কারোর জীবনের স্ট্রাগলটা হয়তো আমি এই চাকরিটা পেয়েছি আমি ওই চাকরিটা কেন পেলাম না, এইটা নিয়ে। বা কারোর জীবনের স্ট্রাগলটা হয়তো আমি জীবনে বিয়ে করব কি করে, আমি যদি অন্য বাড়িতে চলে যাই আমার মাকে কে দেখবে, এইটা নিয়ে। তো প্রত্যেকটা মানুষের জীবনের স্ট্রাগল আলাদা, প্রত্যেকটা মানুষের জীবনের ধরন ফেজ সবটাই আলাদা। আমরা যেন কখনোই এরকম না ভেবে নিই যে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, আমার সঙ্গে একটা রিলেশনশিপ ছিল একটা মেয়ের বা আমার সঙ্গে একটা রিলেশনশিপ ছিল একটা ছেলের, সে আমাকে ঠকিয়ে চলে গেল অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে, তার মানেই পৃথিবীতে রিলেশনশিপ বলে কিছু এক্সিস্ট করে না, পৃথিবীতে ভালো ছেলে মেয়ে নেই, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু হয় না, সমস্ত কিছু স্বার্থ নির্ভর, এইরকমভাবে ভাবলে কিন্তু হবে না। কারণ আমরা সবাই মনে করি যে আমি যেটা পৃথিবীতে দেখছি এটাই বোধহয় পৃথিবী, না, আমরা যতটা দেখছি তার বাইরেও কিন্তু একটা অনেক বড় পৃথিবী রয়েছে। তুমি তোমার বাড়ির ছাদের একদম মানে খুব টপ পজিশনে উঠে একটা দিগন্ত রেখা অবধি দেখতে পারো, এবং সেটাও একটা লিমিটেশন, তুমি কিন্তু খালি চোখে তার থেকে খুব বেশি দূরে দেখতে পাবে না যে ঠিক ওপারটায় কি হচ্ছে বা ওই দিগন্ত রেখাটা যতদূর আমি দেখতে পাচ্ছি তারপরের পৃথিবীটা কেমন। আমি যেরকম দেখছি এরকম হতেও পারে নাও হতে পারে।
1: মেরে ভাই রিয়ান, তোমাকে একটাই কথা বলবো, চিরদিন কাহারও সমানও নাহি যায়। আবার বলছি, চিরদিন কাহারও সমানও নাহি যায়। সময় পাল্টাবে বন্ধু, তখন তুমি বলবে ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখে গি জালিম। আর এই মুহূর্তে তোমাদের জন্য রইল ব্যাক টু ব্যাক দুটো গান, গানের পরে কিন্তু আছে সারপ্রাইজ।

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা তোমাকে চাই। গল্পের ন্যারেশনে অরিজিৎ, অন্যান্য চরিত্রে বাসু, অপরূপা, উজ্জ্বল ও গোপা। শুরু হচ্ছে লাভ শর্টস তোমাকে চাই।
1: সকাল সকাল তিন্নি হাজির সৌরভের বাড়িতে। হ্যাঁ, সৌরভ সেই কবি চলে গেছে বিদেশে পিএইচডি করতে, তবু তিন্নির কাছে এটা সৌরভের বাড়ি। ওর সৌরভ তার বাড়ি, আর সৌরভের মা

0: ওকে ভীষণ ভালোবাসে। পাশের বাড়ির মেয়ে কিনা, আর তিন্নি মেয়েটা এমনিতে খুব মিষ্টি, সবাইকে একেবারে আপন করে নিতে জানে।
1: কাকিমা, সৌরভদার ফ্লাইট কখন গো?
2: কলকাতা ঢুকতে ঢুকতে 4টে বেজে যাবে বলল। কাল রাতে অনেকক্ষণ কথা হয়েছে আমার সঙ্গে। ছেলেটা কতদিন পর বাড়িতে ফিরবে বলতো?
1: ও, সৌরভদার পিএইচডি তাহলে শেষ?
2: সেরকমই তো বলল। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এলেই আমার শান্তি।
0: পাশ থেকে সৌরভের বাবা বলল,
3: গিন্নি, অত শান্তির আশা করো না। ছেলে কি তোমার আঁচলে বাঁধা থাকবে? সে আবার বাইরেই সেটেলড হবে।
2: তুমি আবার এসব কথা কেন বলছো গো? বাবু তোমাকে কিছু বলেছে?
3: এতে বলার কি আছে? একবার যে বিদেশে স্বাদ পেয়েছে, সে তোমার এই আইরিটোলার বাড়িতে এসে থেকে যাবে ভেবেছ?
0: কথাগুলো বলে স্নান করতে চলে গেল সৌরভের বাবা। ওদিকে এতদিন পর ছেলে বাড়ি আসার আনন্দ কোথাও যেন এক ঝটকায় নিভে গেল। ছেলেটা তাহলে থাকবে না? মায়েরা অত আসলে না প্র্যাকটিক্যাল হতে পারে না। পুরো বিষয়টা বুঝতে পেরে তিন্নি সৌরভের মাকে বলল,
1: আরে আগে তাকে আসতে তো দাও, তোমরা সবাই মিলে এমন শুরু করলে না?
2: না রে বাবু, মনে মনে তৈরি থাকাই ভালো। তোর কাকু ভুল তো কিছু বলেনি। এই বাপ মায়ের ভিটেতে কি বা এমন আছে বল যে ছেলেটা বিদেশের ওই সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এখানে এসে পড়ে থাকবে?
1: বারে পড়ে থাকবে কেন? নিজের বাপের বাড়িতে রাজার পুত্র রাজকুমার হবে। এই যেমন দেখো না, আমি নিজের বাপের হোটেলে একমাত্র উত্তরাধিকারিণী।
2: তুইও যেমন পাগলি মেয়ে একটা। দেখবো দেখবো কতদিন বাপের বাড়িতে পড়ে থাকিস তুই। এবার একটা বিয়ে দিয়ে তোমার একটা শ্বশুর বাড়ির ব্যবস্থা করতে হবে, দাঁড়া।
0: এইবার তিন্নি হঠাৎ একটু লজ্জা পেয়ে গেল। কথাগুলো শুনে ওর মনে হলো যে সৌরভের মা যেন নিজের বাড়ির বৌমার জন্যই কথাগুলো বললেন, আর এই বাড়িটাই হবে তিন্নির শ্বশুর বাড়ি। সৌরভদার খবর নিতে এসে একেবারে নিজেই অপ্রস্তুত হয়ে তিন্নি বলল,
1: আমি এখন যাই কাকিমা, সৌরভদার ফিরতে তো রাত হবে, কাল দেখা করতে আসব।
0: সৌরভ বাড়ি ফিরেছে। পরদিন তিন্নি ওদের বাড়ি গেল সৌরভের ভীষণ ফেভারিট লোটে মাছের ঝুড়ো আর এক হাঁড়ি রসগোল্লা নিয়ে। কলকাতায় থাকতে তিন্নির মা প্রায়ই এই রান্নাটা করত, আর গন্ধ পেলেই সৌরভ ওদের বাড়িতে গিয়ে তিন্নির মায়ের হাতের লোটে মাছের ঝুড়ো খেত। আজকে অবশ্য রান্নাটা তিন্নি নিজেই করেছে। বাড়ির ভেতর ঢুকে ওর চোখ দুটো সৌরভটাকেই খুঁজছে। ওদের দেখা হবে 5 বছর পর। পড়াশোনার চাপে একবারও সৌরভের কলকাতা ফেরা হয়নি। এর মধ্যে কাকিমার হাতে খাবারটা দিল তিন্নি।
2: তিন্নি, সৌরভের সঙ্গে দেখা করবি তো মা? ওর ঘরে যা, বাবুন ওখানেই আছে, যা।
0: তিন্নি সৌরভের ঘরে গেল।
1: সৌরভদা?
0: সৌরভ খাটে আধশোয়া হয়ে মোবাইল টিপছিল, আর তিন্নিকে দেখে এবার জাস্ট উঠে বসল।
4: আরে তিন্নি, তুই আয় আয়।
1: কেমন আছো তুমি সৌরভদা?
4: যেমন দেখছিস আমায়, আয় এখানে বস।
0: ইশারা করে তিন্নিকে খাটে বসতে বলল সৌরভ। তিন্নিও বসল।
1: বাবা, তুমি কি জিম করো নাকি গো? একদম সিনেমার হিরোদের মতো চেহারা হয়ে গেছে পুরো।
4: করতে হয় করতে হয়। আর ওখানে আরেকটা খুব ভালো জিনিস আছে বুঝলি, বেশিরভাগ লোকজন ওখানে সাইক্লিং করে। আমিও সকাল বিকেল ওদের সাথে সাইক্লিং করতাম, শরীরটাই ফুরফুরে হয়ে যায়। যাকে, তোর কলেজ কেমন চলছে এখন?
1: এই তো ফাইনাল ইয়ার।
4: এরপর কি করবি কিছু ভাবলি?
1: এমবিএ করব ভাবছি, চাকরি পেতে খুব একটা অসুবিধে হবে না।
4: বাইরে যাওয়ার মেন্টালিটি আছে তো? জব অফার যদি পাস তাহলে চলে যাবি, মনে রাখবি ক্যারিয়ার কামস ফার্স্ট।
0: থামল সৌরভ। তিন্নির উৎসাহটা কেমন যেন হঠাৎ করে দমে গেল। সৌরভের বাবার কথাগুলো মনে পড়ে গেল। সৌরভটা তাহলে সত্যি সত্যি চিরকালের জন্য বাইরে সেটেল করবে।
1: তুমি কবে ফিরে যাচ্ছ সৌরভদা?
4: আপাতত কিছুদিন আছি, এরপর কি করি দেখা যাক।
1: শোনো, তোমার জন্য তোমার ফেভারিট লোটে ঝুড়ো এনেছি আর রসগোল্লাও, খেয়ে নিও। বিদেশে থাকলে কিন্তু এসব জুটবে না কপালে, মনে রেখো।
4: কেন জুটবে না, তুই আছিস তো।
0: এইবার তিন্নি লজ্জা পেল কিছুটা, ঘাবড়েও গেল। সৌরভদার সঙ্গে ও কিভাবে একসঙ্গে বিদেশে থাকবে, সেই কথাটা ভেবেই ওর মনে মনে একটা

0: রোমাঞ্চ হলো।
1: আমি আমি মানে আমি কিভাবে তোমার সাথে?
2: কেন, তুই যাবি আমার কাছে, বেরিয়ে আসবি, কাকিমাও যাবে, তখন আর আমাকে কে আটকাচ্ছে লোটে ঝুড়ো খাওয়া থেকে?
3: কথাবার্তা শেষ করে নিজের বাড়িতে ফিরে গেল তিন্নি। সৌরভ যখন বিদেশে যায় তখন তিন্নির কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এখন সে বড় হয়েছে, তার হাতে একটা স্মার্টফোন এসেছে, আর সৌরভের কাছে এখনো নাম্বারও আছে, আর ওর কাছে ওর সৌরভ তার নাম্বার। পরদিন সৌরভ ওকে ফোন করল।
2: এই শোন, কলকাতা ঘোরাবি আমাকে? সেই শেষ কবে বইপাড়া চত্বরে গেছি এখন সেসব মনেও নেই। এয়ারপোর্ট থেকে বাড়ি আসার পথে দেখলাম কলকাতাটা অনেক বদলে গেছে। চল একবার কলেজ স্ট্রিটটা ঘুরে আসি, দেখি কতটা বদলালো।
3: সৌরভদের সঙ্গে বেরোবে বলে তিন্নি ভীষণ সুন্দর করে সেজেছে। সৌরভের প্রিয় রং হলুদ, আর সেই রঙের একটা কুর্তি আর ব্লু জিন্স পরেছে তিন্নি। চোখে মোটা করে কাজল দিয়েছে, কপালে ছোট্ট একটা টিপ পরেছে, কানে সিলভারের গয়না, অসম্ভব সুন্দর লাগছে ওকে দেখতে।
1: ওই দোকানটায় চলো।
2: কোনটা রে? ও হ্যাঁ, আরে সেই দোকানটা
1: তোমার মনে আছে এখনো?
2: মনে থাকবে না আবার, এককালে আমি তো তোকে নিয়ে আসতাম তোর সব বই কিনতে।
1: হ্যাঁ, আর আমি পড়ার বই কিনবো না বলে ওই দোকানটায় ঢুকে মন খারাপ করে বসে থাকতাম। ওই দোকানের কাকু তো তখন আমাকে চকলেট দিত, আর নিজে অন্য দোকান থেকে আমার পছন্দের গল্পের বইটা আনিয়ে দিত, মনে আছে তোমার?
2: আমি বাইরে চলে যাওয়ার পর তুই বইপত্র কিনতে একাই আসতিস?
1: হ্যাঁ, বাবা নিয়ে আসতো মাঝে মাঝে, আর লাস্ট দুটো বছর তো আমি একাই এসেছি। কিন্তু যতবার এসেছি না, আমি তোমাকে খুব মিস করেছি জানো।
2: বেশ করেছিস, আমি না থাকলে তোকে এখানকার বিখ্যাত ডাবের শরবতটাই বা কে খাওয়াবে বল? চল তো যাই একবার, টেস্ট একই রকম আছে কি না একবার পরখ করতে হবে।
3: পুরো কলেজ স্ট্রিট জুড়েই ওদের হারিয়ে যাওয়া স্মৃতির গন্ধটা এখনো সরস সতেজ। সৌরভ ওকে ওর পছন্দের অনেকগুলো বই কিনে দিল, তারপর ওরা জমিয়ে খাওয়া দাওয়া করলো। তিন্নি বলল,
1: আমাদের তো খুব তাড়াতাড়ি হয়ে গেল সৌরভদা, চলো না নন্দনে যাই।
3: তিন্নির কথায় এক বাক্যে রাজি হলো সৌরভ। বরাবরই ছেলেটা সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে। আগে ওদের দুই পরিবার একসঙ্গে নন্দনে সিনেমা দেখতে আসতো, আর তিন্নির যেতে সৌরভ ওকে ওখান থেকে নিয়ে যেত পাশের একটা ছোট্ট দোকানে ঠিক ইন্টারভ্যালের সময়। সেই দোকানের কাকুর হাতে লস্যির মতো লস্যি সারা কলকাতায় কোথাও পাওয়া যায় বলে ওরা মনে করে না। তিন্নি বলল,
1: লস্যি খাওয়াতে হবে কিন্তু, আমি কিচ্ছু শুনব না।
2: তুই একটা পাগলি জানিস, একদম আগের মতোই আছিস, একটু বদলাসনি।
1: আচ্ছা সৌরভদা, তুমি বলছিলে শহরটা বদলে গেছে, এখন বললে আমি নাকি আগের মতোই আছি, আর তুমি?
2: সেটা তুই বল, আমাকে দেখে কি তোর মনে হচ্ছে যে আমি বদলে গেছি?
1: বুঝতে পারছি না ঠিক।
2: খুব বড় হয়ে গেছিস দেখছি, পাকা পাকা কথা বলছিস বেশ।
3: কথা বলতে বলতে এই সৌরভের ফোন এলো।
2: অ্যানি, হে, আর ইউ অল রাইট? আই ওয়াজ জাস্ট রোমিং অ্যারাউন্ড মাই সিটি, ইউ নো আ লট হ্যাজ চেঞ্জড, উইল শো ইউ এভরিথিং ইন ডিটেইল, ওকে ডার্লিং, বাই, টেক কেয়ার।
3: তিন্নির মুখটা কালো হয়ে গেছে। সৌরভের ফোনটা রাখতেই তিন্নি জানতে চাইল যে সৌরভ এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল। সৌরভ ওকে জানালো অ্যানির কথা, ওদের প্রেমটা গত 3 মাসের। আজকে গোটা দিনটা তিন্নির জন্য সত্যি খুব স্পেশাল ছিল, কিন্তু তার শেষটা এভাবে হবে সেটা বোধহয় সে কল্পনাও করেনি। ওর সৌরভদের জীবনে অন্য কেউ আছে, ও শুধু জাস্ট পাশের বাড়ির মেয়ে। নিজের মন খারাপ সৌরভকে বুঝতে দিল না কিছুতেই। সেদিন রাত্রিবেলা নিজের ঘরের খাটের ওপর শুয়ে বালিশে মুখ গুঁজে অনেকটা কাঁদল তিন্নি। এর মাঝেই কেটে গেল 1 মাস। কখনো সৌরভ ওর বাড়িতে আসে, আবার কখনো সৌরভের বাড়িতেও যায়, তবে সেটা কম। মুখের আলাপ হাসি ঠাট্টা সবটাই অনেকটা কমিয়ে দিয়েছে তিন্নি, শুধু একটু বেশি মন দিয়েছে পড়াশোনায়। এরই মধ্যে একদিন সৌরভদের বাড়িতে গিয়ে কাকিমার থেকে জানল,
4: ছেলেটাকে বোধহয় আর ধরে রাখতে পারলাম না রে মা, ছেলে আমার বাইরেই চাকরি করবে, কাল বলল কি একটা ভালো অফার পেয়েছে।
3: এই কথাটার প্রতিবাদ করে সৌরভের বাবা বলল,
5: আচ্ছা ধরে রাখার কি আছে,
0: ছেলে উন্নতি করবে ওতে তোমার কোথায় আনন্দ করা উচিত তা না করে উল্টোপাল্টা মানধাতার আমলের মতো কথা বলে চলেছ। শোনো, আজকের দিনের ছেলে মেয়েদের অ্যাম্বিশন থাকবে, সেটাই তো আমাদের চাওয়া উচিত। ওদের ভালো থাকাতেই তো আমাদের ভালো থাকা।
3: তিন্নির মাথায় সব এলোমেলো হয়ে গেল। ও কার সাপোর্ট নেবে? হ্যাঁ, সৌরভ দা উন্নতি করলে ও সত্যি খুব খুশি হবে, কিন্তু ওর মনটাও কোথাও যেন চাইছে যে সৌরভ দা বাইরে না যাক, এখানে এই বাড়িতেই থাকুক চিরটাকাল।
1: কাকিমা, তুমি মন খারাপ করো না গো, দাঁড়াও আমি একবার কথা বলছি সৌরভ দার সাথে।
3: সৌরভের ঘরে গেল তিন্নি, খুব ব্যস্ত হয়ে ল্যাপটপে কি সব কাজ করছিল সৌরভ।
1: সৌরভ দা, তুমি কি খুব ব্যস্ত?
2: হ্যাঁ, কেন বলতো?
1: তুমি চাকরি নিয়ে বাইরে চলে যাবে কাকিমা বলছিল।
2: ভালো একটা অফার পেয়েছি জাপানে, দেখি কত দূর কি এগোয়।
1: এখানেও তো তুমি অনেক ভালো অফার পাবে সৌরভ দা।
2: এটা বেশ বড় কোম্পানি বুঝলি, একবার ঢুকতে পারলে সিভিটা ভারী হবে। তুই এখন এসব বুঝবি না, এমবিএ করবি বলছিলি না, একবার পড়াশোনা কমপ্লিট কর, দেন বুঝতে পারবি।
1: কাকিমা খুব দুঃখ পাচ্ছে গো।
2: হ্যাঁ আমি জানতাম মা বুঝতে চাইবে না। আচ্ছা একটা কাজ কর না, তুই যখন আছিস তোকে মা তো সত্যি খুব ভালোবাসে, তুই একবার ট্রাই কর না, মেয়েরা মেয়েদেরকে বোঝালে ঠিক বুঝবে।
3: তিনি মনে মনে হাসল যে নিজেই চায় না যে সৌরভ দূরে চলে যাক, সে আর একটা মানুষকে ওই একই দুঃখটা ভুলতে কিভাবে সাহায্য করতে পারে।
1: কবে যাচ্ছ?
2: দাঁড়া দাঁড়া, এখনো অনেকগুলো কাজ বাকি আছে, এক্ষুনি যাচ্ছি না।
3: কেটে গেল আরো তিনটে সপ্তাহ। তিন্নি এই কদিনে সৌরভকে অ্যাভয়েড করেছে, যে থাকবার নয় তার প্রতি মায়াবাড়ি আর কি লাভ। সৌরভ ফোন করলেও ফোনটা ধরেনি, কোথাও যেতে বললে পড়াশোনার দোহাই দিয়ে কাটিয়ে দিয়েছে, মেসেজ করলে উত্তর দিয়েছে অনেক পরে। সেদিন হঠাৎ সৌরভ ওর বাড়িতে এসে হাজির, মেজাজটা বেশ খিটখিটে।
2: কি ব্যাপার বলতো, পড়াশোনার খুব চাপ নাকি রে তোর?
1: হ্যাঁ একটু চাপ আছে। কেন, তোমার কিছু আর্জেন্ট বলার আছে?
2: বাবা, তোর হঠাৎ গলার স্বর পাল্টে গেল দেখছি, তুই তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলিস না।
1: ও কিছু না, এমনি আসলে খুব চাপ চলছে তো তাই।
2: বাজে কথা বলিস না, চাপ থাকলে চাপের কথা সেভাবেই শেয়ার করতিস, বেশি বড় হয়ে গেছিস নাকি?
1: এভাবে কেন কথা বলছো তুমি সৌরভ দা, বড় যে হয়েছিস সেটা তুমি বোঝো না? আমি কি চিরকাল তোমার পাশের বাড়ির ওই ছোট্ট মেয়ে তিন্নি হয়ে থাকবো?
2: আমার কি হয়েছে সেটা বলার জন্য তোকে কাল কম করে হলেও 15 বার ফোন করেছি, ধরার প্রয়োজনটাও বোধ করিস না।
1: মানে কি হয়েছে তোমার?
2: এখন কেন জানতে চাইছিস?
1: তুমি বলো কি বলবে, তুমি বলতে চাইলে তাই
2: বলবো। না ভাগে এখান থেকে,
1: আমার কোথাও যাওয়ার নেই, তুমি এসেছো আমার বাড়িতে তাও ঝগড়া করতে, আর দুদিন পরে তুমি নিজেই চলে যাবে, হয়তো নতুন চাকরি নিয়েই কিছু বলার আছে তোমার। আমি একটু ব্যস্ত ছিলাম সৌরভ দা, তুমি বসো এখানে, বলো কি বলবে।
3: তিন্নির কথায় পাত্তা না দিয়ে এর আগে একেবারে গজগজ করতে করতে ওদের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সৌরভ। কিছুক্ষণ পরে তিন্নি গেল সৌরভের বাড়িতে, ঘরে ঢুকে দেখলো যে সৌরভ খাটের ওপর উল্টে শুয়ে রয়েছে।
1: সৌরভ দা আসবো?
2: তোর এখন কি চাই এখানে,
1: কি হয়েছে তোমার?
3: মুখ তুলে না তাকিয়ে সৌরভ উত্তর দিল,
2: জানার দরকার নেই তোর,
1: বলবে বলেই তো ফোন করেছিলে, আমার বাড়িতেও গিয়েছিলে, বলো না আমি তো এসেছি।
3: তিন্নির কথায় কিছুটা শান্ত হয়ে উঠে বসলো সৌরভ। তিন্নিকে উদ্দেশ্য করে বলল,
2: আচ্ছা আমি কি খুব ওল্ড স্কুল রে তিন্নি?
1: হঠাৎ এই কথা বলছো কেন?
2: তাহলে কেন একটা ব্রেকআপ মেনে নিতে এত কষ্ট হচ্ছে আমার, তাও মাত্র 3 মাসের সম্পর্ক?
3: এইবার সবটা পরিষ্কার হলো তিন্নির কাছে, অ্যানি সৌরভকে ছেড়ে চলে গেছে।
1: আরে বাবা, তোমার কষ্ট হচ্ছে সেটাও ওকে জানাও, আবার প্যাচ আপ করে নাও তোমরা, শুধু শুধু একটা সম্পর্ক ভাঙবে কেন বলো তো?
2: She dumped me for another man.
1: কি বলছো? আর তুমি কিচ্ছু বললে না?
2: কি বলবো আমি? Am I stupid? আমার কি কোনো মান সম্মান নেই যে ওকে কনভিন্স করবো থেকে যাওয়ার জন্য?
1: তা কেন, অ্যাট লিস্ট 2-4টে কথা শোনাও মন ভরে, দোষারোপ করো, ঝামেলা করো, ওর বোঝা উচিত যে অন্যায় করেছে।
2: সে যা করার আমি করেছি, এর বেশি আমার দ্বারা হবে না।
1: তাহলে এখন তুমি কি করবে?
2: জাপানের কোম্পানির অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, সামনের মাসে 1-2 তারিখের মধ্যে জয়েন করতে হবে।
1: ভালো থেকো তুমি সৌরভ দা, ঠিক যেমন ভাবে নিজের লাইফটা কাটাতে চাও সেইভাবে কাটিও, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট সামওয়ান বেটার দ্যান অ্যানি।

0: কথাগুলো বলেই সৌরভের ঘর ছেড়ে বেরিয়ে গেল তিন্নি। সৌরভের মনে হল এই তিন্নিকে সে আগে কখনো দেখেনি, মেয়েটা হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেছে। এই ঘটনার সপ্তাহখানেক পরে সৌরভের সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো তিন্নির।
1: কিরে, কলেজ থেকে বাড়ি ফিরছিস?
2: হ্যাঁ।
0: উত্তর দিয়ে যাবার জন্য উদ্যত হলো তিন্নি। সৌরভ ওকে থামিয়ে জিজ্ঞাসা করল,
1: গট গট করে ওরকম ভাবে চলে যাচ্ছিস? আজকাল তো আমার বাড়ির ধারেও আসিস না দেখছি, কি হয়েছে বলতো তোর?
2: তোমার যাবার তোড়জোড় কেমন চলছে?
1: এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না তিন্নি, বড্ড পাকা হয়ে গেছিস আজকাল। ঠিক আছে, বলতে চাস না যখন বলতে হবে না, আমাদের বাড়িতে আসতেও হবে না, যা যেখানে যাচ্ছিলিস যা।
0: তিন্নি আবারও কোনো কথার উত্তর না দিয়ে চলে যেতে উদ্যত হল। সৌরভ ওকে আবার থামালো।
1: এই শোন, কাল একটু আমার সঙ্গে বেরোবি দুপুর দুটো নাগাদ?
2: আমার হবে না সৌরভদা, এক্সট্রা ক্লাস আছে।
1: কাল রবিবার, তাও আবার এক্সট্রা ক্লাস? কি বলছিস? কি আমি যা বলছি তাই শুনবি চুপচাপ? ঠিক দুপুর দুটোর সময় আমার বাড়ি থেকে বেরোবো, তোকেও যেন তোর বাড়ির সামনে দেখতে পাই।
0: তিন্নিকে অর্ডার দেওয়ার মতো করে কথাগুলো বলে হেঁটে এগিয়ে গেল সৌরভ। পরদিন এক প্রকার বাধ্য হয়েই তিন্নি বেরিয়েছে সৌরভের সাথে।
2: কোথায় যাচ্ছি আমরা?
1: জানি না, আমার খুব বোর লাগছিল রে তিন্নি, কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু সময় কাটাই।
0: মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি খেলে গেল তিন্নির। ওর সৌরভদা ওকে বলেছে যে ওর সঙ্গে সময় কাটাতে চায়, এত দিনের কাঠিন্য এক লহমায় মুছে যেতে বসেছে।
2: একটা রিকোয়েস্ট করব প্লিজ, রাখবে তুমি, শুনবে আমার কথা?
1: আমি জানি তুই আমাকে কি বলবি, এই তো যাতে আমি শহরটা ছেড়ে না যাই।
2: সবই যখন জানো তাহলে সবাইকে কষ্ট দাও কেন?
1: বড় হ, বুঝতে পারবি।
2: আমি বড় হয়ে গেছি আর তুমি বুড়ো হয়ে গেছো, বুঝলে?
1: হ্যাঁ, বড় হয়ে গেছিস বলেই তো আমাকে আজকাল বড্ড অ্যাভয়েড করিস, তাই না?
2: অ্যাভয়েড করেছি কেন মনে হলো তোমার? মানে এরকম কিছুই হয়নি।
1: আলবাত অ্যাভয়েড করেছিস, আমি কি কিছুই বুঝি না? শোন তিন্নি, আচ্ছা তুই কি আমাকে ভালোবাসিস?
0: সৌরভের এমন আকস্মিক আক্রমণে বিস্ময় একেবারে হতবাক হয়ে গেল তিন্নি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সৌরভের চোখের দিকে।
1: বাসিস বল, বাসিস বলেই তো অ্যানির কথা শোনার পর থেকে অ্যাভয়েড করছিস। আমি চলে যাব শুনে অ্যাভয়েড করার মাত্রাটা আরও বাড়িয়ে দিলি। তুই চুপচাপ খেল দেখাবি আর তোর সৌরভদা কিছুই বুঝতে পারবে না, তাই না?
0: নিজেকে কিছুটা সামলে নিয়ে তিন্নি সৌরভকে বলল,
2: কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না সৌরভদা।
1: জানি না আমি, কিন্তু তোর কথায় কলকাতায় থেকে যেতে বড্ড ইচ্ছে করছে, মনে হচ্ছে চলে গেলে খুব দামি কিছু একটা হারিয়ে ফেলবো। আচ্ছা কি করি বলতো?
2: তবে যেও না প্লিজ, থেকে যাও না, আমার জন্য, কাকিমার জন্য, তোমার এই প্রিয় শহরটার জন্য থেকে যাও না প্লিজ।
0: এর পরের ঘটনাটা খুবই গতানুগতিক। সৌরভ জাপানের অফারটা ছেড়ে উত্তর কলকাতায় আহিরিটোলায় নিজের পৈতৃক বাড়িতে থেকে যাবার সিদ্ধান্ত নেয়। সৌরভের বাবা অবাক এবং খুশি, কিছুটা আবার কিংকর্তব্য বিমূঢ় বটে। সৌরভের মা এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ না জেনে এবং জানার কোনো ইচ্ছা প্রকাশ না করেও আনন্দে একেবারে আত্মহারা হয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসেছে। আর তিন্নি তার সৌরভদার সঙ্গে ধীরে ধীরে প্রেমটা বেশ জমে উঠেছে। দুই বাড়ির তরফ থেকে খানিকটা আন্দাজ করলেও এখনো কেউ হাটে হাঁড়ি ভাঙেনি। সঙ্গে চলছে MBA এর প্রস্তুতি, বইপত্র কিনতে সপ্তাহে অন্তত একদিন হলেও বই পাড়ায় যাতায়াত তিন্নির, সঙ্গে অবশ্যই ওর সৌরভদা।
3: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা তোমাকে চাই, গল্পের ন্যারেশনে অরিজিৎ, তিন্নি অপরূপা, সৌরভ বাসু, সৌরভের মা গোপা, সৌরভের বাবা উজ্জ্বল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter, Love Junction, Love Meter।
2: লাভ জাংশনে লাভ মিটার নিয়ে এই মুহূর্তে সৌমিক এবং বাসু তোমার সঙ্গে রয়েছি। তোমাকে লাভ শটটা আজকে সেকেন্ডবার, আজকে দ্বিতীয়বার তোমাকে শোনালাম, কারণ অনেকেই মেসেজ করেছিলে যে আরও একবার আমাদের লাভ শটটা শোনাও। তো যারা যারা শোনোনি তাদের নিশ্চয়ই একটু এখন খুশি খুশি লাগছে। তো তোমাকে বলেছিলাম যে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে যাও এবং সেখানে গিয়ে ভোট করো, এবং তুমি করেওছো। তো আজকে আমাদের যে লাভ মিটারটা ছিল, যে কাজের চাপ কি ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে, কাজের চাপ কি ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে, এটাতে তোমরা না বলেছ 54% এবং হ্যাঁ বলেছ 46%। তার মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে না, কাজের চাপ কখনোই ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে।
3: আমার কিন্তু মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই, 54-46 মানে প্রায় 50-50।
2: একদম একদম একদম
3: প্রায় 50-50 মানে এটা একদম, দেখো কতটা নিউট্রাল পার্সপেক্টিভ, যে কিছু কিছু মানুষ সত্যি কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকেন, ডুবে থাকেন, কিংবা অপ্রয়োজনীয়ভাবে চাপে পড়ে থাকেন, আটকে থাকেন নানান রকম কাজ, কাজ মানে তো শুধু অফিসের কাজ নয়, বাড়ির কাজও কাজ, যে ভালোবাসার অভাব বোধ করতে পারেন, কিংবা তিনি ভালোবাসা কম দিতে পারছেন কাউকে সেটা বোধ করতে পারেন। আবার উল্টো দিকের মানুষটাও সেম ফিল করতে পারে যে না, এত কাজ বেশি, এত বেশি কাজে মন দিয়ে দিয়েছে যে আমাকে নজর দিচ্ছে না।
2: ঠিক। তো কে কি কমেন্ট করেছে আমরা একটু দেখি।
3: হ্যাঁ,
2: আনারুল ইসলাম খোকন লিখছে, কাজ জীবনের একটা অংশ, ভালোবাসা হলো জীবনের ভিত্তি, যদি দুজনেই বোঝাপড়া আর প্রায়োরিটি ঠিক রাখে তাহলে কাজের চাপ ভালোবাসা কেড়ে নিতে পারে না, কিন্তু যদি অবহেলা শুরু হয় তখনই দূরত্ব বাড়ে। শুভ ভাই, ডিজিটাল শুভ ভাই, শুভ আমাদের লাইভেও জয়েন করেছিল, লিখছে যে যায়, প্রতি মায়া জন্মায় তাকেই ভালোবাসা বলে, তাই কাজে ব্যস্ত ছিলাম এটা অজুহাত মাত্র, ভালোবাসলে ঠিক সময় বের করে নেওয়া যায়। সংঘমিত্র বলছে না, শৌর্য বলছে এইসব বাদ দাও, বলো আলুর চপ আর মুড়ি আর চা, উফ খাবে নাকি, আমি খাচ্ছি না এই মুহূর্তে। তো আমরা শো করতে করতে খেতে পারবো না ভাই শৌর্য।
3: হ্যাঁ, শো করতে করতে খেতে বলার কথাটাও কিন্তু পাপ, খাওয়ার কথা বলতে নেই।
2: এই যে বাসু যে বারবার এই কথাটা বলছে, তার একটা কি বলবো, একটা বিস্তর কারণ রয়েছে যেটা আমরা অন এয়ার বলছি না। তো এরপরে কমেন্ট করেছে আই অ্যাম রিয়া, লিখছে আমার মনে হয় না, কারণ সে যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে সে তোমাকে কাজের মধ্যেও টাইম দেবে, এবং সে যদি তোমাকে ভালোই না বাসে তাহলে তার কাছে সবসময় এক্সকিউজ রেডি থাকবে, আসল ভালোবাসাটাই হলো সব থেকে বড় কথা। জাহির খান বলছে না, একদম না। অভ্র বলছে কাজের চাপের ফলে কিছুটা কম হলেও, সময় কিছুটা কম হলেও আহত আগের মতো অতটা সময় দেওয়া যায় না, কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত করা এটা একদম বেমানান। উজ্জ্বল বলছে কাজের চাপে কি ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে, আমার পরিচিত বলে, আচ্ছা অনেকের নাম লিখেছে না, কারো কিছু কিছু বলেনি কিন্তু অনেকের নাম লিখেছে। আচ্ছা জয় বলছে না, আমি অজয় জোয়ারদার, জীবন মানেই দায়িত্ব, কাজ সেটা যেরকমই হোক, বাইরে হতে পারে বা সাংসারিক হতে পারে, দুজনে দুজনের মধ্যে সম্পর্ক ঠিক থাকলে, বন্ডিং ঠিক থাকলে কাজের চাপ কখনোই ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারে না, বঞ্চিত তখন হয় যখন দুজনের যে কোনো একজন যদি অপরজনকে অবহেলা করে ঠকাতে শুরু করে। বেশ, সুশান্ত সেনগুপ্ত বলছে, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি, আমার মতে হ্যাঁ, তখন শুধু কাজের ভালোবাসাটাই থাকে, মানুষেরটা আস্তে আস্তে কমে যায়। কাজকে ভালোবাসা খারাপ না, ওটা আপনাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু কাজ তো আপনাকে জিজ্ঞেস করবে না কেমন আছো, রাতে মাথায় হাত বুলিয়ে দেবে না, শেষমেশ দেখবেন কাজ শেষে প্রমোশন, টাকা সবই থাকবে, কিন্তু যাদের জন্য এত খাটলেন তারাই পাশে নেই। তাই কাজকে ভালোবাসুন, কিন্তু মানুষকে ভালোবেসে সেটা প্রমাণ করাটাও রোজ একটু করে দরকার। আচ্ছা, পান্ডা মানে রিঙ্কু খান বলছে, না কখনোই না, কারণ কাজ ছাড়া কোনো মানুষেরই চলবে না। তবে তাই বলে কাজের ফাঁকে কথা বলাটাও অবশ্যই জরুরি। আর কেউ যদি বলে কাজের চাপ আছে, তাহলে সেটা নিতান্তই একটা বাহানা, কারণ মনের মানুষের সঙ্গে কথা বলতে গেলে একটু তো টাইম বার করতেই হবে, এটা আমার ধারণা। কারণ এই রিসেন্ট যেটা আমার সঙ্গে ঘটেছে, আমারও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর আচ্ছা আমার ও আর পূজোর জন্য এখন একটু চাপ আছে, আর ও তাতেই বলে আমি তো কাজে আছো না তো নাকি রিঙ্কু খান। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কমেন্ট। তো আমরা মোটামুটি কমেন্টও 50-50 পেলাম আর কি।
3: তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই কাজের চাপ এবং ভালোবাসার সম্পর্কটা তো খুবই বেশি সাবজেক্টিভ, তবে যে কারণে আজকে এই লাভ মিটারটা দেওয়া সেটা কেউ ধরতেই পারলো না। সেটা হচ্ছে যে আমি কাকে ভালোবাসি বা কে আমাকে ভালোবাসছে, কাজের চাপের জন্য সেই ভালোবাসা থেকে বঞ্চিত হতে হচ্ছে নাকি, এই যে ভালোবাসা বা রিলেশনশিপ এবং কাজ, তার মাঝখানে আমি নিজেকে ভালোবাসতে পারছি তো? এটা হচ্ছে আমার এই প্রশ্নের সব থেকে মূল গূঢ় অর্থ। কাজকে ভালোবাসছি, উল্টো দিকের মানুষটাকে ভালোবাসছি, কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে যাচ্ছি না তো? মনে রাখতে হবে নিজেকে ভালোবাসাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটাকে সেলফিশনেস বলে না, সেলফ সেন্টার্ডনেস বলে না, নিজেকে একটু ফিটফাট গুজগাছ মানসিকভাবে শারীরিকভাবে যদি কেউ সুস্থ থাকে তাহলে কিন্তু সেটাকে সেলফ লাভ বলে। সারাক্ষণই নিজেকে নিয়ে ডুবে থাকাটা হচ্ছে সেলফ সেন্টার্ডনেস, কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকাটাই হচ্ছে সেলফ লাভের সব থেকে বড় প্রমাণ। সেটা হচ্ছে তো, যদি হয় তাহলে কোনো কাজের চাপই তোমাকে নিজেকে এবং অন্যদিকের মানুষটাকে ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবে না। নিজের খেয়াল রাখো, এবং এই মুহূর্তে তোমাদের জন্য রইল একটা গান। গানের পরে ফিরে এসে আবার কথা বলবো, বকবক করবো বাসু এবং সমীক। তোমরা শুনছো লাভ জাংশন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তোমরা শুনছো লাভ জাংশন। এই মুহূর্তে ফিরে এসেছি বাসু এবং সৌমিক তোমাদের সঙ্গে আরও বেশ কিছু কথা বলার জন্য। আর আমাদের হাতে বেশ কিছু মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টেক্সট মেসেজ রয়েছে। তার মধ্যে থেকে যে মেসেজটা আমাকে এক্ষুনি পড়তে হচ্ছে, সেই মেসেজটা পাঠিয়েছে হচ্ছে আমাদের বন্ধু শিবশঙ্কর বেলঘড়িয়া থেকে। ও বলছে, আমি 16 বছর বয়সে বুঝতে পারলাম না ভালোবাসা কী। হয়তো আমি এখন হয়তো জানি না ভালোবাসা কী। পড়ালেখার জন্য আমি একটি মেয়েকে রিজেক্ট করেছিলাম, এখনও তাকে মনে পড়ে প্রতিদিন। তার এখন একজন বয়ফ্রেন্ড রয়েছে। এখন 19 বছর বয়সে এসে মনে ভালোবাসা নিয়ে অনেকটা আশঙ্কাটা তৈরি হয়েছে, এখন আমি চাই কেউ আমাকে ভালোবাসুক, কি করব বুঝতে পারছি না। একটা গান মনে পড়লো ওর মেসেজটা শুনে, বেশ পুরনো গান, যে পল ভর কে লিয়ে কোই মুঝে প্যার কর লে ঝুটা হি সহি। বলছি, বন্ধু শিবশঙ্কর তোমার একটা কথা বলি, সব আশঙ্কা আশঙ্কা বাদ দাও, তোমার বয়স তো সবে 19, এখন অনেক সময় পড়েছে ভাই, ভালোবাসা বুঝতে যেও না, যদি কিছু হয় তো হবে, যদি না হয় তো ডায়লগটা দিয়ে দেবে।
2: সত্যি তাই, মানে বয়সটা বড্ড কম, এখনই কোনো ডিসিশান এ যাওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে এখন অনেক কিছু জীবনে এক্সপিরিয়েন্স করবে, হয়তো এখন সবে কলেজে পা দিয়েছ, 18-19 বছর মানে মোটামুটি কলেজের ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ইয়ার শেষ হয়েছে এরকম ধরতে পারি আর কি। তো এখনই জীবনে কোনো ডিসিশান নিও না, বা একদম কোনো একদম আবেগে ভেসে যেও না, একটু দাঁড়াও, এখনো অনেক বসন্ত বাকি, এখনো অনেক দুর্গাপুজো একসাথে ঘোরা বাকি, অনেক দুর্গাপুজোর একসাথে অঞ্জলি দেওয়া বাকি, অনেক কিছু জীবনে এক্সপিরিয়েন্স করার বাকি। তাই একটু একটু দাঁড়াও, একটু বসো।
1: আমি কৃষ্ণনগর নদী থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আমি একজন সাইকিয়াট্রিক পেশেন্ট। তোমাদের পরামর্শেই আমি কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে সাইকিয়াট্রিক ডক্টর দেখাচ্ছি ও প্রতি সপ্তাহে আমার কাউন্সেলিং চলছে। ছোটবেলা থেকেই বাবা মা আমাকে মেয়েদের সাথে মিশতে দিত না। ক্লাস 9-এ প্রথম আমি ব্যাচে ভর্তি হই। আমার প্রথম মেয়ে বন্ধু ছিল শতাব্দী, ও আমাকে দাদার মতো ভালোবাসত, আর আমার মনে ধীরে ধীরে ওকে নিয়ে ভালোবাসার সঞ্চার হয়। ও আমাকে রিজেক্ট করে, আজ 9 বছর হলো, এখনও আমি ওকে ভুলতে পারি।

0: নি এখনও মেয়েদের সাথে কমিউনিকেট করতে প্রবলেম হয়, আত্মহত্যার চেষ্টা করেছি বহুবার, বাড়িতেও শান্তি নেই, মা বাবা গত 5 বছর হলো একে অপরের সঙ্গে কথা বলে না, আমি পুরো একা হয়ে গেছি।
1: দীপজ্যোতির সমস্যাটা তো একটু অন্যরকম সমস্যা আছেই। এবার ও যখন কাউন্সেলিং করাচ্ছে, যখন মেডিকেল হেল্প নিচ্ছেই, তখন আর আমরা আলাদা করে এখানে কোনো ইন্টারফেয়ার করব না, আলাদা করে কিছু কথা বলবো না। এটুকুই বলবো যে দীপজ্যোতি কোনো কিছুকে ভয় পেও না, সব কিছুকে একটু একটু করে, অল্প অল্প করে, একদিনে তো হবে না, আস্তে আস্তে করে সামনে থেকে ফেস করার চেষ্টা করো, তাহলে দেখবে জীবনের প্রত্যেকটা ফেজই তুমি ফেস করতে পারবে, এবং সেক্ষেত্রে তোমার কারোর সাথেই কমিউনিকেট করতে কোনো অসুবিধাও হবে না, আস্তে আস্তে ঠিক হবে, এটা তো ওভারনাইট ঠিক হবে না, একটু একটু করে কথা বলতে বলতে বলতে বলতে ঠিক হয়ে যাবে। আর তুমি বাকি তো তোমার যেরকম কাউন্সেলিং চলছে সেরকমভাবে তুমি একটাও সেশন মিস করো না, এটুকুই তোমায় বলবো, চেষ্টা করো সবসময় সেই সেশনগুলোকে অ্যাটেন্ড করার। বাকি লাভ জাংশন চুপ কথা তো রয়েছে তোমার সঙ্গে, তোমার পাশে, বাকি আর চিন্তা কি।
0: পরের মেসেজ পাঠিয়েছে রিঙ্কু খান হাওড়া আন্দুল কঠির বাজার থেকে। আজ আমার মনের মানুষ রাধা শর্মা এত সুন্দর সেজেছিল যে ওর মুখের দিকে থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আজ ওদের অফিসে বিশ্বকর্মা পুজো ছিল, আজ সকালেও বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়েছে, তাই কথা বলে তাও অনেকটা দেরি থেকেই শুরু হয়েছে। পুজো শেষ হওয়ার পরে ওরা 3 বোন মিলে পার্লারে গিয়েছিল, সেখানেও অনেকটাই টাইম লেগেছে, তাতে আমার সঙ্গে ওর বেশ কিছুক্ষণ ঝগড়া হয়, আর তারপরে আবার সেটা মিটমাটও করে নিই, কিন্তু শেষমেশ ফোন রাখার আগে ও যেটা আমাকে রোজ বলে আই লাভ ইউ, আজ সেটা শোনা হয়নি, তাই আজ মনটা একটু খারাপ, এটা নিয়ে ঘুমোতে হবে। বন্ধু, একটু আগে তুমি মেসেজে কিসব বললে ইনস্টাগ্রামে যে কি ভালোবাসা নাকি কাজের অন্তরায় হতে পারে না, হ্যাঁ, তাহলে তুমি বেটা নিজেই ওখানে তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি দেখা করতে পারোনি বলে সময় মতন তুমি ওর সাথে ঝগড়া করেছো? বাহ বাহ বাহ, এ তো আজীব হিপোক্রিসি হয় ভাই। হ্যাঁ, সে তার কাজে ছিল, সে তো সুন্দর করে সেজেছে, যার জন্য তুমি তার মুখের দিক থেকে চোখ সরাতে পারছিলে না চোখ, তা এখন সেই সব দেখার পরও তুমি ঝগড়া করেছো, সে তোমাকে থরি আই লাভ ইউ বলবে?
1: টাইম লাগবে রিঙ্কু, টাইম লাগবে, ঝগড়া করেছো ঝগড়া মিটিয়ে নাও, অসুবিধার কিছু নেই, তুমি তো জানোই কীভাবে মেটাতে হয়, তোমাকে আর নতুন করে কী বলবো, কী সাজেশান দেবো, তুমি তো সবটাই জানো, তুমি আমাদের একজন রেগুলার লিসেনার, আমাদেরকে এভাবেই ভালোবেসো, আমাদেরকে এভাবেই তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করতে থেকো আর কি। তবে হ্যাঁ, বাসু যেটা বলতে যাচ্ছিল, আমিও একই কথা বলতে যাচ্ছিলাম আর কি, যে আজকের লাভ শটটা আমরা সাধারণত তো 3 বার শোনাই, তো স্বাভাবিকভাবেই আজকে কোনো কিছুরই আর কি অন্যথা হবে না, আজকের লাভ শটটা থাকবে এখন তোমার জন্য শেষবারের জন্য। তাই যারা আজকে লাভ শটটা মিস করে গেছো, এবং অনেকেই আবারও মেসেজ করে লিখেছো, মানে 2 বার শোনানোর পরেও মেসেজ করেছো যে আরও একবার যদি শোনানো যায়, হ্যাঁ ডেফিনেটলি আরও একবার, লাস্ট টাইম আজকের লাভ শটটা শোনাবো। লাভ শটটা শুনিয়ে একসাথে তোমার মেসেজ নিয়ে সৌমিক আর বাসু ফিরবে লাভ জাংশনে 9903652992। এই ম্যাজিক্যাল নাম্বারে তোমার ভালোবাসার মেসেজগুলো চটপট করতে থাকো, কারণ সৌমিক আর বাসু তোমার মেসেজের অপেক্ষায় রয়েছে।

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা তোমাকে চাই। গল্পের ন্যারেশনে অরিজিৎ, অন্যান্য চরিত্রে বাসু, অপরূপা, উজ্জ্বল ও গোপা। শুরু হচ্ছে লাভ শর্টস তোমাকে চাই।
1: সকাল সকাল তিন্নি হাজির সৌরভের বাড়িতে। হ্যাঁ, সৌরভ সেই কবি চলে গেছে বিদেশে পিএইচডি করতে, তবুও তিন্নির কাছে এটা সৌরভের বাড়ি, ওর সৌরভ তার বাড়ি। আর সৌরভের মা ওকে ভীষণ ভালোবাসে, পাশের বাড়ির মেয়ে কিনা। আর তিন্নি মেয়েটা এমনিতে খুব মিষ্টি, সবাইকে একেবারে আপন করে নিতে জানে।
2: কাকিমা, সৌরভ তার ফ্লাইট কখন গো?
3: কলকাতা ঢুকতে ঢুকতে 4টা বেজে যাবে বললো। কাল রাতে অনেকক্ষণ কথা হয়েছে আমার সঙ্গে, ছেলেটা কতদিন পর বাড়িতে ফিরবে বলতো?
2: ও, সৌরভদার পিএইচডি তাহলে শেষ?
3: সেরকমই তো বলল। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এলেই আমার শান্তি।
1: পাশ থেকে সৌরভের বাবা বলল,
4: গিন্নি অত শান্তির আশা করো না, ছেলে কি তোমার আঁচলে বাঁধা থাকবে, সে আবার বাইরেই সেটেলড হবে।
3: তুমি আবার এসব কথা কেন বলছো গো? বাবু তোমাকে কিছু বলেছে?
4: এতে বলার কি আছে, একবার যে বিদেশে স্বাদ পেয়েছে সে তোমার এই আইরিটোলার বাড়িতে এসে থেকে যাবে ভেবেছ?
1: কথাগুলো বলে স্নান করতে চলে গেল সৌরভের বাবা। ওদিকে এতদিন পর ছেলে বাড়ি আসার আনন্দ কোথাও যেন এক ঝটকায় নিভে গেল। ছেলেটা তাহলে থাকবে না, মায়েরা অত আসলে না প্র্যাকটিক্যাল হতে পারে না। পুরো বিষয়টা বুঝতে পেরে তিন্নি সৌরভের মাকে বলল,
2: আগে তাকে আসতে তো দাও, তোমরা সবাই মিলে এমন শুরু করলে না?
3: না রে বাবু, মনে মনে তৈরি থাকাই ভালো, তোর কাকু ভুল তো কিছু বলেনি। এই বাপ মায়ের ভিটেতে কি বা এমন আছে বল যে ছেলেটা বিদেশের ওই সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এখানে এসে পড়ে থাকবে?
2: বাড়ি পড়ে থাকবে কেন, নিজের বাপের বাড়িতে রাজার পুত্র রাজকুমার হবে। এই যেমন দেখো না, আমি নিজের বাপের হোটেলে একমাত্র উত্তরাধিকারিনী।
3: তুইও যেমন পাগলি মেয়ে একটা, দেখবো দেখবো কতদিন বাপের বাড়িতে পড়ে থাকিস তুই। এবার একটা বিয়ে দিয়ে তোমার একটা শ্বশুর বাড়ির ব্যবস্থা করতে হবে, দাঁড়া।
1: এইবার তিন্নি হঠাৎ একটু লজ্জা পেয়ে গেল। কথাগুলো শুনে ওর মনে হলো যে সৌরভের মা যেন নিজের বাড়ির বৌমার জন্যই কথাগুলো বললেন, আর এই বাড়িটাই হবে তিন্নির শ্বশুর বাড়ি। সৌরভ ধার খবর নিতে এসে একেবারে নিজেই অপ্রস্তুত হয়ে তিন্নি বলল,
2: আমি এখন যাই কাকিমা, সৌরভদার ফিরতে তো রাত হবে, কাল দেখা করতে আসব।
1: সৌরভ বাড়ি ফিরেছে। পরদিন তিন্নি ওদের বাড়ি গেল সৌরভের ভীষণ ফেভারিট লোটে মাছের ঝুড়ো আর এক হাঁড়ি রসগোল্লা নিয়ে। কলকাতায় থাকতে তিন্নির মা প্রায়ই এই রান্নাটা করত, আর গন্ধ পেলেই সৌরভ ওদের বাড়িতে গিয়ে তিন্নির মায়ের হাতের লোটে মাছের ঝুড়ো খেত। আজকে অবশ্য রান্নাটা তিন্নি নিজেই করেছে। বাড়ির ভেতর ঢুকে ওর চোখ দুটো সৌরভ তাকেই খুঁজছে। ওদের দেখা হবে 5 বছর পর। পড়াশোনার চাপে একবারও সৌরভের কলকাতা ফেরা হয়নি। এর মধ্যে কাকিমার হাতে খাবারটা দিল তিন্নি।
3: তিন্নি, সৌরভের সঙ্গে দেখা করবি তো মা? ওর ঘরে যা, বাবুন ওখানেই আছে, যা।
1: তিন্নি সৌরভের ঘরে গেল।
2: সৌরভ দা?
1: সৌরভ খাটে আধশোয়া হয়ে মোবাইল টিপছিল, আর তিন্নিকে দেখে এবার জাস্ট উঠে বসল।
5: আরে তিন্নি, তুই আয় আয়।
2: কেমন আছো তুমি সৌরভ দা?
5: যেমন দেখছিস আমায়, আয় এখানে বস।
1: ইশারা করে তিন্নিকে খাটে বসতে বলল সৌরভ। তিন্নিও বসল।
2: বাবা, তুমি কি জিম করো নাকি গো? একদম সিনেমার হিরোদের মতো চেহারা হয়ে গেছে পুরো।
5: করতে হয় করতে হয়। আর ওখানে আরেকটা খুব ভালো জিনিস আছে বুঝলি, বেশিরভাগ লোকজন ওখানে সাইক্লিং করে, আমিও সকাল বিকেল ওদের সাথে সাইক্লিং করতাম, শরীরটাই ফুরফুরে হয়ে যায়। যাকে, তোর কলেজ কেমন চলছে এখন?
2: এই তো ফাইনাল ইয়ার।
5: এরপর কি করবি কিছু ভাবলি?
2: এমবিএ করব ভাবছি, চাকরি পেতে খুব একটা অসুবিধা হবে না।
5: বাইরে যাওয়ার মেন্টালিটি আছে তো? জব অফার যদি পাস তাহলে চলে যাবি, মনে রাখবি ক্যারিয়ার কামস ফার্স্ট।
1: থামলো সৌরভ। তিন্নির উৎসাহটা কেমন যেন হঠাৎ করে দমে গেল। সৌরভের বাবার কথাগুলো মনে পড়ে গেল। সৌরভটা তাহলে
6: সত্যি সত্যি চিরকালের জন্য বাইরে সেটেল করবে।
2: তুমি কবে ফিরে যাচ্ছ সৌরভদা?
5: আপাতত কিছুদিন আছি, এরপর কি করি দেখা যাক।
2: শোনো, তোমার জন্য তোমার ফেভারিট লোটে ছুঁড়ে এনেছি আর রসগোল্লা, খেয়ে নিও। বিদেশে থাকলে কিন্তু এসব জুটবে না কপালে, মনে রেখো।
5: কেন জুটবে না, তুই আছিস তো।
1: এইবার তিনি লজ্জা পেল কিছুটা, ঘাবড়েও গেল। সৌরভদার সঙ্গে ও কিভাবে একসঙ্গে বিদেশে থাকবে সেই কথাটা ভেবেই ওর মনে মনে একটা রোমাঞ্চ হল।
2: আমি আমি মানে আমি কিভাবে তোমার সাথে?
5: কেন, তুই যাবি আমার কাছে, বেরিয়ে আসবি, কাকিমাও যাবে, তখন আর আমাকে কে আটকাচ্ছে লোটে ঝুড়ো খাওয়া থেকে?
1: কথাবার্তা শেষ করে নিজের বাড়িতে ফিরে গেল তিন্নি। সৌরভ যখন বিদেশে যায় তখন তিন্নির কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এখন সে বড় হয়েছে, তার হাতে একটা স্মার্টফোন এসেছে, আর সৌরভের কাছে এখনো নাম্বারও আছে, আর ওর কাছে ওর সৌরভটার নাম্বার। পরদিন সৌরভ ওকে ফোন করল।
5: এই শোন, কলকাতা ঘোরাবি আমাকে? সেই শেষ কবে বইপাড়া চত্বরে গেছি এখন সেসব মনেও নেই। এয়ারপোর্ট থেকে বাড়ি আসার পথে দেখলাম কলকাতাটা অনেক বদলে গেছে। চল একবার কলেজ স্ট্রিটটা ঘুরে আসি, দেখি কতটা বদলালো।
1: সৌরভদের সঙ্গে বেরোবে বলে তিন্নি ভীষণ সুন্দর করে সেজেছে। সৌরভের প্রিয় রং হলুদ, আর সেই রঙের একটা কুর্তি আর ব্লু জিন্স পরেছে তিন্নি। চোখে মোটা করে কাজল দিয়েছে, কপালে ছোট্ট একটা টিপ পরেছে, কানে সিলভারের গয়না, অসম্ভব সুন্দর লাগছে ওকে দেখতে।
2: ওই দোকানটায় চলো।
5: কোনটা রে? ও হ্যাঁ, আরে সেই দোকানটা
2: তোমার মনে আছে এখনো?
5: মনে থাকবে না আবার, এককালে আমি তো তোকে নিয়ে আসতাম তোর সব বই কিনতে।
2: হ্যাঁ, আর আমি পড়ার বই কিনবো না বলে ওই দোকানটায় ঢুকে মন খারাপ করে বসে থাকতাম। ওই দোকানের কাকু তো তখন আমাকে চকলেট দিত, আর নিজে অন্য দোকান থেকে আমার পছন্দের গল্পের বইটা আনিয়ে দিত, মনে আছে তোমার?
5: আমি বাইরে চলে যাওয়ার পর তুই বইপত্র কিনতে একাই আসতিস?
2: হ্যাঁ, বাবা নিয়ে আসতো মাঝে মাঝে, আর লাস্ট দুটো বছর তো আমি একাই এসেছি। কিন্তু যতবার এসেছি না, আমি তোমাকে খুব মিস করেছি জানো।
5: বেশ করেছিস, আমি না থাকলে তোকে এখানকার বিখ্যাত ডাবের শরবতটাই বা কে খাওয়াবে বল। চল তো যাই একবার, টেস্ট একই রকম আছে কি না একবার পরখ করতে হবে।
1: পুরো কলেজ স্ট্রিট জুড়েই ওদের হারিয়ে যাওয়া স্মৃতির গন্ধটা এখনো সরস সতেজ। সৌরভ ওকে ওর পছন্দের অনেকগুলো বই কিনে দিল, তারপর ওরা জমিয়ে খাওয়া দাওয়া করল। তিন্নি বলল,
2: আমাদের তো খুব তাড়াতাড়ি হয়ে গেল সৌরভদা, চলো না নন্দনে যাই।
1: তিন্নির কথায় এক বাক্যে রাজি হলো সৌরভ। বরাবরই ছেলেটা সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে। আগে ওদের দুই পরিবার একসঙ্গে নন্দনে সিনেমা দেখতে আসত, আর তিন্নির যেতে সৌরভ ওকে ওখান থেকে নিয়ে যেত পাশের একটা ছোট্ট দোকানে ঠিক ইন্টারভ্যালের সময়। সেই দোকানের কাকুর হাতে লস্যির মতো লস্যি সারা কলকাতায় কোথাও পাওয়া যায় বলে ওরা মনে করে না। তিন্নি বলল,
2: লস্যি খাওয়াতে হবে কিন্তু, আমি কিচ্ছু শুনবো না।
5: তুই একটা পাগলি জানিস, একদম আগের মতোই আছিস, একটু বদলাসনি।
2: আচ্ছা সৌরভদা, তুমি বলছিলে শহরটা বদলে গেছে, এখন বললে আমি নাকি আগের মতোই আছি, আর তুমি?
5: সেটা তুই বল, আমাকে দেখে কি তোর মনে হচ্ছে যে আমি বদলে গেছি?
2: বুঝতে পারছি না ঠিক।
5: খুব বড় হয়ে গেছিস দেখছি, পাকা পাকা কথা বলছিস বেশ।
1: কথা বলতে বলতে এই সৌরভের ফোন এলো।
5: অ্যানি, হে, আর ইউ অল রাইট? আই ওয়াজ জাস্ট রোমিং অ্যারাউন্ড মাই সিটি, ইউ নো আ লট হ্যাজ চেঞ্জড, উইল শেয়ার ইউ এভরিথিং ইন ডিটেইল, ওকে ডার্লিং, বাই, টেক কেয়ার।
1: তিন্নির মুখটা কালো হয়ে গেছে। সৌরভের ফোনটা রাখতেই তিন্নি জানতে চাইল যে সৌরভ এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল। সৌরভ ওকে জানালো অ্যানির কথা, ওদের প্রেমটা গত 3 মাসের। আজকে গোটা দিনটা তিন্নির জন্য সত্যি খুব স্পেশাল ছিল, কিন্তু তার শেষটা এভাবে হবে সেটা বোধহয় সে কল্পনাও করেনি। ওর সৌরভদের জীবনে অন্য কেউ আছে, ও শুধু জাস্ট পাশের বাড়ির মেয়ে। নিজের মন খারাপ সৌরভকে বুঝতে দিল না কিছুতেই। সেদিন রাত্রিবেলা নিজের ঘরের খাটের উপর শুয়ে বালিশে মুখ গুঁজে অনেকটা কাঁদল তিন্নি। এর মাঝেই কেটে গেল 1 মাস,
6: কখনো সৌরভ ওর বাড়িতে আসে, আবার কখনো সৌরভের বাড়িতেও যায়, তবে সেটা কম। মুখের আলাপ হাসিটাটা সবটাই অনেকটা কমিয়ে দিয়েছে তিন্নি, শুধু একটু বেশি মন দিয়েছে পড়াশোনায়। এরই মধ্যে একদিন সৌরভদের বাড়িতে গিয়ে কাকিমার থেকে জানল,
3: ছেলেটাকে বোধহয় আর ধরে রাখতে পারলাম না রে মা, ছেলে আমার বাইরেই চাকরি করবে। কাল বলল কি একটা ভালো অফার পেয়েছে।
6: এই কথাটার প্রতিবাদ করে সৌরভের বাবা বলল,
4: আচ্ছা ধরে রাখার কি আছে, ছেলে উন্নতি করবে ওতে তোমার কোথায় আনন্দ করা উচিত, তা না করে উল্টোপাল্টা মানধাতার আমলের মতো কথা বলে চলেছ। শোনো, আজকের দিনের ছেলে মেয়েদের অ্যাম্বিশন থাকবে, সেটাই তো আমাদের চাওয়া উচিত, ওদের ভালো থাকাতেই তো আমাদের ভালো থাকা।
6: তিন্নির মাথায় সব এলোমেলো হয়ে গেল, ও কার সাপোর্ট নেবে। হ্যাঁ, সৌরভটা উন্নতি করলে ও সত্যি খুব খুশি হবে, কিন্তু ওর মনটাও কোথাও যেন চাইছে যে সৌরভটা বাইরে না যাক, এখানে এই বাড়িতেই থাকুক চিরটাকাল।
2: কাকিমা তুমি মন খারাপ করো না গো, দাঁড়াও আমি একবার কথা বলছি সৌরভদার সাথে।
6: সৌরভের ঘরে গেল তেমনি, খুব ব্যস্ত হয়ে ল্যাপটপে কি সব কাজ করছিল সৌরভ।
2: সৌরভদা তুমি কি খুব ব্যস্ত?
5: হ্যাঁ, কেন বলতো?
2: তুমি চাকরি নিয়ে বাইরে চলে যাবে কাকিমা বলছিল।
5: ভালো একটা অফার পেয়েছি জাপানে, দেখি কত দূর কি এগোয়।
2: এখানেও তো তুমি অনেক ভালো অফার পাবে সৌরভদা।
5: এটা বেশ বড় কোম্পানি বুঝলি, একবার ঢুকতে পারলে সিভিটা ভারী হবে। তুই এখন এসব বুঝবি না, এমবিএ করবি বলছিলি না, একবার পড়াশোনা কমপ্লিট কর, দেন বুঝতে পারবি।
2: কাকিমা খুব দুঃখ পাচ্ছে গো।
5: হ্যাঁ আমি জানতাম মা বুঝতে চাইবে না। আচ্ছা একটা কাজ কর না, তুই যখন আছিস তোকে মা তো সত্যি খুব ভালোবাসে, তুই একবার ট্রাই কর না, মেয়েরা মেয়েদেরকে বোঝালে ঠিক বুঝবে।
6: তিনি মনে মনে হাসলো, যে নিজেই চায় না যে সৌরভ দূরে চলে যাক, সে আর একটা মানুষকে ওই একই দুঃখটা ভুলতে কিভাবে সাহায্য করতে পারে।
2: কবে যাচ্ছ?
5: দাঁড়া দাঁড়া, এখনো অনেকগুলো কাজ বাকি আছে, এক্ষুনি যাচ্ছি না।
6: কেটে গেল আরো তিনটে সপ্তাহ। তিনি এই কদিনে সৌরভকে অ্যাভয়েড করেছে, যে থাকবার নয় তার প্রতি মায়াবাড়ি আর কি লাভ। সৌরভ ফোন করলেও ফোনটা ধরেনি, কোথাও যেতে বললে পড়াশোনার দোহাই দিয়ে কাটিয়ে দিয়েছে, মেসেজ করলে উত্তর দিয়েছে অনেক পরে। সেদিন হঠাৎ সৌরভ ওর বাড়িতে এসে হাজির, মেজাজটা বেশ খিটখিটে।
5: কি ব্যাপার বলতো, পড়াশোনার খুব চাপ নাকি রে তোর?
2: হ্যাঁ একটু চাপ আছে। কেন, তোমার কিছু আর্জেন্ট বলার আছে?
5: বাবা তোর হঠাৎ গলার স্বর পাল্টে গেল দেখছি, তুই তো কোনোদিন আমার সাথে এভাবে কথা বলিস না।
2: ও কিছু না, এমনি আসলে খুব চাপ চলছে তো তাই।
5: বাজে কথা বলিস না, চাপ থাকলে চাপের কথা সেভাবেই শেয়ার করতিস, বেশি বড় হয়ে গেছিস নাকি?
2: এভাবে কেন কথা বলছো তুমি সৌরভদা, বড় যে হয়েছিস সেটা তুমি বোঝো না। আমি কি চিরকাল তোমার পাশের বাড়ির ওই ছোট্ট মেয়ে তিন্নি হয়ে থাকবো?
5: আমার কি হয়েছে সেটা বলার জন্য তোকে কাল কম করে হলেও 15 বার ফোন করেছি, ধরার প্রয়োজনটাও বোধ করিস না।
2: মানে কি হয়েছে তোমার?
5: এখন কেন জানতে চাইছিস?
2: তুমি বলো কি বলবে, তুমি বলতে চাইলে তাই
5: বলবো। না ভাগে এখান থেকে,
2: আমার কোথাও যাওয়ার নেই, তুমি এসেছো আমার বাড়িতে তাও ঝগড়া করতে, আর দুদিন পরে তুমি নিজেই চলে যাবে, হয়তো নতুন চাকরি নিয়েই কিছু বলার আছে তোমার। আমি একটু ব্যস্ত ছিলাম সৌরভদা, তুমি বসো এখানে, বলো কি বলবে।
6: তিন্নির কথায় পাত্তা না দিয়ে রাগে একেবারে গজগজ করতে করতে ওদের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সৌরভ। কিছুক্ষণ পরে তিন্নি গেল সৌরভের বাড়িতে, ঘরে ঢুকে দেখলো যে সৌরভ খাটের ওপর উল্টে শুয়ে রয়েছে।
2: সৌরভদা আসবো?
5: তোর এখন কি চাই এখানে,
2: কি হয়েছে তোমার?
6: মুখ তুলে না তাকিয়ে সৌরভ উত্তর দিল,
5: জানার দরকার নেই তোর,
2: বলবে বলেই তো ফোন করেছিলে, আমার বাড়িতেও গিয়েছিলে, বলো না আমি তো এসেছি।
6: তিন্নির কথায় কিছুটা শান্ত হয়ে উঠে বসল সৌরভ। তিন্নিকে উদ্দেশ্য করে বলল,
5: আচ্ছা আমি কি খুব ওল্ড স্কুল রে তিন্নি?
2: হঠাৎ এই কথা বলছো কেন?
5: তাহলে কেন একটা ব্রেকআপ মেনে নিতে এত কষ্ট হচ্ছে আমার, তাও মাত্র 3 মাসের সম্পর্ক?
6: এইবার সবটা পরিষ্কার হলো তিন্নির কাছে, অ্যানি সৌরভকে ছেড়ে চলে গেছে।
2: আরে বাবা তোমার কষ্ট হচ্ছে সেটাও ওকে জানাও, আবার প্যাচ আপ করে নাও তোমরা, শুধু শুধু একটা সম্পর্ক ভাঙবে কেন বলো তো?
5: She dumped me for another man.
2: কি বলছো, আর তুমি কিচ্ছু বললে না।
5: কি বলবো আমি, আমাই স্টুপিড, আমার কি কোনো মান সম্মান নেই যে ওকে কনভিন্স করবো থেকে যাওয়ার জন্য?
2: তা কেন, অ্যাটলিস্ট দু চারটে কথা শোনাও মন ভরে, দোষারোপ করো, ঝামেলা করো, ওর বোঝা উচিত যে অন্যায় করেছে।
5: সে যা করার আমি করেছি, এর বেশি আমার দ্বারা হবে না।
2: তাহলে এখন তুমি কি করবে?
5: জাপানের কোম্পানির অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, সামনের মাসে 1-2 তারিখের মধ্যে জয়েন করতে হবে।
2: ভালো থেকো তুমি সৌরভদা, ঠিক যেমন ভাবে নিজের লাইফটা কাটাতে চাও সেইভাবে কাটিও। ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট সামওয়ান বেটার দ্যান অ্যানি।
6: কথাগুলো বলেই সৌরভের ঘর ছেড়ে বেরিয়ে গেল তিন্নি। সৌরভের মনে হলো এই তিন্নিকে সে আগে কখনো দেখেনি, মেয়েটা হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেছে। এই ঘটনার সপ্তাহখানেক পরে সৌরভের সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো তিন্নির।
5: কিরে, কলেজ থেকে বাড়ি ফিরছিস?
2: হ্যাঁ।
6: উত্তর দিয়ে যাবার জন্য উদ্যত হলো তিন্নি। সৌরভ ওকে থামিয়ে জিজ্ঞাসা করল,
5: গট গট করে ওরকম ভাবে চলে যাচ্ছিস? আজকাল তো আমার বাড়ির ধারেও আসিস না দেখছি, কি হয়েছে বলতো তোর?
2: তোমার যাবার তোরজোর কেমন চলছে?
5: এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না তিন্নি, বড্ড পাকা হয়ে গেছিস আজকাল। ঠিক আছে, বলতে চাস না যখন বলতে হবে না, আমাদের বাড়িতে আসতেও হবে না, যা যেখানে যাচ্ছিলিস যা।
6: তিন্নি আবারও কোনো কথার উত্তর না দিয়ে চলে যেতে উদ্যত হলো। সৌরভ ওকে আবার থামালো।
5: এই শোন, কাল একটু আমার সঙ্গে বেরোবি দুপুর 2 নাগাদ?
2: আমার হবে না সৌরভদা, এক্সট্রা ক্লাস আছে।
5: কাল রবিবার, তাও আবার এক্সট্রা ক্লাস? কি বলছিস, কি আমি যা বলছি তাই শুনবি চুপচাপ? ঠিক দুপুর 2 সময় আমার বাড়ি থেকে বেরোবো, তোকেও যেন তোর বাড়ির সামনে দেখতে পাই।
6: তিন্নিকে অর্ডার দেওয়ার মতো করে কথাগুলো বলে হেঁটে এগিয়ে গেল সৌরভ। পরদিন এক প্রকার বাধ্য হয়েই তিন্নি বেরিয়েছে সৌরভের সাথে।
2: কোথায় যাচ্ছি আমরা?
5: জানি না, আমার খুব বোর লাগছিল রে তিন্নি, কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু সময় কাটাই।
6: মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি খেলে গেল তিন্নির। ওর সৌরভদা ওকে বলেছে যে ওর সঙ্গে সময় কাটাতে চায়, এত দিনের কাঠিন্য এক লহমায় মুছে যেতে বসেছে।
2: একটা রিকোয়েস্ট করবো প্লিজ, রাখবে তুমি, শুনবে আমার কথা?
5: আমি জানি তুই আমাকে কি বলবি, এই তো যাতে আমি শহরটা ছেড়ে না যাই।
2: সবই যখন জানো তাহলে সবাইকে কষ্ট দাও কেন?
5: বড় হ, বুঝতে পারবি।
2: আমি বড় হয়ে গেছি আর তুমি বুড়ো হয়ে গেছো, বুঝলে?
5: হ্যাঁ, বড় হয়ে গেছিস বলেই তো আমাকে আজকাল বড্ড অ্যাভয়েড করিস, তাই না?
2: অ্যাভয়েড করেছি কেন মনে হলো তোমার? মানে এরকম কিছুই হয়নি।
5: আলবাত অ্যাভয়েড করেছিস, আমি কি কিছুই বুঝি না? শোন তিন্নি, আচ্ছা তুই কি আমাকে ভালোবাসিস?
6: সৌরভের এমন আকস্মিক আক্রমণে বিস্ময় একেবারে হতবাক হয়ে গেল তিন্নি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সৌরভের চোখের দিকে।
5: বাসিস বল, বাসিস বলেই তো অ্যানির কথা শোনার পর থেকে অ্যাভয়েড করছিস। আমি চলে যাবো শুনে অ্যাভয়েড করার মাত্রাটা আরও বাড়িয়ে দিলি। তুই চুপচাপ খেল দেখাবি আর তোর সৌরভদা কিছুই বুঝতে পারবে না, তাই না?
6: নিজেকে কিছুটা সামলে নিয়ে তিন্নি সৌরভকে বলল,
2: কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না সৌরভদা।
5: জানি না আমি, কিন্তু তোর কথায় কলকাতায় থেকে যেতে বড্ড ইচ্ছে করছে, মনে হচ্ছে চলে গেলে খুব দামি কিছু একটা হারিয়ে ফেলবো। আচ্ছা কি করি বলতো?
2: তবে যেও না প্লিজ, থেকে যাও না, আমার জন্য, কাকিমার জন্য, তোমার এই প্রিয় শহরটার জন্য থেকে যাও না প্লিজ।
6: এর পরের ঘটনাটা খুবই গতানুগতিক। সৌরভ জাপানের অফারটা ছেড়ে উত্তর কলকাতায় আহিরিটোলায় নিজের পৈতৃক বাড়িতে থেকে যাবার সিদ্ধান্ত নেয়। সৌরভের বাবা অবাক এবং খুশি, কিছুটা আবার কিংকর্তব্য বিমূঢ় বটে। সৌরভের মা এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ না জেনে এবং জানার কোনো ইচ্ছা প্রকাশ না করেও আনন্দে একেবারে আত্মহারা হয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসেছে। আর তিন্নি তার সৌরভদার সঙ্গে ধীরে ধীরে প্রেমটা বেশ জমে উঠেছে। দুই বাড়ির তরফ থেকে খানিকটা আন্দাজ করলেও এখনো কেউ হাটে হাঁড়ি ভাঙেনি। সঙ্গে চলছে MBA এর প্রস্তুতি, বইপত্র কিনতে সপ্তাহে অন্তত একদিন হলেও
1: বইপাড়ায় যাতায়াত তিন্নির, সঙ্গে অবশ্যই খবর সৌরভ দা।
0: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা তোমাকে চাই, গল্পের ন্যারেশনে অরিজিৎ, তিন্নি অপরূপা, সৌরভ বাসু, সৌরভের মা গোপা, সৌরভের বাবা উজ্জ্বল।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে আজকে সৌমিক এবং বাসু তোমার সঙ্গে রয়েছি, এবং রয়েছি বলতে বলতে আর বেশিক্ষণ সময় তো তোমার সঙ্গে গল্প করার মতো নেই আমাদের হাতে। স্টুডিও ক্লক বলছে 11:52 হয়ে 52 সেকেন্ডস। যাই হোক, যতগুলো মেসেজ পড়তে পারবো পরপর একটু পড়ি। আচ্ছা, আমার নামটা প্লিজ পড়ো না, একেবারে শেষে আছে, তোমরা পড়ো শুধু। বেশ, ডিয়ার লাভ জাংশন, অনেকদিন পর আবার তোমার অনুষ্ঠানে লিখছি। এর আগে বোর্ড পরীক্ষার সময় তোমাকে লিখেছিলাম, আজ আবার একটা বিশেষ গল্প নিয়ে তোমার কাছে ফিরলাম। প্রায় 2 বছর আগে আমার একজনকে ভালো লাগতো, সে আমার থেকে 2 বছরের জুনিয়র এবং আমার টিউশনের বন্ধুও ছিল। তখন বয়স কম ছিল তাই মনের কথাটা বলা হয়ে ওঠেনি। পরে পড়াশুনোয় মন দেওয়ার জন্য সেই টিউশন ছেড়ে দিই। তারপর প্রায় 15 মাস ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। গত 2রা সেপ্টেম্বর হঠাৎ ওকে স্বপ্নে দেখলাম, আর সেদিনই আবার সেই পুরনো টিউশনে ভর্তি হলাম। 15 মাস পর আবার ওকে সামনে থেকে দেখে কথা হলো। সেদিন বুঝলাম আমরা দুজনেই বদলেছি, কিন্তু আমার অনুভূতিটা হয়তো এখনও একই আছে। এখনও আবার নিয়মিত কথা হচ্ছে, সামনে পরীক্ষা, তাই পুজোর পর আবার দেখা হবে। আগের বছর ওকে ভুলতে সপ্তমীর দিন কলকাতা ছেড়ে দুর্গাপুরে গিয়েছিলাম, তাই এবার কলকাতাতেই থাকব, একই পুজো কিন্তু সম্পূর্ণ অন্য অনুভূতি নিয়ে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, আগামী 18 মাস একই টিউশনে ওকে দেখব। ভবিষ্যতে কি হবে জানি না, তাই এবার তাড়াহুড়ো নয়, সময়কে সময় দিতে চাই। আর যদি 2028 সালেও অনুভূতিটা একই থাকে, দোলের দিন ওকে নিজের মনের কথাটা বলে দেব। আচ্ছা, নামটা পড়লাম না যেহেতু বারণ করেছে, নামটা দেখতে পাচ্ছি, নামটাও লিখেছে। তো তোমায় যেটা বলার সেটা হচ্ছে যে তুমি একদম সঠিক ডিরেকশনে রয়েছো, যে বেশি কিছু ভাবার দরকার নেই। যেভাবে জীবন চালায় সেভাবেই জীবনকে চলতে দিও। তার কারণ আমরা অনেক সময়তেই অনেক প্ল্যান করি, কিন্তু হয় না সবসময় সব কিছু খুব প্ল্যান মাফিক হয়, এরকমটা নয়। এরপর নাম, আচ্ছা, আমার নাম রক্তিম দাশগুপ্ত, আমি মালদা থেকে বলছি। আমি ক্লাস 9-এ পড়ি এবং আমি থাকি আমার মামার বাড়িতে। আমি আসলে মামার প্রাইভেট ব্যাচে পড়ি এবং সেখানে একটি মেয়ে পড়ে যে ক্লাস 7-এ পড়ে। কিছুদিন আগে আমার তাকে খুব ভালো লেগে যায় এবং এই বছর শিক্ষক দিবসে আমি তার থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিয়ে তাকে মেসেজ করি, এবং কিছুদিন কাটার পর তাকে আমি আমার মনের কথাটা বলে দিই। কিন্তু খারাপ ব্যাপারটা হলো যে সে আমাকে না বলে দিল, আর আমার সাথে খারাপ লাগলো এই কথাটা শুনে যে সে আমাকে দাদার চোখে দেখে। এই কথাটা আমার মনে সারা জীবন দাগ কেটে থাকবে। একটা নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে, ওকে ভোলার চেষ্টা করছি কিন্তু ভুলতে পারছি না, তো আমার এখন কি করা উচিত? দেখো রক্তিম, যেটা বলার তোমাকে সেটা হচ্ছে যে তুমিও যেমন পূর্ণ স্বাধীনতা দিয়ে নিয়ে পূর্ণ স্বাধীনতাটাকে ইউজ করে তাকে যেমন বলেছো, সেও তো পূর্ণ স্বাধীনতাকে ইউজ করে তোমাকে না বলতেই পারে। তোমার তার তো তোমার কারোর প্রতি যদি ফিলিংস থাকে, তার অপরদিকের মানুষটারও যে একই রকম ফিলিংস থাকবে, এরকম তো আমরা সবসময় আশা করাটাও ভুল। এরকম তো যেখানে একই মানুষের দুটো হাতের আঙুল সমান হয় না, সেখানে আমরা কী করে এক্সপেক্ট করতে পারি যে আমি যেরকমভাবে ভাবছি সেও একই রকমভাবে ভাবছে, ভাববে বা ভাবা উচিত কোনোটাই নয়। আর তুমি যেটা একদম মেসেজের শেষে লিখেছো যে তোমাকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, একদম এরকম কিছু ভাবার কোনো কারণ নেই, তুমি কোনো অপরাধ করনি, এটা তোমাকে বলছি। তোমার একজনকে ভালো লেগেছে, তোমার একজনের প্রতি মনে হয়েছে যে একটু একটু ফিলিংস হয়েছে, তো সেখানে তুমি তাকে জানিয়েছ, এবার সে না বলেছে, তো এতে অসুবিধা কিছু নেই। যে দেখবে জীবনে আমরা অনেক সময় যাকে চাই তাকে সবসময় যে সেরকমভাবে পাই, এরকম তো নয়। তো জীবন আমাদের অনেক কিছু অ্যাকসেপ্ট করিয়ে নেয়, সময়ের সঙ্গে সঙ্গে তুমিও অ্যাকসেপ্ট করতে পারবে। এবং যখন আরেকটু তোমার বয়স হবে, আরেকটু ম্যাচিওর হবে তুমি, তখন তুমি বুঝতে পারবে যে জীবনের এই ছোটো ছোটো অনুভূতিগুলোকে, মানে যখন তুমি পিছন ফিরে তাকাবে তখন জীবনের এই ছোটো ছোটো অনুভূতিগুলোর কথা মনে পড়লে তোমার দেখবে একটু হাসিই পাবে। যাই হোক, তো আজকের এটাই লাস্ট মেসেজ ছিল। এবার যেটা তোমায় বলার সেটা হচ্ছে, চুপ কথার কথা তো আগেই বললাম যে আজকে বাসু থাকবে এবং দীপ থাকবে, ঠিক তিনটে পর্যন্ত। তো বাসু আর চুপ কথা, মানে বাসু আর দীপকে একসঙ্গে চুপ কথাতে শুনতে আমিও খুব এক্সাইটেড তোমার মতোই। তো নাম্বারটা একই থাকবে 9903653992।
2: এক্স্যাক্টলি, এবং আর ঠিক 5 মিনিটে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চুপ কথায়। আপাতত টাটা বাই বাই, লাভ জাংশন থেকে বিদায় নিচ্ছি, আবার কথা হবে।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখো, ঘড়িতে 12টা বেজে গেছে, মানে চুপ কথা কিন্তু শুরু হয়ে গেছে। 107 FM রেইনবোতে চুপ কথা নিয়ে আজকে আমি দীপ্ত রয়েছি, আর আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছে যে তিনজনের নাম আমি সব থেকে বেশি সব শোতে পাই সাজেশন হিসেবে, যে প্লিজ দীপদা তুমি কেন অমুকের সঙ্গে আসছো না, অমুকের সঙ্গে আসছো না, আর অমুকের সঙ্গে আসছো না। এই তিনজনের মধ্যে একজন মানুষকে আজকে আমি কনভিন্স করাতে পেরেছি, রাজি করাতে পেরেছি আমার সঙ্গে চুপ কথা করার জন্য। আজকে আমার সঙ্গে চুপ কথাতে রয়েছে নান আদার দ্যান বাসু, আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়, ভীষণ আদরের, ভীষণ ট্যালেন্টেড। তো বাসু, ওয়েলকাম চুপ কথা। অনেক দিন পর দীপ আর বাসু দুজনে মিলে একসঙ্গে আমরা চুপ কথা করছি আবার।
2: একটা ধুম ছাকানাকা গান দিয়ে ঢুকলো দাদা আমার, একটা ধুম ছাকানাকা গান দিয়ে ঢুকলো, ঢুকেই মনটা একটা অন্য জায়গায় ফিলে নিয়ে গিয়ে এখন আবার টেনে টেনে কি সব বলছে। কিন্তু সত্যি কথা বলতে, অবশ্যই দীপের সাথে, দীপদার সাথে এসে এখানে শো করতে আমার তো ভীষণ ভালো লাগেই, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে মানুষটা যার সামনে এই মুহূর্তে আমি বসে আছি, এর সঙ্গে কথা বললে যা হিলিং হয় ভাই, চুপ কথায় কোনো প্রশ্ন করতে হয় না, ঠিক আছে? জাস্ট লিসেন টু আর জে দীপ অ্যান্ড দ্য জব ইজ ডান। আর অফ এয়ার আমরা এখানে ঢোকার আগে একটা খুব

0: উত্তরও কথা
1: আমরা অনেক রকম বিষয় নিয়ে অফের আলোচনা করি, সেই আলোচনা কখনো সিনেমা নিয়ে হয়, সেই আলোচনা কখনো খাওয়া দাওয়া নিয়ে হয়, মানে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, কোথা থেকে শুরু করি আর কোথায় শেষ হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কিন্তু শো তো এগিয়ে নিয়ে যেতে হবে, মানে দীপ আর বাসু আমরা দুজনে ছাড়াও তুমি কেমন আছো, তোমার মনের মধ্যে কি চলছে, কোন জিনিস তোমাকে খুব ভাবাচ্ছে, রাগাচ্ছে বা কাঁদাচ্ছে, সেই সব কিছু নিয়ে তুমি 9903653992 নম্বরে চলে আসতেই পারো আমাদের সঙ্গে কথা বলার জন্য, নিজের মনের ভাব শেয়ার করার জন্য। আগামী কয়েক ঘন্টা আমরা কোনো স্ক্রিপ্ট নয়, আমরা কোনো বাঁধা ধরা কোনো বুলি নয়, আমাদের কাছে কোনো স্ট্র্যাটেজি নেই, স্রেফ তুমি কেমন আছো, তোমাকে কী করে আর একটু ভালো রাখা যায় সেইটার চেষ্টা করব। তার জন্য ফাঁকে ফাঁকে কিছু মন ভালো করা গান থাকবে, আর তার সঙ্গে তোমাদের পাঠানো টেক্সট মেসেজ, তোমাদের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ, এই সব কিছু নিয়ে আমরা দুজন আজকে থাকবো আগামী কয়েক ঘন্টা। তাই যারা যারা বিশ্বকর্মা পুজোর গোটা দিনটা কাটিয়ে ফেলেছ, পুজো হয়েছে পাড়াতে হতে পারে, তোমার যেখানে কারখানা থাকতে পারে, দোকানে হতে পারে, যেখানে ইচ্ছা হতে পারে, পুজো কেমন কাটলো সেটাও নিশ্চিন্তে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো নির্দ্বিধায়। আর তার সঙ্গে এই রাতের বেলায় যখন একটু একলা হয়ে যায় মানুষ, সেই সময় তোমার মনের মধ্যে যে সমস্ত চিন্তাভাবনাগুলো ঘোরে, যে কথাগুলো তোমাকে ভাবায়, তোমার মাথার মধ্যে বারবার আঘাত করে এসে, সেই কথাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারো।
0: অ্যাবসলিউটলি। আর যে কথাটা বলছিলাম, অফের একটা কথা হচ্ছিল, সেই কথার পরিপ্রেক্ষিত ধরে আমার মনে হচ্ছে এই কথাটা জিজ্ঞেস করতেই হবে। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমাদের বিবেক একটা বিলাসিতা,
1: এইটা নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, আমি বাসুকে একটা কথা বলছিলাম যে আমি না চারপাশে এখন অনেক মানুষকে দেখি যে তারা বিবেক বিকিয়ে দিয়েছে। একটা শব্দ আছে বিবেক বন্ধক রাখা, আমি বন্ধক রাখা তো বলবো না, আমি বলছি কিছু মানুষ আমাদের চারপাশে আছে যারা বিবেক বিকিয়ে দিয়েছে, স্রেফ বিকিয়ে দিয়েছে, মানে চোখের সামনে একটা ভুল জিনিস দেখতে পাচ্ছে, ভুল, তবু সে বিবেক কেমন বিকিয়ে দিয়েছে যে সে সেটাকে ভুল বলতে পারছে না। সে দুদিন আগেও তার আচরণ একরকম ছিল, এখন তার আচরণ একদম পাল্টে গেছে, তবু সে স্বীকার করতে পারছে না জোর গলায় যে হ্যাঁ আমি আমার আচরণ পাল্টেছি। এইসব নিয়ে আমরা কথা বলছিলাম, যাই হোক এসব অনেক ডিপ আলোচনা, আর
0: যখন আছে ডিপ আলোচনা তো হবেই আজকে, রাত যত বাড়বে তত তোমাদের মেসেজ বাড়বে, তাই এখন থেকেই মেসেজ করা শুরু করে দাও। 9903653992 তে রয়েছি বাসু আর দীপ, তোমাদের সঙ্গে আজকে চুপ কথায় রাত তিনটে পর্যন্ত কথা হচ্ছে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: যার কাছে মনের কথা খোলাখুলি বলা যায় সেই হচ্ছে চুপ কথা। আজকে বাসু আর দীপ রয়েছি তোমার সঙ্গে, তোমার মনের কথা শুনবো বলে। তো বাসু, আমরা এক এক করে এবার 9903652992 নম্বরে যে যে মেসেজগুলো এসে গেছে আমাদের কাছে অলরেডি, আমরা পড়তে শুরু করি, কারণ রাত বাড়তে থাকছে, মেসেজের স্পিড আরও বাড়তে থাকবে।
2: অ্যাবসলিউটলি। তো প্রথম মেসেজ আমাদেরকে পাঠিয়েছে সৌর্য, লিখছে, প্রিয় চুপ কথা, আমি গড়িয়া থেকে সৌর্য, ক্লাস 8 পড়ি। জানো তো আজ আমি খুব মজা করছি, মাসিদের বাড়িতে গেছিলাম, বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেয়েছি, আর আমি আর দাদা ঘুড়ি উড়িয়েছি, 13টা ঘুড়ি কেটেছি আমরা, আর আজ আমার মনটাও খুব ভালো, কারণ আজ অনেক দিন পর প্রিয় বাসু দাদার গলাটা শুনলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত ছাদে বসে আছি আমার 9 প্রিয় কুকুর বন্ধুদের সাথে, ওরা সবাই রাতে আমার বাড়িতেই থাকে, খাওয়া দাওয়া করে। যাই হোক, অনেক কিছু বললাম, তোমরা খুব ভালো থেকো, কিছু খেয়ে নিও, লাভ ফ্রম সূর্য।
1: বাহ, দুটো জিনিস আমার খুব ইউনিক লাগলো। এক হচ্ছে ঘুড়ি ওড়ানো, বহুদিন হলো আমি ঘুড়ি ওড়াইনি। আমি যখন ছোটোবেলায় ঘুড়ি উড়িয়েছি মাঝে মধ্যে, কিন্তু মুশকিল হচ্ছে যারা কলকাতায় জন্মেছে এবং বড় হয়েছে তারা জানে যে ছাদ কতটা দুর্লভ জিনিস আমাদের শহরবাসীর কাছে ছিল। তো হ্যাঁ, আমি ছোটোবেলায় আমি ঘুড়ি উড়িয়েছি, কিন্তু এখন আমি আর কাউকে ওড়াতেও দেখি না, আমি নিজে তো ওড়াই না, বহুদিন হয়ে গেল, আমি খুব একটা কাউকে ওড়াতে দেখি না। বাসু, তুমি কি দেখেছো কাউকে ওড়াতে, মানে সেরকম চোখের সামনে আশেপাশে ফ্রিকোয়েন্টলি চোখে পড়ে?
2: আমি কলকাতা শহরে ঘুড়ি ওড়াতে কাউকে দেখিনি যতদিন থেকেছি, মানে থাকছি বা বলতে পারো কলকাতা শহর যবে থেকে আমার অঞ্চলটা কলকাতা শহরের মধ্যে ঢোকানো হয়েছে বলে বলা হয়। সেই বেহালা বা বরিশা অঞ্চলকে তো আগে আমি চিনতাম সাউথ সাবারবান অফ ক্যালকাটা বলে, দক্ষিণ শহরতলি, মানে ডাউন টাউন যেটাকে বলে, যেখানে মানুষ থাকে।
1: তো বাসুর কথার উত্তরে না আমাকে শুধু মুচকি হাসি ছাড়া আর কোনো এক্সপ্রেশন আমি দিতে পারি না, খুব রিস্কি হয়ে যায়। এমনি বাসুর সঙ্গে শো করা মানে খুব রিস্কি বিজনেস একটা। হ্যাঁ, মানে ওর প্রতি লাইনে একটা না, যেহেতু খুব ইন্টালেক্ট বাসুর, একটা জিনিস ভীষণ সেটা হচ্ছে বাসুর ইন্টালেক্ট এবং সেন্স অফ হিউমার দুটোই বাসুর অসাধারণ। সেটা যারা বাসুকে অন এয়ার দেখেছো বা অফ এয়ার শুনেছো, দুটোর মধ্যে আমি বলছি, দুটোতেই বাসু খুব এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে যে একটু মেধার অভাব, আমি মাঝে মাঝে সেন্স অফ হিউমারের অভাব দেখতে পাই বা একটু সেন্সিবল কথাবার্তার অভাব দেখতে পাই, বাসু কমপ্লিটলি অন্যরকম একটা মানুষ। বাসু সেন্স অফ হিউমারে যেমন সাংঘাতিক, তেমন বাসু মাঝে মধ্যে কথাবার্তাও এমন সাংঘাতিক দিকে নিয়ে যেতে চায় যে আমি বলি বাবা থাম এবার একটুখানি, আমরা তো শো করছি, অন এয়ারে আছি।
2: হ্যাঁ, তো বেহালা অঞ্চলে, সাউথ সাবারবান অঞ্চলে যেখানে মানুষ থাকে, সেখানে আমি দেখেছি একটা সময় ঘুড়ি টুড়ি উঠতে, এখনও বেশ কিছু পাড়া যেখানে খোলা মাঠটাট আছে সেখানে ঘুড়ি উড়তে দেখেছি, কিন্তু আরও 90% কমে গেছে।
1: হ্যাঁ, আমি আমার এক প্রাক্তন সহকর্মী, তার একটা ভিডিও ব্লগে দেখছিলাম যে কলকাতাতে ঘুড়ির উৎসবও হয়, কোথায় হয় না হয় আমি এত ডিটেলসে জানি না, কিন্তু কলকাতাতে ঘুড়ির উৎসব হয়। ঘুড়ির উৎসব মানে বোঝাই যায় শুনলে, ভিডিওটা পুরো দেখিনি কিন্তু যেটুকুনি দেখে ওপর ওপর বুঝতে পেরেছি যে কোনো একটা জায়গাতে, নিশ্চয়ই কোনো বড় খোলামেলা একটা জায়গাতে, অনেক রকম লোক তাদের তাদের ঘুড়ি নিয়ে আসে, মাঞ্জা নিয়ে আসে, এবং তারা ঘুড়ির প্যাঁচ হয় নিশ্চয়ই, কারণ যেমন একটু আগে সৌর্য বলছিল যে ওই 10-11 ঘুড়ি কেটেছে, নিশ্চয়ই এরকম আরও বহু ছোট সৌর্য এবং বড় সৌর্য সবাই রয়েছে যারা এরকম ঘুড়ির লড়াই অংশগ্রহণ করে সেখানে।
2: না মানে আমার একটা বিশ্বাস যে কলকাতা শহরের আকাশ রঙিন না হলেও কলকাতা শহরের বাইরে যে বাংলাটা রয়েছে, যেটা আসল বাংলা এবং বৃহত্তম বাংলা, সেই বাংলায় প্রচুর ঘুড়ি ওড়ে এবং সেখানে প্রচুর ঘুড়ি কাটাও হয় এবং আকাশটা যতটা সম্ভব রঙিন থাকে। এনিওয়েজ, পরের মেসেজে চলে যাচ্ছি সেটাও ঘুড়ি নিয়ে। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা তোমাকে ও সকল বন্ধুদের, ছোটবেলার ঘুড়ি ওড়ানোর স্মৃতি আজও যেন মনের আকাশে রঙিন হয়ে ভেসে বেড়ায়।
1: আরেকজনকে পেয়েছি যার ছোটবেলার ঘুড়ি ওড়ানোর একটা মানে স্মৃতি যার মনের মধ্যে আসে। আমি মাঝে মধ্যে না আমি দেখেছি, ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম একটা ছেলে দৌড়ে আসছে একটা ঘুড়ি, বা দুটো তিনটে ছেলে একসঙ্গে দৌড়ে আসছে একটা ঘুড়ি কাটতে কাটতে পড়ছে, আমি না এটা দেখার মধ্যে একটা অদ্ভুত একটা সাসপেন্স টাইপের জিনিস কাজ করে, যে ফাইনালি ঘুড়িটা কে পাবে। দু তিনজন ছেলে একসঙ্গে দৌড়ে আসে, ঘুড়িটাও অদ্ভুত ভাবে দুলতে দুলতে দুলতে নামছে। হ্যাঁ, কখন একটু মনে হচ্ছে ও পাবে, কখন মনে হচ্ছে না ওর কাছে বেশি যাচ্ছে, কখন হচ্ছে না ও পেতে পারে, সাসপেন্স ছিল একটা।
2: তো লিখছে, ছাদে উঠে পেট কাটি চাঁদিয়াল মোমবাতি কিংবা ময়ূরপঙ্খী ঘুড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম, নিজের হাতে সুতোয় মাঞ্জা দেওয়া, হাওয়ার সঙ্গে ঘুড়ির লড়াই আর হঠাৎ প্যাঁচ কেটে যাওয়া ঘুড়ির পিছনে ছুটে চলা, সব মিলিয়ে সেই দিনগুলো ছিল নির্মল আনন্দের। আজ আকাশে ঘুড়ি দেখলেই মনে হয় শৈশবটা বুঝি এখনও সেই নীল আকাশেই উঠছে। সৌভিক ফ্রম ঢাকুরিয়া।
1: বাহ সৌভিক, খুব সুন্দর সুন্দর মেসেজ আমাদের পাঠায়। সৌভিক থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মেসেজের জন্য। অনেকগুলো ঘুড়ির নাম তুমি আমাদের মনে করিয়ে দিলে, যে নামগুলোর কথা সত্যি সত্যি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ এগুলো মনে করিয়ে দেওয়ার জন্য।
2: আর কিছু

0: মেসেজ রয়েছে এই মুহূর্তে, তবে আমরা কি একটা গানের ব্রেক নিতে
1: পারি? প্রায় 24 মিনিট হয়ে গেছে একটা। আমি শৌভিকের মেসেজটা শুনতে শুনতে আমার চোখের সামনে সেই সেই গানটার কথা মনে পড়ে গেল বাসু। আমি জানি এই গানটা আমার আর তোমার দুজনকেই কানেক্ট করবে, এবং তার সঙ্গে আজকে চুপ কথা যারা যারা শুনছো, শৌভিকের এই মেসেজটা পড়তে পড়তে এই গানটার কথা দেখো তো তোমাদেরও মনে পড়ছিল কি না।
2: পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা, পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ ছাঁদিয়ালে বগ্গায়। সন্দেয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় মাস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মোল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা, পেটকাঠি ছাঁদিয়াল।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: কিছু কিছু গান আছে না যে অনেক দিন পরেও আমাদের ভাবাতে, আমাদের নাচাতে, আমাদের হাসাতে পারে। সেরকমই পরপর দুটো গান শুনলাম, একটা তো কবির সুমনের পেটকাটি চাঁদিয়াল গানটার কথা সৌভিক আমাকে মনে করিয়ে দিল, আর একটা হচ্ছে অঞ্জন দত্তের এই গানটা। এটা কিন্তু আমি এখনো প্রায়শই যখন আমি ধরো একটু ভালো নিজের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় আমার কাছে রয়েছে, আমি এখনো চুপচাপ বাড়িতে গানগুলো শুনি।
1: তবে শুধু গান নয়, অনেক কথা হচ্ছে আমাদের দুজনের মধ্যে যখন গান চলছে, আমরা গান চলতে চলতে কথা বলছি এবং এইবার মেসেজ পড়ব। প্রিয় চুপ কথা, পুজো প্রায় এসেই পড়ল, আর আমার কাছে পুজো মানেই পুজো সংখ্যা।
0: ঠিক,
1: ডিভানের মধ্যে থেকে 31টা পুরনো পূজাবার্ষিকী আনন্দমেলা খুঁজে পেলাম, খুব আনন্দ।
0: আমার বাড়িতে এর থেকে অনেক বেশি আছে।
1: কাকাবাবু মিতিন মাসি পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে পাড়ি জমানো ছোটবেলার স্মৃতি ফিরে এলো, আবার ফিরে পড়বার ইচ্ছে হলো পুরনো পুজো সংখ্যাগুলো। রহস্য, অ্যাডভেঞ্চার আর মজায় ঠাসা ছোটবেলা, এক মুঠো শিউলি ফুল। নীলার্ক,
0: আমার বাড়িতে, আমার মামার বাড়িতে আমার বই পড়ার বা পড়াশো মানে বইয়ের প্রতি আমার ভালোবাসাটা ইনফ্যাক্ট আমার জন্মেছে আমার মামাদের থেকে। আমার মামার বাড়িতে একটা ঘর আছে, মানে একটা বড় ঘর, ইনফ্যাক্ট আমার বড় মামার ঘর ওটা। সেই ঘরের আমি 1/3 সবসময় দেখেছি বইতে ঠাসা থাকতে, মানে লাইব্রেরি কনসেপ্ট আমার ওইখান থেকেই প্রথম আমার দেখা চোখের সামনে। সেখানে পুজো বার্ষিকী, সেখানে নিউজ পেপারের কিছু কালেক্টেবল, কিছু কালেক্টেবলস নিউজ পেপার থাকে না ধর একটা কোনো স্পেশাল এডিশন, প্রচুর মানুষের লেখা, আর হচ্ছে গানের ক্যাসেট, এরকম কিছু কিছু জিনিস আমি দেখেছি। এবং এগুলো আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে জড়িত যে তুমি 31টা পূজা বার্ষিকীর কথা বললে আমার বাড়ি থেকে হয়তো 300টার বেশি এরকম পূজা বার্ষিকী বেরোবে, যদি আর কি সব জায়গা থেকে বের করা যায় আর কি। অনেক বই মাঝখানে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আমার, সেটা নিয়ে আমি এখনো খুব রিগ্রেট করি, মানে কিছু করার নেই, ওই বইগুলো আর কখনো আমার কাছে আর ওই বইগুলো আসবে না সেকেন্ড টাইম কখনো আর। তো সেইটা একটা মন খারাপ করে। আমার অনেক ছোটবেলার এমন অনেক বই রয়েছে, যেহেতু আমি বই পড়তে ভীষণ ভালোবাসতাম, তো আমাকে আমার অনেক রিলেটিভরা, বিশেষ করে আমার দাদু, আমাকে প্রত্যেক সপ্তাহে বই গিফট করতেন পড়ার জন্য। তো আমার কাছে না অনেক ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, যেগুলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, মানে সন্দীপ রায়ের দাদুর যে বইগুলো লেখা, সেগুলো আমার কাছে অনেক বেশ মানে খুব মানে কি বলবো, আমার কাছে খুব একটা প্রাইজড পজিশনের মতো সেই জিনিসগুলো আমার কাছে রয়েছে। তো এখন এই যে পূজা বার্ষিকী বললে যে পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে মানেই কিন্তু সত্যি সত্যি পূজা বার্ষিকীর একটা একটা সময়, একটা পূজা বার্ষিকী, এই সময়টা সত্যিই খুব ভালো লাগে পূজা বার্ষিকী উল্টাতে। ইনফ্যাক্ট আজকেই আমি বেশ পূজা বার্ষিকীর দুটো পূজা বার্ষিকীর পাতা উল্টাচ্ছিলাম। শুধু আমার একটা জিনিস একটুখানি, আমি না পূজা বার্ষিকীতে খুব অপেক্ষা করে থাকতাম শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা লেখা লিখবেন, যে লেখাটা একটা আজব গ্রামকে নিয়ে লেখা হবে, সেই গ্রামে সবকিছু খুব অদ্ভুত থাকবে, খুব মজার মজার ক্যারেক্টার থাকবে, সেই গ্রামে চোর বা ডাকা তো কখনো হার্মফুল হতো না,
1: হার্মফুল হতো না,
0: সেই গ্রামে চোর বা ডাকা তো ভীষণ মজাদার হতো। সেখানে মাঝে মাঝে ভিন গ্রহ থেকে প্রাণী চলে আসতো, সেখানে কারো কারো কিছু অদ্ভুত স্বভাব থাকতো, হ্যাঁ এরকম কেউ থাকতো যে একজন গোয়েন্দা থাকতো, সেই গোয়েন্দা যে কোনোভাবে যে কোনো জায়গায় ঢুকে যেতে পারতো, একজন কোচ থাকতেন যিনি কোচ কিন্তু যিনি খেলাতে ভয় পেতেন এরকম, এবং কিছু বাচ্চা বাচ্চা প্যাংলা প্যাংলা ছেলে থাকতো যাদের মধ্যে অদ্ভুত কিছু পাওয়ার থাকতো। এইরকম উপন্যাস পড়বো বলে আমি কিন্তু পূজা বার্ষিকীটাকে একসময় একদম মানে মাথার কাছে নিয়ে শুতাম রাতের বেলা, ইনফ্যাক্ট যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার পূজা বার্ষিকীর পাতা উল্টানো যায়। তো এই মেসেজটা পড়তে পড়তে আমার সেই সময়টার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ মেসেজগুলোর জন্য।
1: এই মেসেজটায় টপে একটা হেডিং দেওয়া রয়েছে, লেখা রয়েছে বাবার ভালোবাসা। লিখছে, মেয়েটা ছোটবেলায় প্রতিদিন বাবার আঙুল ধরে হাঁটত, বাবা মনে মনে বলতেন একদিন তুই অনেক বড় হবি। সময় কেটে গেল, মেয়ে বড় হলো, পড়াশোনা শেষ করলো, তারপর একদিন বিয়ে হয়ে গেল। বিদায়ের সময় সবাই কাঁদছিল, কিন্তু বাবা শুধু হাসার চেষ্টা করছিলেন, কারণ তিনি চাননি তার চোখের জল দেখে মেয়েটা আরও ভেঙে পড়ুক। মেয়ে গাড়িতে উঠে চলে যাওয়ার পর খালি ঘরে ঢুকে বাবাই প্রথম কেঁদে ফেললেন, কারণ পুরো পৃথিবীতে বাবার ভালোবাসা সবচেয়ে নীরব। তিনি মুখে খুব কম বলেন, কিন্তু মেয়ের প্রতি অবলিক ছেলের প্রতি, ছেলের প্রতিটি হাসির জন্য নিজের সব সুখ ত্যাগ করতে পারেন। শেষ কথা, একজন বাবার কাছে তার মেয়ে অবলিক ছেলে কখনো বড় হয় না, সে সারা জীবনই বাবার কাছে ছোট রাজকন্যা অবলিক
0: রাজকুমার।
1: এই অবলিকগুলো দিয়ে আমি বললাম, কারণ একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে বললেও আমি এটা ফিল করতে পারি।
0: না, একদম ঠিক কথা। এটা এটা এটা মানে এটা না, যত বয়স বাড়ছে এবং যেহেতু বাপি নেই, আজ প্রায় 10 বছর হয়ে গেল, আমি এটা না এখন সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি করে ফিল করি, এবং যেহেতু নিজে আমি এখন একজন বাবা, এটা এখন আমি টের পাই এই জিনিসটা। আমি চোখের সামনে দুজন বাবাকে দেখেছি, একটা আমার দাদুকে দেখেছি, আমার মায়ের বাবাকে দেখেছি, আর একটা আমি আমার বাবাকে দেখেছি। এটা আমি আজকে দাঁড়িয়ে বলছি, যদিও আমার বাবার সঙ্গে আমার বাবা বেঁচে থাকাকালীন আমার যে খুব ভালো সম্পর্ক ছিল তা ছিল না। মানে আমার একটা হয় না, ছেলেদের সঙ্গে বাবার দেখবে একটা ডিস্টেন্স থাকে। আমি জানি না বাস তুমি এটা মানে এটা রিলেট করতে পারবে কিনা, বা তোমার ক্ষেত্রে আদৌ এমনটা কি না। আমার ক্ষেত্রে এটা হয়েছে,
1: আমার ক্ষেত্রে তো জিজ্ঞাসাই করো না, বলছি আমার ক্ষেত্রে জিজ্ঞাসাই করো না, কারণ আমার গল্প বলতে বসলে আগে কথাটা আমি খেয়ে নেবো, আর কাউকে কিছু বলতে পারবো
0: না। এটা হয় ছেলেদের সঙ্গে না, বাবাদের দেখবে একটা একটা
1: বিগত বিগত 5 বছর আমার বাবার সাথে আমার কোনো কথা হয়নি।
0: সেটা কেন হয়নি, কি জন্য?
1: উই আর সো ডিস্টেন্ট ফ্রম ইচ আদার, অ্যান্ড নট only my father, I am so distant with my family for last 5 years. They won't talk to me. তারা আমার সাথে কথা বলে না, আমি তাদের সাথে কথা বলি না, এবং এর পিছনে একটা বিরাট বড় গল্প আছে, তার পিছনে আইডিয়াস আছে, আইডিয়ালস আছে, ফিলোসফিস রয়েছে, আমার ফিলোসফির সাথে তাদের ফিলোসফি না মেলা আছে, আমার অপছন্দের সাথে তাদের অপছন্দের না মেলা আছে, অনেক কিছু মিলিয়ে একটা ফ্যামিলির মধ্যে এরকম একটা কুলাঙ্গার তৈরি হয়।
0: না
1: যে না, সিরিয়াসলি, যে তার ফ্যামিলির মতন করে থাকতে পারে না।
0: না আমার, আমি মানে তোমার ক্ষেত্রে যদি এইটা নাও বলি, আমি বলছি জেনারেলি তোমারটা নিশ্চয়ই তোমার কিছু আলাদা সেরকম কারণ রয়েছে, তোমার দৃষ্টিভঙ্গি পার্থক্য রয়েছে নিশ্চয়ই, কিন্তু আমি বলছি ধরো কোনো একটা বাড়িতে একটা মেয়ে আর একটা ছেলে আছে, এবং একজনই বাবা, তার 2 সন্তান আর কি। মেয়ের সঙ্গে বাবার আমি দেখেছি ভালো রকম সম্পর্ক থাকে, মানে তুমি নিশ্চয়ই তোমার যারা মহিলা বন্ধু আছে তাদের
1: একদমই একদম,
0: এবং ক্লোজ তুমি যে মহিলার সঙ্গে,
1: আমার বাবার সাথে সব থেকে ভালো সম্পর্ক আমার বোনের।
0: এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম যে এইটা না, তুমি দেখবে মেয়েদের সঙ্গে বাবার একটা অদ্ভুত ভালো সম্পর্ক হয়, আর মায়ের সঙ্গে ছেলের একটা অদ্ভুত ভালো সম্পর্ক হয়, এবং মায়ের সঙ্গে মেয়েরও ভালো সম্পর্ক হয়। কিন্তু মুশকিল হচ্ছে বাবার সঙ্গে ছেলের ভালো সম্পর্ক, আমি
1: মার মেয়ের ঝামেলাটা বিরাট অন্যরকমের।
0: কিন্তু আমি না কেন ছেলেদের সঙ্গে বাবার এরকম একটা হয়, এবং আমি মনে করতাম একটা সময়
1: আমার যেটা মনে হয়, ছোট্ট করে বলি, আমার মনে হয় যে এক খাপে দুটো তলোয়ার থাকে না তো, আর নজরুল তো লিখে গেছিলেন ঘুমিয়ে আছেন শিশুর পিতা সব শিশুর অন্তরে, তাই দুটো বাবা ঘরের মধ্যে চলে আসলে একটু সমস্যা তো হবেই। হ্যাঁ
0: স্যার, হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম যে আমি 2016 পর্যন্ত আমি কখনো আমার বাবার আমার জীবনে যে প্রচুর পার্টিসিপেশন ছিল এমনটা ছিল না, কিন্তু আমি এখন রিয়েলাইজ করি যে বাবা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছিল, কিন্তু আমি কখনো থাকতে থাকতে সেটা ফিল করতে পারিনি। এখন আমি প্রচণ্ড ফিল করি, এখন আমার মনে হয় যে কেন আমি আরেকটু বাবা থাকার সময় বাবার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারিনি।
1: মি টু,
0: এটা আমার খুব মনে,
1: আমি তো আমি আমি
0: এবং আরেকটা কথা যেটা বলছিলাম, আমি আরেকজন বাবাকে দেখেছি চোখের সামনে, সেটা হচ্ছে আমার দাদুকে। এই যে তুমি বলছিলে যে এই যে একটু আগে মেসেজটাও একটু আগে তুমি পড়ছিলে যে বাবারা না মেয়ে চলে গেলে সামনে কাঁদেন না, একটু ডিস্টেন্স রেখে কাঁদেন। আমি দেখেছি ধরো আমি মামা বাড়ি থেকে ফিরছি, তো আমাদের ট্রেনে তুলে দিয়ে এসছেন আমার দাদু, আমি আর মা ফিরে আসছি বাড়িতে, আমি দাদুকে দেখেছি গাড়ি ছেড়ে দেওয়ার পরে চোখ মুছতে, লিটারেলি। সেই সময় অতটা ব্যাপারটা আমাকে টাচ করেনি, এখন এই ছোট ছোট জিনিসগুলো আমাকে এখন মনে পড়ে, ভেতর থেকে নাড়িয়ে দেয়।
1: অ্যাবসলিউটলি, এবং আমার এটা আমি যে কারণে অবলিক দিয়ে রাজপুত্রগুলো বললাম, তার কারণ আমার মনে মানে আমার মনে হয় এখন আমি ফিল করি আরও বেশি করি যে এই 5-6 বছর আমার বাবার সাথে যে আমার কথা হয় না, যে হতে পারে আমি আমার বাবার বহু জিনিস, বহু কথা, বহু কাজ, বহু আইডিয়াস অ্যান্ড ফিলোসফিস আমি পছন্দ করি না। হতে পারে আমি ওনাকে ওনার মতন করে অ্যাকসেপ্ট করতে পারিনি, বাট দেয়ার আর সো মেনি থিংস যেটা আমার বাবা না থাকলে হয়তো হতো না। সো আমি আমার বাবাকে অ্যাভয়েড করতে পারি, আমি বাবাকে ইগনোর করতে পারবো না।
0: অ্যাবসলিউটলি,
1: কেউ কারোর বাবাকে বা মাকে ইগনোর করতে পারে না, কারণ হোয়াট এভার ইট ইজ, রিলেশনশিপ ইজ আ রিলেশনশিপ।
0: চলো রাত বাড়লে এরকম গল্প একটু গভীর হয়। 9903652992 নম্বরে বাসু আর দীপ রয়েছে তোমার সঙ্গে, এক এক করে প্রচুর মেসেজ পড়ছি আর সঙ্গে কিছু এই রকম গান। গানটা শোনো, গানের পরে ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখতে দেখতে রাত 12:51 বেজে অনগোয়িং সেকেন্ডস, এবং
2: এক ঘন্টা টাক করে কোথা থেকে কেটে গেল, গল্প করতে করতে
1: টের পাওয়া গেল না, এবং আমরা আবার ফিরে এসেছি তোমাদের সঙ্গে চুপ কথায় তোমাদের মেসেজ পড়ার জন্য।
2: ওকে, 9903653992 নম্বরে এরপরে যে মেসেজটা পাঠিয়েছে শাওন, পাঠিয়েছে বারাসাত থেকে। শাওনকে লিখেছে, দীপদা আগের দিন বন্ধুত্ব নিয়ে কথা হচ্ছিল, তখন প্রজেক্ট হেল মেরি সিনেমাটা প্রসঙ্গ আসে, তোমাকে না আর একটা সিনেমার কথা বলা হয়নি, তার নাম কালীধর লাপাতা। যদি মুভিটা না দেখে থাকো তাহলে দেখো, তাহলে বুঝবে যে আপাত দৃষ্টিতে যাদের মধ্যে কোনো বন্ধুত্ব হওয়ার কথা নয় বা সম্ভব নয়, তাদের মধ্যেও কীভাবে এমন বন্ধুত্ব হয়ে যেতে পারে যে তারা নিজেদের পরিবারকেও ছেড়ে দিতে একবারও ভাবে না। মুভিটার মুখ্য চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন, ওনার অভিনয় দেখে খুব ভালো করে বুঝেছি যে ওনাকে যদি সেরকম গল্প আর চরিত্র দেওয়া হয় তাহলে ভারতের তাবড় তাবড় অভিনেতাদের এক পলকে পিছনে ফেলে দিতে পারেন। শাওন লেগেছে বারাসাত থেকে।
1: শাওন, অভিষেক বচ্চন এবং ফিল্মের কথা বললে তাহলে তুমি একটা সিনেমা দেখো, আমি তোমায় বলছি দাস উই ফেল, অভিষেক বচ্চনের।
2: আমি অভিষেক বলছি, ওই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিল, যে একটি মেয়েকেও ক্রিকেট খেলা শেখাবে, নামটা বলো,
1: ঘুমার,
2: ঘুমার, ঘুমার সিনেমা ভালো লেগেছে,
1: ভালো সিনেমা।
2: শাওন, আমি নিশ্চয়ই সিনেমাটা, তুমি যেটা কথা বললে কালীধর লাপাতা, আমি মাথায় রাখবো সিনেমাটার কথা, আমি দেখার চেষ্টা করবো। আমি একটা সিরিজ রিসেন্টলি দেখতে বসেছিলাম, সিরিজটার নাম রেভলিউশন, রাসবিহারী বসুর। আমি ইনফ্যাক্ট এটা দেখার জন্য সিরিজটা দেখতে বসেছিলাম যে বাঙালি বিপ্লবীদের কিভাবে আধুনিক সিরিজে পোর্ট্রে করা হচ্ছে, বা যারা এই ধরনের সিরিজগুলো বানান তারা বাঙালি বিপ্লবীদের নিয়ে কতটা রিসার্চ করে, বা তারা স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার জন্য তাদের কতটা অবদান তারা সিরিজে দেখাচ্ছেন, সেটা দেখার জন্য বসেছিলাম। আমি না অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটা, মানে রাসবিহারী বসুর মতন একটা ক্যারেক্টারে ভুবন বামকে আমার কেমন প্রথমে একটু আমি এই জন্য ধাক্কা খেলাম, কারণ ভুবন বামকে অবভিয়াসলি ভুবন বাম আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়, কিন্তু স্টিল আমি একটা এপিসোড দেখেছি এখনো পর্যন্ত, আমি খুব যে কনভিনসড এখনো পর্যন্ত আমি বলবো না, কারণ আমার মনের মধ্যে রাসবিহারী বসু একটা অন্যরকম একটা পোর্ট্রে রয়েছে আমার মনের মধ্যে। সিরিজে আমি ভুবন বামকে সেই ক্যারেক্টারটা এখনো পর্যন্ত ভীষণ যে আমার, আমি একাত্ম বোধ করেছি একটা এপিসোড দেখে, আমি এখনো অবধি করিনি। আই হোপ পরে এপিসোডসগুলো দেখলে নিশ্চয়ই আমি হয়তো কনভিন্স হয়ে যাবো, বা হয়তো নিশ্চয়ই ভালো লাগবেও পারে।
1: মুশকিলটা হয়ে গেছে এইটা, দেখো মানে এই বলিউড ফিল্মস বা বলিউড সিরিজে যেটা মনে হয় অসুবিধা হয়েছে, একটা পার্টিকুলার রিজিয়নের অভিনেতা অভিনেত্রী ছাড়া বলিউড ভাবতেই পারে না, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, মানে
2: খুব খুব বড় প্রবলেম।
1: এবং যেখানে দাঁড়িয়ে আজকে হনুমান অংশের মতন একটা ফিল্ম, যেটা

0: என்டையர்லி நார்த் இந்தியா பேஸ்ட் ரீஜனல் ஃபிலிம், ওটা কিন্তু বলিউড মেড নয়। তিনজন বাড়ির মহিলা নিজেদের সঞ্চয়ের অর্থ ইনভেস্ট করে এই ফিল্মটিকে বানায়।
1: আমি কথা শুনি যে সিনেমাটা নিয়ে খুব কম টাকার বাজেটে তৈরি করা সিনেমা,
0: মাত্র 2 কোটি টাকার বাজেটে,
1: কিন্তু ভালো নাকি ব্যবসা করেছে,
0: 200 কোটি টাকার ব্যবসা করেছে।
1: রাইট,
0: 2 কোটি টাকার ফিল্ম 200 কোটি টাকার ব্যবসা করেছে কিভাবে? দ্যাট ওয়াজ আ সিম্পল স্টোরি, আ ভেরি সিম্পল হাম্বল স্পিরিচুয়াল ম্যানের বায়োগ্রাফি। যিনি ডিরেক্ট করেছেন তিনি ওই ফেথটায় বিশ্বাস করেছেন যে এটা হতে পারে।
1: রাইট,
0: একজন অভিনেতা যে সেই চরিত্রটিকে, সেই স্পিরিচুয়াল চরিত্রটিকে বিশ্বাস করেছে, আর তিনজন মহিলা যারা এই প্রজেক্টটাকে বিশ্বাস করেছে।
1: রাইট,
0: বলিউড কোথায় বলিউড ল্যাক করছে, কোথায় সাউথ এগিয়ে যাচ্ছে, বলিউড বিশ্বাস করতে পারছে না নিজের চেনা পরিচিত মানে মুখগুলোর বাইরে, কমফর্ট জোনে খেলার চেষ্টা করছে
1: না। আর একটা বস্তু যেটা আমার খুব, আমি ফিল করি বলিউড না বড্ড বেশি মানে বিশ্বাস করে যে শুধু উচ্চ উচ্চ উচ্চ বিত্তরাই ভারত, নিম্নবিত্তরা বা মধ্যবিত্তরা যে ভারত, এটা বোধ হয় বলিউড বিশ্বাস করতে পারে না, তাই জন্য বলিউডের নায়করা কিছু হলেই বিদেশে চলে যায়।
0: আমি জানি না সেটা, মানে এই বিষয়টা নিয়ে আমার সত্যি জ্ঞান কম, সত্যি বলছি। আমি এটা নিয়ে রিসার্চ করবো, তুমি যেটা বললে যে বলে, কারণ আমি বলিউড ফলো করি না।
1: আমি
0: আফটার বিং আ শাহরুখ খান ফ্যান, আমার মনে হয় না বলিউডে আমার আর কাউকে বা কিছুকে ফলো করার দরকার আছে। বাট স্টিল যখন এই ধরনের নিউজগুলো আমরা আমাদের শোয়ের জন্য, আমাদের উইকেন্ড ফিল্মি ফিভারের জন্য আমরা যখন রিসার্চ করি, তখন এই কথাগুলো, এই ব্যাপারগুলো কানে আসে। যেমন ধরো একটা অভিষেক বচ্চনের ফিল্মের কথা বললাম, আমি তোমাকে একটা বললাম দাসভি ফেল, তুমি দেখতে পারো। এই ফিল্মগুলোকে নিয়ে বলিউডে একেবারেই কথা হয় না, এবং দিস ইজ সো ব্যাড ফর বলিউড
1: একদম।
0: এটা বলিউড আগামী 10 বছরেই বুঝতে পারবে, যখন আজকে রামায়ণের মতন একটা বৃহৎ সিরিজ হতে চলেছে।
1: না, এই রামায়ণ
0: যেটা করছেন,
1: ধরো এই রামায়ণটা আমি তোমাকে বলছি যে ধরো এই এই যে রামায়ণটা যেটা রিলিজ করতে চলেছে, যেটা যেটা ট্রেলার কয়েকদিন আগে, যেটা রণবীর কাপুর যেটার রাম চরিত্রটা প্লে করছে, তার আরেকটু আগে তুমি যদি রামায়ণের গ্রাফিক নভেল যেটা বেরিয়েছে নেটফ্লিক্সে রিলিজ করেছিল, তৈরি করা আমাদের কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলির, তুমি যদি সেটা দেখো কি ওয়েল রিসার্চড, আমি অ্যামেজড হয়ে গেছিলাম দেখে। এবং বহুদিন ধরে একটা এই যে প্ল্যাটফর্মে রিলিজ করেছিল, তার টপ ভিউয়ার্স এর মধ্যে, মানে টপ দর্শকদের ভিউতে টপে ছিল বহুদিন ধরে। অ্যান্ড আই এম সো অ্যামেজড, একটা গ্রাফিক নভেল মানে লাইক আ কার্টুন, সেটা এত ভালো মেকিং, এত স্টোরির ইনডেপথ, স্টোরিটা তো ইনডেপথে যাওয়া হয়েছে, মাত্র 10টা বা 12টা এপিসোড আই গেস, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, বেশ কিছুদিন আগে দেখেছিলাম আমি, কিন্তু আমার ছোটবেলার প্রচুর জিনিসপত্র মনে পড়ে গেছে।
0: এবং এখানেই বলছি, এখানেই বলিউড ল্যাক করছে, এখানেই বলিউড ল্যাক করছে, এবং বলিউডকে ফলো করছে যারা তারা ল্যাক করছে। আমার মনে হয় যে আজকে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিও এখন আর বলিউডকে ফলো করে না, ডিরেক্ট হলিউডকে ফলো করে।
1: দেখো এটা বাসু, আমি তোমাকে বলছি অ্যাজ আ ফিল্ম বাফ, আমি তোমাকে বলছি এটা আজকের নয়, সাউথ ইন্ডিয়ান সিনেমা সেদিনকেই বলিউডকে অনেক পিছনে ফেলে দিয়েছে, যেদিনকে ওরা বাহুবলীর মতন ম্যাগনাম ওপাস বানিয়ে ফেলেছে।
0: এক্স্যাক্টলি স্যার,
1: এবং ম্যাগনাম ওপাস বলতে যেটা বোঝে, মানে তুমি ধরো এই আমি এখানে বলে রাখি, আমরা না দুজন ভীষণ সিনেমা ভালোবাসি, তো আমরা একটু বেশি ডিটেলসে চলে যাচ্ছি। ধরো আজকে ক্রিস্টোফার নোলানের ওডিসি কেন তুমি বাড়িতে দেখবে না হলে দেখবে, এটা নিয়ে কোনো ডিবেট হবে না, তার কারণ উনি সিনেমাটা বানিয়েছেনই দর্শককে হলমুখী করার জন্য। উনি এটা বলেছেন যে নর্মাল স্ক্রিনের থেকেও, নর্মাল সিনেমা হলের স্ক্রিনের থেকেও, যেখানে বড় স্ক্রিন রয়েছে, যেটা এই মুহূর্তে গোটা পৃথিবীতে খুব লিমিটেড জায়গাতেই রয়েছে, এই সিনেমাটা ওই স্ক্রিনের জন্য তৈরি করা, মানে ম্যাক্সিমাম আইম্যাক্স যেখানে রয়েছে, যেটা আমাদের ভারতবর্ষেও প্রায় নেই বললেই চলে, অস্ট্রেলিয়াতে সিডনিতে কয়েকটা খুব রিয়েল আইম্যাক্স স্ক্রিন রয়েছে, যেখানে ওডিসি দেখতে প্রপারলি দেখতে পাবে 100% ক্যাপাসিটিতে, আমরা 70% ক্যাপাসিটিতেই দেখতে পারবো ম্যাক্সিমাম সব জায়গাতে। তো ওডিসি লোককে হলমুখী করার জন্য বানানো হয়েছে,
0: এবং হয়েছে মানুষ,
1: এবং মানুষ সিনেমাটা দেখতে গেছে।
0: অ্যাবসলিউটলি,
1: এই হলমুখী করার টেন্ডেন্সিটা বাহুবলীর মতন সিনেমাতেও নিয়ে আসা হয়েছিল,
0: এবং আমি বলছি শুধু বাহুবলী নয়, রিসেন্টলি বলিউডেই এই ছবিটা হয়েছে, একটা ম্যাগনাম ওপাস হয়েছে, কিন্তু যেটাকে আবারও মেইন স্ট্রিম বলিউড, মেইন স্ট্রিম বলিউড ক্রমাগত ইগনোর করে যাচ্ছে এত বড় একটা ব্যবসায়িক সাফল্যের পরও, সেটার নাম হচ্ছে ধুরন্ধর। ধুরন্ধরকে মেইন স্ট্রিম বলিউড ওয়াজ ইগনোরিং থ্রু আউট দি জার্নি অফ ধুরন্ধর অফ সিক্স মান্থস। ডিসেম্বর মাসে 2025 সালের ডিসেম্বর মাসে যখন ধুরন্ধর রিলিজ করে, তারপর থেকে প্রথম এক মাস যখন পিক উঠছে ধুরন্ধরের, বলিউড ওয়াজ ইগনোরিং, বিগ শট
1: চুপ।
0: তারপরে 2,000 কোটি টাকার ব্যবসা করার পর এখন বলিউডের মনে হয়েছে যে না, ধুরন্ধরের মতন সিনেমা বানানোর চেষ্টা করা যেতে পারে।
1: আমি তোমাকে বলছি, ধুরন্ধর দেখার পরে আমি ধুরন্ধরের স্টাইলটা, ইনফ্যাক্ট ওই স্টাইল আরেকটা সিনেমা বেরিয়েছে কয়েকদিন আগে, আমি আলফা দেখতে বসেছিলাম আমি এর আগে, জনরটা কথা বলছি, ওই স্পাই জনরটার আর কি আমি দেখতে বসেছিলাম। দেখার পরে 15 মিনিট দেখার পরে আমি আর দেখতে পারিনি, বাট আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড।
0: এক্স্যাক্টলি সো,
1: কারণ ধুরন্ধর একটা বেঞ্চমার্ক বানিয়ে দিয়েছে ইন্ডিয়ান অ্যাকশন মুভিতে,
0: আর কিছু করে
1: স্পাই মুভিতে ও একটা এমন বেঞ্চমার্ক বানিয়ে দিয়েছে যে ওখান থেকে আমি আর ডাউনগ্রেড করতে পারবো না নিজেকে, আমি শুধুমাত্রই আপগ্রেড করতে পারবো।
0: এক্স্যাক্টলি সো,
1: এই ম্যাগনাম ওপাস গুলো, সাউথ ইন্ডিয়ান সিনেমার ম্যাগনাম ওপাস গুলো, দেখো ভালো খারাপের কথা হচ্ছে না এখন, কিন্তু আমরা বলছি মানুষকে হলমুখী করার জন্য।
0: অ্যাবসলিউটলি,
1: যেভাবে ধরো RRR বা যেভাবে ধরো বাহুবলী বা যেভাবে ধরো পুষ্পা, মানুষকে হলমুখী করেছে, মানুষ হলে যাচ্ছে, আনন্দ করছে, জামা খুলে ঘোরাচ্ছে, কাগজ ছিঁড়ছে, বাজি ফাটাচ্ছে, যেটা একদম ইন্ডিয়ান টিপিক্যাল সিনেমা বলতে মানুষ যেটা বোঝে ফর মাস। বলিউড এটাতে ভীষণ ল্যাক করছে আই গেস,
0: মানে বলিউড সব কিছুতেই ল্যাক করছে এখন, মিউজিকেও ল্যাক করছে। অরিজিৎ সিং জবে থেকে গান গাওয়া হচ্ছে,
1: মিউজিকে তো হরিবল, শুধুমাত্র পূর্ণ সিনেমার গান রিমেক করা হচ্ছে।
0: সচদেব যিনি ধুরন্ধরের মিউজিক করেছেন, জানি না ধুরন্ধরের অ্যালবামটা থেকে তুমি আমাদেরকে এই মুহূর্তে কিছু গান শোনাতে চাও কিনা, বাট আই উইল ডেফিনেটলি সাজেস্ট,
1: যখন এটা নিয়ে কথা হচ্ছে নিশ্চয়ই শোনাবো
0: আমাদের শো প্রত্যেকের ধুরন্ধর 1 এবং ধুরন্ধর 2 এর অ্যালবামগুলো পুরো শুনে ফেলা উচিত। তার কারণ রকস্টার, আমি বলছি রকস্টার, আমি দেখেছি সম্ভবত 2012-তে, 2012-র রকস্টারের পর আমি এত ভালো অ্যালবাম অফ টু ফিল্ম সিরিজ আমি শুনিনি। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট সচদেব বাবু, মানে এই মিউজিকটা আমি মিস করবো, একটা গান তো শুনবোই, ইনফ্যাক্ট দুটো গান শুনতে চাই, একটা হচ্ছে দিল পে জখম খাতে হ্যাঁ জান সে গুজরতে হ্যাঁ, আর আরেকটা আমি শুনতে চাই
1: গেহরা হুয়াটা শুনি, আমার খুব পছন্দ।
0: ওকে ওকে ওকে, গেহরা হুয়া হোক আর দিল পে জখম হোক নাকি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সঞ্চারী আলিপুর থেকে লিখেছে যে, প্রিয় চুপ কথা, তোমরা কেমন রয়েছো? জানো তো, এইমাত্র বাবার সঙ্গে প্রায় 50 মিনিট কথা বলার পর তোমাদের শুনতে বসলাম। সেই কথার মধ্যে শুধু আমার ভালো থাকার কথা নয়, সঙ্গে ছিল পড়াশোনার টিপস, হস্টেলে রোজনামচা, রাজনীতি, পুরাণের গল্প, আরও কত কী। বাবার মতন আকাশ সমান সাপোর্টার বোধহয় আর কেউ হয় না। অনেকদিন পর পরীক্ষার স্ট্রেস কাটিয়ে তোমাদের শুনছি, যদিও প্র্যাকটিক্যাল পরীক্ষাটা এখনও বাকি আছে, কিন্তু সামনে পুজো, তো তাই এই মোটিভেশান নিয়েই পড়াতে মন বসানোর চেষ্টা করছি। তোমরা ভীষণ ভালো থেকো, শো শুনছি ভীষণ ভালো লাগছে।
2: থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেসেজিং। হ্যাঁ, বাবার সাথে 50 মিনিটের কথাটা হিসাব
1: ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা না বড় মেসেজ আমি পড়ি বড়। হ্যাঁ, মেসেজটা পাঠিয়েছে যে, তার নাম হচ্ছে সপ্তদ্বীপ, নামটা খুব সুন্দর, ইউনিক নেম সপ্তদ্বীপ। লিখেছে, আমার বয়স 17। কিছুদিন আগে এক দিদির কাছে শুনলাম যে আমি নাকি ধীরে ধীরে অনেক কেয়ারিং, ফ্রেন্ডলি আর আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছি, আগের থেকে ম্যাচিওর হয়েছি। এটা আমার খুব বড় পাওয়া যে মানুষ আমাকে বিশ্বাস করে। অনেকে তাদের মনের মন খারাপ, পার্সোনাল লাইফ, ভালোবাসার গল্প, অনেক কিছু আমার সঙ্গে শেয়ার করে। দুর্গাপুজোয় ঘুরতে যাওয়ার অনেকে আমাকে বলেছে একসঙ্গে প্ল্যান করে ঘুরতে যাওয়া যায়। আমার অনেক কিছু নিয়ে ইন্টারেস্ট রয়েছে, আমার পড়াশোনা, জিওগ্রাফি, উপন্যাস, সিনেমা, অ্যানিমেশন, অনেক কিছু নিয়ে আমার ইন্টারেস্ট রয়েছে। আমি মানুষের কথা শুনতে ভালোবাসি, আর এই নেচারটার জন্য অনেক মানুষ আমাকে পছন্দ করে। আজ চুপ কথা শুনছি তোমাদের সঙ্গে। আমি শুধু একটাই কথা সবাইকে বলবো যে, ধৈর্য রেখো। আমরা এখন অনেকেই অন্যের কথা ধৈর্য নিয়ে শুনতে পারি না। আমার মনে হয় ধৈর্য নিয়ে অন্যের কথা শুনলে মানুষের সঙ্গে আরো বেশি করে মেশা সহজ হয়।
2: ধৈর্য, এটাই তো এখন মানুষের সব থেকে অভাব, ধৈর্য।
1: আমাদের ধৈর্যের এখন ভ্যালিডিটি হয়ে দাঁড়িয়েছে 30 সেকেন্ড, 45 সেকেন্ড।
2: এটা নিয়ে তো আমার প্রচন্ড প্রচন্ড আপত্তি আছে কথা নিয়ে। ভালো কথা বললে আর ভালো জিনিস দেখালে মানুষ 4 ঘন্টাও শোনে।
1: সেটা এই যে সিনেমার পর দুটো গান পর ব্যাক টু ব্যাক শুনলাম আমরা প্রায় 4.5 ঘন্টার আনকাট ভার্সন রয়েছে অনলাইন প্ল্যাটফর্মে এবং সেটা মিলিয়ন

0: মানুষ দেখে ফেলেছে অলরেডি,
1: এবং আমাদের চুপ কথা শো এবং তাদের লিসেনাররা
0: আরো। লাগান সিনেমার কথা আমি যদি বলি, লাগান একটা এমন সিনেমা, 3.5 ঘন্টার উপরে সিনেমা, মেইন সিনেমাটা কি 7 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছিল, তখন লোকেরা নাকি আমির খানের হাতে পায়ে ধরে বলে যে এত বড় সিনেমা রিলিজ করলে আর মানে দেখাতে পারবো না, দুটো তিনটে, তখন সিনেমা 4টে করে শো রিলিজ করতে একটা সময়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা মাল্টিপ্লেক্সের জামানার যদি আগে চলে যাই, বাসুমনায় দেখোনি সেই সিঙ্গেল স্ক্রিনে সেই সেই ক্রিয়ে দেখেছো? মানে
1: আমি খুব অল্প দেখেছি, তার কারণটা হচ্ছে
0: তখন মর্নিং শো হতো, তারপরে নুন শো।
1: কতটা প্রাগৈতিহাসিক আমি একটু বলে দিতে পারলে, আমার দেখা প্রথম ফিল্ম বাবা মার কোলে বসে,
0: আচ্ছা কোলে
1: বসে, বর্ডার,
0: বর্ডার, তাহলে ঠিক আছে,
1: বর্ডার 2 দেখে ফেললাম আমি,
0: ঠিক আছে। ইনফ্যাক্ট বর্ডার 2 আমার শুধুমাত্র সানি দেওয়ালকেই ভালো লেগেছে, আর কাউকে ভালো লাগেনি। রিসেন্টলি একটা সিনেমা খুব আনএক্সপেক্টেডলি আমার দারুণ লেগে গেছে, সফেদ সাগর। যদি কারোর ভালো লাগে, আমি বলবো যদি কারোর অ্যাকশন ডিফেন্স এগুলো নিয়ে যদি কারোর মানে দেখতে ভালো লাগে সিরিজ বা সিনেমা, তাহলে আমি বলবো সফেদ সাগর দেখা উচিত। কেন দেখা উচিত? তার একমাত্র কারণ হচ্ছে ন্যাশনালিজমকে ওভার হাইপড না করে যেটা প্র্যাকটিক্যাল সেটাকেই পোর্ট্রে করা হয়েছে সিনেমাতে। অনেক সময় না অনেক এই ধরনের ন্যাশনালিস্টিক সিনেমা বানাতে গিয়ে ওভার হাইপ করে দেওয়া হয়, প্রচুর মানে গাল গল্প পুড়ে দেওয়া হয় সিনেমার মধ্যে, সেটাকে না করে ওভার হিরোইজম না দেখিয়ে সিনেমাটার মধ্যে প্র্যাকটিক্যালি ইন্ডিয়ান এয়ারফোর্স কি কঠিন পরিস্থিতির মধ্যে এত বড় একটা জয় নিয়ে এসেছিল, তার জন্য কিন্তু সফেদ সাগর আমার মনে হয় যারা সিনেমা দেখতে ভালোবাসে বিশেষ করে প্যাট্রিয়টিক মুভি তাদের জন্য খুব ভালো সিনেমা। ওকে পরের মেসেজকে পাঠিয়েছে দেখি, তোমাদের শুনতে দুজনকে চুপ করে খুব ভালো লাগছে, শান্তনু লিখছি হাওড়া বাগনান থেকে। দেখো সত্যি কথা বলতে কি, আচ্ছা আমার এক বন্ধু রয়েছে রূপালি চক্রবর্তী ওর নাম, ওর না ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সাম রয়েছে, আর আমার আরেক বন্ধু রয়েছে নার্সিংয়ের এক্সাম। তো এই দুজনকেই আমি শুধু বলতে চাই যে তোরা ভীষণ ভালো করে পরীক্ষা দিস, আর চুপ কথাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমি না ফ্রেঞ্চ ভাষা আমার খুব শেখার ইচ্ছে, ফ্রেঞ্চ ভাষাটা আমার খুব মিষ্টি লাগে শুনতে। আর ইনফ্যাক্ট আমি আরেকটা জিনিস ফ্রেঞ্চের খুব ভালোবাসি, সেটা হচ্ছে লাইফ স্টাইল। ফ্রেঞ্চরা কখনো খুব তাড়াহুড়ো করেন আমি শুনেছি, তো ইউরোপিয়ান কান্ট্রির ইয়ের মানে যারা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে তারা নাকি খুব তাড়াহুড়ো করে না, তাড়াহুড়োটা নাকি একান্ত আমেরিকান কালচার আর এই উপমহাদেশের কালচার, ইউরোপিয়ানরা কি খুব তাড়াহুড়ো তো অভ্যস্ত নয়?
1: না না না একদমই নয়।
0: ওকে পরের মেসেজকে পাঠিয়েছে দেখি, হাই দাদা, প্রায় এক মাস আগে আমার প্রেম সংক্রান্ত মেসেজ এখন পড়ছি না, পরে পড়ব। আমি শ্যামাপ্রসাদ পাল বাঁকুড়া থেকে, নিয়মিত আপনাদের চ্যানেল শুনি, আপনার প্রত্যেকটা অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে চুপ কথা আমার খুব কাছের। আজকে এই চিঠির মাধ্যমে আমি আমার মনের একটা কথা শেয়ার করতে চাই। জীবনে চলতে গিয়ে অনেক সময় অনেক কথা জমে থাকে না বলতে পেরে, যা সবসময় সবার কাছে আমরা প্রকাশ করতে পারি না। আপনাদের এই অনুষ্ঠানটি আমাদের মতন শ্রোতাদের সেই সুযোগ করে যায়, যার জন্য আপনাদের সাধুবাদ জানাই। আপনাদের সুন্দর প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা রইল, এভাবেই আমাদের পাশে থাকুন আপনারা। আমি বর্তমানে কাজের সূত্রে সিকিমে থাকি, সেখান থেকে শুনছি আপনাদের পাহাড়ের কোলে বসে, আচ্ছা পাহাড়ের কোলে বসে আপনাদের শুনছি সিকিমের রোড়াথাং থেকে। 3 দিন পর এখানে বৃষ্টি একটু কমেছে, রাত 3টে অবধি আছি আপনাদের সঙ্গে, শ্যামাপ্রসাদ পাল, থাকি বাঁকুড়াতে, এখন রয়েছে সিকিমে। বাহ, অনেক দূর থেকে আমাদের লিসনার মেসেজ পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
0: সিকিমের পাহাড়ে রাতেরবেলা 1:20 বাজে, মানে কি অন্ধকার, গভীর অন্ধকার সিকিম না? আমি একটা জিনিস মাঝে মাঝে ভাবি বাসু, জানো তো, যে আমাদের জানো তো যাদের শহুরে জীবনযাত্রা অভ্যেস হয়ে গেছে, আমরা ভাবি বটে যে মাঝে মধ্যে আমরা এই সমস্ত ব্যস্ততা ছেড়ে পাহাড়ে চলে যাই, গিয়ে থাকি। আমরা 7 দিনের বেশি আমরা পাহাড়ের কঠিন জীবনযাপন আমার মনে হয় আমরা টিকতে পারবো না।
1: মানুষ তো অভ্যাসের দাস, তুমি যদি পাহাড়ে জন্মাও তুমি কেন পারবে না?
0: না, আমি বলছি শহুরে যাদের জীবনযাত্রা যাদের অভ্যেস হয়ে গেছে তারা পাহাড়ে গিয়ে হোমস্টেতে 3 দিন 4 দিন 7 দিন থাকতে পারে, কিন্তু তোমাকে যদি পাহাড়েই জীবন কাটাতে হতো তুমি পারতে?

0: বলা খুব কঠিন, কারণ আমি নিজেই তো কোনোদিন ঘুরতে গিয়ে তিন দিনের বেশি থাকিনি পাহাড়ে।
1: এক্স্যাক্টলি, আমার এটাই বক্তব্য যে আমার মতে তোমাকে যদি জীবনটা যাপন করতে হতো পাহাড়ে, তাহলে সেখানে কিন্তু সেটা কঠিন হতো বলে আমার বিশ্বাস। আমি এই না মানে আমার সঙ্গে সবাই একমত হবে কি না। পরে মেসেজ পাঠিয়েছে জাহির মেটিয়া ব্রুস থেকে, লিখেছে জীবনের সব থেকে বেশি কষ্ট কেন জানো তো, অন্যের থেকে অতিরিক্ত আশা করলে। যদি তুমি নিজের অন্যের থেকে এক্সপেকটেশনস কমিয়ে দাও, তাহলে দেখবে জীবন অনেক ভালো থাকবে। সবাইকে যদি গুরুত্ব দাও, তাহলে জীবনে তুমি গুরুত্ব কম পাবে। তাই নিজের ভালোবাসা, নিজের যত্নটা খুব ইম্পর্টেন্ট। খানি কথা, এটা এরা এরা ঠিক কথা, এক্সপেকটেশনস কম করলে কষ্ট কম পেতে হয়।
0: আমি তো এইটা নিয়েই কথা বলছিলাম লাভ জাংশনে।
1: আচ্ছা,
0: যে আমরা যেটা করি সেটা হচ্ছে নিজেদেরকে নিয়ে খেয়াল রাখতে ভুলে যাই, বাকিদের থেকে সবকিছু এক্সপেক্ট।
1: ট্রু ট্রু,
0: তুমি নিজেকে ভালো না রাখলে তোমাদেরকে বাকিরা কখনোই ভালো রাখবে।
1: এবং এটা ভাবি যে ইন আ ফাইন ডে কেউ একজন এসে আমার জীবনটা শুধরে দেবে।
0: একদমই সত্যি কথা,
1: উইচ ইজ ভেরি আনরিয়ালিস্টিক,
0: প্রচন্ড
1: জীবনে কেউ কোনোদিন আসবে না।
0: হার্মফুল, আনরিয়ালিস্ট তো অবশ্যই হার্মফুল একটা থট যে কেউ এসে আমার জীবন বদলে দেবে।
1: সোদপুর থেকে শিবাশিস লিখছে যে প্রিয় বাসুদা দীপদা, তোমাদের একসঙ্গে কতদিন পরে শুনছি, আশা করি দুজনেই খুব ভালো আছো। আজ অনেকদিন পর মেসেজ করলাম, সোমবার থেকে HS এক্সাম, আমি সায়েন্স নিয়ে পড়ি, খুব টেনশন হচ্ছে, তোমরা আশীর্বাদ করো যেন পরীক্ষা ভালো হয়। আচ্ছা, আমরা দুজনেই আশীর্বাদ না, আমরা দুজনেই তোমাকে বেস্ট অফ লাক জানালাম যে তোমার পরীক্ষা ভীষণ ভালো হোক শিবাশিস, আর তুমি আমাদের প্রাউড ফিল করি। অবশ্যই পরীক্ষা শেষ হওয়ার পরে জানিও কেমন হয়েছে।
0: খুব ভালো হবে, খুব ভালো পরীক্ষা হবে, অল দ্য বেস্ট।
1: পরে মেসেজ পাঠিয়েছে সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, লিখেছে তোমরা যে সমস্ত কথাগুলো বলছিলে একটু আগে পর্যন্ত, আমি শুধু একটাই কথা শেয়ার করতে চাই। আমার মা সদ্য প্রয়াত হয়েছেন, বয়স হয়েছিল 73। তার 3 বছর আগে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছিলেন। বাবা মাকে হারিয়ে এই একা অবস্থায় বসে মনের ভেতরে শুধু গভীর শূন্যতা আমি চুপ কথাকে জানালাম। কীভাবে শোক কাটিয়ে ওঠা যায় এ বিষয়ে আমার কোনো আইডিয়া নেই।
0: শোক একবার ছুঁয়ে দিয়েছে যখন, তখন আর তার যতক্ষণ না ইচ্ছে করছে।
1: আর আমার মনে হয় বাস্তব একটা জিনিস, সময় একটা এমন জিনিস না, সময় সব শোকের উপরে একটা প্রলেপ দিয়ে দেয়।
0: ঠিক,
1: হঠাৎ করে জীবনের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেললে, বিশেষ করে মা বাবার মতন কাছের মানুষকে, যারা জীবনের একমাত্র কাছের মানুষ হন, তাদের হারিয়ে ফেলার তো কোনো মানে সত্যি এর তো কোনো বিকল্প হয় না,
0: হয় না।
1: কিন্তু ওই সময়ের সঙ্গে সঙ্গে দেখবে এই ক্ষতের উপরও প্রলেপ পড়েই যায়। সময়ের থেকে বড় ডাক্তার আর কেউ হয় না, একটা কথা বলে না। পরের মেসেজ কে পাঠিয়েছে, তোমাদের শুনতে খুব ভালো লাগছে, দেখো আমি একজনকে পেয়েছি। বাসু লিখেছে, আমি ক্লাস 12 পড়ি, আজকে আমি পুজোর শপিংয়ে গিয়েছিলাম, এক্সামের রেজাল্ট বেরোচ্ছে ফ্রাইডে, প্লিজ প্রে করো যাতে ভালো হয়, তোমরা খুব ভালো থেকো। আর আজকে পুজোর শপিং করেছি প্রচুর, নামটা আর বললাম না।
0: অল দ্য বেস্ট,
1: চুপ কথা। পরের মেসেজ কে পড়েছে, আচ্ছা অনেকগুলো মেসেজ না একসঙ্গে, একজন বারবার পাঠিও না প্লিজ, আমাদের খুব অসুবিধা মেসেজ শর্ট আউট করতে। অনুষ্কা লিখছে যে আমার বাবা আর আমার মা, আজকে দিনটা অনেকটা বড় কারণ আমার বাবা আর আমার মা, আমি না কিছু কিছু মেসেজে ইংরাজিতে এমন লেখা আমি কিছু মানে বুঝতে পারছি না, সরি। আচ্ছা, বড় হবার সাথে সাথে পুজো আসছে, আনন্দটা কেন ম্লান হয়ে যাচ্ছে? খুব ছোট্ট একটা প্রশ্ন রিন্টু পাঠিয়েছে নিউ আলিপুর থেকে। আমি রোজ রোজ অনেক প্যান্ডেল তৈরি হতে দেখছি, কোথাও কোথাও আলো লাগানো হচ্ছে, গড়িয়াহাটে কেনাকাটার ভিড় রয়েছে, বড় বড় পুজোর বিজ্ঞাপন রয়েছে, বাতাসে ছাতিম ফুলের গন্ধ রয়েছে, কিন্তু এক মাস পর যে পুজো সেই ফিলটা কেন পাচ্ছি না, এমনটা কেন হচ্ছে? রিন্টু লিখেছে নিউ আলিপুর থেকে। এর উত্তরটা বাসু দিতে পারবে, আই গেস পারবে, বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় রিন্টু।
0: বড় তো হচ্ছই রিন্টু, আর পুজোর যে আমোদটা ছোটবেলায়, যে নিশ্চিন্ত আমোদটা আমরা পাই, জামা কাপড় নতুন চলে আসে, দায়িত্ব থাকে না, শুধু ভালো করে সুন্দরভাবে করে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়া এবং বাড়িতে চলে আসা এবং বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া,
1: ঠিক
0: এটা চেঞ্জ হয়ে যায় যখন আমরা বড় হয়ে যাই, কারণ আমাদের উপর তখন জামা কাপড় দেওয়ার দায়িত্ব আসে। সেই জামা কাপড় দিতে গেলে যে খরচাটা করতে হয়, সেই খরচাটার জন্য যে আর্নিংটা করতে হয়, সেই আর্নিংটার জন্য যে কাজটা করতে হয়, সেটা এখন অনেক কমে এসেছে মানুষের কাছে।

0: মানুষ অনেক বেশি চিন্তিত এই মুহূর্তে নিজেদের ভবিষ্যৎটা নিয়ে, এবং এই পুজো এলেই মনে হয় যে বাড়ির লোকজনকে বেস্ট বেস্ট জিনিসগুলো দিই, কিন্তু তারপরে পকেটে টান পড়লে মানুষকে অনেকটাই কম্প্রোমাইজ করতে হয়, সেটা একটা মন খারাপের কারণ হয়ে যায়। তারপরে পুজোর যে ভিড়টা হয়ে যায়, পুজোয় যে কি বলবো মন খারাপটা হয়, যে বন্ধু বান্ধবরা অনেকেই দূরে ছিটকে গেছে, যারা স্কুলে ছিল বা কলেজে ছিল তারা একসঙ্গে থাকে না, তারপরে বাড়ির আত্মীয় স্বজন যাদেরকে ছোটোবেলায় পাওয়া যেত একটা সময়, এখন তাদেরকে আর পাওয়া যায় না। সব মিলিয়ে পুজোর যে রঙটা আমাদের ছোটোবেলায় ছিল সেটা যে এখন নেই এটা তো একদমই খুব পরিষ্কার। তবে হ্যাঁ, আমি একটাই কথা বলবো, পুজোটাকে আলাদা করে একটা ফেস্টিভ্যাল টাইম যদি তুমি না ধরে এটা মনে করো যে তোমার জীবনের অন্যতম সেই কঠিন দিনগুলোর মধ্যে একটা, যে দিনগুলোকে তোমায় সার্ভাইভ করে যেতে হবে, তাহলে আমার মনে হয় মন খারাপটা একটু কম হবে।
1: ওর মেসেজ নেক্সট পার্টটা খুব ইন্টারেস্টিং লিখেছে যে আমি উত্তম কুমার নই কিন্তু আমার বাবা ছিলেন একেবারে কমল মিত্র, আমাদের কোনোদিন মতের মিল হয়নি। এমন হয়েছে যে আমি ছমাস বাড়ি ফিরিনি, তারপর একদিন খবর পেলাম বাবা অসুস্থ, সেদিনই সব ছেড়ে ফিরে এলাম। তারপর বাবা আর দুটি বছর ছিলেন, আর চার বছর হলো বাবা নেই। তবে এখন বুঝতে পারি তিনি ওতপ্রোতভাবে কতটা জুড়ে ছিলেন, তিনি নেই তাই অনেকের পরিবর্তন, অনেক পরিবর্তন দেখেছি খুব কম সময়ের মধ্যে। এক্ষেত্রে তো আমি রিন্টুর সঙ্গে একেবারে একমত, বাবা না থাকার পরে আমি রিলেট এটা টের পেয়েছি যে তিনি কতটা জুড়ে ছিলেন না আমার। আচ্ছা, আর অনেকগুলো মেসেজ রয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা শুধু মেসেজই পড়ে যাচ্ছি,
0: চলো
1: আমার মনে হয় আমরা একটু গান শুনি, একটু ভালো গান শুনি, পরিবেশটা একটুখানি।
0: হ্যাঁ
1: হ্যাঁ, কথা বলতে বলতে দেড়টা বেজে গেল, এই একটু আগে বললাম না এক ঘন্টা হয়েছে, দেড়টা বেজে গেল। ওকে, আমরা একটু গান শুনি, গানের পরে ফিরে আসি। 9903653992 নম্বরে দুটো নাগাদ একটা সারপ্রাইজ দেবো, কি সারপ্রাইজ সেটা দুটোর সময় বলবো, গানটা শুনছি ফিরে আসছি এক্ষুনি। তোমার মেসেজ পাঠাতে থাকো চটপট, বাসু আর দ্বীপ রয়েছে তোমার সঙ্গে।

ওঠো চাল ছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: এক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9906599 নম্বরে আগে করে পড়ছি তোমার পাঠানো মেসেজ। ওকে, পরের মেসেজ কে পাঠিয়েছে? পল্লবী লিখেছে, হাওড়া থেকে লিখেছে যে, জানো তো, দেখো সব কিছু অনেক সময় চারদিকে ঠিকঠাক থাকে, যেমন এখন আমার আছে, কিন্তু এটা বলতে পারবো না যে আমি খুব ভালো আছি, মনটা ভালো নেই। এর মাঝখানে তোমাদের শুনতে ভালো লাগছে। আচ্ছা, তোমরা কিন্তু সাবধানে বাড়ি ফিরে যাও, আর কিছু কিন্তু অবশ্যই খেয়ে নিও। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। না, এটা না হয় অনেক সময় বাসু, যে আশেপাশে যে খুব খারাপ কিছু ঘটছে তা না, হয়তো সব মোটামুটি ঠিক আছে, তবু মনটা কোনো একটা অদ্ভুত কারণে খারাপ।
2: মন খারাপ ভালোটা আমার মনে হয় খুবই সাবজেক্টিভ।
1: হ্যাঁ, মানে
2: তার জন্য আশেপাশের পরিস্থিতির তো প্রয়োজন পড়েই না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা তো নিজেদেরকে বুঝি না। আমরা নিজেদেরকে বুঝলে তো আমরা বুঝবো যে কেন মনটা খারাপ আর কেন মনটা ভালো। ওই অকারণে মন ভালো হওয়ার, অকারণে মন খারাপ হওয়ার পিছনের একটাই রিজন আছে, সেটা হচ্ছে হরমোনের ওঠানামা। তোমার শরীরের ভিতরে কোনো হরমোন কিছু একটা করেছে, একটা টুইক করেছে। আমি দেখেছি ইদানিং, এবং বিভিন্ন রিসার্চ পেপার্স পড়ার পর আরও ব্যাপারটাই মানে বুঝতে পেরেছি, যে এই যে ফোনে রিলস দেখা বা ফেসবুক স্ক্রোল করা বা ইনস্টাগ্রাম স্ক্রোল করা, এতে আমাদের ব্রেনে প্রত্যেক মুহূর্তে একটা করে ডোপামিন স্ট্রাইক তৈরি হয়।
1: রাইট,
2: ডোপামিন হচ্ছে আমাদের তাতে যেটা প্রবলেম হয়, ডোপামিনের কাজ হচ্ছে ব্রেনে যখন কর্টিজল জমে, কর্টিজল হচ্ছে স্ট্রেস হরমোন, যখন কর্টিজল জমতে থাকে, ডোপামিনের কাজ হচ্ছে কর্টিজলকে রিপ্লেস করা, নিউট্রালাইজ করা। কনস্ট্যান্টলি ডোপামিনে অভ্যস্ত হয়ে গেলে ব্রেন কি হবে, মানে ধরো তোমাকে আমি প্রথমে 4টে রসগোল্লা খাওয়ালাম, তারপরে তোমাকে দিলাম নিম পাতা চেপোতে, তোমার নর্মাল মুখে নিম পাতা চেপোতে যত না তেতো লাগবে, রসগোল্লা খাওয়ার পর তার 4 গুণ তেতো লাগবে। কোর্টিজল যখন এই ডোপামিন স্ট্রাইকসের জন্য রিলিজ হতে পারে না, তারপর যখন একটা সময় পায় যখন ডোপামিনটা নেই, ধরো যখন তুমি ধরো ফোনটা ঘাটছো না, ঠিকই আছে, ফোনটা ঘাটছো না, দুদিন ডিসাইড করছো আজকে আর ফোন ঘাটবো না, আজকে বাড়ির লোকজনের সাথে কথা বলি, একটু ভালো থাকবো, হঠাৎ মনে হচ্ছে আরে আর কুছ ঠিক নেই লাগ রহা।
1: এই জন্যই সম্ভবত এখন সায়েন্টিস্টরা বলছেন, আধুনিক মনোবিজ্ঞানীরা বলছেন যে বোর হতে হবে, বোর হওয়া শিখতে হবে, কিভাবে কিছু না করেও বসে থাকা যায় সেটা নাকি আমরা ভুলে গেছি, কিছু না করেও যে বসে থাকা যায় আমরা নাকি ভুলে গেছি, কারণ আমাদের হাত নাকি অজান্তেই ফোনের দিকে চলে যাচ্ছে, আর আমরা সেখান থেকে কিছু না কিছু মজার ভিডিও, ছোট ছোট শর্টস দেখার জন্য মানে একদম উদ্বিগ্ন হয়ে রয়েছি, দেখতেই থাকছি, যার ফলে আমরা কিছু না করে যে একটা চেয়ার টেবিলে বসে থাকা যায়, একটা চেয়ারে বসে থাকা যায়, বাসের সিটে বসে থাকা যায় ট্রাভেল করার সময় ফোন না দেখে, বা ট্রেনের সিটে বসে থাকা যায় ট্রাভেল করার সময় ফোন না দেখে, ঘরের ভিতরে বসে থাকা যায় রিলস বা স্ক্রলস না করতে করতে, দেখতে দেখতে, সেটা নাকি আমরা প্রায় ভুলতে বসেছি কন্টিনিউয়াসলি। নাকি আমরা এই উত্তেজনাময় জীবনটাকেই প্রেফার করতে চলেছি।
2: সিন্স লাস্ট 3-4 ইয়ার্স, 3-4 বছরের কথা, আমি রিলস দেখা বন্ধ করে দিয়েছি জীবনে। আমি যদি ফেসবুক স্ক্রোল করিও, আই ইউজুয়ালি স্টিক টু আ রিল, আমি রিলস দেখি না, রিলসের সেগমেন্টে ঢুকি না আমি,
1: কারণ আমাদের এটা ডুম স্ক্রলিং এর অভ্যেস হয়ে যাচ্ছে, যেখানে নাকি সময়ের কোনো জ্ঞান থাকছে না আমাদের কাছে। ধরো রাত 10টা বাজে, ডিনার করার পর একটা স্টুডেন্ট পড়তে বসেছে, তার প্ল্যান হচ্ছে রাত 12টা অবধি পড়ে সে শুয়ে পড়বে, 10-15 মিনিট পড়ার পরে তার মনে হলো একটু ব্রেক নিই, 10-15 মিনিটের একটা, আবার 10:30 থেকে পড়বো 12টা অবধি। সে ফোনটা টানলো, অনেক সময় ফোনটা টানারও দরকার পড়ছে না, কারণ নোটিফিকেশানসগুলো পপ আপ করতে থাকে কন্টিনিউয়াসলি ল্যাপটপ বা ফোনে, সে দেখতে চাইছে যে দেখি কি আছে, 10-15 মিনিট দেখে নি, রিল্যাক্সই তো করছি। দেখতে গেল, তার বন্ধুর একটা পোস্ট দেখল, তারপরে ভাবলো ঠিক আছে হাতের সময় আর 10 মিনিট একটু দেখে নি, আর 10 মিনিট সে দেখতে গেল। এই যে দেখতে বসে গেল, তারপরে সেই চক্রব্যূহ থেকে বেরোতে পারছে না,
2: বেরোতে পারছে না।
1: তারপর সে দেখতে দেখতে দেখতে দেখতে রাত 11-12টার সময় গিয়ে তার মনে পড়লো যে আরে 1 ঘন্টা বেশি সময় হয়ে গেছে, আমি স্ক্রল করে যাচ্ছি, এবার আমার পড়তে বসা উচিত। তারপর সে আবার ফোনটা রেখে যখন বসতে যাচ্ছে দেখছে রাত 12টা বেজে গেছে, তার ঘুমানোর সময় হয়ে গেছে। তখন সে কম ঘুমোচ্ছে, কম ঘুমলে পরের দিন সকালবেলা অটোমেটিক্যালি তার ব্রেন যে রিস্টার্ট ফাংশনে চলার কথা সেই রিস্টার্টটা নিতে পারছে না। তার সারাদিন একটা ল্যাথার্জিতে আমাদের কাজ করছে, একটা উদ্বেগ কাজ করছে। এটা একটা চক্রব্যূহের মধ্যে আমাদের বেঁধে ফেলেছে, এটা থেকে বেরিয়ে আসাটা সত্যি সত্যি দরকার। দেখি পরের মেসেজ কে পাঠিয়েছে। তোমরা কি, আচ্ছা হ্যালো চুপ কথা, তোমাদের প্রথম শুনছি আজকে, খুব ভালো লাগছে, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আচ্ছা কল্যাণী গানটা শুনতে চেয়েছি একদম শ্রেয়া ঘোষালের গলা, ভীষণ ভাইরাল একটা গান কল্যাণী গানটা শ্রেয়া ঘোষালের। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো শুনিয়ে দেওয়ার। এত বছর পর এসে বুঝতে পারলাম যে সময়ের দাম কতটা, সময়কে অবহেলা করলে সেই সময় আর কখনো ফিরে আসে না। কোনো কাজ করব মনে করলে চট জলদি করে ফেলা উচিত, আজ করব কাল করব বলে দেরি করতে নেই। এটা কিন্তু খুব ভালো কথা বলেছে, খুব দামি কথা বলেছে। আমরা অনেক কাজ সত্যি সত্যি কাল করব বলে রেখে দিই, কিন্তু সেই কাজটা তুমি দেখবে আর করা হয়ে ওঠে না,
2: যেটাকে প্রোক্রাস্টিনেশন বলছে,
1: রাইট। চাওয়া পাওয়ার হিসাব যত কমে যায় জীবনের আসলে সৌন্দর্য ততটাই স্পষ্টভাবে ধরা দেয়, কারণ হিসাব মেলাতে গেলেই তো জমানো কষ্ট বাড়ে, আর হিসাব না রাখলে সাধারণ সাধারণ মুহূর্তগুলো অসাধারণ হয়ে ওঠে। এত সুন্দর মেসেজটাকে পাঠিয়েছে, নামটা লেখেনি কিন্তু ঠিক, খুব এফোর্ট দিয়ে যখন আমরা ভালো লাগতে যাই কোনো কিছুকে, সেই জিনিসটা যদি আপ টু দ্য মার্ক না হয়, তুমি দেখবে তোমার ভালো লাগাটা মনেই হলো না যে এটা ভালো লাগলো,
2: ঠিক,
1: কিন্তু কোনো সময় তুমি চেষ্টা করলে না, কিন্তু কোনো জিনিস এমনি ভালো লেগে গেল, তখন খুব কম এফোর্টে দিলেও একটা সাদা মাটা ভালো লাগাও অনেক বেশি ভালো লাগা হয়ে দেখা দেয়।
2: এক্স্যাক্টলি,
1: তুমি অনেক টাকা খরচ করে কোথাও বেড়াতে গেলে, এটা ভেবে গেলে যে আরে বাস অনেক টাকা খরচ করে যাচ্ছি, দারুণ লাগবে দেখতে নিশ্চয়ই, গিয়ে দেখলে অতটা ভালো লাগলো না, তখন না মন খারাপ হয় যে এতগুলো টাকা খরচ করে গেলাম, দূরে তো এমন কিছুই ভালো নয়।
2: যেটা এক্সাম্পল দিচ্ছ এরকম একটা,

0: অভিজ্ঞতা আমার জীবনে আছে।
1: কিন্তু তুমি কোনো পয়সা না দিয়ে বাবুঘাটে সন্ধ্যা, বাবুঘাটের বিকেলবেলায় বাবুঘাটে ধারে একদিন হাঁটতে হাঁটতে দেখলে সূর্যাস্তের সময় আকাশটা 3-4-5 রকমের রঙের শেডে, ইয়েলো আর অরেঞ্জের শেডে মেঘগুলো ঘোরাফেরা করছে।
0: আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন আই ভিজিটেড হিমাচল। আমি বলছি হিমাচল ইজ গুড, ইজ নো ডাউট, বাট ভেরি মাচ ওভার রেটেড। ঠিক আছে, আমি মানে কেউ যদি এটা ভেবে ভুল করে যে লে লাদাখ হচ্ছে হিমাচল বা কোনো একটা দারুণ স্পট হচ্ছে হিমাচল, সিমলা কুলু মানালি শুধু হিমাচল, সেটা নয়। হিমাচল অনেক বড় একটা
1: স্টেট,
0: নানান জায়গা আছে, সেখানে নানান রকম মানে ছোট ছোট টাউন রয়েছে, ডালহাউজি রয়েছে, হ্যাঁ, তারপরে আরও দু একটা আছে জায়গা, আমার নাম মনে নেই, কারণ আমি একটা 7 দিনের ছুটি নিয়ে ঘুরতে গিয়েছিলাম হিমাচল।
1: কোথায় গিয়েছিলাম?
0: ধর্মশালা এবং অন্যান্য জায়গায়।
1: ধর্মশালা, হ্যাঁ
0: ধর্মশালা গিয়েছিলাম।
1: ধর্মশালা যে স্টেডিয়ামটা আছে না, একটা উঁচু স্টেডিয়াম, সব থেকে উঁচু স্টেডিয়াম ওটাই তো ধর্মশালা,
0: পৃথিবীর সব থেকে উঁচু স্টেডিয়াম। ধর্মশালা গিয়েছিলাম, ম্যাকলিয়ডগঞ্জ গেছিলাম,
1: রাইট,
0: ডালহাউজি গেছিলাম, আরো দু একটা জায়গা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না নামগুলো। সো দ্য ট্রিপ ওয়াজ সেভড বাই ম্যাকলিয়ডগঞ্জ।
1: আচ্ছা,
0: মানে ম্যাকলিয়ডগঞ্জ যদি না থাকতাম
1: তার ট্রিপটা
0: লাস্ট
1: জলে।
0: অমৃতসর অ্যান্ড ওয়াঘা, এবং আমি বলছি কি বোকামোজে করেছি অমৃতসর হয়ে ওয়াঘা ইত্যাদি দেখে তারপরে হিমাচল যাওয়ার প্ল্যানটা, যে আমার কি বোকামি ছিল, আই ডোন্ট নো কেন এই ট্রিপটা এইভাবে প্ল্যান করেছিলাম। বাট আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ট্রিপ, অমৃতসরের হরমন্দির সাহেবের মন্দির আর
1: গোল্ডেন টেম্পল,
0: গোল্ডেন টেম্পল এবং ওইখানে তোমার আমাদের ম্যাকলিয়ডগঞ্জে,
1: হ্যাঁ
0: ওই ওই 1.5 দিন।
1: আচ্ছা,
0: এই দুটো যদি না থাকতো,
1: আই সাজেস্ট
0: 1 লক্ষ টাকার
1: আই সাজেস্ট, তুমি যেরকম মানুষ, তোমার যেরকম ভালো লাগে, অন্তত আমি যেটুকুনি তোমাকে চিনি, একবার চেষ্টা করো কাসল যাওয়ার। ট্রাই ওয়ান্স টু ভিজিট কাসল। কাসল হচ্ছে খুব ছোট্ট একটা জায়গা, হিমাচল প্রদেশেরই খুব ছোট্ট একটা জায়গা। আমি কাসল কোনোদিন চিনতাম না, নামও শুনিনি। হিমাচল প্রদেশ যখন আমি একাধিকবার, আমি 3 বার হিমাচল গিয়েছি, এবং আমি তোমার সঙ্গে এই বিষয়টা একমত, হিমাচল ওভার ক্রাউডেড। নট অনলি হিমাচল, এভরি হিল স্টেশন ইন ইন্ডিয়া ইজ ক্রাউডেড, সেটা তুমি মুসৌরি বলো, সেটা তুমি মানালি বলো, যে কোনো হিল স্টেশনই খুব ক্রাউডেড আমাদের এখানে। কিন্তু কাসল গিয়ে, কাসল হচ্ছে পার্বতী নদী একটা বয়ে যাচ্ছে, সেই নদীর ধারে একটা জনপদ, ছোট্ট শহর, শহর বলবো না, একটা ছোট্ট জায়গা, তার নাম হচ্ছে কাসল। অদ্ভুত নীরবতা শহর জুড়ে রয়েছে, কারণ খুব কম লোক কাসল যায়। কাসল একটু এক্সট্রিম, একটু বেশি দূরে মেন সিটি থেকে, মানালি থেকে তো অনেকটা দূরে। মানালি থেকে তুমি দিনের দিন যেতে পারবে কিনা আমার খুব সন্দেহ আছে, আই ডাউট এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে না, বাট কাসল ইজ এক্সেসিভ সুন্দর। কাসল একটা পার্বতী নদী বয়ে যাচ্ছে, সেই নদীর ধারে তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারো। খুব কম দোকান আছে, যেটা অধিকাংশ হিল স্টেশন হয় যে প্রচুর দোকান আর প্রচুর শপিং একটা টেন্ডেন্সি ট্যুরিস্টদের মধ্যে থাকে, যার ফলে খুব ক্রাউডেড লাগে, ওখানে খুব কম রয়েছে। আর অদ্ভুত সুন্দর একটা গুরুদ্বারা রয়েছে, অদ্ভুত সুন্দর নদীর ধারগুলোয় উঁচু উঁচু পাথর রয়েছে যেখানে মানুষ বসে থাকতে পারে, এবং ওখানে ওখানে পুরো টাইমটাই যেন মনে হয় স্লো চলছে,
0: স্লো চলছে
1: ঘড়ি, যে ঘড়ি আমাদের এখানে হিসেবের কাঁটা আমরা মিলিয়ে মিলিয়ে চলি, কাসল গেলে আমার মনে হয় যেন সেটা পুরো স্লো হয়ে গেছে, থেমে গেছে, ঘড়িটা নেই আর হাতে, এবং ওখানকার লোকগুলোও সেরকম।
0: আমি কাসলের কথা শুনেছি এবং তোমার কাছে শোনার পর আমি আর একটুখানি মনে হচ্ছে ইন্টারেস্ট পাচ্ছি কাসল যাওয়া। লেটস সি কাসল যেতে পারি কিনা, তবে হ্যাঁ তুলনামূলকভাবে আমার হিমাচলের থেকে আমার বাড়ির কাছে দার্জিলিং অনেক বেটার লাগে।
1: দার্জিলিং তো সত্যি সুন্দর,
0: দার্জিলিং ক্রাউডেড হতে পারে বাট দার্জিলিং
1: হতে পারে বাট দার্জিলিং স্টিল সুন্দর,
0: সুন্দর।
1: আর দার্জিলিংকে অনেকে নেগলেক্ট করে, কারণ দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা এমন না, তোমার একদিকে দার্জিলিং একদিকে সমুদ্র, মানে তুমি ভাবো ডিস্টেন্সটা, তুমি 12 ঘন্টা ট্রেন জার্নি করলে তুমি পাহাড় পেয়ে যাচ্ছ, উল্টো দিকে 4 ঘন্টা ট্রেন জার্নি করলে তুমি সমুদ্র পেয়ে যাচ্ছ। এইরকম ভূপ্রাকৃতিক বৈচিত্র্য খুব কম দেশে পৃথিবীতে রয়েছে,
0: শুধু কম দেশে নয়, মানে আমি এটা ছোটবেলায় আমার ভূগোল বইতে পড়েছিলাম যে এশিয়াকে বলা হয় গোটা পৃথিবীর একটা ছোট মানচিত্র, গোটা পৃথিবীতে যা যা আছে এশিয়া, শুধু এশিয়া মধ্যে সব পেয়ে যাবে,
1: ঠিক
0: এশিয়া মহাদেশে যা যা রয়েছে তার একটা ছোট জায়গা হচ্ছে ভারতবর্ষ। পাহাড় মরুভূমি নদী সমুদ্র জঙ্গল সব পেয়ে যাবে।
1: ঠিক।
0: আর ভারতবর্ষের একটু ছোট ভাগ হচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গে তুমি পাহাড় সমুদ্র নদী পাচ্ছ, জঙ্গলও পেয়ে যাচ্ছ, মিসিংটা মরুভূমি,
1: শুধু মরুভূমি।
0: কিন্তু তুমি এখানে স্তূপ পর্বত পেয়ে যাবে, ছোটনাগপুরের মালভূমিও তুমি এখানে পেয়ে যাচ্ছ।
1: ফ্যাক্ট। আমাদের যেটা মুশকিল হচ্ছে, আমরা যখন কোনো জিনিস খুব ইজিলি পেয়ে যাই তখন সেই জিনিসটা ভ্যালু করি না,
0: রাইট?
1: যে কারণে আমরা পাহাড়েই যাই বা সমুদ্রে যাই ভীষণ নোংরা করি। উইচ আই
0: পাহাড় সমুদ্র ছেড়ে দাও, বাড়ির কাছে গুপ্তিপাড়া হুগলি। গুপ্তিপাড়া হুগলিতে গিয়েছি। গুপ্তিপাড়া হুগলির বিখ্যাত মন্দির হচ্ছে তোমার বৃন্দাবন চন্দ্রের মন্দির, ঠিক আছে? বৃন্দাবন চন্দ্র এবং রামচন্দ্রের দুটো মন্দির রয়েছে, তিনটে মন্দির রয়েছে অ্যাকচুয়ালি। মেইনলি বৃন্দাবন চন্দ্রের মন্দিরটাই হচ্ছে খুব ফেমাস। ইউজুয়ালি খুব একটা ক্রাউডেড নয়, ফাঁকা ফাঁকা, বাট তার মধ্যেও মন্দির চত্বরটায় প্লাস্টিক এইটাই ফেলে রেখে নোংরা করে,
1: এইটাই হচ্ছে মুশকিল ভীষণ। যে আমরা না, আমাদেরই শহর, আমাদেরই রাজ্য, কিন্তু আমরা যদি একটু ক্লিন না রাখি, আমার মনে হয় এতে আমাদের নিজেদের পোর্ট্রেটটা খুব খারাপ হচ্ছে। মানুষ ভাবে যে ইন্ডিয়ানরা ভালো নয়, ইন্ডিয়ানরা কোনো জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, যেটা আমাদের সার্বিকভাবে আমাদের জন্য খুব খারাপ একটা মেসেজ। আমাদের জন্য একটু নিয়ে চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু খুব কষ্ট করতে হয় না, শুধু যে খাবারটা খাবেন প্লাস্টিক থেকে বার করে সেটা একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, যেখানে সেখানে নোংরা না ফেলা। এখন তো থুতু ফেলে রাস্তাতে জরিমানাও করা নির্দেশ আছে সরকারের। আমার মনে একটু ক্লিন রাখা চারদিকে, এটা আমাদের ফিজিক্যাল আর মেন্টাল দুটো হেলথের জন্য খুব ভালো। ইউরোপের রাস্তা দেখলে আপনি হাউ হুদাস করেন যখন আপনি ভিডিওতে দেখেন যে কি পরিষ্কার রাস্তাঘাট, কিন্তু আপনার বাড়ির পাশের রাস্তাটা আপনি পরিষ্কার রাখার জন্য একটু চেষ্টা করেন না। এটা কিন্তু আমার আপনার প্রত্যেকের সচেতনতা, একটু সচেতন যদি আমরা হই, এটা কিন্তু করা খুব একটা কঠিন কোনো ব্যাপার নয়। যেরকম যেভাবে আপনি আপনার ঘর পরিষ্কার রাখেন সেভাবে আপনি আপনার চারপাশটাকেও পরিষ্কার রাখতে পারবেন। তো 9990365992 নাম্বার তো খোলাই ছিল, আমি বলছিলাম একটা দুটো বাজে সারপ্রাইজ দেবো। 2213-1341 ফোন নাম্বারটা আমরা খুলে দিচ্ছি। দুটো বাজে দু মিনিট বাকি আছে, তো আগামী এক ঘন্টা আমরা টেক্সট, হোয়াটসঅ্যাপ আর ফোনেও থাকবো। নাম্বারটা আরেকবার বলে দিই, 2213-1341। মোবাইল ফোন থেকে ফোন করার সময় সামনে একটা 0333 অবশ্যই বসাবেন। গান শুনি, গানের উপরে এক্ষুনি ফিরে আসছি।

0: ওকে, তো এই গানটা শুনতে শুনতে আমাদের সঙ্গে টেলিফোন লাইনেও আমাদের প্রথম লিসেনার আজকে চলে এসেছে। দেখি আমাদের সঙ্গে লাইনে কে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো।
1: হ্যাঁ দুইদীপ দা, কেমন আছো?
2: হ্যাঁ খুব ভালো আছি, তুমি কেমন আছো?
1: আমি শাওন বলছি বারাসাত থেকে, ভালো আছি।
2: বলো শাওন।
0: শাওনের মেসেজ আজকে আমরা পড়েছি।
1: হ্যাঁ, তোমরা হিমাচল প্রদেশ ঘোরা নিয়ে কথা বলছিলে,
2: রাইট?
1: তো আমি অল্প একটু বলছি, আমি হিমাচল প্রদেশ একবারই গেছি, সেটা হচ্ছে 2017 সালে। একটা 17 দিনের ট্রিপে গেছিলাম পুরো স্পিটি ভ্যালিটা। তোমাদের যদি হিমাচল প্রদেশ অন্য দিকটা বোরিং লাগে, তোমরা তো, আমি তোমাদের দুজনকে বলছি, তোমরা একটু সময় করে স্পিটি ভ্যালিটা ঘুরে আসো।
0: হ্যাঁ, লাহুল স্পিটির ওই দিকটা খুব সুন্দর, কারণ লাহুল স্পিটির ওই দিকটা একটা লাদাখ লাদাখ ফিল দেয় আমি শুনেছি।
1: হ্যাঁ, আমি 2010 সালে লাদাখও গেছি, কিন্তু মানে তুমি যদি দুটো জায়গায় যাও বুঝতে পারবে যে লাদাখটা হচ্ছে একটু হাই অল্টিটিউডে ড্রাই এরিয়া, আর একটু কম ড্রাই এরিয়া, মানে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে।
0: বুঝতে পেরেছি।
1: মানে অনেকে বলে যে লাদাখ গেলে স্পিটি যাওয়া লাগে না বা স্পিটি গেলে লাদাখ যাওয়া লাগে না, এটা কিন্তু ভুল।
0: আচ্ছা বেশ।
1: আর স্পিটি ভ্যালিতে চন্দ্রতাল বলে একটা জায়গা আছে, তখন আমরা যখন যেতাম তখন যাওয়া যেত না,
0: মানে ওটা বরফ জমে থাকে নাকি, অনেক সময় শুনেছি শীতকালে নাকি বরফ টরফ জমে থাকে,
1: শীতকালে বরফ বন্ধ থাকে, আর আমরা যখন গেছিলাম তখন ঠান্ডা পড়েনি, কিন্তু তখন গাড়ি রুট চালু হয়নি।
0: আচ্ছা আচ্ছা।
1: এবার সঙ্গে বাবা মা গেছিল, সেজন্য নিয়ে যেতে পারিনি।
0: আচ্ছা,
1: তাহলে ওখানটাও ঘুরে এসে এখন গাড়ি করে যাওয়া যায়।
0: বাহ,
2: পয়সা জমিয়ে ফের যাবো।
1: আমি আরেকটা লাইন বলছি, আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, আমি পিটি ভ্যালিতে টোটাল ট্রেনে যাওয়া আসা বাদ দিয়ে 13 দিন ছিলাম। 13 দিনে আমি 4,500 ছবি তুলেছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে মোড়ে মোড়ে ছবি তোলার কন্ট্রাক্ট রয়েছে।
0: বাহ, থ্যাংক ইউ শায়ন আমাদের সঙ্গে তোমার এই ট্রাভেলগটা শেয়ার করার জন্য।
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।
0: খুব সুন্দর কিন্তু গল্পটা বললো, ও একটা কথা বললো মনটা চট করে যেন একটুখানি মনে হচ্ছে ওদিকে চলে গেল। বেশ, থ্যাংক ইউ শায়ন। এবং যা, আচ্ছা আরেকটা ফোন আরেকবার ব্লিং করছে, দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো। না, আমরা ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 2213-1341 মোবাইল থেকে ফোন করলে প্লিজ সামনে একটা 033 বসাবেন। দেখি লাইনে কেউ রয়েছেন কি না এই মুহূর্তে। না, আবারও কলটা কেটে যাচ্ছে। দেখি কে রয়েছেন, এক সেকেন্ড, দেখি আমাদের সঙ্গে লাইনে কি কেউ রয়েছেন এই মুহূর্তে। আমি অন এয়ারে দেখি আরেকবার চেষ্টা করে আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো। হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে প্লিজ। হ্যাঁ পিয়ালি, বলো কেমন আছো তুমি? তোমার কথা না খুব আস্তে শুনতে পাচ্ছি পিয়ালি, একটু ফোনের কাছে এসে যদি কথা বলো তাহলে সবাই শুনতে পাবো। বলো। পাচ্ছি, বেটার, আমি ভালো আছি। বাসুকে কেমন আছে জিজ্ঞেস করো।
2: আমি খুব ভালো আছি পিয়ালি, তুমি যেটা করো আমার মনে হচ্ছে তুমি লাউড স্পিকারে বা ব্লুটুথ হেডফোনে কথা বলছো, বলে সেটা দূর থেকে শোনা যাচ্ছে।
3: হ্যাঁ, আমি একটু ওয়াশরুমে আছি, আসলে সবাই
2: ঘুমাচ্ছে, ওই জন্য হাউলিং হচ্ছে। তাহলে একটা কাজ করতে পারো পিয়ালি, তুমি যে আমাদের সাথে কথা বলছো, কথা বলো ফোনটাকে বা কোনো কিছু একটু মুখের কাছে নিয়ে এসে কথা বলো। এবং দ্বিতীয় হচ্ছে, হাই কেমন আছি এগুলোর বাদ দিয়ে এবার আসল কথাটা বলো, তুমি কি বলতে চাইছো?
0: বাহ, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য এত রাতের বেলায়। আইফোনটা রাখলাম। হ্যাঁ, খুব ভালো লাগলো পিয়ালির সঙ্গে কথা বলে, উইশও আমরা নিশ্চয়ই করে দেবো। কিন্তু যেটা আমার প্রবলেম হচ্ছে যে যখন আমি জানি এখন রাত প্রায় 2:30 বাজে, অবভিয়াসলি বাড়ি সবাই ঘুমোচ্ছে তাই সবাই খুব চুপি চুপি ফোন করছে, কিন্তু ফোন করা, কারণ অ্যাকচুয়ালি আমি আর বাসু, তুমি আমরা দুজনে কি এরকম করতাম বাসু, এটা ভুললে চলবে না।
2: একদম ঠিক কথা।
0: আচ্ছা দেখি আরেকজন আমাদের সঙ্গে রয়েছেন কি এই মুহূর্তে। হ্যালো। হ্যালো। হ্যালো। না, আমরা 2213-1341 নম্বরে যেমন ফোন নিচ্ছি তেমনই আমরা মেসেজও কিন্তু পড়ছি, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হ্যালো।
4: হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
3: বলছিলাম দাদা আপনাদের কাছে আমার একটা মানে ব্যাপার জানার ছিল।
2: হুম বলো।
3: বলছিলাম আমার মেয়ে আছে, তা মেয়ে ক্লাস ফাইভে পড়ে, তা ওর এত মানে ফোনের মধ্যে ওর মানে পড়াশোনা খুব সুন্দর করে, প্রত্যেক মানে প্রাইমারি ক্লাস এখন স্কুলে পড়ছে, ও ফার্স্ট রেজাল্ট করে, মানে পড়াশোনা খুবই ভালো করে, কিন্তু ও এত মানে বাড়িতে যতক্ষণ থাকে পড়াশোনাটা বাদ দিয়ে পড়াশোনাটা করে নিয়েই মানে সারাক্ষণ ফোনের মধ্যে থাকে। এবার ফোনটা আমি ওকে ছাড়াতে চাইছি, মোটে ছাড়াতে যাচ্ছে না।
0: আমরা বলি না ছেলে মেয়েকে ফোন হাতে দেবেন না, ছেলে মেয়ে সবার আগে শেখে হচ্ছে মা বাবাকে দেখে, বাড়ির লোকেদের দেখে। তো আপনি মেয়েকে ফোন হাত থেকে নামাও এটা ততক্ষণ বলতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে হাত থেকে ফোনটা নামাবেন আপনার। আর আপনি মেয়েকে এটাও বলতে পারবেন না যে তুমি বই পড়ো, হ্যাঁ তুমি বই পড়ো আর তুমি ফোন দেখো না। যতক্ষণ না সে আপনার হাতে বই দেখবে ততক্ষণ সেও হাতে বই তুলে নেবে না। তাই আপনি আর আপনার বাড়ির যারা সদস্য রয়েছেন অন্য সদস্যরা, যতক্ষণ না তারা বই নিয়ে কিছু সাহিত্য নিয়ে এগুলো নিয়ে নার্চার করবেন, কালচার করবেন, ততক্ষণ আপনি আপনার মেয়ের হাত থেকে ফোনটা নামাতে পারবেন না। ছেলেমেয়েরা সব থেকে বেশি শেখে মা বাবাকে দেখে, তাই ওকে মুখে কিছু বোঝানোর থেকে আচরণের মাধ্যমে বোঝানোটা অনেক বেশি সহজ। আচ্ছা আর একটা ফোন রয়েছে নি, আমি একসঙ্গে কথা বলছি, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখি।
4: লাইনে চলে এসেছি, বুঝতে পারিনি
0: কেন, বুঝতে না পারার কি আছে?
4: না প্রথমে তিনবার বেজে বেজে বন্ধ হয়ে গেছে আমার, তুমি অত সারপ্রাইজ দিয়ে চলেই গেলে, এতগুলো পরপর গান বেয়েছি। যাকে পরিচয়টাকে আর দিচ্ছি, তোমার কলেজের পাড়া থেকে বলছি।
0: বলুন বলুন বলুন।
4: আচ্ছা বলছি যে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে তুমি এ বললে যে দাদু বললে মনে হয় সন্দীপ রায়ের দাদু মনে হয় নয়,
0: সবথেকে
4: বড় কথা এটা আবার যে আমাকে মনে করে দিল, সে হাতে বেত নিয়ে, পেটে কলা বেত নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলছি যদি এটা না বলো
0: তাহলে, না এটা সত্যি এটা মানে খুব বড় একটা ভুল, আমি একটা এন্টায়ার জেনারেশন মাঝখান থেকে বাদিয়ে দিতে পারি না, এবং এমন একজন মানুষকে দিতে পারি না যিনি ক্ষণজন্মা হয়েও আমাদের এমন কিছু জিনিস দিয়ে গেছেন যেটা আজকে দিনেও সেম মানে এতটাই রেলেভেন্ট।
4: হ্যাঁ অ্যাকচুয়ালি ওই ঘরে দু তিনটে সতীর্থের ছবি আছে, তো মানে জানি না কেন ওই প্রেম থেকে বেরোতে পারছি
0: না। না না এটা কেউই বেরোতে পারে না, এটা আমাদের সবার কাছেও আছে, আমাদের সবার বাড়িতেও আছে, আমার বাড়িতে ইনফ্যাক্ট একদম আমার আমি ঘুম থেকে উঠে প্রথম যে দিকটায় তাকাই ঘরের সেই দিকটাতে একটা সত্যজিতের ছবি রয়েছে।
4: বাহ ভালো। আর আমার এই ফোনে একটা তোমার স্ক্রিন সেভার আছে, তাতে তো যে মানে ওই সিনটাকে কিছুতে ভুলতে পারি না, সোনার কেল্লাতে ওই সময় যে কি করে ট্রেনে

0: থেকে উঠে সিনটা মনে আছে, ধোঁয়াও চলে যাচ্ছে, আমি টিভি থেকে ওইটা মানে ফোন মানে আমার তো ফোন কিপ্যাড ফোন ওখানে ছবি তুলে ওটাকে আমি স্ক্রিন সেভার করে রেখেছি, মানে তো ওই সিনটা দেখে না সোলের সিনের কথা মনে পড়ে যায়, যে ওই রকম একটা ট্রেনের সিন, ওই অ্যাঙ্গেল, ওই রকম
1: ওই সময় সবথেকে বড় তো ওই সময়, হ্যাঁ
0: ওই সময় কি করে মানে এই ছিল।
2: আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
0: হ্যাঁ এই বাসুদা তোমাকে না আমার ভয় করে গো, আমার মনে হয় না তুমি এত
2: বাসু
1: মাঝে মধ্যে মেরেও দেয়, আমাকে তো কতবার মেরেছে,
0: না মেরে দিক তবু ঠিক আছে, বাসুদা যখনই কথা বলে বা নাটক করে সবসময় কিরকম একটা মনে বাবা এর সঙ্গে কথা বলতে পারবো তো, মানে সেই
1: আমি এই ভয় পাই, আমি এই ভয়ের সামনে বেশি মুখ খুলতে পারি না তো।
2: না না আমি যেটা জিজ্ঞেস করতে
0: চাই
2: সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের কোন ফিল্মটা আপনার সব থেকে বেশি ফেভারিট?
0: বেশি ফেভারিট তো এখন তো ছোটবেলায় এগুলো বলতে হয় না, মানে সোনার কেল্লা
2: এখন কোনটা ফেভারিট? হ্যাঁ
0: নায়ক কোনটা বলো তো, বাদ দি বলো তো,
2: তাও কোনটা ফেভারিট এক নম্বরে?
0: আচ্ছা এক নম্বর তাহলে নায়ক।
2: আচ্ছা মানে হীরক রাজার দেশে নয়?
0: হীরক রাজা একশোবার একশো,
2: আমি এই কারণে জিজ্ঞেস করি
0: হীরক রাজার দেশে গুপি গায়েন বাঘা, আমি বললাম এগুলো না ওনাকে বাদ দেওয়াটা তো একটু কেন, জনরণ্য আমাকে এখনো শিখিয়ে যাচ্ছে অনেক জিনিস গো,
2: ঠিক
0: জনরণ্যতে ওই সময় যা যা জিনিস দেখিয়ে গেছে, মা ছেলে বাবা অমুক তমুক সব সম্পর্কগুলো ওই সময় দাঁড়িয়ে যে ওরম ভাবে কথা মানে সম্পর্কগুলোকে দেখাতে পারে বুকের পাটা, আজকালকার দিনে কটা লোকের আছে আমার সন্দেহ আছে।
2: ঠিক কথা, আমার খালি একটাই জিজ্ঞেস করার প্রশ্ন যে আপনি নাটক দেখেন?
0: খুব দেখতাম, মানে এখন আর মানে আমরা অ্যাকচুয়ালি কি জানো তো আমি একটু পাশে এ খুঁজতাম তো পাস্টার্স পেলে আর দেখতে পেলাম, আমার একটু চোখের প্রবলেম আছে সেই জন্য খুব একটা দেখতে পারি না, মানে টিনের তলোয়ার অমুক তমুক ওইগুলো সব দেখা আছে।
2: লাস্ট কি দেখেছেন?
0: লাস্ট দেখেছি দায়বদ্ধ,
2: তাও তো সেটা প্রায় বোধহয় বছর 20 আগে,
0: অনেক দিন হয়ে গেছে।
2: পুরনো থেকে বেরোতে হলে একটু নতুন কিছু চিনতে হবে, মানে আমি বলছি সত্যজিৎ রায়কে ভুলতে হবে না কিন্তু একটু ক্রিস্টোফার নোলানও দেখতে হবে, কিন্তু
1: ক্রিস্টোফার নোলান যখন ওডিসি করছেন এবং তারপরে যখন ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন ইন্ডিয়ান মিডিয়াকে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কার সিনেমা আপনাকে উদ্বুদ্ধ করে, কার সিনেমা দেখতে আপনার ভালো লাগে, আমাদের বাঙালিদের গর্ব হওয়া উচিত উনি যার নাম করেছিলেন তার নাম সত্যজিৎ রায়, গোটা পৃথিবীর মধ্যে উনি এবং ওনার টিম,
0: বলছি না সত্যি যা কথা বলছে গায়ে কাটা দিচ্ছে,
1: ওনার টিম একটা ক্যাসেট বার করেছে, একটা রেকর্ড প্লেইং ক্যাসেট বার করেছে,
0: আচ্ছা
1: যেটা পথের পাঁচালীর, এবং উনি সেটা বলছেন যে এই সিনেমাটার সারবত্তা আমাকে ইংরেজিতে বসে বোঝানো হয়েছে এবং আমি বসে বোঝার পরে এটা ভেবে অবাক হয়েছি যে একজন মানুষ কিভাবে এই রকম করে সিনেমাকে পোর্ট্রে করতে মানে ভাবনাকে স্ক্রিনে এনে ফেলতে পারেন,
2: রাইট
0: সেই
1: এটা আমাকে মানে আমি যেহেতু দুজনেরই খুব বড় ফ্যান, অবভিয়াসলি আমি সত্যজিৎ রায়ের প্রচুর সিনেমা দেখেছি এবং সিনেমার প্রতি ভালো লাগা, সিনেমার টেকনিকের প্রতি ভালো লাগা, সিনেমা আমার ভালো লাগা মানে শুধু সিনেমার সাবজেক্ট নয়
0: তার টেকনিক, যে তুমি সিনেমা দেখতে ভালোবাসো, আমি সিনেমা প্রচুর প্রেমী, মানে এখনো টিভিতে সিনেমা মানে রোজ পারলে একটা করে দেখি, আর আমি তো মানে ভাবছিলাম ওই ও হীরক রাজার দেশটা বলতে যাচ্ছিলাম না, মানে আজকে বিকেলবেলায় একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে কার যেন মূর্তি তৈরি হচ্ছে এখন, এই কার বললে আবার লোকে আবার পাড়া থেকে বের করে দেবে, তো সেই হঠাৎ মনে পড়ে গেল যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান,
1: সিনেমা নিয়ে কথা বলছিলাম, খুব ভালো লাগলো, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।
0: আর একটা কথা বলি যে লাস্ট প্রোগ্রামটা ওই তুমি তো একটা নেশা লাগিয়ে দিচ্ছ প্রত্যেক শনিবারের মানে শনিবার সকালে বেশ অনেক দিন, এবার যে কবে নেশাটা ধুম করে বন্ধ করে দেবে এটাই একটা ভয় রয়েছে, তুমি প্লাস আর একজন, তুমি প্লাস আর একজন, তুমিটা রয়েছই আর তুমি আর বিহু প্রোগ্রামটা কিন্তু অপূর্ব, বাসুকে
1: বাসু আসলে ধরা ছোঁয়া।

0: এত বাইরে থাকে আমার।
1: একটা উড়িদের সঙ্গে একদিন প্রোগ্রাম করো না, দুজনে বেশ একটু হালকা হালকা লাগে। বাসুকের একটু ভারী ভারী মনে হয়, মনে হয় যে বাসুকে বুঝতে পারছি তো ঠিক, বাসুর সঙ্গে কথা বলতে পারবো নাকি না, একদম জামা প্যান্ট খুলে যাবে পুরো, ওই ভয়টা করে আর কি।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
1: ওকে ওকে রাখছি, অনেকক্ষণ কথা হলো।
2: অদ্ভুত লাগে যে মানুষ আমাকে দেখে তো ভয় পাই, শুনেও নাকি ভয় পাই, অথচ আমি সব থেকে বেশি ফাজলামো করি।
0: দেখি আরেকজন আসছেন আমার সঙ্গে এখন টেলিফোন লাইনে, কে রয়েছেন দেখি। হ্যালো
2: হ্যালো হ্যালো চেক অফ আস কি
0: হ্যালো
2: হ্যালো
0: না, একজন তো কেউ ছিলেন কিন্তু তিনি কথা বললেন না। না কিন্তু এটা ফ্যাক্ট যে আমি অবাক হয়ে ভাবি শুধু একটা কথা বাসু, যে একটা ফ্যামিলির কি লেগাসি হতে পারে, যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার লেখনী, তারপরে সুকুমার রায় লেখনী, তারপরে সত্যজিৎ রায় লেখনী, মানে কিভাবে এটা হতে পারে বাসু, প্লিজ এটা আমাকে বলো, এটা কি করে মানে একটা একটা ফ্যামিলিতে এতজন কিংবদন্তি কি করে জন্মাতে পারেন, কোথাও আর এরকম ইতিহাসে আছে আমাকে দেখাও, দেখাতে পারবে যে দাদু।
2: তুমি কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রায়চৌধুরী বা রায় ফ্যামিলির পুরো কমপ্লিট হিস্ট্রিটা জানো?
0: অনেকটা পুরোটা অবভিয়াসলি আমি বলবো না যে জানি, কিন্তু আমি বলছি যে
2: রায়চৌধুরীর যিনি দাদু, উনি একজন গরিব চাষি ছিলেন।
0: আচ্ছা,
2: যে চাষি একজন জমিদার বাড়িতে গিয়ে কোনো একটা কাজের সুযোগ নিয়ে কাজ পায়, সেখান থেকে সে নায়েব হয়, খাজাঞ্চি হয়, দেন হি গেট ট্রান্সফার টু কলকাতা টু সি দি বিজনেস অফ দ্যাট জমিদার।
0: ওকে,
2: তার সন্তানরা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে আত্মসন্দীপ রায়। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে আর্ট বা নলেজ জেনেটিক্স ধরে হয় না, কালচার ধরে হয় না।
0: হয় না তো, কোথাও হয়েছে
2: না?
0: তুমি আমাকে বলো যে আমি ধরো নায়ক সিনেমার কথায় যদি উঠলো সেই প্রসঙ্গে, ধরো উত্তম কুমারের বংশধরাটাও তো আছেন অনেকে, উত্তম কুমার কি কেউ হতে পেরেছেন?
2: না, কেউ হতে পারবে না,
0: পারেনি তো এখনো নায়ক সিনেমা, যেহেতু নায়কের কয়েকদিন আগে আবার রিলিজ করেছে কলকাতার বেশ কয়েকটা হলে, নায়ক সিনেমার ফাইন প্রিন্ট যেটা, মানে পুরনো প্রিন্টের থেকে অনেক বেটার কোয়ালিটির প্রিন্ট, এখনো সেটা দেখার জন্য মানুষ লাইন দিচ্ছে বড় পর্দায়, কারণ ওই সিনেমা
2: ওই লেগেসিটা কেউ ধরতে পারেনি।
0: হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন যে তাহলে এটাই কিভাবে হলো যে মানে সত্যজিৎ রায় খুব কম দিন আমাদের মধ্যে ছিলেন, তা তিনিও যে লিখে গেছেন যা যা, আমি যদি শুধু আবোল তাবোলের এক একটা ছড়ার কথাই বলি,
2: সুকুমার রায়,
0: হ্যাঁ সুকুমার রায়, আমি যদি শুধু ওই একটা আবোল তাবোলে কয়েকটা ছড়ার কথাই বলি, তাহলেও কি মানে হিউমার কাকে বলে?
2: এবার তুমি যদি খেয়াল করে দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা যদি তুমি পড়ো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু একদমই সুকুমার রায়ের মতন লিখতেন
0: না, লিখতেন না।
2: আবার সত্যজিৎ রায় কিন্তু কখনোই সুকুমার রায়ের মতন লিখতেন না। ব্যাপারটা হচ্ছে ওনারা প্রত্যেকে নিজস্বতায় বিশ্বাসী করেন, বিশ্বাস করেন, এবং মানুষ আজকের দিনে নিজস্বতায় বিশ্বাস করে না, অধিকাংশ লোকজন নিজস্বতায় বিশ্বাস করে না।
0: আরেকটা জিনিসও খুব অবাক হই বাসু, এটা তুমি ভাবো যে একজন মানুষ তিনি ছবি আঁকছেন, তিনি সিনেমার গল্পটাও লিখছেন, তিনি মানে সিনেমাটোগ্রাফিটাকে লিড করছেন, তিনি পোস্টার ডিজাইন করছেন, তিনি মিউজিক কম্পোজ করছেন, এটা কিভাবে হতে পারে বাসু?
2: এটাকে আমরা এত কিছুকে আলাদা করে দেখছি তো, তাই তোমার মনে হচ্ছে যে মিউজিক সিনেমাটোগ্রাফি হেন তেন। আমি বলবো এটা ওনার নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যে আমার ল্যাঙ্গুয়েজে আমার মিউজিকটা এই রকম। আমি বলছি সত্যজিৎ রায়ের যে কোনো ফিল্মের যে গানগুলো রয়েছে তার সাথে কি তুমি সেই সময়ের কোনো মেইনস্ট্রিম গানকে মেলাতে পারবে? এত হিট গান হয়েছে সত্যজিৎ রায়ের সময়। আজকে কিশোর কুমার সত্যজিৎ রায়ের সময়কার সিঙ্গার, কিশোর কুমারকে দিয়ে উনি কটা গান গাইয়েছেন, তার মানে কিশোর কুমারকে দিয়ে গাওয়াতে ওনার অসুবিধা নেই, কিন্তু ওনার গানের যে ল্যাঙ্গুয়েজটা সেটার মধ্যে অনুপ ঘোষালই ফিট করেন, সেটা কিশোর কুমার ফিট করছেন না, সেটাই সৌমিত্র চট্টোপাধ্যায়, সেটাই রবি ঘোষ, সেটাই অনুপ চট্টোপাধ্যায়, সেটাই উৎপল দত্ত।
0: এরা বেশি, হ্যাঁ তুমি রবি ঘোষের কথা বললে, আমি শুনেছি সত্যজিৎ রায় যখন সিনেমা করতেন তখন ওনার কথাই ছিল সেটে লাস্ট কথা,
2: তাই তো
0: ওনার উপরে কেউ মানে কোনো ইম্প্রোভাইজেশনের সাজেশনও দিতে পারতো
2: না। হ্যাঁ,
0: একজন মানুষ দিতে পারতেন, তার নাম নাকি রবি ঘোষ।
2: তাহলে ভাবো তুমি, এবার রবি ঘোষকে উনি নিয়েই ছিলেন ওই ইমপ্রমচু কমেডির জন্য, যেটা রবি ঘোষ নিজেই বার করবেন। এবার মজা

0: ব্যাপারটা হচ্ছে যে ওনার ল্যাঙ্গুয়েজে ওনার পারদর্শিতাটা এতটা বেশি ছিল যে উনি মিউজিকটা পর্যন্ত তৈরি করতে পারতেন। এটা ওনার পারদর্শিতা, দক্ষতা, স্কিল।
1: আমি সত্যি বলছি, বাস আমার প্রচন্ড হিংসে হয় এটা ভেবে যে বাঙালি একটা এন্টায়ার জেনারেশন পেয়েছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে পেয়েছে, সুকুমার রায়কে পেয়েছে, সত্যজিৎ রায়কে পেয়েছে, আজও সত্যজিৎ রায়কে নিয়ে অনেক রকম আলোচনা গোটা ওয়ার্ল্ড সিনেমাতে হয়।
0: আমি তবে একটা কথা বলবো, অনেকক্ষণ ধরে সত্যজিৎ রায়কে নিয়ে কথা হচ্ছে বলে বলছি, মানে ইটস নট লাইক যে আমি বলতে চাইছি না, আমি আরো দেড় ঘন্টা কথা বলবো সত্যজিৎ রায়কে নিয়ে।
1: ঠিক,
0: তবে যেটা সব থেকে বড় প্রবলেম যে আমরা যেরকম একটা সত্যজিৎ রায়কে পেয়েছি, আমরা তেমনি একটা শম্ভুমিত্রকেও পেয়েছিলাম।
1: অ্যাবসলিউটলি, আমার কোনো ডাউট নেই।
0: শম্ভুমিত্রর দুটো ছবি রয়েছে আমাদের, ঠিক আমরা যেখানে যে করিডোরটা দিয়ে ঢুকি সেখানে দুটো শম্ভুমিত্রর ছবি রয়েছে, একটা সোলো ছবি রয়েছে মাইক্রোফোনের সামনে আর একটা গ্রুপ ছবি রয়েছে। এবং শম্ভুমিত্র এখানে মাইক্রোফোনে অডিও নাট্য, রেডিও নাট্য রেকর্ডিং করছেন। আমরা সত্যজিৎ রায়কে যদি ফিল্মের ক্ষেত্রে বলতে পারি ওয়ান অফ দ্য স্টলওয়ার্ডস, শম্ভুমিত্র তো নাট্যের ক্ষেত্রে স্টলওয়ার্ড ছিলেন অডিও নাট্য, এবং আমরা এখনও জানি আমাদের আকাশবাণীর কাছেই রয়েছে অয়দীপ হাউস। কখনো শুনেছো অয়দীপ হাউস? পারলে ইউটিউবে শুনে নিও যদি সম্ভব হয়। তো আমি বলছি, তুমি ভাবতে পারবে না যে শম্ভুমিত্র কী ছিলেন, ভাবতে পারবে না। আমি উৎপল দত্তকে যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে বলছি, সত্যজিৎ রায়কে যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে বলছি, থিয়েটারের মতন, নাটকের মতন একটা প্রচণ্ড লিমিটেড অ্যাক্সেসের একটা আর্টে শম্ভুমিত্র যা করে দেখিয়েছেন, শম্ভুমিত্র যা লিখে দেখিয়েছেন, সেটা অনেকেই ভাবতে পারবে না। আমি সত্যজিৎ রায়কে ভীষণ ভালোবাসি, আমি শম্ভুমিত্রর থেকেও আমি হয়তো এক কাঠি উপরে সত্যজিৎ রায়কে দেখি।
1: আমরা এখানে কারো নাম্বারিং করছি না অবভিয়াসলি, কিন্তু আমি বলছি আমরা কত প্রিভিলেজড, এই মানুষদের সাহিত্য, তাদের লেখা, তাদের সৃষ্টি আমরা পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি বা তুমি বাসু এটা নিয়ে আলোচনা করছি কারণ আমরা তাদের নির্যাস কিছুটা ফিল করেছি। আমাদের পরের জেনারেশন এই নির্যাসটা কতটা আমরা ট্রান্সফার করতে পারছি, এটা আমার একটা খুব বড় প্রশ্ন।
0: হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা কমপ্লিট কথাবার্তা বলছি না। যিনি আমাদেরকে ফোন করেছিলেন তাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে সত্যজিৎ রায়ের কোন কোন ফিল্ম, উনি যে কয়েকটা ফিল্মের কথা বললেন, কিন্তু সত্যজিৎ রায় ছোটদের জন্য যে ফিল্মগুলো বানিয়েছেন, ধরো গুপি গাইন, বাঘা বাইন, আমরা নায়কের কথা বলছি বিকজ আমরা বড় হয়ে গেছি,
1: ঠিক,
0: কিন্তু আমরা গুপি গাইন বাঘা বাইনের কথা বলছি না। তা বাচ্চারা তো সেই টেস্টটা, আমি তো ছোটবেলায় সত্যজিৎ রায়ের সিনেমা বলতে পথের পাঁচালিও জানতাম না,
1: গুপি গাইন বাঘা বাইনই জানতাম,
0: গুপি গাইন বাঘা বাইন, অফকোর্স গুপি গাইন বাঘা বাইন।
1: এটা ভেবে খারাপ লাগে না যে সিনেমাগুলোকে সেভাবে মানে প্রিজার্ভ করা বা এখন
0: আমরা ছোটদের জন্য, আমরা ছোটদের জন্য সিনেমা, নাটক, গল্প লেখা ভুলে গেছি। ছোটদের কোনো দোষ নেই যে ওরা একটা জাপানিজ কার্টুন বা অন্য কিছু, ওরা
1: একটা মনোজদের অদ্ভুত বাড়ি পাবে না,
0: আই ডোন্ট নো, মেবি পেতেই পারে, কেউ যদি লিখতে চায়, কেউ যদি একটা সত্যজিৎ রায় কিংবা সুকুমার বা একটা উপেন্দ্র কিশোর হতে চায়, যে চাইবে যে আমি একটা বাচ্চার মনে, একটা শিশু মনে ভালো প্রভাব ফেলবো, তাহলে হতেই পারে একটা লীলা মজুমদার হতে চাই।
1: ফেলুদা, হ্যাঁ লীলা মজুমদার, আমি বলছি ফেলুদার অ্যাপিল তো সর্ব মানে বয়স মানে না, ফেলুদার অ্যাপিল বয়স মানে না, তো সব বয়সের পাঠক ফেলুদার রয়েছে।
0: ফেলুদার একটা তোপসে আছে, এই যে তোপসের যে বয়সটা, তোপসের যে কথন, মানে তোপসে যেভাবে কথা বলে, তার যে লেখাটা, তার মধ্যে যে সারল্য রয়েছে, সেটা এখন নেই, এখন তোপসেরা পাকা হয়ে গেছে।
1: যারা ফোন করছো এবং কিছু বলতে চাইছো চটপট চলে এসো, হাতে সময় কিন্তু খুব কম, গান শুনি গানের উপরে এক্ষুনি ফিরে আসছি। বাসু আর দীপ তোমার সঙ্গে 107 FM রেইনবোতে, তুমি শুনছো চুপ কথা।

0: বিকেলবেলা তো নয়, আমরা একেবারে মাঝরাত্রি বা বলা চলে একেবারে প্রায় ভোরবেলা এসে বলছি যে বন্ধু তুমি কেমন আছো। আমাদের সঙ্গে রয়েছেন একজন টেলিফোন লাইনে এই মুহূর্তে, বাসু কে রয়েছেন দেখি একবার বলো।
1: হ্যালো দীপদা, বাসুদা, অপর্ণা বলছিলাম, মনে আছে? উত্তর কলকাতা থেকে।
2: বলো বলো বলো, কেমন আছো?
1: আর আমার ফোনে যেটা নামটা সেভ করা আছে, আমার ভাই সেভ করে দিয়েছে, তো নামটা ঠিক আসেনি, হ্যাঁ অন্য নামে এসছে। আমার ভীষণ ভালো লাগছে, আর আমি আগের থেকে অনেক আপনাদের জন্য অনেক বেটার আছি। এখন নিজে একা খুব কম ফিল করি।
2: হ্যাঁ,
1: আর এদিকে কবে আসবেন দীপদা?
0: আমার উত্তর কলকাতা কলেজ ছিল এক সময়, আমি প্রচুর উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরেছি, ক্লাসে না গিয়ে প্রচুর বাঙ্ক করে উত্তর কলকাতার প্রচুর অলি গলি আমার চেনা। কোথায় ছোট ছোট দোকান আছে খাবারের, কম পয়সায় খাবার পাওয়া যায়, কোথায় ভালো চপ ভাজে, কচুরি ভাজে, সব খবর আমার কাছে এক সময় ছিল।
2: উত্তর কলকাতার দিকে মাঝে মধ্যে আমার যাওয়া হয়, তবে আমি জানি না আপনি আমায় যদি কখনো দেখেন রাস্তায় অবশ্যই ডাক দেবেন।
1: একটু একটু একটু মনে রাখবেন, আর এদিকে একটু আসুন প্লিজ। আপনাদের সঙ্গে দেখা করব কি করে? আমি যে আপনাদের
0: বাসুর সঙ্গে দেখা না করাই ভালো, বাসু খুব রাগি শুনলেন একটু আগে।
1: আর যত রাগি হোক, আমার বাবা ভীষণ রাগি ছিল, আবার সুন্দর
0: প্রোগ্রাম শুনছিলে, যারা যারা মেসেজ করলে, ফোন করলে, সবাইকে সবাইকে অনেক অনেক অনেক ভালোবাসা,
2: অনেক ভালোবাসা।
0: কিন্তু এখন তো সময় একেবারে শেষ হয়ে গেছে, তো বাসু আমাদের মনে হয় যে সবাইকে একবার এটা বলে দেওয়া উচিত যে গুড নাইট বলে দেওয়া উচিত একবার সবাইকে আমাদের তরফ থেকে।
2: অ্যাবসলিউটলি, আজকের আজকের নয়, যখন এই দীপের সঙ্গে বসি, দীপদার সঙ্গে বসি চুপ কথা করতে, তখন চুপ কথাগুলো একরকম হয়ই, মানে সেটা একটা হিলিং সেশন হয় আমাদের দুজনেরই, কারণ অন এয়ার আমরা যা গল্প করি অফ এয়ার তার থেকে অনেক বেশি করি, এবং সেই গল্পের মধ্যে আমাদের অনেক ছোট বড় জিনিসপত্র লুকিয়ে থাকে। তোমাদের কথাগুলো যখন পড়ি আমাদের এক্সপিরিয়েন্সেস করতে থাকে, এবং এভাবেই চুপ কথা তোমাদের সঙ্গে আমাদেরকে জুড়ে রাখুক কথায় কথায় গানে গানে।
0: আজকের মতন আমাকে আর বাসুকে দুজনকেই টাটা বাবাই বলতে হবে। সবাই খুব ভালো থেকো, নেক্সট উইকে আবার শুক্রবার রাত 12টা যেই বেজে যাবে তখন আবার চুপ কথা নিয়ে চলে আসবো আমরা। টাটা, গুড নাইট।

চুপ কথা নিয়ে আপনাদের সঙ্গে ছিলেন দীপ আর বাসু। আর ঘুরতে টিকটিক করে তিনটে বেজে গিয়েছে, তার মানে আপকে লিয়ে সময়। আপকে লিয়েতে শোনাবো হিন্দি ছবির গান আপনাদের। প্রথম গানে মুকেশ, আর সঙ্গে আছি আপনাদের সঙ্গে আপনাদেরই বন্ধু ইন্দ্রাণী। মুকেশের এই গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে।

মাঝি নেইয়া শুনছিলাম 1971 ছবি উপহার। এই ছবির গান গাইছিলেন মুকেশ, লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এই গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে। শোনাব বেশ কিছু সুন্দর গান, হিন্দি ছবির গান, পরের গান।

শুনছিলাম গোদান, এই ছবির গান গাইছিলেন গীতা দত্ত, মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীরা। লিরিসিস্ট রঞ্জন, কম্পোজার পণ্ডিত রবিশঙ্কর। এবারের গানে ইয়েসুদাস।

आज से पहले, आज से ज्यादा। শুনছিলাম 1976 ছবি চিচ্চোর। এই ছবির গান গাইছিলেন ইয়েসুদাস, লিরিসিস্ট এবং কম্পোজার রবীন্দ্র জৈন। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম 1981 এর ছবি জমানে কো দিখানা হ্যায়। এই ছবির গান গাইছিলেন আশা ভোঁসলে, শৈলেন্দ্র সিং এবং ঋষি কাপুর। লিরিসিস্ট মজরু, কম্পোজার রাহুল দেব বর্মন। শুনছেন আপকে লিয়ে, সঙ্গে আছে ইন্দ্রাণী, আর সঙ্গে রয়েছে দারুণ সুন্দর সমস্ত হিন্দি ছবির গান। এবারের গানে বাবুল সুপ্রিয়।

শুনছিলাম 2003-এর ছবি হাঙ্গামা। এই ছবির গান গাইছিলেন বাবুল সুপ্রিয়, লিরিসিস্ট সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। ঘড়িতে টিকটিক করে 3:43, আর যেটুকুনি সময় রয়েছে শুনবো আরও কয়েকটি গান। এবারের গানে আলকা ইয়াগনিক।

মাসুম চেহারা শুনছিলাম তালাশ ছবির এই গান আলকা ইয়াগনিকের কণ্ঠে। লিসিস সমীর, কম্পোজার সঞ্জীব দর্শন। এবারের গানে উদিত নারায়ণ।

ও চাঁদ জয়সি লড়কি। শুনছিলাম 2002 ছবি দেবদাস। এই ছবির গান গাইছিলেন উদিত নারায়ণ, লিরিসিস্ট নুসরত বর্দর, কম্পোজার ইসমাইল দরবার। আর ঘড়ি বলছে আজকের মতো শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। 1996 ছবি অগ্নিসাক্ষী, এই ছবির গান কবিতা কৃষ্ণমূর্তির গলায় শুনব, লিরিসিস্ট সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। এই গান দিয়ে শেষ হবে আমাদের আজকের আপকে লিয়ে, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া অগ্নিসাক্ষী ছবির এই গানটি দিয়েই শেষ হল আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে টিকটিক করে 4:09 শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, রাগ দেশী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, রাগ দেশি। তবলা সঙ্গতে ছিলেন অশোক মুখার্জি এবং সারেঙ্গিতে আল্লা রাখা কালেবন্ত। প্রভাতী অনুষ্ঠানে এবার শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে। এতক্ষণ শুনছিলেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রামকেলি। তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র। শুনছিলেন প্রভাতী। আর কিছুটা সময়, তারপরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 19 সেপ্টেম্বর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী মানে গল্পের ভাণ্ডার, না নিছক কোনো গল্প নয়, যে গল্পের মধ্যে থাকে একটা বিশেষ কোনো বার্তা, যে আমাদের কখনো কখনো বলে দেয়, কখনো কখনো মনে প্রশ্ন আনে যে কাকে বলে অতীত, যা কোনো এককালে ঘটেছিল আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো চর্চা নেই। চর্চা নেই বলেই হয়তো প্রাসঙ্গিকতা হারিয়েছে, এমনও তো হতে পারে। কিন্তু কিছু বিষয় যার চর্চা চলেছে তা অতীত নয়, তা চিরবর্তমান এবং যার প্রবহমানতা চিরন্তনীর মতোই চিরন্তন। এমনই অনেক অতীতকে যদি আমরা চর্চা করি, তবে দেখব তার মধ্যে আছে এক অমূল্য রতন, তা হল আমাদের ঐতিহ্য। আসুন নানানভাবে আমরা সবাই সেই যাকে বলেছি অতীত এবং যাকে দূরে সরিয়ে রেখেছি তার চর্চা শুরু করি। হ্যাঁ, চিরন্তনীর ক্ষেত্রে গল্পের মাধ্যমে, আর যে গল্প আমাদের অনেকগুলো কথা জানিয়ে দেয়, বলে দেয় এই জীবন যেমন প্রবহমান, তেমনি ওই গভীর ভাবনা, গভীর তত্ত্ব জীবনের জন্যই অতি প্রয়োজনীয় এবং তাও অবশ্যই প্রবহমান। জানা থেকে কখন যে চলে যায় অজানায়, সে তো কেবল চর্চার অভাবে। আবার আমাদের ফিরে ফিরে তারই দ্বারস্থ হতে হয়, কারণ সেই অতীত আমাদের পথপ্রদর্শক হয়ে থাকে। চলুন আজও সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে আমরা আরেকবার পিছন বানে যাই। আর বলাই বাহুল্য, গানও হচ্ছে এমন কোনো জায়গা যেখানে ধরা থাকে এমন অনেক ভাব, এমন অনেক গভীর ভাবনা

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি। গল্পে চলে যাই, কিছুক্ষণ পরে সূত্রটা বলবো। গুরু বললেন, না আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই চলে যাও এখান থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। গুরুজনদের যে শ্রদ্ধা করতে শেখেনি তাকে আমি শিষ্য করতে রাজি নই। গুরুর বকুনি খেয়ে মাথা নিচু করে চলে গেলেন তরুণ শিষ্য। কাছেই একটি জঙ্গল, সেখানে গিয়ে তিনি প্রায়শ্চিত্ত শুরু করলেন। ভিক্ষায় বের হন না, খাওয়া দাওয়া করেন না। গ্রামের লোকেরা তাকে একা জঙ্গলে ধ্যান করতে দেখে দয়া করে মাঝে মাঝে খাবার দিয়ে যায়। সে সামান্য খাবার যদি পেলেন তাই খান, না হলে না খেয়েই দিন কেটে যায় তার। তার শরীর শীর্ণ হয়ে যায় দিনে দিনে। একদিন সনাতন গোস্বামী এই জঙ্গলের পথে যেতে যেতে তাকে দেখতে পেলেন। এগিয়ে এসে প্রশ্ন করলেন, জীব তুমি এখানে কি করছ? জীব, শ্রীজীব কোনো কথা বলতে পারলেন না। তো কথা বলার শক্তিও যেন তার নেই, তার দু চোখ শুধু জলে ভেসে যাচ্ছিল। তিনি সনাতন গোস্বামীর পায়ে লুটিয়ে পড়লেন। সনাতন গোস্বামী তাকে তুলে ধরলেন। কিছুক্ষণ পর অনেক কষ্টে শ্রীজীব বললেন, গুরুদেব আমাকে শাস্তি দিয়েছেন। এবার একটু সূত্রটা ধরিয়ে দেওয়া প্রয়োজন। গত সপ্তাহে কবি, দার্শনিক এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীল রূপ গোস্বামীকে নিয়ে গল্প শুনিয়েছিলাম। তার শৈশব, তার কর্মপ্রবাহ এবং তারপর সব কিছু থাকা সত্ত্বেও, মানে জাগতিক সব কিছু, তিনি এক পারমার্থিক কোনো সন্ধানে বেরিয়ে পড়েছিলেন এবং তার সেই সন্ধান আমাদের জন্য রেখে গিয়েছে একটি পথ। আর সেই পথের সন্ধান তার সৃষ্ট রচনার মধ্যে আছে। আজ যাকে নিয়ে কথা বলবো, কোথাও যেন বলতে গিয়ে মনে হচ্ছিল ঐতিহ্য। এই যে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলি, বিশ্বাস করি এবং গর্ব অনুভব করি, সেই ঐতিহ্য অনেক কিছুর মধ্যে ধরা থাকে। কখনো কখনো পারিবারিকভাবেও এই ঐতিহ্যের প্রবহমানতা চলে। আর আজ ঠিক সেইরকম একটি জায়গা থেকে এই গল্পটি

শোনাতে শুরু করেছি। রূপ গোস্বামী এবং এইমাত্র বলছিলাম জীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী এবং শ্রীরূপ গোস্বামী, কোথায় এদের সম্পর্ক, কেন হঠাৎ ঐতিহ্যের কথা, পারিবারিক ঐতিহ্যের কথা বললাম, গল্পটি শুনতে শুনতেই বুঝতে পারবেন। একটু আগে বলছিলাম শ্রীজীব গোস্বামীকে সনাতন গোস্বামী বললেন কি হয়েছে, তার উত্তরে তিনি বলেন গুরুদেব আমাকে শাস্তি দিয়েছেন। কেন? আপনি তো জানেন গুরুদেব রূপ গোস্বামী তর্ক করা পছন্দ করেন না, হয় সাধন ভজন করেন নয়তো পুঁথি লেখেন। কেউ তার মতামত নিয়ে তর্ক করতে এলে তিনি নিজে পরাজয় স্বীকার করে তাকে জয়পত্র লিখে দেন। তখন সনাতন গোস্বামী তাকে বললেন, সে কথা আমি জানি, তর্ক করে সময় নষ্ট করতে রূপ পছন্দ করেন না, যে সত্যিকারের বৈষ্ণব তার তর্ক দ্বন্দ্ব ক্রোধ এসব শোভা পায় না, বিনয় এবং নম্রতার মধ্যেই তার পরিচয়। রূপ শুধু বৈষ্ণবতত্ত্ব গ্রন্থই লেখেন না, বৈষ্ণবতত্ত্ব তার জীবনের মধ্যেও, জীবনচর্যার মধ্যে। কিন্তু তোমার উপর রাগ করে এত কঠিন শাস্তি দিলেন কেন, কি ঘটেছিল? তিনি মানে শ্রীজীব গোস্বামী একটু মাথা নিচু করে থাকলেন। সত্যি তো যা ঘটেছিল তাতে তার অপরাধ হয়েছে, তার গুরুদেব রাগ করেছেন, কিন্তু হ্যাঁ যা ঘটেছিল তা নিয়ে একটা কিন্তু আছে, আসছে একটু পরেই সে কথায়। তবে আজ আরও একটা বিশেষ দিন, আজ রাধাষ্টমী, আর তাই ওই রকম একটা দুটো গান হয়তো আপনাদের শোনাব। অনেকেই আছেন যারা বাড়িতে আজ পূজা অর্চনার মধ্যে দিয়ে রাধাষ্টমী পালন করবেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। একেবারে গল্পে চলে যাই, কেননা ঘড়ি টিকটিক করে কখন যে আমাদের থেকেও স্পিডে এগিয়ে চলে বুঝতেই পারা যায় না। যাই হোক, বলছিলাম যখন সনাতন গোস্বামী শ্রীজীবকে জিজ্ঞেস করলেন যে কী হয়েছে, কেন তো তোমাকে তোমার গুরুদেব শাস্তি দিয়েছেন, তখন তিনি বললেন যে হ্যাঁ, উনি তো কারোর সঙ্গে তর্ক করা পছন্দ করেন না, হয় সাধন ভজন করেন না হলে পুঁথি লেখেন। তখন তিনি বললেন, হ্যাঁ সে কথা আমি জানি, তর্ক করে সময় নষ্ট করতে রূপ পছন্দ করেন না। যে সত্যিকারের বৈষ্ণব তা তর্ক দ্বন্দ্ব ক্রোধ এসব শোভা পায় না, বিনয় এবং নম্রতার মধ্যেই তার পরিচয়। রূপ শুধু বৈষ্ণবতত্ত্ব গ্রন্থই লেখেন না, বৈষ্ণবতত্ত্ব তার জীবনের মধ্যেও। কিন্তু তোমার উপর রাগ করে এত কঠিন শাস্তি দিলেন কেন, কি হয়েছিল? তখন তিনি বললেন যে সেদিন বিষ্ণু স্বামী সম্প্রদায়ের বল্লভাচার্য এসেছিলেন গুরুদেবের কাছে, যথেষ্ট বয়স্ক, নিজের সম্প্রদায়ের বৈষ্ণব ধর্মমতের প্রচারক, বহু গ্রন্থ রচনা করেছেন, ভক্ত মানুষ। তখন সনাতন বললেন, হ্যাঁ আমি তাকে জানি, তুমি কি তার সঙ্গে কোনো রূঢ় ব্যবহার করেছিলে? তখন শ্রীজীব বলে, না, গুরুদেব ভক্তির অসামৃত সিন্ধু পুঁথিটি লিখছিলেন সে সময়। বল্লভাচার্য এসে গুরুদেবের ভক্তির অসামৃত সিন্ধু পুঁথির মঙ্গলাচরণের শ্লোকগুলি এ সম্পর্কে ভিন্ন মত প্রকাশ করলেন। রূপ কি তখন বল্লভাচার্যের সঙ্গে তর্কযুদ্ধে বসেছিলেন? না, তিনি তা করেননি। তিনি বিনীতভাবে বল্লভাচার্যকে বললেন যে বল্লভাচার্যের কথা মতো শ্লোকগুলি তিনি পরে সংশোধন করে নেবেন। এই কথা বলেই গুরুদেব যমুনা স্নানে চলে গেলেন। তখন সনাতন বলছেন, তুমি তখন কি করলে? আমি বল্লভাচার্যের সঙ্গে তর্কযুদ্ধ শুরু করলাম, গুরুদেবের যুক্তিপূর্ণ মতামত সমর্থন করে বল্লভাচার্যকে তর্কযুদ্ধে পরাজিত করলাম। পরে বল্লভাচার্যের সঙ্গে গুরুদেবের দেখা হয়, তিনি আমার পাণ্ডিত্যের প্রশংসা করে গুরুদেবকে সব কথা জানিয়েছেন। সনাতন গোস্বামী এই সময়ই রূপ গোস্বামীর ক্ষোভের কারণটি বুঝতে পারেন। তিনি বললেন, জীব, কাজটি খুবই অন্যায় হয়েছে, যার যে রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে সে সেই রাস্তা দিয়ে হাঁটবে, আসল উদ্দেশ্য হল ঠিক জায়গায় পৌঁছনো, লক্ষ্যে পৌঁছনো। তাছাড়া তুমি একজন বয়স্ক, এত বড় ভক্তের সঙ্গে তর্ক করে তাকে অসম্মান করেছ, বড়কে সম্মান দিতে হয়, বিনয় না থাকলে ভক্ত হওয়া যায় না, পাণ্ডিত্য অর্জন করাও যায় না। শ্রীজীব চুপ করে রইলেন। সনাতন গোস্বামী শ্রীজীবকে নিয়ে এলেন রূপ গোস্বামীর কাছে, বললেন, রূপ, জীবের অপরাধ যেমন গুরুতর, প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। শ্রীজীব রূপ গোস্বামীর পায়ে মাথা রাখলেন। রূপ গোস্বামী শ্রীজীবকে ক্ষমা করলেন এবং শিষ্যকে নিজের কাছে থাকার অনুমতি দিলেন। এই যে শ্রীজীব গোস্বামী, কে সে জানতে ইচ্ছে করছে না? অনেকেই জানেন, কিন্তু আমার মতো যারা জানতেন না তাদের জন্য বলি, শ্রীজীব গোস্বামী, তার জন্ম 1511 খ্রিস্টাব্দে, বাবা বল্লভ, সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী ছোট ভাই। রঘুনাথের প্রতি অনুপম ভক্তি দেখে চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব বল্লভ গোস্বামীর নাম দেন অনুপম, আর শ্রীজীব সেই অনুপমের একমাত্র পুত্র। খুব অল্প বয়সে তিনি একবার মাত্র শ্রী চৈতন্যদেবকে দেখতে পেয়েছিলেন। আর এই যে বললাম, তার জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠ তাতো, বা বলা যায় জ্যাঠামশাই আমরা যাকে বলি, সেই জেঠামশাই তাঁর কাছেই তিনি শিষ্যত্ব গ্রহণ করেন, তাঁর কাছেই তার বিদ্যালাভ শুরু হয়। এবং আজকে তিনি যেভাবে নিজেকে তৈরি করছেন তারও শিক্ষাগুরু এই শ্রীরূপ গোস্বামী। একটু বলি শ্রীজীব গোস্বামীর ছোট্টবেলার কথা, কেননা এটা প্রত্যেক সময়ই আমার মনে হয় এবং এই জন্যই আমরা চিরন্তনীতে উল্লেখ করি, যে কোনো মানুষের শৈশব একটা এত বড় বিষয়ে সেখানে সে শুধু নিতে থাকে, কি যে নেয় কিচ্ছু তখন সে জানে না, কিন্তু ওই শৈশবই তার জীবনের ভিত হয়ে থাকে। পরবর্তীকালে যখনই নানান রকম অবস্থার মুখোমুখি সে হয়, ওই শৈশবের শিক্ষা, শৈশবের তার যে প্রাপ্তি, এই যে বলছি অনেক কিছু সে শেখে, তখন সে জানে না সেগুলো কি। এই শিক্ষা, এই প্রাপ্তি তাকে বারবার পথ দেখায়, তার দিক নির্দেশ করে যে তার মূল ভিত্তি কি জীবনের, সে কিভাবে চলবে, সে কতটা পথ যেতে পারবে, ইত্যাদি প্রভৃতি সব কিছু। যাই হোক, এই শ্রীজীব গোস্বামীর কথা বলছি। বাকলার বাড়িতেই পড়াশোনা আরম্ভ হয়। যখন বয়স মাত্রই 5, তখনই তার বাবা বল্লভ বা অনুপম তিনি মারা যান। ছোটবেলা থেকে শ্রীজীবের অসাধারণ বুদ্ধি, দেখতেও ভারী সুন্দর, সারাদিন পড়াশুনোয় ছুটিতে সময় কাটে, কিন্তু সন্ধে হলেই শ্রীজীব মায়ের কোলে বসে মার গলা জড়িয়ে বলে, মা গল্প বলো। মা বলেন, গল্প? কিসের গল্প শুনবি বাবা? তুমি আমাকে জ্যাঠাদের গল্প বলো মা, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওদের গল্প বলো। তখন শ্রীজীবের মা বলেন, ওদের গল্প তুই তো জানিস সবই বাবা। না মা, আবার বলো, ওদের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আসলে এই যে ভালো লাগা, এখানেই মন তার পথ খুঁজতে থাকে, আর সেই পথ খোঁজার মূল ভিত্তি হচ্ছে তার পারিবারিক প্রেক্ষাপট। যাই হোক, একটুখানি দারুণ সুন্দর একটি গানের সন্ধান আজ পেয়েছি, আপনাদের শোনানোর লোভ সামলাতে পারছি না, চলুন শোনা যাক।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শচীন দেব বর্মনের গলায় এই গানটি। আর চলে যাই একেবারে গল্পের মধ্যে, যে ছোট্টবেলায় যখন জানতে চাইছে মার কাছে যে বাবার কথা, জ্যাঠার কথা, সবার কথা, তখন তিনি গল্প শোনাচ্ছেন। বললেন, মা, শ্রীচৈতন্যের সঙ্গে দেখা হওয়ার আগে তাঁদের নাম ছিল অমর আর সন্তোষ। যেমন আমার বাবার শ্রীচৈতন্যদেবের সঙ্গে দেখা হওয়ার আগে নাম ছিল যেমন বল্লভ। ছেলেকে লুকিয়ে মা চোখের জল মোছেন। কয়েক বছর আগেই স্বামী মারা গিয়েছেন। বললেন, হ্যাঁ বাবা, ওরা দুজনেই ছিলেন অসাধারণ পণ্ডিত আর বুদ্ধিমান। নবাব হুসেন শাহ তাই ওদের দুজনকেই মন্ত্রীর পদ দিয়েছিলেন। সনাতন গোস্বামীর পদের নাম ছিল দবির খাস, নবাবের ডান হাত ছিলেন তিনি। আর রূপ গোস্বামীর পদের নাম ছিল শাকর মল্লিক। তখন আমাদের কত জায়গায় বাড়ি, কত জমি, কত পুকুর, ঘরে চাল ডাল উপচে পড়ত। কিন্তু মারি দীর্ঘশ্বাস শুনে তখন ছোট্ট সৃজীব সে বলে, কিন্তু মা, জ্যাঠারা চলে গেলেন কেন সব ছেড়ে? মা উত্তর দেন, শ্রীচৈতন্যকে দেখে, তার কথা শুনে, এত বড় মন্ত্রীর পদ ছেড়ে, সব ধন সম্পত্তি ছেড়ে ওরা বৃন্দাবনে চলে গেলেন। শুনেছি তারা বিলাস ছেড়ে কৌপিন পড়ে থাকেন, দরজায় দরজায় ভিক্ষা করে, স্বল্প আহার করে, কৃষ্ণ ভজন করে দিন কাটান। মায়ের হঠাৎ খেয়াল হয়, এই গল্প শুনতে শুনতে শ্রীজীব তার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। শ্রীজীবের কাছে যেন রূপ সনাতনের গল্প কখনো পুরনো হয় না। কোন ছোটবেলায় একবার শ্রীচৈতন্যদেবকে তিনি দেখেছিলেন, সে স্মৃতি তার মনে সারাক্ষণ ভাসে। আর তার মধ্যে তার পড়াশোনা শেখা চলছে, চতুষ্পাঠীতে তার কাব্য, ব্যাকরণ, স্মৃতি প্রভৃতি পাঠ শেষ হলো। বয়স তখন 19-20, বেদান্ত দর্শন পড়ার প্রবল আগ্রহ। শ্রীজীব নবদ্বীপ এলেন। এই সময় শ্রী নিত্যানন্দ খড়দহ থেকে নবদ্বীপে এসে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে তার সঙ্গে মিলিত হন। শ্রীজীব নিত্যানন্দ